আকাশবাণী শিলিগুড়ি, আজ মঙ্গলবার, 2রা আষাঢ় 1948 শকাব্দ, 23শে জুন 2026 খ্রিস্টাব্দ, 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় 5টা বেজে 58 মিনিট হয়ে 50 সেকেন্ড। আমাদের প্রভাতী অধিবেশন শুরু হলো।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: বর্ষাকালীন সবজি চাষ, বলছেন ডক্টর বিপ্লব দাস, সিনিয়র সায়েন্টিস্ট, কৃষি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি।
2: বর্ষাকালীন সবজি চাষ একটু প্রযুক্তির হাতিয়ার নিয়ে কিন্তু আমরা মাঠে নামতে পারি, এবং জানেন যে হচ্ছে গিয়ে এই সময় সবজির দাম কিন্তু অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ যদি আমরা নিই, তাহলে পরে কিন্তু আমরা এই বর্ষাকালীন সবজি চাষ করে অনেকটা লাভবান হব। প্রথমেই হচ্ছে কি আমাদের জমি নির্বাচন করা, যে কি ধরনের জমি আমরা বেছে নেব। দেখুন, এখানে যেহেতু বর্ষাকাল, তাই আমাদের সবসময় একটু উঁচু জমি, যেখানে হচ্ছে গিয়ে জল জমবে না, জল নিষ্কাশন আর তার হচ্ছে গিয়ে সুবন্দোবস্ত থাকবে, এরকম জমি কিন্তু আমাকে

0: বেছে নিতে হবে। এবং অনেক সময় কি হয় যে হচ্ছে গিয়ে আমরা আগাম ধান চাষ করছি, যেখানে বীজতলা করেছিলাম সেই বীজতলার জমিটাকেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে অনেক সময় এই চাষে নিয়ে নিতে পারি আর কি। এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কী ধরনের সবজিকে বেছে নেব, সবসময় বলি যে বাজারের চাহিদা অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে সবজি বা ফসলগুলোকে নির্বাচন করতে হবে। কারণ আমরা বর্ষাকালে সবসময় খুঁজি যে হচ্ছে গিয়ে আগাম শীতকালের ফসল, যে একটু আগাম মূলো শাক, ধনে পাতা, পালং শাক এইগুলো যদি আমরা পাই তাহলে পরে কিন্তু সেখানটা থেকে আমরা একটা ভালো আয় হচ্ছে গিয়ে করতে পারি। তো অনেক সময় কি হয় যে বর্ষাতি বেগুন, বর্ষাতি লঙ্কা, তো এই ধরনের প্রচুর কুমড়ো গোত্রীয় যেগুলো ঝিঙে, চাল কুমড়ো এইগুলো পাওয়া যাচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নির্বাচন করতে হবে। তার জন্য হচ্ছে গিয়ে এখন বিভিন্ন ধরনের হাইব্রিড জাত বেরিয়ে গেছে, তো সেই জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং জেলায় জেলায় আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে প্রযুক্তি এবং বিভিন্ন এলাকা ভিত্তিক জাত নির্বাচনের ক্ষেত্রে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: শুনলেন বর্ষাকালীন সবজি চাষ নিয়ে কিছু কথা বললেন ডক্টর বিপ্লব দাস, আকাশবাণী শিলিগুড়ি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ অনুযায়ী ডল্লি খরসানি এই লঙ্কা ফসলের এই পর্যায়ে চারা গাছের বৃদ্ধির ক্ষেত্রে ফসলের উপর সম্ভাব্য প্রভাব হচ্ছে মাটিতে অতিরিক্ত আর্দ্রতা, নিঃশাসন ব্যবস্থা দুর্বলতা এবং উষ্ণ উচ্চ আর্দ্রতার কারণে ডাম্পিং অফ বা চারা খসা রোগ, মূল পচা রোগ এবং কলার গোড়া পচা রোগের প্রকোপ দেখা দিতে পারে। জমিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। জমে থাকা জল বা বৃষ্টির দ্রুত বের করে দেওয়ার জন্য প্রতি এক মিটার পরপর পরিধির দিকে 10-15 সেন্টিমিটার গভীরতায় ভি আকৃতির নিকাশি নালা তৈরি করুন। টমেটোর চারাগাছের বৃদ্ধি বা অঙ্গজ বৃদ্ধির ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত বা দুর্বল জল নিষ্কাশনের কারণে মাটি অতিরিক্ত জল সম্পৃক্ত হয়ে পড়লে ডাম্পিং অফ বা চারা ধসা রোগ এবং ব্যাকটেরিয়াল জনিত ঢলে পড়া রোগ হতে পারে। জমিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। রোগাক্রান্ত বা সংক্রমিত গাছপালা অবিলম্বে উপড়ে ফেলে নষ্ট করুন। কাউন বা মারুয়া বা রাগির ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের কারণে বীজ ছিটকে পড়া বা ধুয়ে যাওয়া হতে পারে। বীজ বপনের পরে তা ছিটকে পড়া বা ধুয়ে যাওয়া রোগ রোধ করতে আচ্ছাদন হিসেবে শুকনো ঘাস বা খড়ের ব্যবহার করুন। বেগুনের পাতা দীর্ঘ সময় ধরে ভেজা থাকা এবং ক্যানোপি বা গাছের পাতার উপরিভাগ অতিরিক্ত আর্দ্র বা স্যাঁতস্যাঁতে থাকা ফেমোপসিস ব্লাইট বা ফল ও পাতা পচা রোগ বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। জমি থেকে আক্রান্ত গাছ এবং অবশিষ্টাংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলা উচিত। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন। কৃষি পরামর্শ শুনলেন আকাশবাণী শিলিগুড়ি, আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে আগামী 26 তারিখ পর্যন্ত জল হওয়ার খবরে জানানো হয়েছে, জলপাইগুড়ি কুচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অর্থাৎ 7-20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী

0: বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী দুদিনে জল হওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন। এই সঙ্গে শেষ হলো আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় শিশুর মানসিক বিকাশ ও মা বাবার দায়িত্ব, বলছেন ডাক্তার হেনা রায়।
2: একটি শিশু মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার পর থেকে বড় হওয়া পর্যন্ত সে শিখতে থাকে কীভাবে তার পারিপার্শ্বিক জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়া থেকেই গড়ে উঠবে তার সম্পূর্ণ মানসিক গঠন ও ব্যক্তিত্ব। আজকের আলোচনায় শিশুর বয়স জন্মানোর পর থেকে 4 সপ্তাহ থেকে 6 বৎসর বয়স পর্যন্ত শিশুর দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার স্নায়বিক ও মানসিক বৃদ্ধিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে এবং প্রতি পর্যায়ে মা বাবার ভূমিকা কী তা বলা হলো। জন্মানোর সময় প্রথম 4 সপ্তাহ, এই সময় শিশুর মধ্যে বিভিন্ন রিফ্লেক্স যেমন আঙুল মুঠো করা, মুখে কিছু ধরলেই চুষতে থাকা, পায়ের পাতায় উত্তেজনা দিলে পায়ের আঙুল ছড়িয়ে পড়া, এগুলি দেখা যায়। একটু একটু করে মানুষের কণ্ঠস্বর চিনতে পারে, মিষ্টি এবং টক স্বাদ বুঝতে পারে, সামনের 8 ইঞ্চির মতো দূরত্বে স্থির বস্তুকে দেখতে পায়। এইসব স্নায়বিক বৃদ্ধির সাথে তার মধ্যে ব্যবহারিক চাঞ্চল্য জন্মাতে দেখা যায়। নিজের মনে সে হাসছে, মায়ের মুখ চোখের সঙ্গে যেন কিছুটা পরিচিতি হচ্ছে। 4 সপ্তাহ থেকে 28 সপ্তাহ, এই সময় ধীরে ধীরে ঘাড় শক্ত হওয়া থেকে মাথা তোলার চেষ্টা, হাত মুঠি করা, দৃষ্টি স্থির হওয়া থেকে চোখের অ্যাকোমোডেশন তৈরি হওয়া, চলমান বস্তুকে দৃষ্টি দিয়ে অনুসরণ করতে পারা, এসব বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা যায় যে মায়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে আরও ঘনিষ্ঠ। বহির্জগতের উত্তেজনায় হাসতে পারে এবং অতর্কিত কোনো পরিস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে ওঠে। 28 থেকে 52 সপ্তাহ, শিশু ক্রমশ বসতে শেখা থেকে হামাগুড়ি শেখে, ক্রমশ কেন্দ্রস্থলে দুটি বস্তুর মধ্যে পার্থক্য করতে শেখে, নিজের প্রতিবিম্ব দেখলে ধরতে যায়, মায়ের শব্দ কাজকে অনুকরণ করতে পারে, বাইরের বিভিন্ন হাসির শব্দকে অনুকরণ বা নিজে তার মধ্যে অংশগ্রহণ করতে পারে। ক্রমশ তার মধ্যে মায়ের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় বা সেপারেশন অ্যাংজাইটি জন্মাতে থাকে। উপরের এইসব স্তরে দেখা যায় যে কোনো বস্তু মুখে দেওয়ার মধ্যে তার সন্তুষ্টি, সে হয় কামড়ায় নয় চুষতে থাকে, না করতে দিলেই রেগে যায়। একে ওরাল ফেস বলা হয়। এই স্তরেই দেখা যায় শিশুর মায়ের সাথে ঘনিষ্ঠতার মাধ্যমেই তার মধ্যে গড়ে উঠছে এক বিশেষ ধরনের আস্থা ও বিশ্বস্ততা যা মানসিক গঠনের জন্য অপরিহার্য। অন্যথায় তার মনের মধ্যে জন্মাবে নিরাপত্তা বোধের অভাব এবং মানসিক বিকাশও হবে প্রচণ্ডভাবে ব্যাহত। 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত এই সময় ধীরে ধীরে হাঁটতে শেখা, কথা বলতে শেখা, ঘনক দিলে সাজাবার চেষ্টা করা, ক্রমশ বলকে পা দিয়ে ছোঁড়া, সিঁড়ি দিয়ে ওঠানামা, এসব শেখার সাথে সাথে তার ব্যবহার আরও উন্নত হয়ে ওঠে। ক্রমশ নিজের নামের সঙ্গে কিছুটা পরিচিতি হয়, মাঝে মাঝে তার মাকে ভালোবাসার সাথে সাথে প্রতিবাদ করতে শেখে, মায়ের থেকে বিচ্ছিন্নতার সংকট কমতে থাকে। এই পর্যায়ে লক্ষ্য করা যায় শিশুর পায়ুদ্বার বা সংলগ্ন স্থানের প্রতি বিশেষ আগ্রহ থাকে। এই সময়ের মধ্যে সে আয়ত্ত করে ঐচ্ছিক সংযম বা ভলেন্টারি কন্ট্রোল অফ স্ফিনক্টার, মলমূত্র ত্যাগের উপর তার সংযম তৈরি হয়। এই সময় তার পেশুর সমর্থ উঠতে শুরু করে। এই পর্যায়ে শিশুর মধ্যে স্বনির্ভরতা দেখা যায়, লজ্জা বোধও তৈরি হয়। মাঝে মাঝে তার নিজের সম্বন্ধে সন্দেহ তৈরি হতে পারে, যদি বিশেষ করে তার মা বাবা তার মলমূত্র ত্যাগ ইত্যাদি নিয়ে সমালোচনা করে। এই পর্যায়ে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়াও বাবার সঙ্গে সে অনেকটা পরিচিত হতে শুরু করে। মা বাবা দুজনেই যদি অত্যন্ত আগ্রহ ও ভালোবাসা নিয়ে শিশুর এই স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টাকে উৎসাহ দেয়, তবেই সে খুব মসৃণভাবে সে স্তর কাটিয়ে উঠে পরবর্তী পর্যায়ে বিকাশের জন্য তৈরি হতে পারে।
0: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজ শুনলেন শিশুর মানসিক বিকাশ নিয়ে কিছু কথা বললেন ডক্টর হেনা রায়, আকাশবাণী শিলিগুড়ি। এখন ভাওয়াইয়া শুনবেন সুনীল অধিকারীর কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাশা ঘোষালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি, এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত, আজকের প্রত্যুষে স্মরণ করব প্রখ্যাত ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যিনি পিকে ব্যানার্জি নামে পরিচিত। তিনি 36 বার জাতীয় ম্যাচে ভারতের হয়ে খেলেছেন এবং 6 বার ভারতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি 1990 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। 2004 সালে তিনি ফিফার সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত হন। পিকে ব্যানার্জি অর্থাৎ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন 20 মার্চ 2020 সালে আর জন্মগ্রহণ করেন 23 জুন 1936 সালে। আজকের দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক জনসেবা দিবস হিসেবে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন বিমল মণ্ডল, উত্তর দারুয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। মা বাবার ঋণ শোধ করা যায় না দাদা, ব্যাংকে ঋণ শোধ হয় সুদ সমেত, কিন্তু মা বাবার ঋণের খাতায় জমা থাকে শুধু যন্ত্রণা, রক্ত আর ত্যাগ, তার সুদ হয় না, আসলও মেটে না। খেজুরির ভিটেতে আমাদের ঘর ছিল অভাবের, বাবা ভাগ চাষি, অন্যের জমিতে সারাদিন গতর খেটে সন্ধ্যায় ফিরতেন শূন্য হাতে। মা স্কুলের গেটে চিপস ভুট্টা ভাজা বিক্রি করতেন, উনুনের আঁচে মায়ের হাতের রেখা পুড়ে যেত, বাবার পিঠে রোদের ছাল উঠত। মনে পড়ে এক শ্রাবণে ঘরে ভাত ছিল না, মা নিজের ভাগের ফ্যানটুকু আমার মুখে তুলে বলেছিলেন, তুই খা বাপ, তুই খেলেই আমার উপোস সার্থক। মাঘের শীতে বাবার গায়ে চাদর ছিল না,

আমায় জড়িয়ে ধরে বলতেন, আমার শীত লাগে না বাপ। সেই উপোস, সেই শীতের কাঁপুনি পেরিয়ে আজ আমি একজন শিক্ষক। মাইনে পেয়ে বাবার জন্যে শাল কিনি, মায়ের জন্যে ওষুধ আনি। কিন্তু দাদা, যে মা নিজে না খেয়ে খাইয়েছে, যে বাবা নিজে কেঁপে আমায় উষ্ণতা দিয়েছে, তাঁদের সেই রাত, সেই ত্যাগের দাম আমি কোন টাকায় মেটাব? এই ঋণ শোধ করার নয়, শুধু আজীবন বুকের মধ্যে বয়ে নিয়ে চলার। লিখেছেন বিমল মণ্ডল, কাঁথি, পূর্ব মেদিনীপুর।

পিউপা ঘোষ বুদবুদ পূর্ব বর্ধমান থেকে লিখছেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ নাকি মানুষকে বিশ্বাস করাটাই পাপ? এই দ্বন্দ্ব হৃদয়অলিন্দ কুঠুরিতে এপাশ ওপাশ করতেই থাকে চিরটাকাল, কিন্তু কোনো পাতায় হাতটা থেমে যায় আর উল্টাতে চায় না, কারণ সেখানে হিসেবে বের হয় মানুষের সাথে থাকাটাই হয়তো ভুল। ভাঙতে ভাঙতে শেষকুলে আর তরি নোঙর করার শক্ত মাটির দেখা মেলে না, তবু সেখানেও দাঁড়িয়ে থাকে দুইটি মানুষ, মা আর বাবা। শত ন্যায় অন্যায়ের বিচার ভুলে তাদের দেখে আবার ভালোবাসতে ইচ্ছে হয় এই বসুধাকে। তারাই পৃথিবীর আলো দেখিয়েছেন, সমাজের দরদাম বুঝিয়েছেন, পড়লে তুলে ধরেছেন, সঙ্গে থেকেছেন। সে ঋণ যে শোধ করবার নয়, মা আমাদের না দেখেই তার অন্তরের উপলব্ধি দিয়ে একটি অনুভবকে ভালোবেসে জন্ম দেন। বাবা নেন অলিখিত অন্তহীন দায়িত্ব, তিনি সন্তানকে কাঁধে চাপান, কারণ তিনি যতদূর দেখতে পেলেন না তার সন্তান যেন তা দেখতে পায়। সব কিছুর ভেতর একটা স্বার্থ থাকে, এখানেও কঠিন বাস্তবে আছার মারলে একটা বাস্তব বেরিয়ে আসে। বাবা মাও নাকি সন্তান মানুষ করে নিজের স্বার্থে, তাদের অসময়ে দেখবে বলে। যদি তাই হয় তবে তারাও তো একটা সময় সেই সন্তানদের সকল চাহিদা আবদার পূর্ণ করেছেন, তারপর এইটুকু কি আশা করা যায় না? লিখেছেন পিউপা ঘোষ, সুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে।

মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার জুন মাসের বিষয় ভাবনা, মা বাবার ঋণ কি শোধ করা যায়? তৈত্তিরীয় উপনিষদ অনুসারে প্রতিটি মানুষ জন্মগতভাবে মা বাবার কাছে বিশেষ ঋণী। একমাত্র উপনিষদের মূল শিক্ষা অনুযায়ী প্রত্যেকটি সন্তান তাদের জীবদ্দশায় মা বাবার সেবা ও তাদের আদর্শ মেনে চলার মাধ্যমে কিছুটা হলেও এই ঋণ পরিশোধ করতে পারে। বৈদিক শাস্ত্র অনুযায়ী পাঁচটি ঋণের মধ্যে অন্যতম হল পিতৃঋণ। মাতৃদেব ভব পিতৃদেব ভব, অর্থাৎ মা ও বাবাকে ঈশ্বরের মতো শ্রদ্ধা করো। মা বাবার ঋণ আক্ষরিক অর্থে পরিশোধ করা কখনোই সম্ভব নয়। একটি সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে তাকে বড় করতে বাবা ও মায়ের যে অসীম ত্যাগ ভালোবাসা থাকে এবং কত বিনিদ্র রজনী যে যাপন করতে হয়, তা কোনো বস্তুর বিনিময়ে শোধ করা যায় না। জীবিতাবস্থায় তাঁদের সেবা ও সর্বোচ্চ কদর করা এবং ভালোবাসাই হল মা বাবার প্রতি সন্তানের প্রধান কর্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের কোলকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও স্বর্গতুল্য স্থান মনে করতেন। তিনি মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে লেখেন, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে। আবার পিতার স্নেহ ও পিতার দায়িত্ববোধ তিনি তুলে ধরেছেন। খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে রায়চরণ নামে সাধারণ পিতার নিঃস্বার্থ আত্মত্যাগের মাধ্যমে গীতাঞ্জলিতে তিনি পিতা অর্থাৎ স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন, তা যেন প্রতিটি সন্তানেরই মনের কথা। আমাদের অস্তিত্বের শিকড় জুড়ে শুধু বাবা ও মা। জীবনের বাস্তবতা আমাদের সেই শিক্ষাই দেয়, যে ব্যক্তি বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কর্তব্য নিবেদন করে চলে তার জীবনই পূর্ণতা পায়। লিখেছেন মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে।

মানস দাস, আপনি লিখছেন মাইকেল নগর মধ্যমগ্রাম জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা আমাদের জীবনে প্রথম আলোকরশ্মি দেখান। এত বড় অন্তহীন বিশ্ব প্রকৃতিতে বিশ্ব চরাচরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার পথ সৃষ্টি করে দেন। দৃষ্টিতে যা দেখা যায় সকলই নতুন, সকলই অবাক বিস্ময়ের বস্তু। ধরায় অবতীর্ণ হওয়ার পরেই মাকে চিনতে শিখি, বাবার পরিচয় তার কিছু পরে। পৃথিবীর আলো দেখানো থেকে খাওয়া পরা শিক্ষা দীক্ষা এসব ব্যবস্থাপনা তাঁদেরই, আমাদেরই হাঁটি হাঁটি পা পা করে টলমল পদচারণা থেকে শিক্ষাঙ্গন পেরিয়ে জীবনের চলমানতার দৌড়ে পাশে পাশে থেকে মা বাবা আমাদের সক্রিয় করে তোলেন। এরপরে পরবর্তী সময়ে মা বাবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানের কর্তব্য বা দায় এসে পড়ে তাঁদের দেখাশুনো করার, এটা স্বাভাবিক রীতি। তবে এর ব্যতিক্রম যে হয় না এমনটা নয়। সন্তান গর্ভধারণ থেকে মানুষ করে তোলার লম্বা পথে মায়ের আত্মত্যাগের বিষয়টিতে জড়িয়ে থাকা ঋণ পরিশোধযোগ্য নয়। মাতৃত্বের আগাগোড়া পথটি সহস্র যন্ত্রণার। সন্তানকে ঠিকঠাক মানুষ করে তোলার চ্যালেঞ্জ মূলত মায়ের। বাবা সম্প্রদায় রোজগারের বৃত্তে সারাদিন ঘুরে এত কিছু খেয়াল করতে পারেন না। এখন অবশ্য বেশিরভাগ মা বাবাই চাকরিরত, তাদের আবার যৌথ উদ্যোগ, কিন্তু এক্ষেত্রেও মায়ের মাথা ব্যথা কিঞ্চিত বেশিই হয়। তাই মায়ের ঋণ পরিশোধ করা যায় না, বাবার ঋণ শোধ হয়তো প্রচেষ্টাযোগ্য, কিন্তু মায়ের নৈব নৈব চ। লিখেছেন মানস দাস, মাইকেল নগর মধ্যমগ্রাম জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে।

রামনগর তারকেশ্বর হুগলি থেকে লিখছেন মঞ্জুশ্রী মণ্ডল। মানুষ অন্য মানুষের ঋণ শোধ করতে পারলেও পারতে পারে, কিন্তু মা বাবার ঋণ কখনো শোধ করতে পারে না। তবে হ্যাঁ, মা বাবার রেখে যাওয়া কোনো আর্থিক বা সম্পত্তিগত ঋণের বোঝা সন্তানের কাঁধে চাপলে সজ্ঞানে হোক, বিরক্তি সহকারে হোক, ভালোবেসে হোক, দায়িত্বের কারণে হোক, শোধ করে থাকেন বা বাধ্য হন। কিন্তু সন্তানকে বড় করে তোলার জন্য বাবা মায়ের যে ত্যাগ, নৈতিক শিক্ষা, দায়িত্ব, কর্তব্য, আন্তরিক সহানুভূতি, সহমর্মিতা, আন্তরিক পরশ, এই বিমূর্ত বিষয়গুলোর ঋণ কোনো সন্তান তার বাবা মায়ের পালন করতে পারেন না। কিন্তু অকৃতজ্ঞ সন্তান বড় হয়ে উচ্চ পদে প্রতিষ্ঠিত হলে, উচ্চ বেতনে রোজগার করলে দম্ভের সাথে বলে, তুমি আমার জন্য যা খরচ করেছ শোধ করে দেব। কিন্তু কোনো বাবা মায়ের কোনো ত্যাগ, নির্ঘুম রাত, সহ্য ক্ষমতা, সহানুভূতি, আন্তরিক পরশ, এসব কি সেই সন্তান ফিরিয়ে দিতে পারবে অর্থের বিনিময়ে? না, কোনো সন্তান পারবে না। এক কথায়, মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। রামনগর তারকেশ্বর হুগলি থেকে লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল। হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছাড়িপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন, আমাদের যজুর্বেদে আছে, পিতা নোষি পিতা নো বোধি, অর্থাৎ ঈশ্বর আর পিতার একাত্মতা, কেননা পিতার মধ্যে ঈশ্বর বিরাজমান। তাই এই পিতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা জ্ঞাপন করা প্রত্যেক মানুষের কর্তব্য। নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করা, তাকে সম্মানের সঙ্গে সমাজে পরিবেশে প্রতিষ্ঠিত করা, নিরাপত্তা দেওয়া পিতার দায়িত্ব। পিতার কাছে সন্তান তাই খুবই নিরাপদ। অপরদিকে মা শতকষ্ট সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের জন্ম দেন, তাকে লালন পালন করে ধীরে ধীরে বড় করে তোলেন। নিজে খেয়ে বা না খেয়েও সন্তানকে খাইয়ে সেবা যত্ন করে নিজে রাতে না ঘুমিয়ে জেগে থেকে সন্তানকে সুখের ঘুম পাড়িয়ে শুইয়ে রাখেন। নিজের শরীরের প্রতি যত্ন না নিয়ে সন্তানের কিসে ভালো হবে, সর্বদাই সেই দিকে দৃষ্টি দেন। সেজন্যই বলা হয়, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই হচ্ছে আমাদের পিতামাতার আদর্শ। তাই এই পিতামাতার কাছে সারা জীবন ধরে আমরা ঋণী, কোনোদিনই মা বাবার ঋণ শোধ করা যায় না। নিজের সন্তানের, পরিবারের সদস্যদের সুখের জন্যে নিজে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে, উপার্জন করে সকলের মুখে হাসি ফোটাত আমার বাবা। তাদেরই সন্তানের জন্য আত্মত্যাগ

অপর্ণা দত্ত শিলিগুড়ি থেকে লিখছেন, সত্যি প্রত্যাশা, বাবা মায়ের ঋণ কোনো দিন শোধ করা যায় না। তাঁরা নিঃস্বার্থভাবে আমাদের বড় করে তোলেন। সেখানে থাকে না কোনো চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা, থাকে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। তাঁদের চাহিদা শুধু সন্তানরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। বাবারা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করেন শুধু আমাদের ভালো রাখার জন্যে, কোনো দিক থেকে যাতে আমাদের অসুবিধা না হয়। আর মায়েদের অবদান সে তো ভোলার নয়, কারণ তাঁরা তাঁদের জীবনের সমস্ত ভালো লাগা শখ শৌখিনতাকে বিসর্জন দিয়ে সন্তানদের গড়ে তোলেন। যখন ছোট ছিলাম তখন কিন্তু এতটা বুঝতে পারিনি, কিন্তু বিয়ের পর মা বাবাকে ছেড়ে দূরে চলে এলাম যখন, তখন উপলব্ধি করতে পারলাম মা বাবার অভাব। যদিও শ্বশুর শাশুড়িকে নতুন মা বাবা হিসেবে পেলাম, কিন্তু তাঁদের প্রতি আমার ভালোবাসা ছিল শ্রদ্ধা ভক্তি ও ভয় মিশ্রিত। কিন্তু জন্মদাত্রী মা বাবা ছিল আবদারের জায়গা, নিরাপদ আশ্রয়। তবে দীর্ঘদিন শ্বশুর শাশুড়ি মায়ের কাছে থাকতে থাকতে যেন মনের অজান্তে তারা আমার কাছে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠলেন। আমি মনে করি স্বামী স্ত্রীর উভয়েরই উচিত একে অপরের বাবা মাকে শ্রদ্ধা ও সম্মান দেওয়া। তবেই তো সংসারে প্রকৃত শান্তি আসবে এবং আমাদের সন্তানরাও শিখবে মা বাবাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে। এমন একটা সময় যখন মা বাবা পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু তাঁদের আশীর্বাদ আমাদের চলার পথকে মসৃণ করে তোলে। জন্মের পর থেকে আমরা বাবা মায়ের পরিচয়ে পরিচিত হই, কিন্তু সেই বাবা মা যখন যোগ্য সন্তানের পরিচয়ে পরিচিত হন তখন তারা গর্ব অনুভব করেন বই কি। তাই যতদিন বাবা মা থাকেন আমাদের সকলের উচিত যত্নবান হওয়া। শুধু অর্থ সাহায্যই যেন শেষ কথা না হয়, বৃদ্ধ বয়সে মানুষের চাওয়া পাওয়ার কিছুই থাকে না, তাদের চাই নির্ভরতা, যা আমরা চেয়ে থাকি আমাদের ছোটবেলায় তাঁদের কাছ থেকে। বৃদ্ধ বয়সে তাঁরা সন্তানের আশ্রয় বেঁচে থাকতে চান, যা তাঁদের মন ও দেহকে সুস্থ রাখতে এবং আনন্দে থাকতে সাহায্য করে। বৃদ্ধ বয়সে মা বাবার প্রতি দায়িত্ব পালন ও তাঁদেরকে ভালোবাসা দিয়ে রাখা, এই দুটি তাঁদের প্রতি শ্রেষ্ঠ সম্মান বলে আমি মনে করি। লিখেছেন অপর্ণা দত্ত, শিলিগুড়ি থেকে।

এবারে একটু সচেতনতার কথা বলা যাক। এ সময়ে বিভিন্ন রোগভোগের প্রকোপ দেখা যায়, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল ডেঙ্গু। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলায় এবং সন্ধ্যের সময় কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি? আপনার ঘরে এবং আশেপাশে যে কোনো জায়গায় জল জমতে না দেওয়া, ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটো, ডাবের খোলা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। অব্যবহৃত জলের পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে জল জমতে না পারে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে। সখী, সই, মিতা,

সাংগাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয়, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন AIRPRATYUSHA@gmail.com এই ঠিকানায়, অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন, জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: শুনলেন প্রত্যুষা উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন শ্রোতাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। নজরুলগীতি শুনবেন ধীরেল মোষের কণ্ঠে সকাল 7:45। হ্যালো আকাশবাণী, লাইভ ফোনে নেই অনুষ্ঠানটি সকাল 8:30 থেকে 9:00। 9:00 শুনবেন আধুনিক গান মধুছন্দা ভট্টাচার্য গোস্বামীর কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন পণ্ডিত শঙ্কর ঘোষ সকাল 9:30। সকাল 10:00 শ্যামা সঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মজদুর মণ্ডলী সকাল 10:20। 10:30 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT কিছু কথায় কিছু গানে লাইভ ফোনে নিয়ে অনুষ্ঠানটি সকাল 11:30 বিদ্যার্থীদের জন্য কথায় সুরে দুপুর 12:00। 1:00 মহিলা মজলিশ। ভাওয়াইয়া শুনবেন সুনীল অধিকারীর কণ্ঠে 1:45। গান পরম্পরা এই অনুষ্ঠানে পণ্ডিত শঙ্কর ঘোষের পরিবেশনায় তবলা শুনবেন বিকেল 3:30। যুব অনুষ্ঠান গ্রামেগঞ্জে বিকেল 4:30 শুনবেন সবুজ সোনার দেশে। সুফি গীতের শিল্পী শিল্পা রাও বিকেল 4:50। বিকেল 5:00 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দ্বারা পদ্ম সম্মান প্রদানের অনুষ্ঠান। সন্ধ্যে 6:05 মেঠো সুর লোকগীতি শুনবেন বিশ্বজিৎ সরকারের কণ্ঠে 6:40। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 7:05।

রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে থেকে ছাত্র সোহম জোয়ারদারের সঙ্গে বিশেষ অনুষ্ঠান শুনবেন রাত ৮:৩০ আধুনিক গানের শিল্পী মধুচন্দা ভট্টাচার্য গোস্বামী। বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, বাইরে থেকে রেকর্ড করে আনা রবীন্দ্রনাথের ভাঙা গানের ওপর সঙ্গীতালেখ্য শুনবেন রাত ৯:৩০। রবীন্দ্রসঙ্গীত শুনবেন শাশা ঘোষালের কণ্ঠে রাত ১০:১০। রাত ১০:৩০ লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জালনা। শ্রোতাদের আজ আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে আজ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। ইন্দ্রধনু এই অনুষ্ঠানটি শুনবেন বাংলা আধুনিক গানের সকাল ৯:০০। চয়নিকা বেলা ১১:০০। চয়নিকা অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান হ্যালো ফরমাইশ বিকেল ৪:০০। গানের ভেলা বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন ৬:০৫। এছাড়া শুনবেন আকাশবাণী বিবিধ ভারতী কেন্দ্রের অন্যান্য অনুষ্ঠানগুলি। শ্রোতাদের আজ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ি। আর একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ও তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: ভারত যো কর রহা হ্যায়,

0: वो आने वाले 1000 वर्ष का फ्यूचर लिखने वाला है और यही दुनिया के लिए सबसे बड़ी भारत की गारंटी है। भारत फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
1: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন, এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়েছে। দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশের সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 100,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য UPSC-র ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
2: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
1: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানার সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতের রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির

0: ৭৫তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনউ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলিগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের ওপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনউয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও 1 জন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে ই হালান্ড 2টি ও এম এইচ পেডারসন 1টি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার চলতি অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের উন্নত পুষ্টির ব্যবস্থা করতে রাজ্যে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু করা হচ্ছে। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত পিএমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলির গুণমান পরিকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দ করেছেন। অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গে ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের 8 প্রাক্তন মন্ত্রীকে শোকজ করেছে আদি তৃণমূল। রাজ্যে প্রথম হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আসছে বিস্তারিত খবরে। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার চলতি অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। একাধিক কল্যাণমূলক ঘোষণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্থান হিসেবে রাজ্যের সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষা

0: হাসপাতালে উন্নীত করা হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের উন্নত পুষ্টির ব্যবস্থা করতে রাজ্যে চালু করা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এর অধীনে গর্ভবতী মায়েরা 21,000 টাকার আর্থিক সহায়তা ছাড়াও 6টি পুষ্টি কিট পাবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় নদী ভাঙন রুখতে এবং বন্যা আটকাতে 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। রাজ্যের স্কুলগুলির 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হবে না বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: এখন থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রের ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার।
0: কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত পিএমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলির গুণমান, পরিকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বরাদ্দ হয়েছে 2,100 কোটি টাকা। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট শিক্ষার জন্য ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে গড়ে তোলা হবে 1টি IIT এবং 1টি IIM কলেজ। 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দে রাজ্যে 1,000টি স্কুলে খোলা হবে অটল টিঙ্কারিং এর ল্যাব। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নবোদয় বিদ্যালয় তৈরির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান ছাড়াও 2টি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলা হবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। আগামী 5 বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 1টি ইনস্টিটিউট অব এক্সেলেন্সে উন্নীত করতে কেন্দ্রের 1,000 কোটি টাকা সহায়তার পাশাপাশি রাজ্যের তরফে দেওয়া হবে 200 কোটি টাকা। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা ভাতা দেওয়ার ভরসা কর্মসূচি চালু করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। উত্তরবঙ্গে 1টি এইমস হাসপাতাল ছাড়াও বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। সুন্দরবন, পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পাশাপাশি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে উন্নীত করা হবে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্যে চালু হবে অমৃত প্রকল্প, যার অধীনে জীবনদায়ী ওষুধ, ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্টে 50-90% ছাড় পাওয়া যাবে। বাড়ানো হচ্ছে রাজ্যে ডাক্তারি পড়াশোনার আসনও। স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব। যোগাযোগ উন্নয়নে রাজ্যে 5টি নতুন বিমানবন্দর স্থাপনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
1: নিউ এয়ারপোর্টস উইল বি সেট আপ ইন পুরুলিয়া, বালুরঘাট এন্ড মালদা। দ্য এক্সিস্টিং এয়ারপোর্ট এট কুচবিহার উইল বি এক্সপ্যান্ডেড। দ্য স্টেট গভর্নমেন্ট উইল প্রোভাইড 25 acres অফ ল্যান্ড টু হাসিমারা এয়ারফোর্স স্টেশন and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and facilities. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport.
0: কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণার পাশাপাশি গুণমান সম্পন্ন আলু বীজ চাষীদের মধ্যে বিতরণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 10 কোটি টাকা ব্যয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তোলা হবে। আম চাষীদের আয় বাড়াতে, রপ্তানি বৃদ্ধিতে বরাদ্দ করা হয়েছে 50 কোটি টাকা। মৎস্য চাষের ক্ষেত্রে রাজ্যের দীর্ঘ উপকূলরেখার বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চালু করা হবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। সহজে ব্যবসা করার সুবিধা দিতে চালু করা হবে এক জানালা ব্যবস্থা। সরকারি বা বেসরকারি সংস্থার হাতে পড়ে থাকা অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। দুর্গাপুজোর বিশ্বজনীন উৎসবের আবেগকে কাজে লাগিয়ে শুরু হবে পর্যটন ব্র্যান্ডিং অভিযান। কালীঘাট, তারাপীঠের কালীমন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন, জলপেশ, ঠাকুরনগর, কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা ও বিভিন্ন শক্তিপীঠের ঐতিহ্য ফিরিয়ে আনতে গড়ে তোলা হচ্ছে হেরিটেজ কমিশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। 1,00,000 সরকারি পদে নিয়োগের ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক কর্মী থাকবে না।
2: পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1,00,000 নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, UPSC-কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে, এটি একটি বড় দিক।
0: জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিষয়। চোখের আলোয়।

0: রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন 30 জুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে শ্রী অধিকারী বলেন, শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে 15 বছরের দুর্নীতি ও অপশাসনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যোগ্য স্বীকৃতি দিয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেজন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার আগামী মাস থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক ও অর্থনৈতিক সমীক্ষা শুরু করছে। এর আওতায় সমীক্ষক ও তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণের জন্য কলকাতায় আগামী 25 জুন পর্যন্ত 4 দিনের আঞ্চলিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের প্রাক্তন 8 মন্ত্রীকে শোকজ করল আদি তৃণমূল। এদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী ও সাবিনা ইয়াসমিন। শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি। এদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় গতকাল এক বৈঠকে বিদ্রোহী শিবিরের বিধায়করা এই কমিটি গঠন করেন। স্পেশাল সেশন নামে বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়। বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। 70 আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে বিজেপির আসন সংখ্যা 14 এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 54টি। 2টি আসন খালি ছিল। জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি পদত্যাগ করায় জেলা শাসকের নির্দেশে নতুন নির্বাচন হয় গতকাল। 2টি পদে নির্বাচিত হয়েছেন বিজেপির বামদেব গুছাইত এবং সহকারী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাঁশরী পণ্ডিত। রাজ্যে এই প্রথম কোন জেলা পরিষদ বিজেপির দখলে গেল। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার 4 লক্ষ কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ প্রস্তাব করেছে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15।
1: এখন নজরুল গীতি শুনবেন ধীরেন বোসের কণ্ঠে।

নজরুলগীতি শুনলেন ধীরেন বোসের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজিতে সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। তার আগে বিজ্ঞাপনের বিরতি।

0: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: হ্যালো আকাশবাণী, এই অনুষ্ঠানে আমরা শোনাব হিন্দি ছায়াছবির গান এবং কথা বলব আপনাদের সঙ্গে ফোনে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। প্রথমেই একজন শ্রোতা বন্ধু, হ্যালো।
5: হ্যালো,
4: হ্যাঁ, কে বলছেন আপনি?
5: নমস্কার।
4: নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি সুবল ভিটা থেকে হরিবর দাস বলছি।
4: কোথা থেকে?
5: সুবল ভিটা।
4: আচ্ছা, বলুন।
5: আজকে কি বলতেছেন আপনারা?
4: আমরা কি বলছি, আপনি কি বলছেন আগে সেইটা শুনি। আপনি কি বলতে চাইছেন আজকে? না হয় একটু উল্টো ভাবেই বলি।
5: কি বললেন?
4: আজকে না হয় একটু উল্টো ভাবেই বলি, আপনার মনের কথা বলুন।
5: আমার মনের কথা তো
4: আজকের বিষয় হচ্ছে আমাদের মনের কথা।
5: মনের কথা?
4: হ্যাঁ,
5: মনের কথা আর কি বলবো। আমাদের এখানে বৃষ্টিতে একদম অচ্ছাসা, মানে জলে রাস্তাঘাট ভাঙিয়া মনে করেন সব কিছু ক্ষতি হয়ে গেল, জমিন জমিন সব সমান হয়ে গেছে আর কি।
4: আচ্ছা,

0: সেখানে তার মানে আপনারা বেরোতে টেরোতেও পারছেন না?
1: না
0: আর তাতে আপনার কিরকম লাগছে, মানে কিরকম লাগছে, মানে বাড়ির ভেতর বসে আছেন, অনেক কি আর্থিক ক্ষতি হয়ে গেছে নাকি?
1: না, বাড়িতেই আছি আমি। এখন তো বৃষ্টি, আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়তেছে।
0: আচ্ছা, হ্যাঁ, একটু ভারী বর্ষণের পূর্বাভাসও তো আছে, বৃষ্টি তো হবেই। এখন বৃষ্টিটা আমরা আপনাকে উপভোগ করুন বলবো নাকি বিপদে পড়ছেন বলবো সেটাও তো বুঝতে পারছি না। কি আর করা যাবে, বৃষ্টি ধরা অবধি অপেক্ষা করুন, আর আমরা ততক্ষণে একটা গান শুনে নিই। মান্নাদের কণ্ঠে শুনবেন চাঁদা ওর বিজলি ছবির এই গানটি।

0: আজকে এটা হচ্ছে কেমন লাগছে, তাই তো?
1: না, আজকে হচ্ছে মনের কথা, মন মনের কথা। এবার মনের কথা নিয়ে অনেকে অনেক কিছুই বলতে পারে। কেউ যেমন বলতে পারে যে মনের কথা সবাইকে বলা যায় না, কেউ বলতে পারে মনের কথা সবাইকে বলা উচিত, কেউ বলতে পারে যে আমার এই মুহূর্তের মনের কথা কি, আমি কি ভাবছি, যাই হোক মনের কথা।
0: মনের কথা তো সবসময় সবাইকে বলা যায় না, এটা তো ঠিকই।
1: আপনার রেডিও সেটটি বোধ হয় অন করা আছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ, ওটা বন্ধ করে দিতে হবে, নইলে ফিডব্যাক আসছে, কোনো কিছু ঠিকমতো শোনা যাচ্ছে না।
0: শুনতে পাচ্ছেন
1: না,
0: এখন?
1: একদম বন্ধ করে দিতে হবে রেডিও সেটটি।
0: ও, রেডিওটা বন্ধই করে দিতে হবে?
1: হ্যাঁ হ্যাঁ, নইলে ফিডব্যাক হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা মনের কথা তো কাউকে সবসময় শেয়ার করা যায় না,
1: হুম হুম
0: কেননা এটা মনে মনেই রাখতে লাগে।
1: হুম
0: আর এরকম হলে আমি যেটা মনে করি, আমি নদীর ধারে যখন ঘুরতে গেলাম, নদীর ওখানে গিয়ে বসে বসে বললাম বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম। আর আজকে যেটা এই যে বৃষ্টি হচ্ছে, এই জানলাটাতে বসে আছি, দেখছি যে এরকম বৃষ্টি, কত মানুষের কত কষ্ট হচ্ছে, তাই না?
1: সেই সেই
0: কত, এই যে নদীর ধারেও তো অনেক মানুষ বাস করে, এই যে বন্যার জল, নদীর জল বাড়ে, পাহাড়ে বৃষ্টি হলেই আমাদের নদীর জল বাড়ে, নদীর জল বাড়লে যে কি অবস্থা হয় সে চোখে দেখা যায় না, তাই না?
1: সত্যি সত্যি।
0: একদম চোখে দেখা যায়। আর এই যারা বাইরে কাজ করে তাদেরকে তো বেরোতেই হবে,
1: সেই
0: তাদের বেরোতে হবে, কেননা তারা যদি না যায় কাজে, সেটা হবে না রাস্তাঘাট, এই সব মিলে।
1: ঠিক
0: আর
1: ঠিক
0: মনের
1: ঠিক
0: কথা, মনের কথা কিছু তো মনের কথা মনেই রাখতে লাগে দিদি ভাই,
1: ঠিকই
0: কারণ
1: আছে।
0: শেয়ার করা যায় না।
1: হ্যাঁ
0: হ্যাঁ, শেয়ার করা যায় একজনই, যে মানে ধরেন আমার কর্তার সাথে শেয়ার করতাম অনেক কিছু কথা, এখন তো উনি গত হয়েছে, আর তাকে ইয়ে করবো, এইটাই।
1: আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। আমরা পরের গানে চলে যাই। পরের গান হচ্ছে বরসাত কি রাত ছবি থেকে লতা মঙ্গেশকর।

0: শুনছেন হ্যালো আকাশবাণী, আমাদের ফোন লাইনে আরেকজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি ভাই, আগে সুপ্রভাতটা বলি, তারপরে বলছি দিদি
0: আচ্ছা,
1: ভাই।
0: সুপ্রভাত।
1: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই,
0: আচ্ছা,
1: দিদি ভাই, আগে আপনাকে অজস্র ধন্যবাদ দেওয়ার দরকার, কারণ যে গানটা প্রথমে মান্নাদের কণ্ঠে শোনালেন
0: হ্যাঁ,
1: ওটাতেই তো মন ভালো হয়ে গেল। দিদি ভাই মনের কথা বলতে বলেছেন, ওইটাতেই তো মন ভালো হয়ে
0: অনেক
1: গেছে। এবং
0: অনেক ধন্যবাদ আপনাকে।
1: এবং এবং দেখুন দিদি ভাই, মন হচ্ছে আমাদের তড়িৎ, মানে বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ যেরকম চলে যায়, মন মনও কিছু কিছু মাঝে মাঝে মানে নিজের থেকে চলে যায়,
0: ঠিক
1: এবং
0: ঠিক,
1: মনকে, হ্যাঁ, তো এই কারেন্ট, মানে মনটা হচ্ছে কারেন্ট, এবং আপনারা সেই কারেন্টটা আমাদের মনের মধ্যে যোগান, এইটার জন্য আপনাদেরকে শতকোটি প্রণাম দিদি ভাই। কারণ
0: অনেক
1: আমরা তো,
0: ধন্যবাদ, অনেক
1: হ্যাঁ,
0: ধন্যবাদ আপনাকে।
1: আমরা তো অপেক্ষায় থাকি দিদি ভাইদের সাথে কথা বলবো, এবং সেই সেই জায়গায় যে আপনারা টপিক গুলো নিয়ে আসেন দিদি ভাই, এর জন্য সত্যি করেই আপনাদেরকে মানে শতকোটি প্রণাম জানালো ও আর কি কম হবে। কারণ দেখুন দিদি ভাই, আমরা তো মানে মনকে এত, মানে হয়তো সারা দিনের, আজকে আমি সকাল থেকে উঠেছি, মনটা খারাপ ছিল, এমন একটা গান দিলেন এবং এমন কথা আপনার টপিকটা এনেছেন, সেখানে মন কিন্তু আমার, আপনার ওই গানের আর আপনার কথার মধ্যে সব মনটা কিন্তু আমার একদম মানে ভালো হয়ে গেল। এবং ভালো মানে, ভালো মানে সেই সারা দিনটাই আজকে ওই মানে রামকৃষ্ণদেবের গানটা শুনিয়ে, আমি তো মানে রামকৃষ্ণদেব গীতা পাঠ করি, এবং মানে সত্যি করেই আমি ঠাকুরের, আমার গোপাল আছে এবং ছেলে আপনার দিদি ভাই গোপালকে নিয়ে সেবা প্রত্যেক দিনই দেয়, তো সেই জন্য সেই জায়গা থেকে মনকে আপনি একদম মানে উৎফুল্ল করে দিলেন, যাতে আর
0: আচ্ছা
1: সারাদিনে,
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো এই জায়গা থেকে মনকে সব সময় নিজেকে, নিজের কাছে মানে ঠিক থাকে না কোনো সময়, তো সেইটা মানে নিজেকে রাখতে হয়। এবং দেখুন দিদি ভাই, আজকে আমার 78 বছর মা, তাকে নিয়েও আমি চলছি, অনেকে তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসে মাকে, তার বাবা তো নেই, আমার শ্বশুর মশাই নেই, দুজন মাকে নিয়ে আমি চলছি, এবং ঠিক ভালো মতনই চলছে, এবং ওপরওয়ালার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, সব একদম একাকার হয়ে একদম ঠিক একদম চলছে। এবং দেখুন মেয়েও পড়াশোনা করছে, আজকে PhD করছে মেয়ে, ছেলেও আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, তো এই জায়গা থেকে আমরা আর কি

0: সবাই মনকে শান্তি করে
1: বেশ
0: প্রীতি
1: বেশ,
0: দিতে পারে, এবং এটা ওপরওয়ালার আশীর্বাদ দিন
1: ঠিক
0: ভাই।
1: আছে, আপনি সঙ্গে থাকুন,
0: হ্যাঁ ভালো
1: আমরা
0: থাকবেন
1: পরের
0: দিদি ভাই,
1: গানে যাচ্ছি। পরের গান দেবতা ছবি থেকে, কিশোর কুমার ও লতা মঙ্গেশকর।

0: আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পথে এবং ফোন লাইনে আরেকজন শ্রোতা বন্ধু আমরা। হ্যালো,
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদিভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই, আমার তো কিডনির সমস্যা, আমি ওই
0: হ্যাঁ,
1: সমস্যার
0: আজকের
1: জন্যে।
0: বিষয় হচ্ছে আপনার মন।
1: এই কথা বলছেন, দেখুন দিদিভাই, মানুষের মন আর ইলেকট্রিক বিদ্যুৎ, ইলেকট্রিক যেটা দিলে জ্বলে, সেরকম মানুষের মনটা কিন্তু তার থেকেও থাকতে থাকে। এখন যদি আপনি বোলপুরের কথা ভাবেন, তাহলে আপনার চোখের সামনে ভাসবে আপনার মনের কথা। তার মন কিন্তু আমাদের যদি

0: ঠিক পথে চলে।
1: ঠিক
0: হ্যাঁ,
1: ঠিক ঠিক ঠিক, আপনি সঙ্গে থাকুন, আমরা পরের গানে ফিরছি। পরের গান আশা ভোসলে আর ডি বর্মনের কণ্ঠে, বরসাত কি এক রাত, সিতারা ছবি থেকে।

শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান মধুচন্দা ভট্টাচার্য গোস্বামীর কণ্ঠে।

আধুনিক গান শুনলেন মধুচন্দা ভট্টাচার্য গোস্বামীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়িয়ার। একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংবাদ এবং তারপর জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারে রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইউরিয়া ও সার বহনকারী 4টি পণ্যবাহী ভারতীয় জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন ওপেন সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় লক্ষ্য সেন ও তানভি শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি, নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপর। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1 বছরে

0: ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন।
1: 25 কোটি লোক গরিবী সে বাহার নিকলে হ্যাঁ, নিও মিডল ক্লাস মে আয়ে হ্যাঁ, তো ইসকা ফায়দা কেবল উন পরিবারো তক নাই রহতা, বলকি মিডল ক্লাস কা ভি ইতনা ফায়দা হোতা হ্যায়, ক্যোঁকি ইয়ে নয়া কনজ্যুমার হ্যায় জো ইকোনমি কো ড্রাইভ করতা হ্যায়, উসে আলটিমেটলি মিডল ক্লাস কে লিয়ে অবসর বনতে হ্যায়। ইয়ানি গরিবি কম হোনা কেবল ওয়েলফেয়ার কা হি বিষয় নাহি হ্যায়, ইয়া অবসরো কে বিস্তার কি গাথা হ্যায়, নয়ি অ্যাসপিরেশন কি প্রেরণা হ্যায়।
0: 140 কোটি ভারতীয় সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 পদ্মবিভূষণ, 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মম্মুত্তি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করবেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষিকেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে কৃষকদের ছেলেমেয়ের জন্য নাফেড কল্যাণ স্কলারশিপ, ডাল ও তৈলবীজের জন্য দৃষ্টি পোর্টাল, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল ইত্যাদি। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরসদের সঙ্গে একটি বৈঠকে বসবেন। ভারতের রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলে মন্ত্রক জানিয়েছে। জাতীয় অঙ্গ টিস্যু প্রতিস্থাপন সংস্থার ডিরেক্টর ডক্টর অনিল কুমার অভূতপূর্বভাবে অঙ্গদানে এগিয়ে আসার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গত রাতেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ দমকল আইনের আওতায় আলীগঞ্জ পুলিশ ওই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ধৃত 4 জন হলেন রামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্লা, তুষক কৃষ্ণ জয়সওয়াল এবং সুরেশ কুমার সাহু। পুলিশ আলীগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনের প্রবেশের উপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। জানা গেছে, গতকাল যে ভবনে আগুন লাগে বেআইনি নির্মাণের অভিযোগে 2016 সেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মাত্র মাস দুয়েক আগেই সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আগেই জানানো হয়েছে, আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপরে অ্যানিমেশন কোচিং সেন্টারে আগুন লাগলে 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনৌয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, হজ কমিটি পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা নেওয়া যাবে। এর ফলে হজযাত্রা আরও সহজ করে তোলা সম্ভব হবে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শুনতে পাবেন। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান একযোগে শুনতে পাওয়া যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, উপযুক্ত চিকিৎসা চলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন।

ওই ঘটনায় হতাহতদের পরিবারকে সব রকম সহায়তা প্রদানের উদ্যোগ নিতে দোহায় ভারতীয় দূতাবাস কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। জানা গেছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে দুর্গত পরিবারগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মরদেহগুলি যত শীঘ্র সম্ভব দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হবে। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে খোলা হয়েছে হেল্পলাইন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী চারটি পণ্যবাহী ভারতীয় জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম ও কাকিনাড়া বন্দর, ওড়িশার পারাদ্বীপ বন্দর এবং গুজরাটের মুন্দ্রা বন্দর। এই নতুন আমদানি হওয়া সার দ্রুত খালাস করা হবে, যাতে দেশের বর্তমান সার মজুত আরও শক্তিশালী হয়। জাপান বিদেশি পর্যটকদের জন্য ভিসার ফি 5 গুণ বাড়ানোর কথা ঘোষণা করেছে। প্রায় 5 দশক পরে এই ভিসার ফি বাড়ানো হলো। আগামী 1 জুলাই থেকে সিঙ্গল এন্ট্রি বা একবার প্রবেশের জন্য ভিসার ফি ধার্য হয়েছে 15,000 ইয়েন। অন্যদিকে মাল্টি এন্ট্রি ভিসার ক্ষেত্রে এই ফি 6,000 ইয়েন থেকে বেড়ে হচ্ছে 30,000 ইয়েন। বাংলাদেশে আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে সেদেশের সরকার ঢাকাসহ অন্য 5টি প্রধান এলাকায় সেনা মোতায়েন করেছে। এর ফলে দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর চলতি নিষেধাজ্ঞার সর্বাত্মক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় দলে নেতৃত্ব দেবেন লক্ষ্য সেন এবং তন্ভি শর্মা। ক্যালিফোর্নিয়ায় আজ এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। পুরুষদের এককে বিশ্বের 14 নম্বর এবং দ্বিতীয় বাছাই লক্ষ্য সেন উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে ভারতের 7 জন খেলোয়াড় মূল পর্বে অংশ নিচ্ছেন। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে লন্ডনে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত 25 তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে, 26 তারিখ ফের পাকিস্তান ও 28 তারিখ আবারও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: জর্ডান আলজেরিয়ার মুখোমুখি হয়েছে। বিরতি পর্যন্ত জর্ডান 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। গত রাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে পরাজিত করে। গ্রুপ জের ম্যাচে মেসি জোড়া গোলে সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আন্তর্জাতিক নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। 1894 সালে 23 জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। ইউরিয়া ও সার বহনকারী 4টি পণ্যবাহী ভারতীয় জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি। বিরতি সময় পর্যন্ত জর্ডান 1-0 গোলে এগিয়ে আছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে বিরাট ঘোষণা হল পুরুলিয়া জেলার জন্য। এবার বাস্তবে গড়ে উঠবে পুরুলিয়া বিমানবন্দর। পুরুলিয়া শহর থেকে 7 কিলোমিটার দূরে থাকা ছড়রায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি রানওয়ে। যুদ্ধের পরেই এই রানওয়েটি পরিত্যক্ত হয়ে যায়। এখানে বিস্তৃত জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরেই এখানে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য দাবি করে আসছিলেন জেলার সাধারণ মানুষ ছাড়াও শিল্পমহল। অবশেষে রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেটেই সেই দাবি পূরণ করার আশ্বাস। এই বিমানবন্দর গড়ে উঠলে পুরুলিয়ায় শিল্প মানচিত্র বদলে যাবে বলে মত শিল্পপতিদের। জেলায় শিল্প স্থাপন করার জন্য পর্যাপ্ত জমি থাকলেও যোগাযোগ ব্যবস্থায় এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে পুরুলিয়া। বিমানবন্দর হলে যোগাযোগ ব্যবস্থায় পুরুলিয়া অনেকটাই এগিয়ে যাবে বলে মত শিল্পপতিদের। উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পুরুলিয়া

জুড়ে পালিত হল দ্বাদশ যোগ দিবস। এবার জেলায় যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়া এমএসএ স্টেডিয়ামে। অংশ নেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম, পুলিশ সুপার কুমার সানিরাজ, রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এদিন যোগ দিবস পালিত হয় পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়েও। উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী একদিন নয়, সারা বছর ধরে যোগাভ্যাস করার বার্তা দেন। দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় দিনটি। অফিসার্স ক্লাবে যোগ শিবিরে ডিআরএম মুকেশ গুপ্তা সহ আধিকারিকরা যোগাভ্যাস করেন। আদ্রা বিভাগের বিভিন্ন রেল স্টেশন, স্বাস্থ্য ইউনিট, রানিং রুম, প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য কর্মস্থলে ব্যাপকভাবে যোগ কর্মসূচির আয়োজন করা হয়। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে খুদে ছাত্রছাত্রীদের যোগাভ্যাস নজর কাড়ে। বিপুল উৎসাহের সঙ্গে জেলাজুড়ে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। এই রাজ্য গঠনে পুরুলিয়া জেলার একটা বিরাট ভূমিকা আছে। ১৯৫৬ সালের পয়লা নভেম্বর তৎকালীন মানভূম জেলার একাংশ ভেঙে পুরুলিয়া জেলার বঙ্গভুক্তি হয়। এই দিন পশ্চিমবঙ্গের নতুন মানচিত্র তৈরি হয়, যে মানচিত্রই হল বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্র। তাই পশ্চিমবঙ্গ দিবস বিশেষভাবে গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলার জন্য। জেলার সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় এই দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান হয়। তুলে ধরা হয় পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের প্রেক্ষাগৃহে গত ১৭ জুন অনুষ্ঠিত হল মানভূম ফিল্ম ফেস্টিভ্যাল। একদিনব্যাপী এই উৎসবকে এবার উৎসর্গ করা হয় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে। এদিন উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী স্বরূপ দত্ত। নতুন সরকার আসার পর থেকেই পুরুলিয়া জেলায় চলছে জবরদখল হঠানোর কাজ। জেলা সদরের ট্যাক্সি স্ট্যান্ড লাগোয়া, চাইবাসা রোড, জেকে কলেজ রোড, কোর্ট সংলগ্ন এলাকাসহ নানান জায়গায় এর মধ্যেই চালানো হয়েছে বুলডোজার। রাস্তার ওপর বেআইনি বা জবরদখল করে থাকা দোকানগুলিকে একেবারে তুলে ফেলা হয় গত কয়েক সপ্তাহে। বেশ কয়েক যুগ ধরে এই দোকানগুলি ওই জায়গায় ছিল বলে দাবি দোকানদারদের। রাস্তা এবং সরকারি জায়গা দখল করে থাকা দোকানগুলিকে অতীতে বেশ কয়েকবার সরানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা তোলা যায়নি। জবরদখল সরানোর কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। তাদের মতে, পুরুলিয়া শহরের রাস্তাগুলি জবরদখলের জন্য সাধারণ যানবাহনের জন্য প্রায় অগম্য হয়ে গিয়েছিল। জবরদখল মুক্তির ফলে এবার যাতায়াত সুগম হবে। তবে অনেকেই, যাদের সরানো হল, তাদের জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী শিলিগুড়ি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত শঙ্কর ঘোষের পরিবেশনায় তবলা।

0: শ্যামাসঙ্গীত শুনলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন মজদুর মণ্ডলী।
1: মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমাদের সমস্ত শ্রোতাবন্ধু এবং শ্রমিক ভাই বোনেদের শুভেচ্ছা জানাই। আজ এই অনুষ্ঠানে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা এই বিশ্বায়নের যুগেও বাঙালির সাবেকী ঐতিহ্যের ধারক ও বাহক। দেখুন, পাত পেড়ে খাওয়া বা কবজি ডুবিয়ে খাওয়ার দিন তো এখন শেষ। কোনো উৎসব অনুষ্ঠানে গেলে রসনার রসতৃপ্তির জন্য আমরা ব্যবহার করি স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট ইত্যাদি বিদেশি শব্দ। কিন্তু এত শব্দের ঝংকারেও একটি পদ কিন্তু বাঙালি উৎসব বা অনুষ্ঠানের সর্বত্র চোখ, মুখ বা জিভ সবেতেই হারায়। না শ্রোতা বন্ধুরা, যতই চীনা বা আফগানি খাবার খাই না কেন, শেষ পাতে কী চাই বলুন তো? ঠিক ধরেছেন, দই। কেন শেষ পাতে? সবাই জানেন। আরে, ওই স্বাদটাই তো লেগে থাকে মুখে। আজ মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন দই নির্মাতা সুরজিৎ ঘোষ। সুরজিৎবাবুকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আচ্ছা সুরজিৎবাবু, আপনি কবে থেকে এই দই বা মিষ্টি নির্মাণের সঙ্গে জড়িত?
2: আজ থেকে ধরে নিন পূর্বপুরুষ থেকে আমাদের এই দইয়ের কাজ।
1: পূর্বপুরুষ বলতে?
2: পূর্বপুরুষ বলতে আমার ঠাকুরদা, তার বাবা, সেটা হলো বাংলাদেশে পাবনা ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি ছিল।
1: আচ্ছা,
2: ওখানে দইয়ের কাজ আমরা করতাম। তারপর ওখান থেকে আমার বাবা আজ থেকে 40 বছর পরে সে আমরা ইন্ডিয়াতে চলে আসি।
1: কত বছর আগে বললেন?
2: 40 বছর আগে।
1: আচ্ছা,
2: তারপরে ইন্ডিয়াতে চলে আসি কুচবিহারে।
1: আচ্ছা,
2: কুচবিহার দিনাটাতে আমাদের বাড়ি।
1: আচ্ছা,
2: ওখানে আমরা দইয়ের কাজ করতাম।
1: আচ্ছা,
2: সব জায়গায় সব দোকানে দোকানে আমরা ডেলিভারি দিতাম।
1: আচ্ছা,
2: মিষ্টির দোকান হোক, তারপরে তোমার ছেলে মুদিখানা দোকান হোক, যেখানে দই চলে আর কি,
1: সেসব জায়গায় যারা যারা বিক্রি করে
2: আর কি, সেখানে সেখানে আমরা দই দিতাম।
1: আচ্ছা,
2: তা ভালোই পপুলারিটি আমাদের হয়েছিল।
1: আচ্ছা,
2: মোটামুটি ওখান থেকে চলে আসার পরে, তারপরে ওখানে আমরা বিজনেস করতেছি। করার পরে আমার বাবার শারীরিক সমস্যা দেখা দেয়, তারপরে বাবা বিজনেস থেকে অবসর নেয়, তারপরে আমি আবার ওই বিজনেসটাকে স্টার্ট করি। স্টার্ট করার পরে

0: তখন আমি চলে আসি শিলিগুড়িতে, আজ থেকে 6 মাস আগে।
1: আচ্ছা
0: শিলিগুড়িতে এসে শিলিগুড়ি বাগডোগরা গোসাইপুরে আমি থাকি,
1: আচ্ছা
0: এখানে নতুন জায়গায় নিয়েছি, এখানে বাড়ি করে আছি, এখানে দইয়ের কাছে আমি স্টার্টিং করেছি।
1: আচ্ছা
0: তো এখানে গোসাইপুর বাগডোগরা বাতাসি।
1: আচ্ছা, মিষ্টি যে, এই যে আমাদের মিষ্টির মধ্যে প্রধান একটা উপাদান এই যে দই, এই দই কিভাবে প্রস্তুত করা হয় এটা একটু আপনি আমাদের সাধারণ শ্রোতাদের উদ্দেশ্যে বলেন।
0: দইয়ের প্রথমে আমাদেরকে
1: দুই রকম দই হয়, একটা তো টক দই, একটা তো মিষ্টি দই।
0: মিষ্টি দই
1: প্রথমে, মিষ্টি দইটা কিভাবে করা হয়?
0: মিষ্টি দইটা হচ্ছে আমরা গোয়ালার কাছে দুধ নিই প্রথমত, এবং আমাদের এখানে কর্মচারী রয়েছে, মোটামুটি 4-5 জন কর্মচারী রয়েছে, আর সাথে আমরা থাকি। থাকার পরে ওখানে আমার দুধ সকাল 10টার দিকে পৌঁছে দেয় আমাদেরকে। পৌঁছে দেওয়ার পরে আমাদের এটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা উনুনের উপরে জাল হতে থাকে।
1: আচ্ছা, সেই জন্য কি আলাদা উনান প্রস্তুত করা হয়?
0: হ্যাঁ, প্রস্তুত করা হয়, এটা আমার আগে থেকে করা হয়।
1: আচ্ছা,
0: থাকে
1: এরকম কটা উনান প্রস্তুত করা হয়?
0: মোটামুটি 4-5টা উনান।
1: আচ্ছা,
0: তারপরে
1: সেখানে সেখানে কত লিটার করে দুধ আপনাদের?
0: আমাদের একটা করে উনানের মধ্যে 70 থেকে 80 লিটার করে দুধ দেওয়া থাকে
1: একবারে।
0: একবারে
1: আচ্ছা,
0: মোটামুটি 300-350 লিটার দুধ লাগে আমাদের।
1: আচ্ছা
0: ঠিক আছে, আমাদের ভাটি আছে দুটা তিনটার মধ্যে যে 350 লিটারের যে দুধ, এটাকে আমরা যে 5-6 ঘন্টা যে মানে উনুনের উপরে রাখি, রাখার পরে সেটা জাল দিতে দিতে মোটামুটি ধরে নেন 150 থেকে 200 লিটার দুধ থাকবে।
1: আচ্ছা,
0: 300-350 লিটারের থেকে 150 থেকে 200 লিটার মানে দইয়ের জন্য থাকবে,
1: মানে 50% দুধ জাল দিয়ে জাল হয়ে গেল।
0: জাল হয়ে গেল, তারপরে ওখানে চুনি যাবে।
1: আচ্ছা,
0: 300 লিটারে ধরে নিন আপনি মোটামুটি ধরে নিন 35 থেকে 40 কিলো চিনি লাগবে।
1: আচ্ছা,
0: চিনি দেওয়ার পরে ওই যে চিনিটা আছে ওটাকে আবার ঘাটাইতে লাগবে আমাদের।
1: আচ্ছা,
0: তারপরে আমরা ওটাকে মানে দইয়ের ভাটিতে যে নিয়ে যাব ওখানে একটু ঠান্ডা করতে লাগবে।
1: আচ্ছা,
0: মোটামুটি 2 ঘন্টা ঠান্ডা করতে লাগবে আমাদের। করার পরে তারপরে আমাদের যে দই সাজা দিয়ে, আমার দইটাকে ঠান্ডা করার পরে দই সাজা দিয়ে তারপরে ওটাকে আমরা ভাটিতে বসিয়ে দিই।
1: আচ্ছা,
0: বসিয়ে দেওয়ার পরে ঠিক আগুনের ভিতরে, ভাটির ভিতরে আগুন দেওয়া থাকবে। যদি আগুন ভিতরে না করে তাহলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমাদের দই জমে যাবে।
1: আচ্ছা, এটা প্রতিদিন করতে?
0: প্রতিদিন।
1: আচ্ছা, তারপরে আপনার সেটা মানে খাওয়ার উপযোগী যে দই যেটাকে আমরা
0: দিয়ে যাবে, তারপরে ওটাকে আমরা,
1: এটা গেল মিষ্টি দই।
0: মিষ্টি দই।
1: আর টক দইয়ের ক্ষেত্রে কি হয়?
0: টক দইয়ের ক্ষেত্রেও সেম, এটাকে জাল একটু কম দিতে হবে।
1: মানে মানে মিষ্টি দইয়ের ক্ষেত্রে আপনি বললেন 300 থেকে 350 লিটার দুধটা হয়ে যাচ্ছে 150 লিটার দুধ।
0: 150 লিটার দুধ।
1: আর টক দইয়ের ক্ষেত্রে কি হচ্ছে?
0: টক দইয়ের ক্ষেত্রে যদি আমি টক দই মানে 300-350 লিটার নিই, তাহলে টক দই হয়ে যাচ্ছে মোটামুটি ধরে নিন 275 কিলো দই হবে।
1: 275 লিটার দুধ হচ্ছে?
0: হ্যাঁ, দুধ হচ্ছে।
1: আচ্ছা, তারপরে?
0: তারপরে ওটাকে সাঁচা দিয়ে আবার টক দই হয়ে যাবে, এটা আবার ওই ভাটির মধ্যে দিতে হবে।
1: শুধুমাত্র ওখানে চিনি পড়ছে, এখানে চিনি পড়ছে,
0: চিনি পড়ছে,
1: বাকি সব সেম?
0: সব সেম, মানে জাল কম দিতে লাগবে এটাতে।
1: আচ্ছা, জালটাও কম দিতে হচ্ছে, মানে মিষ্টি দইয়ের ক্ষেত্রে
0: জালটা বেশি লাগছে, তালার করার জন্য বেশি জাল দিতে হচ্ছে, এটা কালার করতে হবে না, এটা সফেদ।
1: আচ্ছা,
0: সাদা দই।
1: আচ্ছা, ওই যে কালার হয় একটা গোলাপি ধরনের কালার হয় বা হলুদ ধরনের কালার হয়, এই কালারটা কি আপনারা আলাদা কিছু ব্যবহার করেন?
0: না না,
1: ওটা দুধ জালের উপরে,
0: জালের উপরে কালারটা চলে আসবে।
1: আচ্ছা আচ্ছা,
0: ওই যে 5-6 ঘন্টা জাল ধীরে ধীরে জাল হতে থাকবে না, ওটাতে কালার চলে আসবে।
1: আচ্ছা,
0: অটোমেটিকলি কালার চলে আসবে।
1: আচ্ছা, এই যে জায়গা ভেদে যে আমাদের মিষ্টি বলুন বা দই বলুন এই সব কিছু যে পরিবর্তন, ধরুন নদিয়া জেলা, হুগলি জেলা বা কলকাতাতেও যদি আমি যাই, সেখানে আমরা দইয়ের যে স্বাদ পাচ্ছি, বালুরঘাটের আমরা গঙ্গারামপুরের দইয়ের ভূয়সী প্রশংসা শুনি, এই যে এত যে জায়গা ভেদে যে পরিবর্তন, স্বাদের পরিবর্তন, এটা কেন হয়, কী জন্য হয়?
0: এটা একমাত্র দুধের উপরে হয়।
1: আচ্ছা,
0: দুধ ছাড়া, দুধ একদম অরিজিনাল দুধ যদি রয়েছে মানে গরুর দুধের,
1: আচ্ছা,
0: একদম অরিজিনাল, তাহলে ওই দুধটা স্বাদ এবং মানে খাওয়ার উপযোগিতা খুব সুন্দর হবে, এটা
1: আচ্ছা
0: খুবই ভালো লাগবে।
1: মানে আপনি বলছেন যে গরুর দুধের যে গুণমান,
0: গুণমান
1: তার ভিত্তিতে দইটার ভালো বা মন্দ সেটা
0: তার উপরে নির্ভর করবে,
1: নির্ভর করবে। আপনি এর আগে কোচবিহারে ছিলেন, কোচবিহারে ব্যবসা করতেন, বাংলাদেশে নিশ্চয়ই আপনি সেই সময় ছোট ছিলেন, কোচবিহারে আপনি ব্যবসা করছেন, করতেন এতদিন, এখন এই আমাদের দার্জিলিং জেলায় ব্যবসা করছেন, কেমন কি দেখতে পাচ্ছেন, মানে কোচবিহারে কেমন ছিল বা কেমন কোচবিহারের যারা ক্রেতা তারা কেমন ছিল, আমাদের এই অঞ্চলে দইয়ের ডিমান্ড বা তাদের যে সেটা কেমন কি?
0: এখানকার ডিমান্ডটা অনেকেই বেশি, অনেকটাই বেশি।
1: আচ্ছা,
0: এখানকার লোক দইয়ের প্রতি খুবই আগ্রহী। এখানকার

0: আর যে মানে দইয়ের যে কোয়ালিটিটা সব থেকে ভালো হচ্ছে, দুধের
1: আচ্ছা,
0: দুধের গুণমানটা অনেক ভালো
1: এখানে
0: এখানকার
1: মানে দার্জিলিং জেলায়?
0: দার্জিলিং জেলা,
1: আচ্ছা,
0: দুধের গুণমান অনেকটাই উন্নত। আর কুচবিহার জেলা দুধের গুণমান অনেকটাই খারাপ,
1: আচ্ছা
0: যার কারণে ওখানে দইটা অতটা সুবিধার হতো না।
1: আচ্ছা আচ্ছা, এই যে গুণমান বা এই যে দুধ, উৎকৃষ্ট দুধ বা একটু অতটা উৎকৃষ্ট নয় এরকম এমন দুধ, এই যে দুধ আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন?
0: এটা আমরা ডাইরেক্ট গোয়ালার থেকে নিয়ে আসি,
1: আচ্ছা,
0: আমার দুধ দেখলে একদমই বুঝতে পারবো দুধ কোনটার মধ্যে কী আছে, ভেজাল আছে না কী আছে, সেটা সেটা সব আমরা বুঝতে পারবো ওখানে।
1: আচ্ছা, মানে এই গোয়ালাদেরকে কি আগের থেকে সমস্ত বলা
0: সমস্ত
1: থাকে?
0: কিছু বলা থাকে এবং গোয়ালা বাড়িতে গিয়ে আমাদের যে কর্মচারী আছে, কর্মচারী সামনে দাঁড়িয়ে থাকবে, নাহলে জল যদি মিশিয়ে দেয় তাহলে গুণমানটা কমে যাবে।
1: আচ্ছা,
0: আর যখন আমার কর্মচারী ওখানে থাকবে, থেকে ওখান থেকে দুধটা নিয়ে আসবে, ওই গুণমানটা উন্নত থাকবে।
1: আচ্ছা, এমন কয়জন গোয়ালার সাথে আপনাদের চুক্তি চুক্তি
0: আমাদের
1: রয়েছে এখন?
0: দুটা গোয়ালা আছে,
1: আচ্ছা
0: দুটা গোয়ালার থেকেই দুধ হয়ে যায়।
1: আচ্ছা, সেগুলো কোথা থেকে কোথা থেকে আসে দুধ?
0: এটা গোসাইপুর থেকে, গোসাইপুরেই আসে।
1: আচ্ছা, সেই দুধ আপনাদের মোটামুটি সকাল কটার মধ্যে সেটা আসে?
0: 10টার মধ্যে ইন হতে হবে আমাদের বাড়িতে,
1: আচ্ছা, তারপরে সারাদিন চলবে এই দই
0: সারাদিন
1: নির্মাণের কাজ?
0: চলবে। ঠিক সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে আমার ভাটিতে চড়িয়ে দেব।
1: আচ্ছা
0: রাত্রি মাঝখানে বিরত আছে একটু,
1: আচ্ছা, প্রস্তুত করা হয় এটা একটু আপনি আমাদের সাধারণ শ্রোতাদের উদ্দেশ্যে বলেন।
0: দইয়ের প্রথমে আমাদেরকে
1: দুই রকম দই হয়, একটা তো টক দই, একটা তো মিষ্টি দই।
0: মিষ্টি দই
1: প্রথমে মিষ্টি দইটা কিভাবে করা হয়?
0: মিষ্টি দইটা হচ্ছে আমরা গোয়ালার কাছে দুধ নিই প্রথমত, এবং আমাদের এখানে কর্মচারী রয়েছে, মোটামুটি 4-5 জন কর্মচারী রয়েছে, আর সাথে আমরা থাকি। থাকার পরে ওখানে আমার দুধ সকাল 10টার দিকে পৌঁছে দেয় আমাদেরকে। পৌঁছে দেওয়ার পরে আমাদের এটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা উনুনের উপরে জাল হতে থাকে।
1: আচ্ছা, সেই জন্য কি আলাদা উনান প্রস্তুত করা
0: হ্যাঁ,
1: হয়?
0: প্রস্তুত করা হয়, এটা আমার আগে থেকে করা হয়
1: আচ্ছা,
0: থাকে,
1: এরকম কটা উনান প্রস্তুত করা হয়?
0: মোটামুটি 4-5টা উনান।
1: আচ্ছা,
0: তারপরে দইয়ের
1: সেখানে
0: ভাটি,
1: সেখানে কত লিটার করে দুধ আপনাদের?
0: আমাদের একটা করে উনানের মধ্যে 70 থেকে 80 লিটার করে দুধ দেওয়া থাকে
1: মানে একবারে?
0: একবারে
1: আচ্ছা
0: মোটামুটি 300-350 লিটার দুধ লাগে আমাদের।
1: আচ্ছা,
0: ঠিক আছে, আমাদের ভাটি আছে দুটা তিনটার মধ্যে যে 350 লিটারের যে দুধ, এটাকে আমরা যে 5-6 ঘন্টা যে মানে উনুনের উপরে রাখি, রাখার পরে সেটা জাল দিতে দিতে মোটামুটি ধরে নেন 150 থেকে 200 লিটার দুধ থাকবে।
1: আচ্ছা,
0: 300-350 লিটারের থেকে 200 থেকে 150 থেকে 200 লিটার মানে দইয়ের জন্য থাকবে।
1: মানে 50% দুধ জাল দিয়ে জাল হয়ে গেল আর
0: জাল
1: কি?
0: হয়ে গেল, তারপরে ওখানে চুনি যাবে।
1: আচ্ছা,
0: 300 লিটারে ধরে নিন আপনি মোটামুটি ধরে নিন 35 থেকে 40 কিলো চিনি লাগবে।
1: আচ্ছা,
0: চিনি দেওয়ার পরে ওই যে চিনিটা আছে ওটাকে আবার ঘাটাইতে লাগবে আমাদের।
1: আচ্ছা,
0: তারপরে আমরা ওটাকে মানে দইয়ের ভাটিতে যে নিয়ে যাব ওখানে একটু ঠান্ডা করতে লাগবে,
1: আচ্ছা,
0: মোটামুটি 2 ঘন্টা ঠান্ডা করতে লাগবে আমাদের। করার পরে তারপরে আমাদের যে দই সাজা দিয়ে, আমার দইটাকে ঠান্ডা করার পরে দই সাজা দিয়ে তারপর ওটাকে আমরা ভাটিতে বসিয়ে দিই।
1: আচ্ছা,
0: বসিয়ে দেওয়ার পরে ঠিক আগুনের ভিতরে, ভাটির ভিতরে আগুন দেওয়া থাকবে, যদি আগুন বিটতে না করে তাহলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমাদের দই জমে যাবে।
1: আচ্ছা, এটা প্রতিদিন করতে হচ্ছে?
0: প্রতিদিন।
1: আচ্ছা, তারপরে আপনার সেটা মানে খাওয়ার উপযোগী যে দই
0: হ্যাঁ
1: যেটাকে আমরা
0: উপযোগী হয়ে
1: দেখবো,
0: যাবে, তারপরে ওটাকে আমরা
1: এটা গেল মিষ্টি দই।
0: মিষ্টি দই।
1: আর টক দইয়ের ক্ষেত্রে কি হয়?
0: টক দইয়ের ক্ষেত্রেও সেম, এটাকে জাল একটু কম দিতে হবে।
1: মানে মানে মিষ্টি দইয়ের ক্ষেত্রে আপনি বললেন 300 থেকে 350 লিটার
0: লিটার
1: দুধটা হয়ে যাচ্ছে 150 লিটার দুধ,
0: 150 লিটার দুধ।
1: আর টক দইয়ের ক্ষেত্রে কি হচ্ছে?
0: টক দইয়ের ক্ষেত্রে যদি আমি টক দই মানে 300-350 লিটার নিই, তাহলে টক দই হয়ে যাচ্ছে মোটামুটি ধরে নিন 275 কিলো দই হবে।
1: 275 লিটার দুধ হচ্ছে?
0: হ্যাঁ, দুধ হচ্ছে।
1: আচ্ছা, তারপরে?
0: তারপরে ওটাকে সাঁচা দিয়ে আবার টক দই হয়ে যাবে, এটা আবার ওই ভাটির মধ্যে দিতে হবে।
1: শুধুমাত্র ওখানে চিনি পড়ছে, এখানে চিনি
0: চিনি
1: পড়ছে না,
0: পড়ছে না,
1: বাকি সব সেম?
0: সব সেম, মানে জাল কম দিতে লাগবে এটাতে।
1: আচ্ছা, জালটাও কম
0: কম
1: দিতে
0: দিতে
1: হচ্ছে,
0: লাগবে,
1: মানে মিষ্টি দইয়ের ক্ষেত্রে জালটা
0: জালটা
1: বেশি
0: বেশি
1: দিতে?
0: লাগছে, কালার কালার করার জন্য বেশি জাল দিতে হচ্ছে, এটা
1: আচ্ছা
0: কালার করতে হবে না, এটা সফেদ
1: আচ্ছা
0: সাদা দই।
1: আচ্ছা, ওই যে কালার হয় একটা গোলাপি ধরনের কালার হয় বা হলুদ ধরনের কালার হয়, এই কালারটা কি আপনারা আলাদা কিছু ব্যবহার করেন
0: না
1: না?
0: না না,
1: ওটা দুধ জালের উপরে
0: জালের
1: নির্ভর?
0: উপরে কালারটা চলে আসবে।
1: আচ্ছা আচ্ছা,
0: ওই যে 5-6 ঘন্টা জাল ধীরে ধীরে জাল হতে থাকবে না, ওটাতে কালার চলে আসবে,
1: আচ্ছা আচ্ছা
0: অটোমেটিকলি কালার চলে আসবে।
1: আচ্ছা, এই যে জায়গা ভেদে যে আমাদের মিষ্টি বলুন বা দই বলুন এই সব কিছু যে পরিবর্তন, ধরুন নদিয়া জেলা, হুগলি জেলা বা কলকাতাতেও যদি আমি যাই, সেখানে আমরা দইয়ের যে স্বাদ পাচ্ছি, বালুরঘাটের আমরা গঙ্গারামপুরের দইয়ের ভূয়সী প্রশংসা শুনি, এই যে

0: তো যে জায়গা ভেদে যে পরিবর্তন, স্বাদের পরিবর্তন, এটা কেন হয়, কী জন্য হয়?
1: এটা একমাত্র দুধের উপরে হয়।
0: আচ্ছা
1: দুধ ছাড়া, দুধ একদম অরিজিনাল দুধ যদি রয়েছে, মানে গরুর দুধের
0: আচ্ছা
1: একদম অরিজিনাল, তাহলে ওই দুধটা স্বাদ এবং মানে খাওয়ার উপযোগিতা খুব সুন্দর হবে। এটা খেতে
0: আচ্ছা
1: খুবই ভালো লাগবে।
0: মানে আপনি বলছেন যে গরুর দুধের যে গুণমান,
1: গুণমান
0: তার ভিত্তিতে দইটা ভালো বা মন্দ সেটা
1: হ্যাঁ তার উপরে নির্ভর করবে।
0: নির্ভর করবে। আপনি এর আগে কোচবিহারে ছিলেন, কোচবিহারে ব্যবসা করতেন, বাংলাদেশে নিশ্চয়ই আপনি সেই সময় ছোট ছিলেন,
1: ছিলাম
0: কোচবিহারে আপনি ব্যবসা করছেন, করতেন এতদিন, এখন এই আমাদের দার্জিলিং জেলায় ব্যবসা করছেন, কেমন কি দেখতে পাচ্ছেন, মানে কোচবিহারে কেমন ছিল বা কেমন কোচবিহারের যারা ক্রেতা তারা কেমন ছিল, আমাদের এই অঞ্চলে দইয়ের ডিমান্ড বা তাদের যে সেটা কেমন কি?
1: এখানকার ডিমান্ডটা অনেকেই বেশি, অনেকটাই বেশি।
0: আচ্ছা
1: এখানকার লোক দইয়ের প্রতি খুবই আগ্রহী। এখানকার যে মানে দইয়ের যে কোয়ালিটিটা সব থেকে ভালো হচ্ছে, দুধের
0: আচ্ছা
1: দুধের গুণমানটা অনেক ভালো
0: এখানে
1: এখানকার,
0: মানে দার্জিলিং জেলায়।
1: দার্জিলিং জেলা
0: আচ্ছা
1: দুধের গুণমান অনেকটাই উন্নত, আর কুচবিহার জেলা দুধের গুণমান অনেকটাই খারাপ,
0: আচ্ছা
1: যার কারণে ওখানে দইটা অতটা সুবিধার হতো না।
0: আচ্ছা আচ্ছা এই যে গুণমান বা এই যে দুধ, উৎকৃষ্ট দুধ বা একটু অতটা উৎকৃষ্ট নয় এরম এমন দুধ, এই যে দুধ আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন?
1: এটা আমরা ডাইরেক্ট গোয়ালার থেকে নিয়ে আসি।
0: আচ্ছা
1: আমার দুধ দেখলে একদমই বুঝতে পারবো দুধ কোনটার মধ্যে কী আছে, ভেজাল আছে না কী আছে, সেটা সব আমরা বুঝতে পারবো ওখানে।
0: আচ্ছা মানে এই গোয়ালাদেরকে কি আগের থেকে সমস্ত বলা
1: সমস্ত
0: থাকে?
1: কিছু বলা থাকে, এবং গোয়ালা বাড়িতে গিয়ে আমাদের যে কর্মচারী আছে, কর্মচারী সামনে দাঁড়িয়ে থাকবে, নাহলে জল যদি মিশিয়ে দেয় তার গুণমানটা কমে যাবে।
0: আচ্ছা
1: আর যখন আমার কর্মচারী ওখানে থাকবে, থেকে ওখান থেকে দুধটা নিয়ে আসবে, ওই গুণমানটা উন্নত থাকবে।
0: আচ্ছা এমন কয়জন গোয়ালার সাথে আপনাদের চুক্তি চুক্তি
1: আমাদের
0: রয়েছে এখন?
1: দুটা গোয়ালা আছে,
0: আচ্ছা
1: দুটা গোয়ালার থেকেই দুধ হয়ে যায়।
0: আচ্ছা সেগুলো কোথা থেকে কোথা থেকে আসে দুধ?
1: এটা গোসাইপুর থেকে, গোসাইপুরেই আসে।
0: আচ্ছা সেই দুধ আপনাদের মোটামুটি সকাল কটার মধ্যে সেটা আসে?
1: 10টার মধ্যেই ইন হতে হবে আমাদের বাড়িতে।
0: আচ্ছা তারপরে সারাদিন চলবে এই দই
1: সারাদিন
0: নির্মাণের কাজ?
1: চলবে, ঠিক সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে আমার ভাটিতে চড়িয়ে দেব।
0: আচ্ছা
1: রাত্রি মাঝখানে বিরত আছে একটু,
0: আচ্ছা
1: মাঝখানে আমাদের ওই ভাড়িটা একটু উঠাতে লাগবে।
0: আচ্ছা
1: ভিতরে এতটা গরম, প্রচণ্ড গরম থাকে, তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রা একটু কমিয়ে দিতে হবে,
0: আচ্ছা
1: না দিলে দইটা পরবর্তী জমতে চাবে না।
0: আচ্ছা
1: ওই মাঝখানে যে বিরতি সময়টা 3 ঘন্টা, ভাটিতে দই চালানোর পরে ঢেকে দেওয়ার পরে আমাদের 3 ঘন্টা সময়টা, 3 ঘন্টা সময় পরে আমাদেরকে ওই ভাটিটা খুলে দিতে লাগবে। খুলে দেওয়ার পরে
0: আচ্ছা
1: 10 থেকে 15 মিনিট খোলা বাতাসের মধ্যে থাকবে,
0: আচ্ছা
1: হাওয়া ঠান্ডা হয়ে যাবে ভাটিটা হালকা, তারপর
0: আচ্ছা
1: আবার ঢেকে দেবো আমরা। ঢেকে দেওয়ার পরে তার থেকে 4 ঘন্টার মধ্যে দই জমে যাবে।
0: আচ্ছা তো এই যে বলছেন যে আপনার সঙ্গে যারা কাজ করছে সহযোগী, যারা আপনার এই দই যেখানে আপনারা তৈরি করেন, তো এই রকম কতজন কর্মচারী আপনার সঙ্গে কাজ করছেন?
1: আমাদের সঙ্গে, আমার সঙ্গে কাজ, কর্মচারী কাজ করে 5 জন,
0: আচ্ছা
1: আমরা সব আমাদের বাড়িতে আমি সহ 6 জন।
0: আপনি সহ 6 জন? তো এই যে যারা কর্মচারী কাজ করছেন, মোটামুটি কেমন কি তাদেরকে বেতন বা কি দিচ্ছেন?
1: কারো আছে 9,000 টাকা,
0: আচ্ছা
1: কারো আছে 12,000 টাকা, যারা সেলস করে আমার
0: আচ্ছা
1: সঙ্গে তাদের একটু
0: আচ্ছা সেলসের বিষয়টাতে আমরা পরে আসবো কিভাবে হচ্ছে। যারা কাজ করছেন তারা দক্ষতার ভিত্তিতে কেউ 9,000 বা কেউ 12,000 এই রকমভাবে পায়। তা এই যে এবার আপনি এবার দইটা প্রস্তুত হয়ে গেল, তারপরে আপনারা কিভাবে সেটাকে বাণিজ্যিকীকরণ বা কিভাবে সেটা দোকানে দোকানে পৌঁছে দেন?
1: আমরা খালি কার্টুন নিয়ে আসি
0: আচ্ছা
1: বাজার থেকে কিনে, যেরকম হোক, বিস্কুটের কার্টুন হোক, হরলিক্সের কার্টুন হোক, যেরকম খালি কার্টুন হয় আমরা কিনে নিয়ে আসি। নিয়ে এসে পরে কার্টুনের মধ্যে আমরা প্যাক করে নিই,
0: আচ্ছা
1: প্যাক করে আমাদের গাড়ি আছে, গাড়িতে আমাদের লোড করে নিই। লোড করে নেওয়ার পরে ওই গাড়িটাকে আমার সঙ্গে একজন লেবার থাকবে, আর ড্রাইভার থাকবে, আর আমি থাকবো।
0: আচ্ছা
1: আমার সঙ্গে চলে গেল এবং মার্কেটে বেরিয়ে যাব। আজকে দেখা গেলো যে নকশালবাড়ি বাতাসি, ওই দিকে ওই লাইনে চলে যাব।
0: আচ্ছা
1: ওই লাইনে যতগুলো দোকান আছে সব দোকানে দিয়ে দিলাম, দেখলাম যে কিছুটা দই বেঁচে আছে।
0: আচ্ছা
1: এখন দেখলাম যে ওই দই তো আর বাড়ি নিয়ে যাবো না, তাহলে আরও অন্য একটা মার্কেটে ঢুকবো। তো
0: আচ্ছা
1: তারপরে হয়ে গেল ক্লিয়ার, চলে আসবে বাড়িতে।
0: আচ্ছা
1: বাড়িতে এসে ওই যে বাড়িতে আসলাম ওই যে 5:30 মধ্যে, ততক্ষণ যে আরও আমাদের কর্মচারী আছে ওরা আমাদের দুধ জাল দিচ্ছেই,
0: আচ্ছা
1: এসে তারপরে আমরা আবার 6টার দিকে দই ভরিয়ে দেবো
0: আচ্ছা
1: আবার বাড়িতে। ওই সেম টু সেম এবারে রেগুলার কাজ হতে থাকে।
0: আচ্ছা মোটামুটি প্রতিদিন আপনাদের কত কেজি করে দই বিক্রি হচ্ছে?
1: মোটামুটি মোটামুটি ধরে নেন 150 থেকে 200 কিলো দই আমাদের
0: প্রতিদিন বিক্রি
1: প্রতিদিন
0: হচ্ছে।
1: বিক্রি।
0: এই যে দই বিক্রি হচ্ছে বা এই বিক্রির পরে মোটামুটি আপনার

0: যে বেতন দিচ্ছেন কর্মচারীদেরকে, তা আপনাদের নিজেদের সাশ্রয় মোটামুটি কত থাকে?
1: এখন সব জিনিসের দাম একটু হাই, এখন একটু লাভজনক একটু কম হবে। দুধের বাজারও বহুত বেশি, 50 টাকা কিলো নিচে পাওয়া যাচ্ছে না, 50-55 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। চিনির কিলো 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। লাকড়ির ওজন, লাকড়ি 700-800 টাকা কুইন্টাল হয়ে গেছে। তো এটা এখন একটু কম পোষাচ্ছে, কিন্তু আবার কোনো কোনো সময় পুষিয়ে যাবে।
0: আচ্ছা,
1: যখন একটু দুধের বাজার বা চিনির বাজার একটু কম এসে যাবে, তখন একটু পুষিয়ে যাবে। তেলের, যেমন পেট্রোলের, ডিজেলের দাম বেশি, গাড়ির তেলের খরচা বেড়ে
0: বেশি
1: যাচ্ছে।
0: হচ্ছে, সেই হিসেবে আপনি তো কোচবিহারে কাজ করেছেন, সেখানে যে দইয়ের দাম আর আমাদের দার্জিলিং জেলায় যে দইয়ের দাম, সেটা কি একই রকম নাকি একটু?
1: না, একটু ফারাক আছে এখানে,
0: আচ্ছা, কোথায় বেশি একটু পাচ্ছেন?
1: এখানে একটু বেশি আছে।
0: আচ্ছা,
1: এখানে যেমন আমরা 1 কিলো দই, 150 থেকে 160 টাকা
0: মিষ্টি দই?
1: মিষ্টি দই বিক্রি
0: আচ্ছা
1: করছি।
0: আচ্ছা
1: আর টক দই
0: আচ্ছা,
1: বিক্রি
0: সেটা কি
1: করছি
0: হাড়ি সমেত
1: 250,
0: ১ কিলো?
1: না না, হাড়ি হাড়ি ছেড়ে দিয়ে
0: হাড়ি ছেড়ে 1 কিলো,
1: 1 কিলো,
0: কারণ হাড়ির ওজন মোটামুটি 250-300 গ্রাম
1: আড়াইশো
0: থাকে।
1: 300 গ্রাম আছে। আমি মানে কীভাবে আমার ওজন দেবো, হাড়িটা ওজন কাটাতে তুলে দিলাম,
0: হ্যাঁ,
1: দেখা
0: মানে
1: গেলো
0: ফাঁকা
1: যে
0: হাড়ির ওজন প্রথমে তুলে দিলেন?
1: হ্যাঁ ফাঁকা ওজন তুলে দিলাম, দেখা গেলো 300 গ্রাম আছে। এখন আমি ওই যে দইয়ের হাড়িটা আছে, ভর্তি দই, ওই হাড়িটা তুলে দেবো। দেখলাম যে ওখানে আছে 1 কেজি 300 বা 350 গ্রাম,
0: আচ্ছা
1: আমি কিন্তু 1 কেজি দাম নেবো।
0: আচ্ছা,
1: 50 গ্রাম যদি বেশিও হয় তা আমার 1 কিলোরই দাম নিই।
0: তো 150 বলছেন, 150 থেকে 160 টাকা হচ্ছে মিষ্টি দই
1: মিষ্টি দই
0: কিলো,
1: কিলো
0: আর টক দই?
1: টক দই 100 থেকে 120 টাকা।
0: আচ্ছা, তো এইরকমভাবে আপনাদের মোটামুটিভাবে, তো তারপরে আপনাদের লাভ কেমন কি থাকছে?
1: লাভ হচ্ছে কিলো প্রতি মোটামুটি ধরে নেন 15-20 থেকে 20-20 টাকা হচ্ছে আমাদের।
0: 15 থেকে 20 টাকা আপনাদের
1: আমাদের
0: লাভ হচ্ছে।
1: কর্মচারী মানে স্যালারি দেওয়ার পরেও
0: হ্যাঁ,
1: 15 থেকে 20 টাকা টিকছে আর কি আমাদের,
0: আপনাদের নিজেদের থাকছে কিলো
1: থাকছে আর
0: প্রতি।
1: কি।
0: আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, যে আগামীতে আপনাদের, আপনার এই দইয়ের ব্যবসা নিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে?
2: মজদুর মণ্ডলীয় অনুষ্ঠানে দই নির্মাতা সুরজিৎ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনবেন পর্ব 1312।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন সময় হয়ে গিয়েছে আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার। সময় হয়ে গেছে কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানের, যেখানে শুনব আপনাদের মূল্যবান মন্তব্য সরাসরি। আর সরাসরি কথা বলতে ফোন করতে হবে যেই নাম্বারে, সেই নাম্বার আপনারা জানেন অবশ্যই, তবে নতুন শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একবার জানিয়ে দিই, 9434076705 9434076705 এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। অবশ্যই আমরাও উদগ্রীব হয়ে আছি আপনাদের সাথে কথা বলার জন্য। প্রথমেই যে কথা বলবো, স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বাণী আমাদের শেখায় যে মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম। জনসেবা হলো মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করা, সমাজের উন্নয়ন, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যেই জনসেবার প্রকৃত অর্থ। একজন প্রকৃত জনসেবক নিজের স্বার্থের চেয়ে মানুষের স্বার্থকে বেশি গুরুত্ব দেন। কেন এই জনসেবা নিয়ে কথা বলছি? আসলে আজকে আন্তর্জাতিক জনসেবা দিবস, সেই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন একজন শ্রোতা বন্ধু, দেখে নেব কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে। আবারও তার সাথে নিশ্চয়ই আমরা যোগাযোগ করে উঠতে পারবো এবং কথাও বলবো, তাদের মূল্যবান মন্তব্য শুনবো। কেউ রয়েছেন সম্ভবত, দেখে নেব কে রয়েছেন। হ্যালো
1: হ্যালো নমস্কার
0: নমস্কার

0: পরিতোষ
1: হ্যাঁ,
0: বাবু
1: আপনি
0: বলছেন, তাই
1: ভালো
0: তো?
1: আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, আমার নাম পরিতোষ দাস, খালা রাখতে বলছি।
0: হ্যাঁ পরিতোষ বাবু,
1: হ্যাঁ,
0: মানুষের সেবা করাই কিন্তু আমাদের পরম ধর্ম, কি তাই তো? বেশ, ঠিক আছে। আপনি তো প্রকৃতির মধ্যে থাকেন, চাষবাসের মধ্যে থাকেন, সেটাও এক প্রকার ধর্ম। আপনি পরোক্ষভাবে মানুষের সেবা করছেন, ফসল উৎপন্ন করছেন, সেখান থেকে মানুষের সেবা হচ্ছে, তাই না? ঠিক আছে, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন, আপনার জন্য ভালো ভালো গান নিশ্চয়ই আমরা শোনাবো। নমস্কার। হুম হুম আমাদের সাথে পরিতোষবাবু প্রতিদিনই জুড়ে থাকেন এবং নিয়মিত শ্রোতা তিনি। আমরা আজকে জনসেবা নিয়ে কথা বলছি। জনসেবা শুধু আমাদের কিন্তু সরকারি দায়িত্বের মধ্যে পড়ে না, আমাদের প্রত্যেকটা মানুষকে সেই দায়িত্ব নিতে হবে। সেই ব্যাপারে শুনে নেব আমাদের এক শ্রোতা বন্ধুর কাছে। হ্যালো,
2: হ্যাঁ, হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন আপনি,
2: হ্যাঁ,
0: কোথা থেকে?
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা দেবী, কেমন আছেন আপনি?
2: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, বোলপুরের দিকে কি বৃষ্টি হচ্ছে?
2: না, বৃষ্টি হয়নি আমাদের, আপনাদের
0: আচ্ছা,
2: ওদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে।
0: ভীষণ রকম বৃষ্টি হচ্ছে।
2: হ্যাঁ, আমাদের হয়নি, প্রচন্ড গরম, বৃষ্টি, এত মেঘ আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
0: হবে, নিশ্চয়ই হবে, বর্ষা
2: হ্যাঁ, হবে।
0: ঢুকেই গেছে আমাদের এই
2: হ্যাঁ হ্যাঁ
0: পশ্চিমবঙ্গের মধ্যে। আর
2: হ্যাঁ হ্যাঁ
0: যে
2: হ্যাঁ
0: বিষয়ে আমরা কথা বলছি
2: হ্যাঁ
0: অম্বিকাদি,
2: ওই
0: জীবে
2: হ্যাঁ
0: প্রেম করে যেই জন, সেই জন সে বিচে ঈশ্বর।
2: হ্যাঁ স্বামীজির বাণী এটা,
0: হ্যাঁ
2: দেখুন সত্যি তাই। হ্যাঁ, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করেন,
0: হুম
2: তাই আমাদের উচিত, হ্যাঁ, শুধু মানুষকে তো, মানুষ তো মানুষকে ভালোবাসবে
0: হুম
2: বা মানুষের বিপদে আপদে পাশে থাকবে, সেটা তো মানব জাতির ধর্ম।
0: হুম হুম
2: কিন্তু এর পাশাপাশি আমরা যদি, হ্যাঁ, দেখুন এই রাস্তার অসহায় পশু পাখি রয়েছে, তাদেরকে যদি আমরা একটু সেবা করি, কারণ
0: হুম
2: তারা তো অবলা, তাদের মুখে কথা নেই, তাদেরকে যদি প্রত্যেক দিন, হ্যাঁ, সকালে একটু করে খাবার, একটু করে জল, আমি কিন্তু এইটা করি, আমি
0: হুম হুম
2: মানে যে আমি হয়তো বলবেন যে নিজের ঢাক নিজে পেটাতে, তা কিন্তু নয়, আমি রোজ প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বাড়ির, হ্যাঁ, কিছু খাবার এবং একটা জলের পাত্র কিন্তু আমি রেখে দিয়েছি, এবং
0: হুম
2: আমার বাড়ির উঠানেও আছে একটা জলের পাত্র এবং কিছু খাবার। হ্যাঁ, অনেক রকমের পাখি আছে, হ্যাঁ,
0: হুম
2: বাইরে রাস্তায় কুকুরগুলো আছে, বিড়াল, আমার বাড়িতেই আছে, আমার নিজস্ব একটা কুকুর আছে, আর আমার প্রায় 10-12টা বেড়াল আছে, তো
0: বাবা,
2: ওদেরকে কিন্তু আমি পুষিনি,
0: হুম
2: ওরা শুধুমাত্র ওই খেতে দিই, খাবার দিই, এই জন্য কিন্তু সব সময় আমার পায়ে পায়ে পায়ে পায়ে বেড়াল গুলো ঘুর ঘুর ঘুর ঘুর এ ঘর ও ঘর করে কিন্তু, আর কি সুন্দর ওদের বাচ্চা হয়েছে আমার ঘরে।
0: বাহ,
2: হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এটা খুব ভালো লাগে ওদেরকে, হ্যাঁ, একটু যতটুকুনি পারি দেওয়ার চেষ্টা করি,
0: একদমই
2: কারণ
0: তাই, ভীষণ
2: ঈশ্বর।
0: ভালো কাজ করেন আপনি।
2: হ্যাঁ
0: এটা তো, এটাই তো আমাদের মানব ধর্ম, তাই না?
2: হ্যাঁ একদম,
0: বেশ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই অভিজ্ঞতাগুলোই তো আমরা চাই সকলের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে প্রত্যেকটা মানুষ তার সাধ্যমতো সাহায্য করতে পারে প্রাণীদের। অম্বিকা দেবী কিন্তু খুব সুন্দর কথা বললেন। আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে
3: হ্যাঁ,
0: বলছেন?
3: আমি বীরভূমের
0: হ্যাঁ
3: বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: অমিতাভ বাবু, কেমন আছেন?
3: হ্যাঁ ভালো আছি দিদি, আপনি?
0: ভালো আছি।
3: আচ্ছা,
0: হ্যাঁ,
3: তো দেখুন
0: শুনেছেন
3: দিদি,
0: তো আজকে যে এই
3: হ্যাঁ
0: বিষয়
3: হ্যাঁ
0: নিয়ে
3: হ্যাঁ
0: কথা
3: হ্যাঁ
0: বলছেন
3: হ্যাঁ
0: না?
3: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ,
3: হ্যাঁ
0: বলুন।
3: হ্যাঁ দিদি, শুনেছি। হ্যাঁ, তো দেখুন বিষয়টা কিন্তু খুব সুন্দর, আর বিষয়টার সার্থকতা আছে তখনই যখন আমরা সমস্ত জীবকে প্রেম করব। হ্যাঁ, এবার ধরুন জীবে প্রেম করে, বহু রূপকে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেই বিচে ঈশ্বর। এ তো বহু প্রচলিত কথা এবং মানে একদম চিরন্তন সত্য কথা। তো ভগবানকে কোথাও খোঁজার দরকার নেই, শুধুমাত্র

0: হ্যাঁ, জীব জগৎকে ভালোবাসলেই প্রকৃত ঈশ্বরের সেবা করা যায়। তো দিদি,
1: একদম।
0: এরকম ঘটনা দুটো আমি থাকছি।
1: আচ্ছা।
0: আমার একটা পোষ্য সারমেয় আছে।
1: হুম হুম
0: হ্যাঁ, এবার আমি যখন দুপুরের খাবারটা খাই, তখন ঠিক 12:30,
1: আচ্ছা।
0: একদম 12:30 থেকে 1টার মধ্যে আমার রুটিনটা বাঁধা।
1: হুম
0: হ্যাঁ, এবার সে কিন্তু হ্যাঁ বুঝতে পারে সময়টা, যে এই সময় আবার আমার খাবার সময়। তো
1: হুম
0: তার জন্য আমাকে রাখতে হয় কিছু উচ্ছিষ্ট খাবার, হ্যাঁ,
1: আচ্ছা।
0: এবং
1: হুম
0: জল। আর আছে একটা বিড়াল, সে আবার এসে প্রথমে কি করে জানেন, আমার ওই
1: হুম
0: গ্রিলটাতে চাপবে,
1: আচ্ছা।
0: তারপর আমাকে ডাকবে মিয়াও মিয়াও করে, আমি বুঝে যাই যে
1: হুম
0: এসেছেন তিনি। হ্যাঁ, তার
1: বাহ।
0: জন্য আবার আমাকে মাছতে হয় দুধ ভাত, এবং মাছের কাঁটাগুলো আমাকে আলাদা করে রাখতে হয়।
1: হুম
0: তো এই যে দিদি, এদেরকে আমি যে বশ করেছি, এবং এরা যে আমার ইয়েতে মানে আমার ইয়েতে বুঝতে পেরেছে যে
1: হুম
0: না, এর মধ্যে হ্যাঁ প্রকৃত জীব সেবার যে ইয়েটা লক্ষণটা রয়েছে,
1: হুম
0: হ্যাঁ, সেই জন্যই তারা হ্যাঁ প্রতিদিন আমার কাছে আসে, এবং এই প্রত্যাশা নিয়ে যে আমি
1: হুম
0: দুমুঠো, হয়তো সম্পূর্ণ উদরপূর্তি না করাতে পারলেও আমি
1: হুম
0: দুমুঠো খাবারটা আমি পাবো। তো
1: একটা
0: এইভাবেই
1: বিষয়
0: যখন,
1: আমি
0: জি
1: মাঝখানে একটু
0: বলুন
1: বলি,
0: বলুন বলুন
1: যে
0: দিদি,
1: একটা
0: বলুন বলুন।
1: অদ্ভুত বিষয় দেখবেন, তারা কিন্তু ঠিক ওই সময় ধরে আসতে পারে, তাদের কাছে কোনো
0: হ্যাঁ,
1: ঘড়ি নেই, কিছু নেই, কিন্তু তারা
0: কিছু
1: কিন্তু
0: নেই, হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম
1: সময়টা
0: দিদি, একদম
1: বুঝতে
0: দেখুন
1: পারে।
0: একদম। হ্যাঁ, কিন্তু কিভাবে যে বোঝে ওরা,
1: হ্যাঁ
0: হ্যাঁ সেইটা আমাকে রহস্যটা বের করতে হবে। আসলে আমরা তো সময় দেখি, আগেকার দিনে ধ্রুবতারা দেখে তো ওরা নাবিকরা সব যাত্রা করতো,
1: হুম হুম
0: আর এখন আমরা সময় দেখি গাছের ছায়া কতটা লম্বা হলো,
1: হুম
0: হ্যাঁ
1: হুম
0: সেটা দেখে আমরা আগে সময় নির্ধারণ করতাম, কিন্তু ওরা যে কিভাবে সময়টা নির্ধারণ করে, হ্যাঁ সেটা কিন্তু আজও আমার বোধগম্য হয়নি। হ্যাঁ, সেই
1: আসলে
0: সেই
1: এটাকে বলা
0: থেকেই
1: হয় মাইন্ড ক্লক, মানুষের মনের।
0: মাইন্ড ক্লক,
1: হ্যাঁ
0: একদম একদম দিদি, মাইন্ড ক্লক, যে খুব সুন্দর কথা বলেছেন, মাইন্ড ক্লক। আর এই অবসরে দিদি যদি সময় থাকে,
1: হুম
0: তাহলে ছোট্ট একটা গানের অনুরোধ করব,
1: হুম
0: হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, হ্যাঁ, মায়াবতী মেঘে এলো তন্দ্রা, কেন না দুপুরবেলার ঘুমটা ভাত খেয়ে হয়, হ্যাঁ, আর
1: আচ্ছা।
0: সেই অবসরে গানটা যদি শোনান,
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: নিশ্চয়ই,
0: খুব ভালো
1: এখন না
0: লাগবে।
1: হলেও
0: আর
1: কোনো না কোনো সময় আপনার গানের অনুরোধ আমাদের ঠিক রাখা হবেই হবে,
0: আচ্ছা
1: এটুকু
0: দিদি, ধন্যবাদ,
1: প্রতিশ্রুতি
0: অনেক ধন্যবাদ,
1: দেওয়া রইল আপনাকে, নিশ্চয়ই শোনানো
0: ধন্যবাদ
1: হবে।
0: দিদি, ধন্যবাদ। আর আরেকটা কথা, আপনি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সেই সঙ্গে নমস্কার নেবেন,
1: অবশ্যই গ্রহণ করলাম, সাথে থাকুন।
0: ধন্যবাদ।
1: আমরা কিন্তু আজকে সুন্দর সুন্দর অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি সবার সাথে। সত্যি জনসেবা মানে কিন্তু কোনো দায়িত্ব পালন নয়, বরং মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানোর এক মহান অঙ্গীকার। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নেব কে বলছে।
2: দিদিভাই নমস্কার।
1: নমস্কার, কে বলছেন,
2: হ্যাঁ
1: কোথা থেকে?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই।
1: হ্যাঁ প্রবীরবাবু, ভালো আছেন তো?
2: হ্যাঁ তো একদম দিদিভাই, খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দিদিভাই?
1: খুব ভালো আছি, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনাদের ওদিকে সেভাবে হচ্ছে
2: একদম
1: না?
2: একদম একদম খটখটে রোদ দিদিভাই, আবার গরম, মানে যে গরমটা 2 দিন কম ছিল সেই গরমটা আজকে আবার আরম্ভ হয়েছে আর কি। তো সেই গরমের মধ্যে আমরা আর কি সেই কোন রকমে আর কি দিনগত পাপক কয় দিদি ভাই। আর আর আর পোষ্যকে নিয়ে আজকে যে প্রোগ্রামটা দিয়েছেন খুব ভালো প্রোগ্রাম দিদি ভাই।
1: শুধু পোষ্য না, জনসেবা, জীব
2: হ্যাঁ
1: জগতের
2: জীবে,
1: সেবা নিয়েই, জীব সেবা
2: হ্যাঁ
1: নিয়ে আমরা কথা বলছি।
2: হ্যাঁ জীবে যে জন সেবিছেস ঈশ্বর। হ্যাঁ তো দিদি ভাই দেখুন, ওই আমার আমার বন্ধু একজন আছে, আপনি জানেন, আপনাদের ফোন করে, বিশ্বজিৎ রুজ,
1: হ্যাঁ
2: অন্ধ
1: হ্যাঁ
2: মানুষ,
1: হ্যাঁ হ্যাঁ
2: ওনাকে নিয়ে আমি কিন্তু সব সময় চলছি, এবং ওনার আমার হাতের মানে হাত বাড়িয়ে রেখেছি সাহায্যের, যত দূর পারি আমি, মানে পারি না যত না পারলেও করি আর কি। তো সেই জায়গা থেকে দেখুন, আমি আমার এখান থেকে 40 কিলোমিটার দূরে উনি থাকেন,
1: হুম হুম
2: তবুও কিন্তু আমি প্রত্যেক মানে মাসে একবার করে যাই তার বাড়ি, এবং তাকে যা যা আমার দেওয়ার দরকার তাকে দিয়ে আসি, এই যে করি। আর আমার বাড়িতে একটা টিয়া পাখি ছিল দিদি ভাই,
1: হুম হুম হুম
2: তো সেই টিয়া পাখিটা মানে মেয়ের কাঁধে কাঁধে ঘুরে বেড়াতো, এবং কোনো মানুষ যদি আসতো তাহলে কে কে কে কে আগে জানিয়ে দিত যে কেউ আসছে। হ্যাঁ, এবং
1: বাহ,
2: মানে হ্যাঁ, এবং এত সুন্দর কথা বলতো, আর আমাদেরকে না পেলেই কামড়ে দিত ছুটে এসে, কিন্তু মেয়েকে একবারও কামড়াতো না দিদি ভাই।
1: ওকে খুব
2: এবং
1: ভালোবাসতো।
2: হ্যাঁ, কিন্তু একদিন হঠাৎ দিদি ভাই আমাদেরকে কাঁদিয়ে দিয়ে মেয়ের কোলে, ও এই কাঁধে ঘুরছিল ছাতে, আর এক ঝাঁক টিয়া পাখি যাচ্ছিল তাদের সাথে।

0: দৌড়ে চলে গেল। যা, যে এত মানে দুঃখ হয়েছিল দিদিভাই, তো সেই দুঃখটা
1: দুঃখ
0: আজ অব্দি।
1: হয়েছিল ঠিকই, কিন্তু সেই মুক্ত বিহঙ্গ যখন উড়ে গেল, মুক্ত হয়ে গেল সেই পাখি,
0: হ্যাঁ,
1: তাতে কিন্তু সে তো খুশি হয়েছে আকাশে উঠতে
0: না
1: পেরে। তার
0: তবু
1: খুশিতে আপনাদের সকলের খুশি হওয়াটা দরকার দুঃখ
0: হ্যাঁ,
1: ভুলে।
0: কিন্তু কিন্তু আমাদের ঘরের ছাড়া থাকতো সব সময়,
1: হ্যাঁ হ্যাঁ
0: এবং এবং মাঝে মাঝে না গাছে এসে বসে, আর ওই ক্যাক ক্যাক ক্যাক ক্যাক মানে বুলিগুলো ভুলে গেছে ওদের সাথে
1: হুম
0: থেকে,
1: হুম
0: কিন্তু আসে, ওর মনে আছে যে আমার
1: আচ্ছা,
0: এইখানে। হ্যাঁ, ও আসে, কিন্তু মেয়ে ডাকলেও আর ও সাড়াও
1: আসে না,
0: দেয় না।
1: ধরা দেয় না।
0: না না না না না,
1: হুম
0: এর আগে একবার পালিয়েছিল, তখন আবার এসেছিল ঘুরে দিদিভাই।
1: হুম হুম হুম
0: হ্যাঁ, মানে ও কেলে মেয়েকে বললাম তুমি যাও ছাতে, ও ঠিক এসে ওর কোলে চেপে বলল,
1: বাহ,
0: মানে হ্যাঁ। তো এই জায়গায় আর একটা পোষ্য ছিল আমাদের, টাইগার বলে নাম, কুকুর।
1: হুম
0: ও
1: হুম হুম
0: বাবা, সে কুকুর দিদিভাই আমার ভাগনাকে হাঁটানো শিখিয়েছিল দিদিভাই,
1: হুম হুম
0: এবং ওর একজন পিসেমশাই এসেছিল ওকে আর কি কোলে নেবে বলে, আর ও পাশে শুয়েছিল, এমন ঘেউ ঘেউ করে উঠেছে যে আমাদের ছেলে নিয়ে পালিয়ে যাবে হয়তো। তো তার দেখুন, তো সেই জিনিসগুলো তাদের মনের মধ্যে মানে ইয়ে আছে, যে অন্য লোক এসে যদি ধরে তাহলে তার যদি কিছু হয়, তো তাদের মনের মধ্যে কিন্তু সেই জায়গাটা রাখা আছে। এবং
1: হুম
0: মানে আর বাজি ফাটলে দিদিভাই, বালিশ,
1: ভয় পায়।
0: যত আমাদের বালিশ আছে সেই বালিশের পেছনে,
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে ও আর টাইগার আমাদের আর খুঁজে পাওয়া যাবে না, টাইগার গেল কোথায়, টাইগার গেল কোথায়। তো সেই একদিন বাবা শুয়ে আছে খাটে, তো ওই টাইগার আর কি হঠাৎ না
1: হুম
0: দিদিভাই হাফটা খাটে চাপছে,
1: হুম হুম হুম
0: আর বাবার নিচে ও শুয়ে আছে, ও খালি নামিয়ে দিচ্ছে টেনে, আর বাবাকে মশারিটা ধরে টানছে। বাবা বলছে যে দাঁড়া, শুতে দে, ঘুমাতে দে, তুই যা শোব। কিন্তু যতক্ষণ না বাবাকে উঠিয়েছে দিদিভাই, ও কিন্তু বসেনি। ও সত্যি করে ওর মানে,
1: সত্যি এই কথাগুলোই মনে থেকে যায়, এবং
0: হ্যাঁ দিদিভাই,
1: তাদের প্রতি
0: এবং
1: একটা মায়া টান তৈরি হয় যেটা
0: হ্যাঁ
1: কখনোই
0: দিদিভাই,
1: ছিন্ন হয় না।
0: হ্যাঁ দিদিভাই যখন মারা গেল, বাবা গর্ত কেটে নুন দিয়ে তাকে কবর দিয়েছিল, এবং
1: হুম
0: আমরা ফটো তুলে রেখেছি, আজ অব্দি টাইগারের ফটো আমাদের ঘরে রাখা আছে।
1: হুম
0: সে মানে আমাদের পরিবারের একজন আর কি।
1: হুম
0: তো
1: সত্যি তাই,
0: হ্যাঁ, তো
1: এইগুলো মনে
0: সেইটা,
1: থেকে যায়।
0: হ্যাঁ, বলতে গিয়ে আমারও মনে দুঃখ হচ্ছে যে টাইগার খুব ভালো ছিল।
1: সত্যি
0: হ্যাঁ, তো
1: যাই
0: সেই
1: হোক,
0: জায়গা
1: খুব
0: থেকে,
1: ভালো শুনলাম এই কথাগুলো আমাদের
0: হ্যাঁ
1: স্মৃতিচারণের মাধ্যমে আপনি
0: হ্যাঁ,
1: যে
0: এবং
1: জানালেন,
0: হ্যাঁ,
1: আমাদেরও
0: এবং
1: শুনে ভালো লাগলো।
0: এবং দিদিভাই এখানে সেখানে খেত না, কিন্তু বাবা
1: আচ্ছা,
0: যতক্ষণ না দিত তাকে,
1: হুম
0: সে
1: হুম
0: কিছুতেই খাবে না, চুপচাপ শুয়ে থাকতো। আমরা যদি ডাক্তার টাইগার খেয়ে নে, আমাদের কোনো পাত্তাই দিত না। ওই
1: হ্যাঁ,
0: বাবা, বাবাকে এত ভালোবাসতো আমি কি করে ও।
1: স্বাভাবিক, সেই
0: হ্যাঁ
1: ভালোবাসার মায়াতে
0: হ্যাঁ,
1: আমরা জড়িয়ে থাকি, এবং সেই
0: সত্যি করে,
1: মায়া কাটানো খুব দায়। প্রবীরবাবু,
0: হ্যাঁ
1: সময় হয়ে গেছে,
0: হ্যাঁ
1: এবার একটু
0: হ্যাঁ,
1: গান
0: ভালো
1: শোনানোর।
0: থাকবেন, সুস্থ
1: হ্যাঁ
0: থাকবেন, একটা
1: হ্যাঁ,
0: গান শোনান দিদিভাই।
1: নিশ্চয়
0: হ্যাঁ, আমরা
1: নিশ্চয়,
0: সঙ্গে
1: সাথে
0: রয়েছি।
1: থাকুন,
0: হ্যাঁ
1: একদমই
0: হ্যাঁ,
1: তাই। আমরা আবারও কথায় ফিরবো, তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে একটি গান শোনানোর। আসুন তাহলে আমরা একটি গান শুনে নিই, শিল্পী লতা মঙ্গেশকর।

0: আজ আন্তর্জাতিক জনসেবা দিবস, সেই নিয়ে আমরা কথা বলছি এবং প্রত্যেকে আপন আপন মন্তব্য আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি বীরভূম থেকে বলছি।
0: নিতাই বাবু বলছেন। হ্যাঁ নিতাই বাবু, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: প্রচন্ড গরম,
0: প্রচন্ড গরম, সবার এক কথা।
1: হ্যাঁ
0: এই গরমে মধ্যে একটু শান্তির বাড়ি চাই, বৃষ্টি চাই, তাই তো? উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, হবে, দক্ষিণবঙ্গেও হবে নিশ্চয়ই। তবে আজকে নিতাই বাবু, আমরা জনসেবা নিয়ে কথা বলছি। সেই সেবা মানুষের প্রতি হতে পারে, সমাজের যে কোনো প্রাণীদের প্রতি হতে পারে, সেই সেবা নিয়ে আপনি কি বলবেন, জনসেবা নিয়ে?
1: হ্যাঁ দেখুন, জনসেবা হচ্ছে সব থেকে ধর্ম। হ্যাঁ, জনসেবার মতো ধর্ম আর কোনো জিনিসই নেই। তাতে মানুষই হোক বা যে কোনো জীবই হোক, তো আমাদের বাড়িতে এখানে দুটো গরু আছে প্রতিদিন সার, হ্যাঁ, যাকে আমরা সার বলি, সেই সার দুটো আছে প্রত্যেকদিন, এবং তাকে আমরা খাবার দিই। তাদের জন্য রুটি রাখি কোনোদিন, কোনোদিন পরোটা, আর কোনোদিন শোন শাক সবজি। হ্যাঁ, তো সেই একই টাইমে তারা আসে। প্রতিদিন একজন খেয়ে যাবে, একজন খেয়ে যাবে, তারপর ঠিক আধ ঘন্টা কি এক ঘন্টা পর আর একজন আসবে। তো ধরুন এই যে একটা পশুর মধ্যে যে একটা মানে খাবারের যে একটা রোগ, হ্যাঁ, যে টাইমে সে চলে আসে এবং জানে যে এই খাবার দেবে, তো সেইখানে এসে দরজায় কিন্তু এসে দাঁড়াবে।
0: হ্যাঁ,
1: ঠিক খাবার,
0: ঠিক সময়ে সে আশা করে যে আপনি তার প্রতি এই সেবাটুকু করবেন এবং সেই আশা নিয়ে আপনার কাছে আসে সে, এবং আপনারও সেবা করা হয় এবং পরম ধর্ম আপনার হয় সেখান থেকেও।
1: হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ।
0: একদম।
1: তো ধরুন অবলা জাত, তো অবলা জাত কথা বলতে পারে না। তো ধরুন বাড়িতে যখন দরজা লাগা থাকে, যখন দরজা লাগা থাকে তখন কিন্তু সে দাঁড়িয়ে থাকে। যখন দেখি যে দরজা কেউ নেই, খুলছে না, তখন কিন্তু আস্তে আস্তে চলে যাই। হ্যাঁ, তারপরে দেখছি দরজা খুলছি যখন আমরা, তখন দেখছি একটু আগিয়ে গেল, আবার ডাকলে তখন সে চলে আসে। এবং তাকে খাবার দিই, তবে কারণ আমরা শান্তি পাই।
0: বাহ,
1: এটুকু
0: আপনার,
1: বললাম।
0: হ্যাঁ নিশ্চয়ই, বেশ, সাথে থাকুন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার। এইভাবেই যদি আমরা একটু একটু করে দায়িত্ব নিতে পারি, তাহলে সমাজের বোধহয় অনেকটা কল্যাণ হয়। বেশ, এখন সময় হয়ে গেছে আরও একটি গান শোনানোর। পরে গানটি আপনাদের শোনাবো মান্না দের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে আপনারা শুনছেন কথা, নানা রকম অভিজ্ঞতা এবং তার সাথে কিছু মন ভালো করা গান। তবে জনসেবার মাধ্যমে শুধু অন্যের উপকারই হয় না, বরং নিজের মনের তৃপ্তি ও আনন্দে নিজের মন ভরে ওঠে। কারণ মানুষের মুখে হাসি ফোটানোর সবচেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। সমাজের প্রতি আমাদের ছোট ছোট দায়িত্ববোধই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে। আজকের দিনে যখন মানুষ নানা ব্যস্ততায় নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছে, তখন জনসেবার মানসিকতা আমাদের আরও মানবিক ও সংবেদনশীল হতে শেখায়। তাই আসুন না, আমরা প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের কল্যাণে এগিয়ে আসি। শোনাব আরও একটি গান আশা ভোসলের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, গুটি গুটি পায়ে সময় হয়ে গেছে কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান আজকের মতো শেষ করার। তবে আমরা মনে রাখব, মানুষের সেবাই মানবতার সবচেয়ে সুন্দর পরিচয়, আর জনসেবাই একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনের অন্যতম ভিত্তি। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর মানবিক ও সহমর্মী সমাজ গড়ে তোলার কাজ করি। জনসেবাই হোক আমাদের দায়িত্ব, মানবতাই হোক আমাদের পরিচয়। এই কথা বলে আজকের মতো কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শুরু করি। শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন যোধপুর পার্ক বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমিত সেন মজুমদার।
1: শ্রোতা বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অমিত সেন মজুমদার, প্রধান শিক্ষক যোধপুর পার্ক বয়েজ স্কুল, আর আমার সঙ্গে রয়েছে দুজন ছাত্র।
2: আমার নাম সৈকত দে, আমি ক্লাস ইলেভেনে পড়ি।
3: আমি অনির্বাণ মণ্ডল, ক্লাস ইলেভেন।
1: আচ্ছা অনির্বাণ আর সৈকত, তো আমরা আজকে একটু ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ বি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমাদের যে প্রথম সেমেস্টার পরীক্ষা হবে ইলেভেনের সেপ্টেম্বর মাসে, সেখানে তিনটে কবিতা পাঠ্য আছে। প্রথম কবিতাটি হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা, একটি রোমান্টিক কবিতা। ব্যাঙ্গেল সেলার্স সরোজিনী নাইডুর, এটি পাঠ্য আছে, এবং সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটস। তো এইটা হচ্ছে প্রথম সেমেস্টারের পাঠ্যসূচির অংশ ইংলিশ বি, পোয়েট্রি পোর্শনটা। তো আমরা আজকে দুটো কবিতা নিয়ে আলোচনা করি, সেকেন্ড কামিং আর দি ব্যাঙ্গেল সেলার্স। যেটা আমাদের মনে রাখতে হবে যে কোনো একটি গল্প বা কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু এই কাউন্সিলের যে বই সেখানে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ ধরো কোনো একটি কবিতা, সেই কবিতার তোমরা এক্সারসাইজ অংশে দেখছো এমসিকিউ ধাঁচের প্রশ্ন রয়েছে। যেমন ধরো সেকেন্ড কামিং যে কবিতাটা বা ব্যাঙ্গেল সেলার্স যে কবিতাটা, তোমরা এক্সারসাইজটা একটু দেখো কী ধরনের প্রশ্ন রয়েছে এখানে।
2: এমসিকিউ টাইপের রয়েছে।
1: হ্যাঁ, এমসিকিউ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ওই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, যেখানে উত্তরটা দেওয়া থাকবে চারটি অপশানের মধ্যে, সেখানে যে কোনো একটি সঠিক উত্তরকে তোমাকে টিক মার্ক করতে হবে এবং সেটা ওএমআর শিটে ফিল আপ করতে হবে। এবারে ধরো আরেকটি, যে কোনো ধরো আরেকটা আমরা গল্প বা কবিতা একটু বার করো। যেহেতু তোমরা শুধু নও, সমস্ত পশ্চিমবঙ্গে সবাই উচ্চ ইলেভেন টুয়েলভে এই সেমেস্টার বেসিসে প্রথমবারের জন্য পরীক্ষা দেবে, তোমার যেন কোনো কনফিউশন না থাকে যে এই পার্টিকুলার প্রোজ প্যাসেজটি বা এই কবিতাটি থেকে কী ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা অনির্বাণ, তুমি এই লাস্ট ডাচেস কবিতাটি, যেটা সেমেস্টার টু এর অন্তর্গত,

0: তো সেটা একটু দেখো, দেখে আমায় বলো যে এখান থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে।
1: স্যার, এখান থেকে আপাতত আমরা যেটা জানি MCQ বাদে, যে যেমনটা বইয়ে দেওয়া আছে, 2 মার্কস এবং 6 মার্কসের কোয়েশ্চেন আসছে।
0: হ্যাঁ, এখান থেকে কি MCQ আসবে?
1: না, যেহেতু এটা সেমিস্টার 2, তাই এখানে MCQ বাদে সমস্ত ধরনের প্রশ্ন
0: আচ্ছা,
1: আসছে।
0: এটা তুমি কিভাবে বুঝতে পারলে? এটা বইয়ের শেষে যে এক্সারসাইজ দেওয়া, সেখানে 2 আর 6 নম্বরের প্রশ্ন
1: হ্যাঁ,
0: দেওয়া
1: একদম।
0: রয়েছে। তো তাহলে শুধু অনির্বাণ নয়, তোমরা সবাই যারা এই অনুষ্ঠান শুনছো, তারা দেখো, ইংলিশ বইতে কিন্তু তোমার গল্প বা কবিতাটির পরে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে, এবং ওই গল্প বা কবিতা বা কোনো ড্রামা থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু ওই এক্সারসাইজে দেওয়া রয়েছে বইয়ের। তো আমরা আবার চলে যাই, আজকে আমরা যে দুটি কবিতা নিয়ে আলোচনা করব, সেকেন্ড কামিং আর ব্যাঙ্গেল সেলার্স। তো এখান থেকে কিন্তু সৈকত বলো, এখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে?
1: সেকেন্ড কামিং বা ব্যাঙ্গেল সেলার্স থেকে মূলত বইয়ের পেছনে এক্সারসাইজে আছে, যা MCQ টাইপের কোয়েশ্চেন আসবে।
0: আচ্ছা, তাহলে এটা এমসিকিউ ধরনের প্রশ্ন আসবে, তো অর্থাৎ এখান থেকে, হ্যাঁ সৈকত বলো, আমরা কী ধরনের প্রশ্ন এখান থেকে প্রস্তুতি নেব, সেকেন্ড কামিং এবং ব্যাঙ্গেল সেলার্স থেকে?
1: মূলত এই দুটো পোয়েম থেকে আমরা MCQ টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করব, কারণ বইয়ের পেছনে এক্সারসাইজে সেরকম টাইপেরই কোয়েশ্চেন দেওয়া আছে, তো সেগুলি মোটামুটি প্র্যাকটিস করলে ফার্স্ট সেমিস্টারের জন্য যথেষ্ট মনে হয়।
0: হ্যাঁ, একদম ঠিক। তাহলে আমরা আমাদের যে ইংলিশ পাঠ্য বইটি রয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা পাবলিশড যে বইটি, সেই বইটিতে যে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজটা কিন্তু একটা ক্লু ছাত্রদের বোঝার জন্য যে এই পার্টিকুলার কবিতা বা গল্প থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো এবার আমরা আলোচনায় যাই, সেকেন্ড কামিং এবং ব্যাঙ্গেল সেলার্স এই দুটি কবিতা নিয়ে আমরা আলোচনা করছি। তো সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি খুব বিখ্যাত কবিতা, এবং এটি 1919 সালে লেখা, এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা সারা পৃথিবীতে যখন একটা টুমুল্টুয়াস একটা যখন অবস্থা চলছে, সেই সময় এই কবিতা লেখা, এবং তার সঙ্গে স্প্যানিশ ফ্লু হয়েছিল 1918-19-এ। সে অর্থাৎ এই স্প্যানিশ ফ্লুটা কেন সিগনিফিকেন্ট, কারণ আমরা কয়েক 2-3 বছর আগে আমরা করোনা প্যান্ডেমিকের যে ভয়াবহতা ফেস করেছিলাম, ওই স্প্যানিশ ফ্লুর সময়, ওই প্রায় আজ থেকে প্রায় 104-105 বছর আগে সারা পৃথিবীতে ওই ধরনেরই একটা প্রায় লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেকেন্ড কামিং এইরকমই একটি খুব টুমুলটুয়াস টাইমে উইলিয়াম বাটলার ইয়েটস, বিখ্যাত আইরিশ কবির এই কবিতা। তো আমরা আলোচনাটা শুরু করি। তো এখানে কবি কী বলছেন দেখো, দেখো সবাই, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, থিংস ফল অ্যাপার্ট, দি সেন্টার ক্যানট হোল্ড, মিয়ার এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দি ব্লাড ডিমড টাইড ইজ লুজড, অ্যান্ড এভরিওয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, দি বেস্ট ল্যাক অল কনভিকশন, হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। আচ্ছা, আমি একটু মানেগুলো বলি, তারপরে তোমরা তোমাদের প্রথম ইমপ্রেশনটা শেয়ার করবে, তোমার কবিতাটা পড়ে তোমার কী মনে হচ্ছে। তাহলে যদি তুমি নিজে নিজেই কবিতাটা ব্যাখ্যা করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার কিন্তু ভালো মনে থাকবে। তো এখানে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, গায়ার হচ্ছে স্পাইরাল, মানে একটা একটা রিংয়ের মতো যেটা এন্ডলেস,
1: ভর্টেক্স টাইপের।
0: হ্যাঁ, ভর্টেক্সের মতো, অনেকটা ভর্টেক্সের মতো। তো এই যে গায়ার, ইটসের নিজস্ব লেখায় এর একটা সিগনিফিকেন্স রয়েছে। ওনার একটি বই আছে আ ভিশন, সেখানে উনি এই আমাদের যে সমাজের হিস্ট্রিতে যে বড় বড় ইভেন্টসগুলো, হি হ্যাজ ডিসক্রাইব দোজ ইভেন্টস অ্যাজ আ সিরিজ অফ স্পাইরাল সাইকেলস, ইচ লাস্টিং 2000 ইয়ার্স। একটা গায়ার মানে 2000 বছরের একটি বড় হিস্টোরিক্যাল ইভেন্ট, তারপরে আর একটা গায়ার, এইরকমভাবে এগুলো ইন্টারলকিং সাইকেল। তো এটা কোথায় আমরা পেয়েছি? আ ভিশন বলে ইটসের একটি বই আছে, উনি সেখানে এই গায়ারের ব্যাখ্যা দিয়েছেন। তো এই যে গায়ার শব্দটা এখানে ব্যাখ্যা মানে মেনশন করা রয়েছে, এটা কিন্তু তাহলে ইটসের একটি ব্যবহৃত টার্ম, যেটা উনি অন্য নিজের বইতে এই গায়ার কথাটাই ব্যাখ্যা দিয়েছেন, যে এটা একটি স্পাইরাল, এবং একটি স্পাইরালে কোনো একটি 2000 বছরের হিস্টোরিক্যাল ইভেন্টস ওর মধ্যে লুকানো রয়েছে, এমবেডেড রয়েছে। তো টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন মানে

0: কি?
1: ফ্যালকন মানে চিল বা বাজ পাখি।
2: হ্যাঁ,
1: বাজপাখি,
2: চিল বা বাজ পাখি। ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে দেখো এই যে টার্নিং অ্যান্ড টার্নিং, কে টার্ন করছে? এই যে প্রথম দুটো লাইনে তোমরা এই যে আমরা যে পার্টিসিপেলটা দেখছি টার্নিং অ্যান্ড টার্নিং, এখানে কে টার্ন করছে?
1: ফ্যালকন।
2: ফ্যালকন, ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। অর্থাৎ এখানে এখানে একটা সিম্বলিজম রয়েছে। ফ্যালকন যদি, ফ্যালকনার অফকোর্স ইজ সামবডি হু ইজ কন্ট্রোলিং দ্য ফ্যালকন, তাহলে ফ্যালকনার ইজ দ্য হিউম্যান এলিমেন্ট। অ্যান্ড ফ্যালকন ইজ ফ্যালকনার অর্থাৎ মানুষ, আর ফ্যালকন হচ্ছে সেই তার পোষা পাখি বা তার কোনো একটি পাখি। তো কোনোভাবে মানুষের আর কন্ট্রোল নেই ওই পাখিটির ওপরে, সে কিন্তু ঘুরতেই রয়েছে ওই গায়ারের মধ্যে। এই হচ্ছে প্রথম দুটো লাইনের সহজ ব্যাখ্যা। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত জিনিসপত্র সমস্ত একাকার মানে ভেঙে চুড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। থিংস আর ফলিং অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। অর্থাৎ পৃথিবীটায় তো সব কিছু একটা সেন্ট্রালি, যদি আমরা মনে করি যে একটা সেন্ট্রাল একটা এন্টিটি পৃথিবীর সব কিছু স্টেবিলাইজড হয়ে আছে, তো সেই সেন্টারটাই নড়বড়ে হয়ে গেছে এবং সমস্ত কিছু এদিক ওদিকে ছিটকে পড়ছে। মিয়ার এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এনার্জি মানে কি? এনার্জি
1: অত্যাচার।
2: হ্যাঁ, এনার্জি মানে কোনো রকমের ধরো
1: কেওস,
2: অনিয়ম, কোনো কেওটিক সিচুয়েশন। মিয়ার এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। তো এখানে কিডস একটা ইয়েটস এখানে একটি ভয়াবহ একটি পেন পিকচার আঁকছেন, মানে পৃথিবীর যেন বিনাশের সম্মুখীন, আজ যেন পৃথিবীর ডুমস ডে উপস্থিত। পাখি উড়ে বেড়াচ্ছে এবং মানুষের আর কোনো কন্ট্রোল নেই, ফ্যালকনার মানুষ তার কিন্তু কোনো কন্ট্রোল নেই ফ্যালকনের ওপর। চারিদিকে নৈরাজ্যের একটা আবহ সৃষ্টি হয়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার, টাইড ইজ লুজড এভরিওয়্যার অ্যান্ড দ্য টাইড ইজ হ্যাভিং দি কালার অফ ব্লাড, মানে ভায়োলেন্স ইজ আনলিস্ট, সব জায়গায় হিংসা ছড়িয়ে পড়ছে, অ্যানার্কি, নৈরাজ্য। তো এইরকমভাবে ইয়েটস একটি ছবি তুলে ধরেছেন আমাদের সামনে, যেন পৃথিবীর যেন ভয়ঙ্কর এক শেষের দিন আবির্ভূত হয়েছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, যারা নিষ্পাপ তাদের এখানে আর কোনো রোল নেই এই পৃথিবীতে, এই নৈরাজ্যের পৃথিবী, এই পৃথিবী যেখানে এখন হিংসা, দেশ এইগুলোর রাজত্ব, সেখানে ইনোসেন্সের আর কোনো রোল নেই। দি বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। আচ্ছা, এই দুটো লাইনের সহজভাবে কি ব্যাখ্যা মনে হয় তোমরা দুজনে বলো, এক এক করে। আগে সৈকত বলো, তারপরে আমি অনির্বাণের থেকে শুনব। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি।
1: যারা বেস্ট মানে যেই লোকজন অর্ডার আবার রিস্টোর করতে পারতো তারা প্যাসিভ হয়ে গেছে, আর তাদের মধ্যে মানে কনভিকশন সেরকম দেখা যাচ্ছে না। অথচ যারা নৈরাজ্যে শাসনে ব্যস্ত তারা নিজেদের পাওয়ারে এনে নিজের ডিস্ট্রাকশন ছড়িয়ে দিচ্ছে সব দিকে।
2: আচ্ছা,
1: তাদের মধ্যে ইন্টেন্স আর ডিস্ট্রাকটিভ প্যাশন ভরে উঠেছে।
2: হ্যাঁ, অর্থাৎ এখন এই যে দ্বিতীয় পক্ষরই এখন রাজত্ব। অনির্বাণ, তোমার কি মনে হচ্ছে?
3: হ্যাঁ স্যার, এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যারা ভালো অর্থাৎ যারা ভালো মানুষ তারা তাদের মানে ক্ষমতার বাইরে চলে গেছে পরিস্থিতি, এবং যারা এখানে যারা ওয়ার্স্ট অর্থাৎ যাদের হাতে এই নৈরাজ্যের সমস্ত কিছু পরিস্থিতিটা ডিপেন্ডেড তাদের ক্ষমতা এখানে চরম পর্যায়ে পৌঁছাচ্ছে।
2: এখানে হয়তো এটা তোমার মনে হচ্ছে না যে ইয়েটস এটা লেখার সময় হয়তো কোথায় হয়তো উনি নিজের আয়ারল্যান্ডের কোথাও হয়তো উনি আয়ারল্যান্ডে যে ঘটনা ঘটছিল তখন আইরিশ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স চলছিল, মানে দ্য আইরিশ পিপল ওয়ার ট্রাইং টু ওভারথ্রো দ্য ইয়োক, দে ওয়ান্টেড টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট বিকজ দ্য ব্রিটিশার্স ওয়ার রুলিং দ্যাট কান্ট্রি। যেমনভাবে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম চলছিল তেমনি আইরিশ স্বাধীনতা সংগ্রামও চলছিল, এবং উইলিয়াম বাটলার ইয়েটস ওই স্বাধীনতা সংগ্রামের একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, এবং কোথায় হয়তো এখানে ইয়েটস তার পার্সোনাল এক্সপিরিয়েন্সকে উনি হয়তো এখানে কিন্তু ন্যারেট করতে পারেন। যে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন অর্থাৎ যারা সর্বোত্তম তাদের মধ্যে আর আত্মবিশ্বাস নেই, তারা কিন্তু ফোরফ্রন্টে আসছে না, এবং যারা নিকৃষ্ট যাদের জন্য এই নৈরাজ্য এত পৃথিবীতে

0: তোমরা জানো, ইউ ক্যান লিড, ইউ ক্যান কন্ট্রোল থিংস, বিকজ ইফ ইউ লেট দি ব্যাড পিপল ইউ নো কন্ট্রোল থিংস, দেন অনলি ব্যাড থিংস উইল হ্যাপেন। এবারে দেখো, আমরা সেকেন্ড স্ট্যান্ডায় চলে আসছি। এখানে ইয়েটস বলছেন, শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। আচ্ছা, এইটা এটার মধ্যে একটা অ্যালিউশন রয়েছে। আচ্ছা, এই যে তোমরা কবিতাগুলো পড়বে, তোমরা বেসিক যে ফিগার্স অফ স্পিচ থাকে সেইগুলো তোমাদের একটু জানতে হবে। কী কী পড়ে নেবে তোমরা? সেটা হচ্ছে সিমিলি পড়বে, মেটাফর পড়বে, পার্সনিফিকেশন, যদি এরকম সিমিলি মেটাফর পার্সনিফিকেশন অ্যালিটারেশন এইগুলো খুব কমন ফিগার অফ স্পিচ, তো এইগুলো একটু তোমাদের কিন্তু জানতে হবে।
1: আচ্ছা,
0: এইখানে দেখো, আমরা যে ইয়েটস এখানে তোমার সেকেন্ড কামিং, তারপরে রেভেলেশন, এই যে শব্দগুলো উনি ব্যবহার করেছেন, এইটার একটা এই কবিতার বাইরে তার একটা মিনিং রয়েছে। তোমরা কি জানো সেটা, সেকেন্ড কামিং বা রেভেলেশন এটা কি?
1: ক্রিশ্চিয়ান বাইবেলে একটা লেখা আছে যে এরকম আফটার টাইম পিরিয়ড লাইক 10,000 ইয়ার্স দেয়ার উইল এ ডুমস ডে ইন আওয়ার ওয়ার্ল্ড অ্যান্ড জেসাস ক্রাইস্ট উইল এগেন কাম অ্যান্ড রিস্টোর অল অফ দ্য ফেথ ইন হিউম্যানিটি অ্যান্ড এ নিউ সাইকেল অফ ইভেন্টস উইল বিগান।
0: আচ্ছা হ্যাঁ, এটাই রয়েছে, অর্থাৎ বাইবেলে রয়েছে, বুক অফ রেভেলেশনে রয়েছে, যে পৃথিবীতে যখন পাপ নৈরাজ্য এগুলো যখন চরম পর্যায়ে পৌঁছাবে, তখন জেসাস ক্রাইস্ট উইল রাইজ ফ্রম গ্রেভ এবং হি উইল এগেইন এস্টাবলিশ কিংডম অফ পিস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে একটা সেন্টেন্সে বলো যে এই যে বাইবেলে যে ভিশনটা রয়েছে, বাইবেলে যে একটা উইস্টফুল থিঙ্কিং রয়েছে, সেটা কি পজিটিভ অপটিমিজমের ডিনোট করে নাকি পেসিমিজম? অপটিমিজম পেসিমিজম মানে হচ্ছে, অপটিমিজম মানে যখন আমি ভবিষ্যতে ভালো কিছু হতে চলেছে যদি আমি ভাবি, তাহলে আমি অপটিমিস্টিক, আর আমি যদি মনে করি যে ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে তাহলে আমি পেসিমিস্টিক। তাহলে এই যে বাইবেলে যে লেখা রয়েছে যে একদিন জাজমেন্ট ডে আসবে এবং পৃথিবীতে আবার যীশুখ্রিস্টের পৃথিবীতে জাস্টিস নিয়ে আসবে, এটা কি একটা অপটিমিস্টিক ভিশন?
1: হ্যাঁ স্যার, অবশ্যই এটা একটা অপটিমিস্টিক ভিশন।
0: হ্যাঁ, এটা একটা অপটিমিস্টিক ভিশন যে যীশুখ্রিস্ট আসবে অ্যান্ড হি উইল ব্রিং স্যালভেশন অ্যান্ড জাজমেন্ট। তো এইটা কিন্তু বাইবেলে রয়েছে, অর্থাৎ যখন ইয়েটস এখানে যে রেফারেন্সটা দিচ্ছেন উনি রেভেলেশন আর সেকেন্ড কামিংয়ের, এটা কিন্তু উনি যে ক্রিশ্চান অডিয়েন্স তারা যাতে মনে করে যে বাইবেলে যে সেকেন্ড কামিংয়ের কথা বলছে, সেকেন্ড কামিংয়ে এরকম বলা আছে, এরকম একটা অ্যাপোক্যালিপস হবে, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরে যীশুখ্রিস্ট ওই ওখানে আবার নৈরাজ্যর মধ্যে থেকে আবার স্যালভেশন জাস্টিস, যারা ভালো তারা রিওয়ার্ডেড হবে, যারা খারাপ তাদের পরিণতি ভয়ঙ্কর হবে, এই রকম বাইবেলে এরকম একটা উইস্টফুল একটা ধারণা রয়েছে। এবার ইয়েটস আমরা দেখি, এখানে ইয়েটস কি অপটিমিস্টিক টোনে কবিতাটা লিখেছেন? তোমাদের আমরা এখনও পড়িনি, আমরা সেকেন্ড স্ট্যান্জা, লেটাস প্রেডিক্ট, আমরা এটা আলোচনা মানে প্রেডিক্ট করার চেষ্টা করি যে ইয়েটস এই কবিতায় কি তোমাদের এমনি যা মনে হচ্ছে বলো, যে আমরা প্রথম স্ট্যান্ডাটা পড়েছি এবং সেকেন্ড স্ট্যান্ডায় দেখছি উইলিয়াম বাটলার ইয়েটস এখানে রেভেলেশন, জাজমেন্ট ডে, অ্যাপোক্যালিপস এইগুলোর কথা বলছেন, তো এইগুলো তোমার কি মনে হচ্ছে যে উনি প্রথম স্ট্যান্ডায় তো বিবরণ দিয়েছেন পৃথিবী ধ্বংস হয়ে যেতে চলেছে, তারপরে তাহলে সেকেন্ড স্ট্যান্ডায় কি ভালো কিছু ঘটতে চলেছে, এটা কি তোমার মনে হয়?
1: মনে তো হয়, আশা করা যায় যে উনি নতুন কোনো ফেথ রেখেছেন কারোর প্রতি বা গডের প্রতি, যাতে নতুন ফোর্স ইমার্জ করে এবং সব নৈরাজ্যের শাসন ধ্বংস করে দিয়ে একটা পিসফুল লফুল একটা সোসাইটি এস্টাবলিশ হয়।
0: আচ্ছা, যেমন বাইবেলে বলেছেন ওনার ধারণা যে বাইবেলে যেরকম আছে সেরকম জাজমেন্ট ডে আসবে এবং সব মানে দ্য ওয়ার্স্ট উইল বি পানিশড অ্যান্ড দ্য বেস্ট উইল বি রিওয়ার্ডেড, এইটা সৈকত তোমার মনে হচ্ছে। অনির্বাণ, তোমার কি মনে হচ্ছে?
2: হ্যাঁ স্যার, আমারও একই কথা মনে হচ্ছে, যেমনটা এখানটায় সমস্ত নৈরাজ্য ধ্বংস হয়ে যাবে এবং একেবারে শেষে যেটা দেখা যাবে সেটা হচ্ছে শান্তি এবং পিসফুল একটা পরিস্থিতি সারা পৃথিবীতে বিরাজ করবে এবং যারা বেস্ট তারা রিওয়ার্ডেড হবে।
0: আচ্ছা, এবারে আমরা দেখি অ্যাকচুয়াল কবিতাটায় কী হলো। তো তুমি সবসময় এরমভাবে পড়ার চেষ্টা করবে যখন কোনো কবিতা বা গল্প, কারণ আলটিমেটলি তোমার এই গল্পগুলো কবিতাগুলোর এই সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো এগুলো তো তোমাকে মনে রাখতে হবে এমসিকিউ বা ধরো কোয়েশ্চেন আনসারের জন্য। তো তুমি যদি প্রেডিক্টিভ একটা অ্যানালিসিস করো গল্পটা প্রায়র নলেজ না নিয়ে যে কী হতে চলেছে, তাহলে দেখবে তোমার আরও বেশি মনে থাকবে। তাহলে এবারে আমরা দেখি যে কবিতাটায় কি বাইবেলে যেরকম সেকেন্ড কামিং জাজমেন্ট ডে হবে, মানে

0: পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে, যীশুখ্রিস্টের রাজত্ব এস্টাবলিশ হবে, এরকম কি সেকেন্ড স্ট্যান্জায় ইয়েটস কি আমাদের সেই স্বপ্ন দেখিয়েছেন? দেখা যাক। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট ওয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস মাই সাইট। Somewhere in sands of the desert, a shape with lion body and head of a man, a gaze blank and pitiless as the sun, is moving its slow thighs, while all about it reel shadows of the indignant desert birds. The darkness drops again, but now I know that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle, and what rough beast, its hour come round at last, slouches towards Bethlehem to be born. তো এইভাবে উনি কবিতাটা লিখেছেন। এবারে আমরা আসো, আবার আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দেখি। তো এবারে উনি বলছেন যে সেকেন্ড কামিং, সেকেন্ড কামিং, এই যে আমরা আলোচনা করছি, হার্ডলি দো আর দোজ ওয়ার্ডস আউট, মানে আমাদের মুখ দিয়ে সবে সেকেন্ড কামিংয়ের কথাটা বেরোচ্ছে, তখনই একটা স্পিরিটাস মান্ডি, এই জিনিসটা কি, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটা তোমায় আবার একটু জানতে হবে। তো এটা একটা ল্যাটিন টার্ম, যেটা মানে ল্যাটিন টার্ম যেটার আক্ষরিক ট্রান্সলেশন যদি করো ইংলিশে, তার মানে দাঁড়ায় হচ্ছে ওয়ার্ল্ড স্পিরিট বা স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড। এই স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড জিনিসটা কি, ইয়ের স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ডে মিন করেছেন যে এটা একটা ইউনিভার্সাল মেমোরির মতো, তার মধ্যে সমস্ত যত পৃথিবীর, মানে যত পৃথিবীতে মানুষ রয়েছে, তারা যারা যত তাদের মধ্যে সিম্বলস বা আর্কিটাইপস বা অনেক পুরনো চিন্তাধারা রয়েছে, এই সবগুলো এই স্পিরিটাস মান্ডির মধ্যে সব সেভ করা। আচ্ছা, যদি আমি একটা বস্তু বলতে চাই যেটা ধরো এই স্পিরিটাস মান্ডির 2024 সংস্করণ, তাহলে তোমার কী মনে হচ্ছে? মানে এরম একটা জিনিস থাকা সম্ভব যার মধ্যে এনশিয়েন্ট টাইমস থেকে আজ অবধি যত আইডিয়া, আর্কিটাইপস, সব কিছু ইউনিভার্সাল মেমোরির মধ্যে সেভ করা রয়েছে? তখন তো তোমার কম্পিউটারে ছিল না 1919 সালে, কিন্তু আমরা কিন্তু এই যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেখানে যে ভাস্ট যে একটা রিপোজিটরি অফ ইনফরমেশন উইচ কন্টেইনস নিউমারাস মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইমেজেস অ্যান্ড হোয়াট নট, তো সেটা যেরকম কবিরা তো অনেক সময় মানে ভবিষ্যৎ দেখতে পান, প্রেডিক্ট করতে পারেন। তো দেখো এখানে স্পিরিটাস মান্ডি বলতে এটা যেন সেই 100 বছর আগের একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতো, ইন্টারনেটের মতো। তো এখানে কবি বলছেন যে যখনই আমি সেকেন্ড কামিংয়ের কথা বলছি, তখন এই স্পিরিটাস মান্ডি অর্থাৎ এই যে ইউনিভার্সাল মেমোরি, সেখান থেকে একটা ইমেজ, আ ভাস্ট ইমেজ, ইট কামস আউট অ্যান্ড ইট ট্রাবলস মাই সাইট। ট্রাবলস মাই সাইট, এটার মানে কি?
1: মানে আমার তার ভিশনকে আরও, মানে তার যে চিন্তাধারা সেটাকে চেঞ্জ করতে চাইছে বা আটকে দিচ্ছে।
0: ট্রাবলস মানে তাকে দুঃখ দিচ্ছে, তাকে পীড়িত করছে। এবার দেখো তো, আমরা কিন্তু জানি, মানে তোমরা দুজন, তোমাদের মনে হয়েছে প্রথম স্ট্যান্জাটা পড়ে যে এখানে ভালো কিছু ঘটতে চলেছে, অ্যাপোক্যালিপস হবে এবং অর্ডার রিএস্টাবলিশড হবে, কিন্তু যে সাইটটা ইয়েটস দেখতে পাচ্ছেন দ্যাট ইজ ট্রাবলিং হিম। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি যে না, এই এই কবিতার শেষে ভালো কিছু নাও হতে পারে, বিকজ দ্য সাইট হুইচ কামস আউট দ্যাট ইজ আ ট্রাবলিং সাইট। ঠিক আছে, এটা ওনার মনকে কিন্তু কষ্ট দিচ্ছে। এবার কি সেই সাইট যেটা ওনার মনকে কষ্ট দিচ্ছে, এবারে আমরা দেখি সাইটটা কি। সামহোয়্যার ইন দ্য স্যান্ডস অফ দ্য ডেজার্ট, তোমরা সবাই কল্পনা করো চোখ বুঝে যে তোমরা একটা মরুভূমি ধুধু করছে, সেটা ইজিপ্টও ভাবতে পারো, সেইখানে দেয়ার ইজ আ শেপ উইথ আ লায়ন্স বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান অ্যান্ড আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। লায়ন্স বডি আর হেড অফ আ ম্যান, মেবি ইট রিসেম্বলস দ্য স্ফিঙ্কস, হ্যাঁ স্ফিঙ্কসের মতো। নাও স্ফিঙ্কস হচ্ছে তোমার মানুষ এবং জন্তুর অদ্ভুত এক সংমিশ্রণ, স্ফিঙ্কস ক্যানট বি আ রিডিমিং ফিগার, তাই না? যীশুখ্রিস্ট এসে পৃথিবীতে সালভেশন নিয়ে আসবেন, জাজমেন্ট রেস্টোর করবেন, কিন্তু এটা আমরা কি দেখছি, এখানে দেখছি লায়নের বডি আর মানুষের মাথা, এরকম একটি স্ফিঙ্কস তার ইমেজ আসছে এবং সে কি করছে, অ্যান্ড হি হ্যাজ আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। এই যে সূর্যের প্রখর তাপ, কোন মানুষ কত কষ্ট পেল রোদ্দুরে, সূর্যের দ্য গেজ অফ দ্য সান দ্যাট ইজ ডিসক্রাইবড অ্যাজ পিটিলেস, তার মধ্যে একটা নির্মোহ ব্যাপার রয়েছে, মানে তার মধ্যে কারুর প্রতি মায়া নেই, মমতা নেই, সূর্যের প্রখর তাপ, তার মধ্যে কারুর প্রতি সহানুভূতি নেই, সহমর্মিতা নেই। তো সেই রকমই দ্যাট স্ফিঙ্কস, বা স্ফিঙ্কস আমরা বলবো না, আমরা বলবো যে যে মনস্টারটার উনি বর্ণনা দিচ্ছেন, যার আবির্ভাব হতে চলেছে, প্রথম স্ট্যান্ডজায় তো পড়ে ফেলেছি যে পৃথিবী ধ্বংস হতে চলেছে, এবারে দেখ

0: দেখতে পাচ্ছি কি যে ধ্বংস হওয়ার পরে বা ধ্বংস হওয়ার শেষের সেই প্রহরগুলোতে আমরা দেখতে পাচ্ছি ক্রাইস্ট নয়, এখানে একটা অদ্ভুত একটি মনস্টারের। সেই মনস্টারটা কি করছে? ইট হ্যাজ আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, ইট ইজ মুভিং ইটস স্লো থাইস ওয়াইল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, তো কবিতার চিত্রকল্প যেটা আঁকছেন উনি, ইন্ডিগন্যান্ট মানে অ্যাংগ্রি,
1: অ্যাংগ্রি।
0: এরকম একটি অদ্ভুত হাফ মানুষ হাফ জন্তুকে দেখে পাখিরাও অ্যাংগ্রি, দে আর অলসো টেরিফাইড, তো দে আর মেকিং অল কাইন্ডস অফ সাউন্ডস দ্য ডেজার্ট বার্ডস। দি ডার্কনেস ড্রপস এগেইন, আবার যেন অন্ধকার হয়ে গেল সব কিছু। বাট নাও আই নো, এইবার কবি বলছেন, কবির নিজের এই কনক্লুশনটা উনি বলছেন যে সেকেন্ড কামিং বলতে কবির কি মনে হচ্ছে। কবির মনে হচ্ছে যে দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্স টু নাইটমেয়ার বাই আ রকিং ক্রেডল। রকিং ক্রেডল, ক্রেডল মানে ওই যে দোলনা, একটা গায়ার মানে, একটু আগে আমি বললাম যে একটা গায়ার মানে প্রায় 2000 বছর। এখানে একটা কবি একটা মেটাফোরিক্যাল একটা তুলনা করেছে, তুলনা করছে যেন পৃথিবী যেন শিশুর মতো ঘুমিয়েছিল একটি ক্রেডেলে, এবং সেটা কতদিন ধরে ঘুমাচ্ছে, 20 centuries অফ স্টোনি স্লিপ, একদম খুব ভালোভাবে পৃথিবী 20 centuries ধরে ঘুমাচ্ছে, একটা গায়ার পুরো কমপ্লিট। হঠাৎ তার সেই ক্রেডেলে এসে কেউ প্রচণ্ড জোরে ধাক্কা দিল, এমন ধাক্কা, ওয়ার ভেক্স টু নাইট মেয়ার বাই আ রকিং ক্রেডল, তার সেই ঘুমের মধ্যে যেন ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নের মতো এসে ধাক্কাটা পড়ল। এবং অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট স্লাউচেস টুয়ার্ডস বেথলেহাম টু বি বর্ন। সো হিয়ার কিডস, উনি বলছেন যে এই যে রাফ বিস্ট, যেটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিরকম হবে তোমরা বলো, রাফ বিস্টের বর্ণনাটা দাও, যেটা কিডস ইয়েটস লিখেছেন এখানে।
1: এটার মস্তক বা মাথাটা হবে সেটা মানুষের মতো এবং বডিটা হবে সেটা সিংহ অর্থাৎ লায়নের মতো।
0: হ্যাঁ, তাহলে এই যে রাফ বিস্ট, দিস রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তাহলে এই রাফ বিস্ট এখন আবির্ভূত হতে চলেছে পৃথিবীতে। অ্যান্ড ইট ইজ স্লাউচিং টুয়ার্ডস বেথলেহাম টু বি বর্ন, আস্তে আস্তে, স্লোলি বাট স্টেডিলি ইট ইজ গোয়িং টুয়ার্ডস বেথলেহাম। তার মানে যীশুখ্রিস্টর আর পুনরাবির্ভাব হবে না, হচ্ছে বেথলেহাম ইজ
1: বার্থ প্লেস অফ ক্রাইস্ট,
0: বার্থ প্লেস অফ ক্রাইস্ট, তো সেই বেথলেহামের দিকে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড কামিং হচ্ছে কার না, এই ভয়ঙ্কর এই অদ্ভুত এই এক জন্তুর। হোয়াট ডাজ দিস মনস্টার সিম্বলাইজ, মনস্টার একটা চেঞ্জ আনবে, একটা চেঞ্জ সিম্বলাইজ করছে, এবার এই চেঞ্জটা একটা ভয়ঙ্কর একটা বৈপ্লবিক চেঞ্জ একটা, সেটা কিন্তু ইট হ্যাজ গট অমিনাস ওভারটোনস, ইট হ্যাজ গট ভেরি ডার্ক ওভারটোনস, মানে ইটস নট সামথিং ভেরি অপটিমিস্টিক। ইয়েটসের মনে হয়েছে যে ভয়ঙ্কর কিছু বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। তাহলে অ্যাপোক্যালিপস বাইবেলে বর্ণনা করা হয়েছে পজিটিভ সেন্সে, সেটা তোমরা বুঝেছো, যে যীশু খ্রিস্টের সেকেন্ড কামিং, এই কবিতাতে সেকেন্ড কামিংটা কিন্তু তাহলে ইট সাবভার্টস দি আইডিয়া অফ রিটার্ন অফ ক্রাইস্ট, মানে যীশুখ্রিস্টর রিটার্ন হবে, স্যালভেশন অ্যান্ড জাজমেন্ট আসবে, এই আইডিয়া কিন্তু এই কবিতায় নেই। এই কবিতায় কি বলছেন কবি, কবি বলছেন যে সামথিং ডার্ক ইজ গোয়িং টু হ্যাপেন, সামথিং ভেরি টুমুল্টুয়াস, সামথিং রিভলিউশনারি ইজ গোয়িং টু হ্যাপেন। আচ্ছা, এইবারে আমরা প্রশ্নগুলোয় চলে যাই, দেখো এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করি। সৈকত, তুমি প্রথম প্রশ্নটা বলো যেটার কি উত্তর হতে পারে। কোয়েশ্চেনটা আমি পড়ছি, হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য রাফ বিস্ট অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম। একাধিক উত্তর রয়েছে যেগুলো কিন্তু মূল উত্তরের কাছাকাছি। এই যে আমরা এতক্ষণ কবিতাটা পড়লাম, হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য রাফ বিস্ট অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম, এখান থেকে চুজ করতে হয় যদি অপশান এ বি সি ডি, মনস্টার, সেভিয়ার, রিভলিউশন আর অ্যাপোক্যালিপসের মধ্যে, তোমার মনে হয় এটা কোনটা হতে পারে উত্তর?
1: আমার মনে হচ্ছে রেভলিউশন।
0: আচ্ছা অনির্বাণ, বলো তোমার কোনটা মনে হচ্ছে?
1: আমার মতে রেভলিউশন।
0: ভেরি গুড, একদম ঠিক। এখানে অ্যাপোক্যালিপস কিন্তু অনেকে যদি চুজ করে, অ্যাপোক্যালিপস কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ অ্যাপোক্যালিপস কিন্তু পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে বাইবেলে। হোয়েন অ্যান অ্যাপোক্যালিপটিক চেঞ্জ হ্যাপেন, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট সামথিং গুড ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ ক্রাইস্ট ইজ গোয়িং টু রিস্টোর ফেইথ অ্যান্ড জাস্টিস অ্যান্ড স্যালভেশন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এখানে অ্যাপোক্যালিপস হচ্ছে না, এখানে একটা রিভলিউশন হতে চলছে, খুব রক্তাক্ত রিভলিউশন। আচ্ছা, এবারে অনির্বাণ বলো, থিংস ফল অ্যাপার্ট, এই প্রথম আমাদের প্রথম স্ট্যান্ডায় যে লাইনটা আছে, এটার কি মানে হতে পারে? থিংস ফল অ্যাপার্ট, দিস সাজেস্টস,
1: স্যার অল থিংস আর শ্যাটার্ড অন দ্য গ্রাউন্ড।
0: একদম ঠিক, থিংস ফল অ্যাপার্ট, অল থিংস আর শ্যাটার্ড অন দ্য গ্রাউন্ড। আমাদের সময় প্রায় ফুরিয়ে এসছে, আমরা ব্যাঙ্গেল সেলার্স কবিতাটা আলোচনা করতে পারলাম না। ব্যাঙ্গেল সেলার্স একটি একদম ভিন্ন ধর্মী কবিতা, একটি রোমান্টিক কবিতা। তোমরা এরকম একটি উইলিয়াম বাটলার ইয়েটসের যে কবিতাটা পড়লে, সেটার মধ্যে দেয়ার ইজ আ গ্রিম নোট অফ পেসিমিজম, কিন্তু ব্যাঙ্গেল সেলার্স মধ্যে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। তোমরা

0: চেষ্টা করবে ছাত্ররা, তোমাদের এটা একটা হোমওয়ার্কের মতো, তোমরা সেকেন্ড কামিং আর ব্যাঙ্গেল সেলার এই দুটি তো সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা, কোনো মিল নেই, তোমরা এই কবিতার মধ্যে কম্পারিজন এবং কন্ট্রাস্ট করার চেষ্টা করবে। এদের টোন কেমন, কী কী ফিগার্স অফ স্পিচ ব্যবহার হয়েছে, মূল বক্তব্য কী কবির, এইরকমভাবে করবে, তাহলে তোমার কিন্তু ভালো মেমোরিতে থাকবে, এটা অনেক দিন তুমি মনে রাখতে পারবে। এবং যেহেতু তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন, এখান থেকে তোমার সামারি পড়ার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, তবে কবিতার মূল বিষয়বস্তুটা যেমন করে আজকে আমরা পড়লাম এরমভাবে পড়ে যত পারবে এখান থেকে আরও আরও MCQ সলভ করবে। আমাদের অনুষ্ঠান আজকে এই অবধি থাক, সবাইকে নমস্কার জানিয়ে আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি।
1: থ্যাংক ইউ স্যার।
2: থ্যাংক ইউ স্যার।
3: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করলেন যোধপুর পার্ক বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমিত সেন মজুমদার। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। টিকটিক করে ঘড়ি জানান দিচ্ছে দুপুর ১২টা বেজে গিয়েছে, আর এই সময়টা ঠিক আপনাদের জন্য বাংলা ছায়াছবি এবং হিন্দি ছায়াছবির গান নিয়ে কথায় সুরে অনুষ্ঠান শোনাবার সময়। সেখানে অবশ্যই গান শোনানো হবে, আর তার অবসরে হবে কিছু কথা। তবে প্রথম পর্যায়ে যেমনটি থাকে আমাদের, বাংলা ছায়াছবি থেকে কিছু গান আপনাদের জন্য, আজকেও তার অন্যথা হবে না। প্রথমে আসুন তাহলে আমরা গান দিয়ে শুরু করি, তারপর থাকব কিছু কথায়। প্রথম গানটি আপনাদের জন্য থাকবে কবিতা ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি। প্রদীপ কুমার ব্যানার্জি, কি নামটা চেনা চেনা লাগছে না? আর একটু আপনাদের ভালো করে মনে পড়াই, পি কে ব্যানার্জি এই নামেই কিন্তু তিনি অধিক পরিচিত। আশা করি এবার সকলে মনে করতে পারলেন তিনি ছিলেন একজন ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক। তিনি 36 বার জাতীয় ম্যাচে ভারতের হয়ে খেলেছেন এবং 6 বার ভারতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি জাতীয় স্তরে সর্বমোট 19টি গোল করেছেন। তিনি প্রথম দিকের অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন একজন। 1990 খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন। 2004 খ্রিস্টাব্দে তিনি ফিফার সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ মেরিট পুরস্কারেও ভূষিত হয়েছেন। তাকে নিয়ে কেন এতগুলো কথা বলছি, আসলে আজ তার জন্মদিন। 1936 সালের 23শে জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার প্রতি আমাদের কথাই সুরের পক্ষ থেকে রইল অনন্ত শ্রদ্ধা। এরপরে শোনাব আপনাদের হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, অজানা শপথ ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজ জাতীয় আমাদের আজ জনসেবা দিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে, পৃথিবী জুড়ে আন্তর্জাতিক জনসেবা দিবস। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি এই বাণী আমাদের শেখায় যে মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম। একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার দেওয়া, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, বিপদের সময়ে কারো হাত শক্ত করে ধরে বলা আমি আছি, এসব ছোট ছোট কাজই জনসেবার প্রকৃত রূপ। সমাজে প্রতিটি উন্নয়ন, প্রতিটি মানবিক উদ্যোগ এবং প্রতিটি সহমর্মিতার গল্পের পিছনে থাকে জনসেবার এক উজ্জ্বল আলো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই বাঁচার মধ্যেই তো রয়েছে মানুষের জন্য কিছু করার আনন্দ, কারণ যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি তখন আমাদের জীবনও অর্থপূর্ণ হয়ে ওঠে, তাই নয় কি? আসুন না, আমরা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও বাঁচি। একজন মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই শুরু হতে পারে একটি সুন্দর পরিবর্তন, কারণ জনসেবার প্রতিটি ছোট পদক্ষেপেই মানবতার পথে এক একটি বড় অগ্রযাত্রা। মানুষের কল্যাণে নিবেদিত প্রতিটি হৃদয়ই সমাজের প্রকৃত সম্পদ। জনসেবাই হোক আমাদের অঙ্গীকার, মানবতাই হোক আমাদের পরিচয়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি, এবং এই পর্যায়ে আপনাদের শোনাচ্ছি বাংলা ছায়াছবি থেকে কিছু গান। পরের গানটি আপনাদের শোনাবো গর্বের মেয়ে ছায়াছবি থেকে, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সমরেশ রায়।

শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় পলাশির যুদ্ধের কথা আমরা বহুবার পড়েছি। 1757 খ্রিস্টাব্দে সংগঠিত, জানেন কি, 1757 সালের 23 জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে নবাবের পরাজয়ের ফলেই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা ঘটেছিল। তারপরের ঘটনা তো আমরা সকলেই জানি। অনেক যুদ্ধের পর, অনেক রক্তক্ষয়ের পর আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করে। আপনারা শুনছেন প্রতিদিনের মতো কথাই সুরে অনুষ্ঠানটি, যেখানে এই মুহূর্তে শুনছেন বাংলা ছায়াছবি থেকে নির্বাচিত কিছু গান। শোনাবো আরও কিছু গান। পরের গানটি আপনাদের জন্য প্রথম কদম ফুল ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

সুরের আকাশে কিছু কিছু কণ্ঠ থাকে যেগুলো কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু সেই কণ্ঠের আবেদন থেকে যায় চির সবুজ। এমনই এক কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। তার গাওয়া প্রতিটি গান যেন জীবনের নানা রং, নানা অনুভূতির এক অপূর্ব সুরেলা প্রকাশ। শোনালাম আপনাদের আশা ভোঁসলের কণ্ঠে গান, যার গান শুনলে আট থেকে আশি সকলের মন ভরে যায়। রোমান্টিক গান, আধুনিক গান, গজল, ভজন, লোকগীতি, প্রতিটি ধারাতেই তিনি অসাধারণ দক্ষতায় পরিচয় দিয়েছেন। এমনই আরও একজন কিংবদন্তি শিল্পীর গান এরপরে আপনাদের শোনাব। পিকনিক ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে শোনাব পরবর্তী গানটি।

শ্রোতা বন্ধুদের, এর পরের গানটি শোনাব ঘটকালি ছায়াছবি থেকে। আর শিল্পী, যে শিল্পীর কণ্ঠে গান শোনাব, সেই শিল্পীর কণ্ঠ সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছে আজও। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন এই গানটি।

0: বাজালে বাজালে বাঁশরি তুমি।
1: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন তুষ্টু প্রজাপতি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। দ্বিতীয় পর্যায়ে আপনাদের জন্য হিন্দি ছায়াছবি থেকে কিছু গান নিয়ে হাজির হব। ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়, অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহীং হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়, ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সব সে আগ্রহ হ্যায় कि आप भी अपने परिवार, दोस्तों, पड़ोसियों या सहकर्मियों के साथ मिलकर स्वच्छता अभियान में हिस्सा जरूर लें। ये महात्मा गांधी जी को भी सच्ची श्रद्धांजलि है जो जीवन पर्यंत इस उद्देश्य के लिए समर्पित रहे।
0: श्रोता बंधुरा, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি। এখন শোনাব হিন্দি ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান। প্রথম গানটি আপনাদের জন্য সাথিয়া ছায়াছবি থেকে, সোনু নিগমের কণ্ঠে।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটি স্থানে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার প্রভৃতি জেলায়। এছাড়াও আরও কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলে বাইরে যখন বেরোবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সাথে ছাতা বা বর্ষাতি নিয়ে বাইরে বেরোবেন। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শোনাব আপনাদের কাহি প্যার না হো যায় ছায়াছবি থেকে, শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব যান চলাচল সংক্রান্ত খবর। প্রথমেই জানাব, যে সমস্ত এলাকায় ধীর গতির যানবাহন এবং নির্মাণমূলক কাজ চলছে সেই এলাকাগুলিকে জানিয়ে দেব। দার্জিলিং মোড় ক্রসিং, NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH-10 শালুগাড়া, শাহুটাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হচ্ছে, মাটিগাড়া হাট থেকে মাটিগাড়া পর্যন্ত সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ধীর গতির যান চলাচল হবার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ। বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করতে পারেন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড় পরিবর্তন করে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এনজেপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট, কাওয়াখালি, খাপরাইল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে এনজেপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক বা পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবর। আপনাদের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু হোক এই কামনা করি। পরের গানটি আপনাদের শোনাব কুমার শানু এবং আপনাদের জন্য পরের গানটি রয়েছে বাস্তব ছায়াছবি থেকে সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, কথাই সুরে অনুষ্ঠানে টিক টিক করে ঘড়ি জানান দিচ্ছে, প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। আজকের মতো শেষ গানটি আপনাদের শোনাবো আলবেলা ছায়া ছবি থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই আজকের মতো শেষ হলো কথাই সুর অনুষ্ঠানটি। আগামীকাল ঠিক এই সময়ে দুপুর 12টার সময় আবারও আমরা হাজির হব কথাই সুর অনুষ্ঠানটি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। বর্তমান ব্যস্ত জীবনযাত্রা, মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং প্রযুক্তি নির্ভর জীবন আমাদের শরীর ও মনের উপর নানা প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে যোগ ব্যায়াম শুধু একটি শরীর চর্চা নয়, বরং একটি সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের পথ দেখায়। শরীরকে সুস্থ রাখা, মনকে শান্ত রাখা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার ক্ষেত্রেও যোগের ভূমিকা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষেই আজকে বিশেষ অনুষ্ঠান যোগের হাত ধরে সুস্থ জীবন। আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন বিশিষ্ট যোগ গুরু ডক্টর শিব হাজরা। স্যার, আপনাকে আমাদের মহিলা মজলিসের আসরে স্বাগত জানাই।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ডক্টর শিব হাজরা, যোগ এবং ন্যাচুরোপ্যাথিস্ট।
0: আচ্ছা, আমার আজকের প্রথম প্রশ্ন যেটা ছোট্ট করে একটু শুনব, যে আন্তর্জাতিক যোগ দিবস এর তাৎপর্য কি রয়েছে, এটি পালনের মূল উদ্দেশ্যটি কি, ছোট্ট করে একটু শুনব।
1: দেখেন, 21শে জুন এমন একটা দিন যেখানে দিনটাও যত সময় ধরে, রাতটাও তত সময় ধরে, সেজন্যই এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে। 2014 সনে রাষ্ট্রসংঘে এই যোগ দিবসটা স্বীকৃতি পায়, তারপর থেকে বিশ্বজুড়ে যোগ দিবস উদযাপন হয়। কারণ এই অত্যাধুনিক যুগে মানুষ এত ব্যতিব্যস্তর মধ্যে দিয়ে নিজেকে নিরোগ সুস্থ রাখতে গেলে সর্বশ্রেষ্ঠ পদ্ধতিই হচ্ছে যোগ। তাই বিশ্বের বিভিন্ন দেশ অপকটে স্বীকার করে নিয়েছে যে যোগটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জীবনশৈলী হতে পারে। তাই বিশ্বের 195টি দেশ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। আমরা গর্বিত এবং আমরা আনন্দিত যে ভারতের এই বিজ্ঞান পৃথিবীর সমস্ত ধরনের মানুষকেই উপকৃত করছে।
0: বেশ, আর আমরাও যোগের হাত ধরেই হয়তো সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। আর সচেতনতা বাড়ানোর জন্য, মানুষকে জানানোর জন্যই, যদিও আজ 21শে জুন নয়, 21শে জুন আমরা পার করে এসেছি, কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠান মহিলা মজলিসের আসরে রয়েছে। আচ্ছা, আমার পরের প্রশ্ন, যোগ বলতে আমরা সাধারণত কি বুঝি, এটি কি শুধুই শরীরচর্চা?
1: যোগ বলতে হচ্ছে, আমরা যদি যৌগিক ভাষায় নিজেদেরকে অনুধাবন করার চেষ্টা করি, তবে যোগ হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিল। যোগ হচ্ছে শরীরের সাথে যে শারীরিক শক্তি এবং মানসিক শক্তি, আধ্যাত্মিক শক্তির মিলই হচ্ছে যোগ।
0: বেশ, আধুনিক জীবনে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা কতটা রয়েছে?
1: প্রত্যেকটা মানুষকে যোগ করা উচিত, কারণ যোগ আমরা মাতৃগর্ভে করি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে করি, আবার যখন পৃথিবীর দিকে চলে যাই তখনও আমরা যোগ করি। অর্থাৎ বলতেই পারি, যোগেই শুরু, যোগেই শেষ, আর যোগের শুরু রোগের শেষ। এই জন্যই প্রয়োজন, মানুষ আজ ব্যতিব্রস্ত হয়ে পড়েছে বিভিন্নভাবে, এই থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য একদম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগ। আমরা সবাই করতে পারি, যে কোনো বয়সে, 25 থেকে 80 অবধি, এবং তার উদ্দে যোগ গুরুর পরামর্শ নিয়ে।
0: একদম, পরামর্শ ছাড়া করলে বিপদের কিছুটা সম্ভাবনা থেকে যায়।
1: আমরা তো ভুল করতেই পারি,
0: একদম।
1: সুতরাং

0: একজন স্পেশালিস্টের হাত ধরা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, বেশ কয়েক বছর আগে অবধিও বোধ হয় এই যোগ দিবস নিয়ে এতটা হয়তো বা মানুষের মধ্যে সচেতনতা ছিল না, ইদানিং খুব বেড়েছে, সেটা কি শুধুমাত্র এই আধুনিক জীবনে বা আজকের সময়ের যে দৈনন্দিন জীবনে যে স্ট্রেস বলুন, যে চাপ বলুন, কর্মব্যস্ততা বলুন, সেটাই কি কারণ যে ইদানিংকালে এটার সম্বন্ধে মানুষ জানছে, বলছে, পালন করছে?
0: না, এটা কারণ নয়, এটার জন্য তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, টিভির মধ্য দিয়ে যেভাবে যোগটা বহিঃপ্রকাশ হয়েছে এবং মানুষ এত স্বাস্থ্য সচেতন, যার ধরুন এই ব্যস্ত যুগে এবং ব্যস্ত সময় মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে যে সে তার শারীরিক পরিশ্রমটা ধীরে ধীরে কমে যাচ্ছে, যার ধরুন যোগের প্রতি মানুষের অ্যাক্টিভ ইন্টারেস্ট বলুন, ফোকাস বলুন, বেড়ে গেছে। আর তার সাথে সাথে টিভি মিডিয়া বা আমাদের আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ কিন্তু যোগ পড়তে, দেখতে, শিখতে শুরু করে দিয়েছে। সেই জন্য মানুষের আজকাল যোগের প্রতি বেশি আকৃষ্ট এবং স্বাস্থ্য রক্ষার জন্য আমরা যেই জীবনযাপনটা করি, যেই আহারটা গ্রহণ করি, সেখান থেকেও নিজেদেরকে রক্ষা করার জন্য যোগের প্রয়োজনীয়তা দিনকে দিন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
1: একদম। আচ্ছা, তো একজন সাধারণ মানুষ প্রতিদিন কতক্ষণ যোগব্যায়াম করলে উপকার পেতে পারেন?
0: দেখেন, 25 থেকে 45 মিনিট একটা সাধারণ মানুষের জন্য এনাফ। সে তার নিজের প্রয়োজন অনুসারে নিজের আসনগুলো, প্রাণায়ামগুলো, এবং যদি সে মেডিটেশন করতে চায় সেটা তিনি করে নিতে পারেন।
1: আর যারা অফিসে দীর্ঘ সময় বসে কাজ করছেন সামনে কম্পিউটার কিংবা ল্যাপটপ, তাদের তো একটা শিট দ্বারা সমস্যা হয়ে যেতে পারে বা একটা স্পাইনাল কর্ডের প্রবলেম দেখাই যেতে পারে, তো সেই জায়গা থেকে তারা কি যোগ ব্যায়াম করলে তাদের এই সমস্যার সমাধান হতে পারে?
0: দেখুন, আজকে আমরা সবাই এত বেশি মোবাইল ইউজ করি, ল্যাপটপ বা অফিস ওয়ার্ক যারা করেন বসে এক জায়গায় দীর্ঘক্ষণ ধরে, তাদের ক্ষেত্রে কিছু আসন আছে তারা চেয়ারে বসেই করতে পারে, যেমন তার আসন, মানে হাতটা মাথার উপরে তুলে আস্তে আস্তে আস্তে একদম আকাশের দিকে তাকালে, টপ অফ দ্য শোল্ডার, মাথাটাকে যদি আকাশের দিকে নিয়ে যায়, হাতটাকেও নিয়ে যায় ঘুরিয়ে, এটাকে তার আসন বলে। দারুণ উপকৃত,
1: বসেই, চেয়ারে বসেই এটা করা যাবে,
0: করতে পারবে। যারা খুব অসুস্থ তারা শুয়ে শুয়ে করতে পারে।
1: আচ্ছা,
0: আর আমরা যদি বাবু হয়ে বসে করি তাহলে তার বেনিফিটটা বেশি, মেরুদণ্ড সোজা রেখে। এতে স্পন্ডেলাইসিসের রোগীর ক্ষেত্রে, আর্থ্রাইটিসের রোগীর ক্ষেত্রে ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথা, মানে দারুণভাবে উপকৃত হয়। এবং দাঁড়িয়ে কিছু আসন আছে যেগুলো আমরা করলেই এই ধরনের পেইনগুলো, মানে যাদের স্পাইনাল সমস্যা আছে সেগুলো কিন্তু কমে যায়। এর সাথে ভুজঙ্গাসন, সেতুবন্ধা আসন, বক্রাসন আমরা ফ্লোরে বসে করতে পারি, এবং শুয়ে শুয়েও রাজারানী আসন করতে পারি, মর্কট আসন করতে পারি। এতে দেখা যাবে যে যাদের স্পাইনের সমস্যা 100% রিলিফ পায়।
1: বেশ, আচ্ছা, এবার একটু শিশু কিশোরদের কথায় আসি। শিশু কিশোরদের জন্য যোগ ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ?
0: শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা 8 মাস 9 মাস মাতৃগর্ভেই যোগ করি। সেই ভঙ্গিমাটার নাম হচ্ছে শশাঙ্গ আসন। ভূমিষ্ঠ যখন হই তখনও যোগ করি শীর্ষাসন, আর যখন দেহ রাখি তখনও যোগ করি শবাসন। সুতরাং বাচ্চাদের আসনগুলো খুব গুরুত্বপূর্ণ, তাদের অর্গানগুলো যে একটা ক্রিয়া তারা সম্পূর্ণ করে এসেছিল, এত গ্যাপ হয়ে গেলে তাদের বিভিন্ন সমস্যা তৈরি হয়। যখনই সে আসনগুলো করে তখন কিন্তু শশাঙ্গ আসন, পদ্মাসন, বজ্রাসন, যোগনিদ্রা আসন, তখন কিন্তু ওই যে ওর হ্যাবিটটা, সেই শক্তিটা কিন্তু আবার পূর্ণ জীবন পায়, শক্তিশালী হয়ে ওঠে। একটা বাচ্চা যখনই যোগ করবে তার সর্দি, কাশি, ঠান্ডা লাগা, জ্বর, এই ধরনের রোগ, জেনেটিক কিছু রোগ থাকে, অ্যাজমা, ব্রঙ্কাইটিস বাচ্চাদের, সেটা মার থেকে বা বংশপরম্পরায় পেয়ে যায়, সেটার ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে উপকৃত করে। আর তার থেকেও বেশি যেটা হয়, অর্থাৎ বাচ্চারা কিন্তু চঞ্চল হয়, একটু ফোকাসটা তাদের কিন্তু ঠিক রাখার জন্য যোগ অপরিহার্য।
1: বেশ, আর এখনকার সময়ে বাচ্চাদের দিক যদি আমরা দেখি, তাদের পড়াশোনা

0: চাপ বলুন, ভবিষ্যৎ চিন্তা করে সেই একটা মানসিক চাপ, সময়ের অভাব, এই সমস্ত কিছু তো আছে যে তারা দিন রাত হয়তো ছুটছেই, তো এর মাঝে শরীর চর্চার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, একদম সকালে হোক বা বিকেলের দিকে হোক, একটু যদি সময় দেওয়া যায় আমার মনে হয় সব রকমভাবেই উপকৃত হবে। আপনি বলছেন মনোযোগও বাড়িয়ে তোলে, তাই তো?
1: একদম, মনোযোগ বাড়ার জন্য যোগ অপরিহার্য। কোনো ঔষধ খেয়ে কিন্তু মনোযোগ বাড়া যায় না, সম্ভব না। এবং অন্যান্য গেমগুলো বা অন্যান্য যে বিষয়গুলো আছে কিন্তু এটা ধীর স্থির নয়। এবার আমি যে জিনিসটা আমি করছি সেটা কিন্তু আমার বডির সাথে হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে। ভালো খাবার, খারাপ খাবার, বেশি রাত্রে ঘুমাস, ভোরবেলা ওঠা, প্রত্যেকটাই একই রকমভাবে যদি আমি যোগাসনের কিছু পশ্চারগুলো প্র্যাকটিস করি তখন কিন্তু আমাকে বসেই করতে হবে, নিচে নিচে আমি করতে পারছি না। সুতরাং একটা কিন্তু অর্গানের মধ্যে, শরীরের মধ্যে এবং ব্রেনের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হবে, তাতে দেখা যাচ্ছে যে বাচ্চা কিন্তু ধীর হওয়া, স্থির হওয়া শিখে যাচ্ছে।
0: কিছু এমন যোগ ব্যায়ামের নাম বলুন, বাচ্চারা তো চট করে ওদেরকে নিয়ে বসে একদম তো খুব কঠিন কিছু করানোটা একটু মুশকিল, যে এমন কোনো পদ্ধতি বা এমন কোনো যোগ ব্যায়াম যেটা ওদেরকে খেলার ছলেই একটা সময় বসিয়ে ছোট থেকে করানো যেতে পারে, সেরকম?
1: দেখুন, আমি অনেকগুলো স্কুলের সাথে যুক্ত আছি, বহু স্কুলে জব করেছি, আর্মি থেকে শুরু করে BSF স্কুল থেকে শুরু করে সরকারি বেসরকারি, হিন্দি বাংলা ইংরেজি বিভিন্ন বোর্ডে। আমার টার্গেটই ছিল যে বাচ্চাদের যোগাসন করো দীর্ঘ এই 30-35 বছরের ক্যারিয়ারে, কারণ বাচ্চারা যদি সুস্থ, নিরোগ, কর্মঠ, শক্তিশালী না হয়, পজিটিভ ভাইবের চিন্তার না হয়, তাহলে এই দেশ, এই সমাজ কিছু থাকবে না।
0: একদম,
1: আমার এই লক্ষ্যেই আমি নিজেই প্রায় 22 বছর ধরে স্কুলের সাথে যুক্ত। তো বাচ্চাদেরকে সুস্থ করতে হবে মানসিক এবং শারীরিকভাবে, আর যোগ তার শ্রেষ্ঠ রাস্তা। কিছু কিছু একদম আপনি যে বললেন সহজ আসন, একদম সহজ আসন, তাদের খেলার ছলে আসন করা যায়, তাদের একটু আনন্দের ছলে আসন করা যায়, একটু রাজারানি আসন করব, ওরা বুঝতেই পারবে না কীভাবে ওদের উপকার হচ্ছে, একটু আমরা ওদেরকে তার আসন করব, বাবা লম্বা হবে করো দেখি, হ্যাঁ বাবা তোমার শক্তি আসছে দেখো পায়ের মধ্যে, একটু একটু ত্রিকোণ আসন করলাম, হ্যাঁ বাবা দেখো তোমার স্পাইনাল আরও বেশি ফ্লেক্সিবল, দেখো আমারটা কম, মারে এইভাবে করতে হয়, এইভাবে করলে দেখ কী ভালো লাগে, একটা মানসিক শান্তি পাওয়া যায় দেখ, তখন ওরা কিন্তু সেটাকে খুব পজিটিভভাবে নেয়।
0: মানে ওদেরকে করানোটা একটু যদি বুঝিয়ে উঠতে পারা যায় তাহলে ওদেরকে দিয়ে এই
1: একজন অভিজ্ঞ টিচার ওদেরকে দিয়ে করিয়ে নেবে এবং ওরা ভালো করবে, আর তাতে ওরা কষ্টও পাবে না এবং তারা কিন্তু অন্যদিকে যাবে না,
0: একদম
1: সেই জায়গাটাকে একটা টিচারের ভূমিকা আছে।
0: একদম, প্রত্যেক দিন মোটামুটি কতক্ষণ সময়, এই আমি শিশু কিশোরদের কথা যদি ধরি, কতক্ষণ সময় তাদের দিলে তারা বেনিফিটেড হবে?
1: 1 ঘন্টা যথেষ্ট।
0: আচ্ছা,
1: 1 ঘন্টার কম হলেও যথেষ্ট, কিন্তু যখন ওরা স্ট্রেংথ আর এনার্জি আর পাওয়ার আর ইন্টারেস্ট চলে আসে, দেখা যায় ওরা 2.5-3 ঘন্টা প্র্যাকটিস করে, প্র্যাকটিস করার পরে কিন্তু কষ্ট অনুভব করে না, কোনো ব্লেম করে না, এবং পরের দিন আবার এনজয় করে। এবং একটা অদ্ভুত সাবজেক্ট যোগা, যোগা ইজ এ ট্রিটমেন্ট, যোগা ইজ এডুকেশন, অ্যান্ড যোগা ইজ এ স্পোর্টস। আমার বিশ্বাস পৃথিবীর মধ্যে এমন কোনো সাবজেক্ট যার মধ্যে এই 3টা কম্বিনেশন আছে বলে।
0: আচ্ছা,
1: অদ্ভুত, আনবিলিভেবল সাবজেক্ট। বাচ্চা খেলতে খেলতে অর্গানগুলো শক্তিশালী, নিরোগ হয়ে উঠছে, ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট নিয়ে পড়াশোনাও আছে, আবার এই খেলা আর এই সুস্থতার মধ্য দিয়ে ও জানতে পারছে এটা পবন মুক্ত আসন, আচ্ছা এটা না পবন আসে, এটা করলে কি হয়, এটা করলে ডায়াবেটিস কমে, এটা করলে পেটের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়, এটা করে হজম শক্তি বাড়ে, তাহলে এডুকেশনও হচ্ছে। দারুণ সাবজেক্ট।
0: অর্থাৎ ট্রিটমেন্ট নিয়ে পড়াশুনো আছে, আপনি যেটা বললেন ডাক্তারির পড়াশুনো রয়েছে, সেটা তো আলাদা দিকে, সেই পড়াশুনো দিয়ে হয়তো বা যখন রোগ হয়ে যাচ্ছে সেই রোগ থেকে মুক্তির উপায় তারা দিচ্ছেন, কিন্তু আমরা যদি এই যোগাভ্যাসটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে একদম জড়িয়ে নিতে পারি বা দৈনন্দিন জীবনে পুরো যুক্ত করে নিতে পারি, তাহলে ওই রোগের পথেই আমরা যাব না, আমরা শরীরকে সম্পূর্ণভাবে হয়তো বা নিরোগ রাখতে পারি।
1: একদম একদম, এটা মানে আমি যোগ নিয়ে খেলছি মানে আমি প্রাইজ পাচ্ছি, আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলছি, তাহলে এটা খেলার মধ্যে পড়ে গেল, ট্রিটমেন্ট তো আমার বডিতে চলছেই, কিন্তু যখন আমি এই খেলা শেষে আবার যোগ নিয়ে পড়তে শুরু করলাম, BSc যোগা, MSc যোগা, যোগা ডিপ্লোমা, PG ডিপ্লোমা, বা থেরাপি নিয়ে বা ডাক্তারি নিয়ে, তখন দেখা যাচ্ছে যে আমি

0: লোককে উপকৃত করছি।
1: আচ্ছা,
0: আবার এই যে ট্রিটমেন্ট দিচ্ছি লোককে, আমি এডুকেশনও নিলাম, ট্রিটমেন্টও দিলাম, এবং নিজেও কিন্তু থেরাপিটা পেয়ে গেলাম, ট্রিটমেন্ট আমার হয়ে গেল। আর সাথে সাথে যদি কম্পিটিশন আমি অ্যাটেন্ড করি, দেখা যাচ্ছে আমি পুরস্কারও পাচ্ছি, তাহলে আমি আমার ছেলেকে বা মেয়েকে বাইরে না বের করে, অনেক খরচা না করে, ঘরের মধ্যেই একটা সুন্দর পরিবেশ দিতে পারছি।
1: একদম। আচ্ছা, এ তো গেল শিশু কিশোরদের কথা, এবার একটু বয়স্ক মানুষের কথাতেও আসবো। তাদের জন্যে আলাদা ধরনের কি যোগাভ্যাসের প্রয়োজন রয়েছে, বা যদি
0: একদম
1: থাকে সেগুলি কি?
0: দেখুন, অবশ্যই বয়স্ক মানুষদের জন্য স্পেসিফিক কিছু যোগা আছে যেগুলো করতেই হয় বা করা উচিত। যেমন আমরা একটু আগেই বললাম, সহজ সরল আসন, যেমন লাঠি আসন, শুয়ে শুয়ে করতে হয়, যে কোনো
1: আচ্ছা,
0: বয়সে পুরুষ এবং মহিলা করতে পারে, তাতে তাদের কোমরের ব্যথার জন্য উপকৃত হবে, কোমর ব্যথা কমে যাবে। তাদের বিভিন্ন হাড়ের ব্যথাগুলো, যেমন হাঁটু, গোড়ালি, পায়ের আঙ্গুল, এই ধরনের ব্যথাগুলো তাদের নিরাময় হয়ে উঠবে। স্পন্ডাইলাইটিসের রোগীর ক্ষেত্রেও তা হবে। একই সাথে সাথে রাজা রানী আসন শুয়ে শুয়ে করতে হয়।
1: একটু এই লাঠি আসন কিভাবে করতে হয় বা রাজা রানী আসন একটু যদি ছোট্ট করে বলে দেন।
0: লাঠি আসন হচ্ছে আপনি শুয়ে পড়লেন চিত হয়ে,
1: হুম,
0: আস্তে আস্তে দুটো হাতকে মাথার উপরে নিয়ে গেলেন, দুটো হাতকে দুটো হাতের মধ্যে দিয়ে ক্লক ওয়াইজ আমরা বেঁধে নিলাম,
1: হুম,
0: বেঁধে নিয়ে পা দুটোকে জোর করে নিলাম।
1: হুম,
0: এবার একটা লাঠি কী হয়, সোজা থাকে,
1: হুম,
0: বডিটাকে আমরা স্ট্রেচ করবো, এত টাইট করবো যে হাঁটু, গোড়ালি,
1: ও
0: পায়ের আঙ্গুল, কোমর, কাঁধ, হাতের এলবো, কনি এবং হাতের রিস্ট এবং বডিটাকে টেনে দিব। এটা রাবার যেমন টানলে হয়, লম্বা হয়ে যায়, বডিটাকে এরকম স্ট্রেচ করবো একদম আরাম। মানে আপনি ধরেন এই যে আপনারা কাজ করছেন এই যে
1: হ্যাঁ
0: বসে বসে,
1: হ্যাঁ,
0: আপনি একটু শুয়ে এটা করে নিলেন, দেখবেন ফ্রি হয়ে গেল, বডিটা
1: আচ্ছা
0: হালকা হয়ে গেল,
1: আচ্ছা,
0: কোমরের যন্ত্রণাটা কমে গেল,
1: বেশ,
0: দারুণ। একই রকম ভাবে শুয়ে বস, আমরা উপর হয়েই শুয়েছি, দুটো পাটাকে ভাঁজ করলাম,
1: হুম
0: হাত দুটো একদম পাশে নিয়ে গেলাম,
1: হুম
0: একটা 90 ডিগ্রি স্তরে মাথাটাকে রেখে, দুটো হাত 180 ডিগ্রি রেখে
1: হুম
0: পাটাকে ভাঁজ করে মাথাটা যেদিকে যাবে তার অপোজিটে দুটো হাঁটু মাটিতে লাগবে,
1: আচ্ছা,
0: এই পাশে এরকম ঠিক অপোজিট।
1: হুম হুম হুম
0: তাহলে দেখা যাচ্ছে আমাদের কোমরের মধ্যে একটা সুন্দর একটা প্রেশার হচ্ছে, কোমরটা না একদম আরাম হয়ে যায়।
1: হুম
0: মানে এত সুন্দর পেশেন্টরা উপকৃত হয়, বলে আমি 4 দিন ধরে ওষুধ খাচ্ছি, ঘাড়টা ঘোরাতে পারছিলাম না।
1: হুম
0: টিচাররা বলছেন
1: আচ্ছা,
0: তুমি এরম আমাকে উপকৃত করলে, আমি
1: হুম
0: তো পকেটে 3 দিন ধরে আর ওষুধ খাচ্ছি না।
1: হুম
0: দুটো আসন তাকে করানো হয়েছে, রাজারানী আসন এবং লাঠি আসন।
1: হুম হুম
0: তখনও সুস্থ হয়ে যাওয়ার পর স্যার মানে খুব হ্যাপি, এবং উনি কি করছেন, পুরো স্কুলে সবাইকে বলে বেড়াচ্ছেন
1: হুম হুম
0: যে যেই
1: হুম
0: লোকটা আমি মাথা ঘুরাতে পারতাম না, পুরো বডি ঘুরিয়ে মানুষকে উত্তর করলে
1: হুম
0: তার
1: হুম
0: উত্তর দিতে
1: হুম
0: হচ্ছে,
1: হুম
0: আমি এক মুহূর্তে 6 বার 8 বার 10 বার করে আমি মাথা ঘুরাচ্ছি,
1: হুম
0: দারুণ খুশি, দারুণ
1: তো
0: হ্যাপি।
1: এই দুটো আসন করেই যদি এতটা উপকৃত হতে পারেন কোনো মানুষ, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যোগাভ্যাসটাকে আমরা পুরোপুরি অন্তর্ভুক্ত করে নিতে তো নিশ্চয়ই কোনো সমস্যা হওয়ার কথাই নয়।
0: না, এটাই হলো সমস্যা, যে ইউটিউব দেখে, মোবাইল
1: হুম
0: দেখে, ফেসবুক দেখে করবেন না, যোগা গুরুর কাছে যাবেন,
1: হুম
0: এক্সপার্টের কাছে যাবেন,
1: হুম
0: যারা প্র্যাকটিক্যালি যোগাটা শেখাতে পারে।
1: হুম
0: এবার কি হয়, বিভিন্নভাবে মানুষ কিন্তু সব জায়গায় ভালো মন্দ থাকে,
1: হুম
0: তাদের কাছে গেলে কিন্তু আপনি উপকৃত হবেন না, তখন আপনি ভাববেন যে যোগাসন করে কোনো লাভ হয় না।
1: হুম
0: কিন্তু এক্সপার্টের কাছে যদি যান, তবে
1: হুম
0: বিনা ঔষধে আপনাকে সমস্ত অদ্ভুত রোগও আপনার নিরাময় করে তুলবে।
1: একদম, সেই দিকগুলো দেখে আমাদের যোগা গুরুর কাছে গিয়ে আমরা যোগাভ্যাস করব, শরীর চর্চা করব। এবার যে প্রশ্নটি সেটিও খুব গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে তো উদ্বেগ, মানসিক চাপ, অনিদ্রা, ঘুম কম হওয়া, এগুলি একটা মোটামুটি প্রত্যেক ঘরে ঘরেই দেখা যায়। তো যোগ কিভাবে এই সমস্ত সমস্যাগুলিকে কমাতে সাহায্য করে?
0: দেখুন, আমরা মানে ব্যক্তিগতভাবে আমি মানসিক চাপ শব্দটাকে মানি না,
1: হুম
0: বিশ্বাসও করি না। আমার মনে হয় এটা একটা মানুষকে থুপে দেওয়া হয়েছে, একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছে।
1: হুম হুম
0: এই ধরনের কোনো রোগ আমাদের ইন্ডিয়ায় ছিল না বা নাই।
1: হুম হুম
0: তারা খেতে পেতো না, তারা কাজ করতে পেতো না, দামি জিনিসপত্র ছিল না, এত আসবাবপত্র ছিল না, এত লাক্সারি লাইফ ছিল না, টোটো
1: হুম
0: অটো ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু লোক কিন্তু এই মানসিক রোগ কেউ বলেছে বা শুনেছি বলে আমার জানা নেই।
1: হুম হুম
0: এই অদ্ভুত সময়ে দেখা যাচ্ছে যে এই ধরনের রোগ, ঠিক আছে, আমার

0: পরীক্ষা, আমি পরীক্ষা দেব, রেজাল্ট যা হবে দেখা যাবে,
1: হুম
0: আমি ডিউটি করছি। একটা তো মানুষের জীবনের স্ট্রাগল লাইফ, বা একটা তো কাজ করতে গেলে সমস্যা আছে,
1: হুম
0: সেই সমস্যা থেকে আমার রোগ তৈরি হয়ে যাবে,
1: হুম
0: আমার
1: মনের মনের রোগ তৈরি
0: মনে
1: হয়ে যাচ্ছে।
0: হয়ে, আমি এটা ভাবতেই পারি না।
1: হুম হুম
0: বাট বিকজ আই ডু লাস্ট 29 ইয়ার 30 ইয়ার যোগা,
1: হুম
0: এই যোগা করে আমি এই জায়গাটাকে বিশ্বাস করি না। আমায় অনেকে কোশ্চেন করতো, মানে তুমি তো যোগা করো, তোমার প্রফেশন কি, তুমি খাবে কি, তুমি করবে কি? আমি অবাক হয়ে শুনতাম, তার দিকে তাকাতাম, যে কোশ্চেনটা করতো, তিনি হচ্ছেন বয়স্ক লোক, অভিজ্ঞ লোক, শিক্ষিত লোক, কিন্তু ঈশ্বরের কৃপায় আজকের দিনে সব ঠিকঠাক, মানে এখানে বললে একটু বেশি হয়ে যাবে, সব ঠিকঠাক। তাহলে বিষয়টা হচ্ছে, নিজের কাজটা যদি আমি পরিশ্রমের সাথে সততার সাথে করি, তাহলে কিন্তু কোনো রকম বাধা আমার হতে পারে না, আসতে পারে না। আর যদি যেই সাময়িক সমস্যাটা আসে, যেটাই যারই আসে, সেটা কর্মক্ষেত্রে প্রযোজ্য, আমি গাড়ি চালাচ্ছি, এটা অর্থ একটা টার্ন, একটা বাম, একটা চট করে গাড়ি আসা, এটা স্বাভাবিক,
1: এগুলো তো হবেই,
0: স্বাভাবিক। আমি আমি খাচ্ছি, আমি বেশি খেয়েছি, আমার শরীরটা একটু খারাপ করলো, পেটটা খারাপ করলো, বা পেট ব্যথা হলো, আমি এটা নিয়ে এত চিন্তা করলাম, আমার এই বয়স, আমার হলো কেন, একটু ডাক্তার দেখাতে হবে, মনে হচ্ছে আমার কিছু একটা, না আমি বোধহয় হজম করতে পারছি না, আমি এই খাবারটা খেলেই এরকম যেন হয়, এই যে থট,
1: ওভারথিংকিং, বেশি চিন্তা করা,
0: বেশি চিন্তা, আমার ছেলেটার কি হবে, আজকে বৃষ্টি পড়ছে কি করে যাব, বৃষ্টি পড়ছে পুলিশ চাকরি করছে, মিলিটারি চাকরি করছে, এরোপ্লেন চলছে, আমাকেও যেতে হবে, একটু ভিজবো, একটু প্রিকশন নিব, এই যে ওভার থিঙ্কিং, কি হবে, আমি চাকরি পেলাম না, গভর্নমেন্ট চাকরি পেলাম না, সচিন টেন্ডুলকার গভর্নমেন্ট চাকরি করে, রোনাল্ডো গভর্নমেন্ট চাকরি করে, চাকরি করতেই হবে, আমার ছেলেকে ওরম করতেই হবে, এই থটটার থেকে যদি আমরা বেরিয়ে যাই, আমার মনে হয় একটু যদি যোগাসন করি, আমাদের অর্গানগুলো এত পজিটিভ হয়ে যাবে না, একটু মানসিক শান্তি আসবে না, তখন মনে হবে যে না, এটা হয়তো জীবনশৈলী।
1: আর সঙ্গে সঙ্গে ওই অনিদ্রাজনিত যে সমস্যাগুলি বা এগুলো, এগুলোও আস্তে আস্তে সবটাই ওই বেশি চিন্তা করার ফলে আসে এবং আমাদের শরীরটাকে আমরা আরো বেশি নষ্ট করে ফেলি।
0: একটা কথা আছে, চিন্তা চিতার সমান।
1: হুম,
0: পুরনোকালের লোকরা বলতো, তারা কিন্তু এত লাক্সারি লাইফ আমার মনে হয় না, পাকার রাস্তা পায়নি, লাইট পায়নি, অ্যাভেলেবেল দোকানের জিনিস পায়নি, অ্যাভেলেবেল গাড়ি পায়নি, কিন্তু এই সমস্যাটা ছিল না। আজকের দিনের বাচ্চা,
1: সব কিছু আছে,
0: ও না পরীক্ষা, ও না টেস্ট, আরে বাবা ওর টেস্ট ও বুঝবে, এ তো ছেলের টেস্ট, প্রেশারটা মা নিয়ে নিচ্ছে। আমি বললাম, আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে, বলে এই তো কেজিতে পড়ে, কেজিতে পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর তো, বিদ্যাসাগর তো, নেওয়ার কিছু নেই, একটু যোগাভ্যাস করবে, একটু প্রাণায়াম করবে, একটু ভালো আহার করবে, একটু হাসবে খেলবে, লাইফ ওকে নিয়ে চলে যাবে। আমি ভাবিনি, আমি আমার জীবনের স্বপ্ন অন্যরকম ছিল, কিন্তু জীবন যাকে যেখানে পৌঁছে দেওয়ার, যাকে যেইটা দেওয়ার সেটা দেবে, আর সেজন্য পজিটিভ ভাবে নিজের, হ্যাঁ,
1: কাজ করে যেতে হবে,
0: সাবজেক্টের সাথে চিটিং করব না,
1: একদম
0: সাবজেক্টে আমার ফোকাস থাকবে, আমার সাবজেক্টে ফোকাস থাকলে খুব সুন্দর রান্না করি, আমি খুব সুন্দর রান্না করি, কিন্তু খুব খারাপভাবে সার্ভ করি, আমার কাছে কেউ খাবে না, আমি কষ্ট করে সারাদিন খুব সুন্দর রান্না করলাম, কিন্তু দেওয়ার সময় খাবারটা খাবে না কেউ। সুতরাং জীবনের আমার যে কোনো কাজ করছি, তার ফোকাসটা এত সুন্দর হবে যে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, পরশু নয় তরশু, আমার কিন্তু সাকসেস আসবেই,
1: একদম।
0: এই কনফিডেন্সটা তখনই হবে যখন কেউ প্রপারলি পজিটিভ থাকবে। পজিটিভ কখন হবে? যখন অর্গানগুলো পজিটিভ হবে, বডির প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে, শিরা, জালক, উপশিরায় জল যাবে, অক্সিজেন যাবে, প্রোটিন, ভিটামিন, খাবারটা যাবে, শর্করাটা যাবে, তখন দেখা যাবে এই যোগ করলে এই সব জায়গায় পৌঁছে যাচ্ছে, আর আমরা পজিটিভ ভাবে চলে আসছি,
1: শরীর সুস্থ থাকছে, ওই কারণে ওই চিন্তা ভাবনাটাও আমার সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা, যোগ এবং মেডিটেশন বা ধ্যান, এই দুয়ের মধ্যে কি যোগ রয়েছে?
0: না না, যোগ না করলে তো আপনি মেডিটেশন করতে পারবেন না, আপনি সবজি না আনলে তো রান্না করতে পারবেন না সবজিটা, পড়াশোনা না করলে তো আপনি সায়েন্স, কমার্স, আর্টসে যেতে পারবেন না, যোগ না করলে কখনো মেডিটেশন বা প্রাণায়াম সম্ভব না। যোগ শব্দের অর্থ হচ্ছে যে কোনো স্থানে সুখ আর স্থির বসাটাকেই যোগ বলে। ধরেন আপনি এই বসে আছেন, এটা যোগের একটা ভঙ্গিমা, আমি এই ভেবে বসে আছি একটা যোগের ভঙ্গিমা। এবার আমি যদি নাচি তাহলে তো মেডিটেশন হবে না,
1: একদম।
0: তাহলে যোগ না হলে কখনোই প্রাণায়াম বা মেডিটেশন সম্ভব নয়।
1: মেডিটেশন বা ধ্যানের কি কোনো আলাদা পদ্ধতি রয়েছে?

0: একদম
1: সেটা যদি কেউ একদম বাড়িতে বসেই যদি কেউ করতে চায়, নিজে থেকেই যদি করতে চায় মনোসংযোগ বাড়ানোর জন্য, এবং এখনকার দিনে বাচ্চাদের জন্য খুব যেটা জরুরি, তো সেটার কী পদ্ধতি রয়েছে?
0: দেখুন, যে কোনো সুখাসনে বসে,
1: হুম
0: পদ্মাসন, বজ্রাসন, সুখাসন, সিদ্ধিয়াসন, কুমুখাসন, এদের সব মেডিটেশনের পশ্চাৎ
1: হুম হুম
0: আপনি কোনো ঘরে স্থিরভাবে বসে, যেখানে অ্যাটমসফিয়ারটা ভালো, রৌদ্র আসে, অক্সিজেন আসা যাওয়া করে, সেখানে বসে আপনি যদি নিজের দুই ভুরুর মধ্যে মনকে কেন্দ্রিত করেন,
1: হুম
0: কেন্দ্রিত করার চেষ্টা করেন, এবং এইটাকে আপনাকে কোনো যোগগুরু কাছে শিখতে হবে
1: আচ্ছা
0: যে আপনি কীভাবে কেন্দ্রিত করবেন। কেউ ঠাকুরের নাম করে করে, কেউ
1: হুম
0: মা বাবার নাম করে করে, কেউ তার প্রিয়জনকে চিন্তা করে করে,
1: হুম
0: তখন দেখা যায় যে ধীরে ধীরে ধীরে মনটা সংযম হয়। তার আগে যদি আমরা দুটো প্রাণায়াম করতে পারি,
1: হুম
0: একটা
1: হুম
0: হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম,
1: হুম
0: আর একটা হচ্ছে উদ্গীত প্রাণায়াম,
1: আচ্ছা
0: এই দুটো প্রাণায়াম করলে মন সংযমটা খুব তাড়াতাড়ি হয়, তখন মেডিটেশনে আমরা চট করে পৌঁছে যেতে পারি, মেডিটেশনে সঠিক লাভটা পাই
1: যে মনকে কেন্দ্রীভূত করার যে
0: কথা
1: কাজটা,
0: পদ্ধতি।
1: সেটা
0: হ্যাঁ,
1: তাড়াতাড়ি হয়।
0: আপনি পুজো করবেন, আপনি
1: হুম
0: স্নান ফ্রান করলেন,
1: হুম
0: শুদ্ধ জামা কাপড় পরলেন, জিনিসপত্র গোছালেন, এইরকম বিষয়টা
1: হুম একদম তার আগে তৈরি হয়ে
0: তৈরি
1: গেল আর
0: হতে
1: কি।
0: হবে।
1: বেশ, যদি কারোর কোনো শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে তারা যোগ ব্যায়াম করার ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলবেন?
0: দেখুন, সেই মানুষের প্রবলেমের উপর ডিপেন্ড করে,
1: হুম
0: এবং যে গাইড করছে তাকে অ্যানালাইসিস করতে হবে,
1: হুম
0: তাছাড়া আপনি এইভাবে বলতে পারেন না সেটা।
1: একদম, অর্থাৎ যোগ ব্যায়াম নিজে নিজে করাটা হয়তো বা অনেকেরই মনে হতে পারে যে আমি নিজেই করতে পারি, কিন্তু আমার মনে হয় এবং আমাদের আজকের অতিথি উনিও বলছেন যে একজন বিশারদের কাছে, একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে কিন্তু আমাদের এর অভ্যেসটা করা উচিত। কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই যোগ গুরুই কিন্তু বলে দেবেন যে তার কোন ব্যায়ামটি করা উচিত, কোন ব্যায়ামটি করা উচিত নয়। আচ্ছা, যারা এখনো ব্যায়াম শুরু করেননি, যোগ শুরু করেননি, তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: দেখুন, আমি বলবো যোগেই শুরু আর যোগেই শেষ। তো যোগ আমরা মাতৃগর্ভে করে থাকি, সুতরাং আমাদের যোগ করতে হবে। যখন আমরা যোগ করব না, তখন হবে রোগ, আর এই রোগ থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা যোগ। অবশ্যই আপনারা যোগ করুন, আশেপাশে আপনাদের খেয়াল করে বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিন, কিছুদিন শিখে নিন, সঠিক পদ্ধতি শিখে নিন, হাতে কলমে শিখে নিন, তারপর নিজেই আপনি নিজের ঘরে এসে করতে পারবেন, খুব ভালো থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনারা সবাই মঙ্গলময় জীবনযাপন করুন, এবং ভারতীয় সংস্কৃতি এবং কালচারে ফিরে আসুন, এবং দীর্ঘায়ু লাভ করুন। ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের আসর এখানেই শেষ করতে হবে। আমাদের আজকের আসরে আলোচনার বিষয় ছিল যোগের হাত ধরে সুস্থ জীবন, এবং আমাদের আসরে অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ গুরু ডক্টর শিব হাজরা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আমার মনে হয় শ্রোতা বন্ধুরা ভীষণভাবে উপকৃত হয়েছেন। আজকের আসর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যোগাভ্যাস খুব তাড়াতাড়ি শুরু করুন, আর যারা করছেন তারা চালিয়ে যান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।

শুনলেন মহিলা মজলিশ, যোগের হাত ধরে সুস্থ জীবন, এই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন যোগগুরু শিব হাজরার সাথে অনুশ্রী রায়, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আপনার মুঠোফোনে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপব্যয়িত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ বিভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির ওপরই আলোচনা করা হবে।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
2: পিছলে 12 বর্ষোঁ কে জো ভি সিদ্ধিয়াঁ দেশ কি রহি হ্যায় উনকে মূল মে আগর আপ তরাজু সে তোলোগে হর নির্ণয় হর কদম হর প্রয়াস উনকে মূল মে রাষ্ট্র প্রথম কি ভাবনা হি কেন্দ্র মে হ্যায় স্বচ্ছ ভারত অভিযান সে লেকর মেক ইন ইন্ডিয়া স্থানীয় বস্তুয়ে খরিদনে পর জোর ইয়ে সারে ইনিশিয়েটিভ ইসলিয়ে সফল হুয়ে ক্যোঁকি দেশ কি জনতা নে দেশ কো সবসে উপর রাখতে হুয়ে আপনা কর্তব্য নিভায়া।

এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এলনিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এলনিনোর পরিস্থিতির সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপিএর প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রেহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সপোর্ট স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে

0: হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার ওপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের সূচনায় আজ রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর রাজ্য বিধানসভায় আলোচনা চলছে। ছ ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপির প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। এরপরেই তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠলে সভায় হৈহট্টগোলের সৃষ্টি হয়। সরকারপক্ষের অভিযোগ, কুণালবাবু রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা না করে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এই সময় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ সভায় সৌজন্য বজায় রাখার উপর গুরুত্ব দেন এবং রাজ্যপালের ভাষণের উপরেই বিধায়কদের বক্তব্য সীমিত রাখার জন্য অনুরোধ করেন। শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস উপলক্ষে আজ পুরাতন মালদার কালাচাঁদ হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। শিখ সম্প্রদায়ের 6 জন ধর্মগুরুর আত্মত্যাগ ও আদর্শ নিয়ে একটি স্মরণসভা সেখানে অনুষ্ঠিত হয়। রাজ্যপাল সশ্রদ্ধ চিত্তে গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
2: गुरुओं ने इतना बड़ा त्याग किया, इतना बड़ा बलिदान किया, उसे संरक्षित करना, संभालना हम सबका दायित्व है और इसलिए यह आवश्यक है कि हम उन गुरुओं को कभी विस्मृत न होने दें। आज के समय में ये और भी बहुत प्रासंगिक है क्योंकि हम जहाँ खड़े हैं पड़ोस पड़ोस का जो वातावरण है वो बड़ा ही चिंता का विषय।
1: এরপর তিনি গুরুদ্বারায় প্রার্থনায় অংশ নেবেন এবং তেগ বাহাদুরে ব্যবহৃত বিভিন্ন সামগ্রিক প্রদর্শনী পরিদর্শন করবেন। ভবানীপুর কেন্দ্রে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। ওই কেন্দ্রে রিটার্নিং অফিসারকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং সমস্ত ভিভিপ্যাট ও ইভিএমও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গকান্ত। আজ দুপুর 2টোর পর মামলার পরবর্তী শুনানি শুরু হবে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষা কবচ বাতিলের আবেদন নিয়ে শতদ্রু দত্তের দায়ের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্ট 2রা জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওই দিন সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে বলেছেন। এই মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশগুলিও বক্তব্যের সাপেক্ষে জানাতে হবে। অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আজ বলেন, একজন মামলাকারী রক্ষা কবচ বাতিলের আবেদন জানাতে পারেন না। অন্যদিকে শতদ্রু দত্তের আইনজীবীর পাল্টা বক্তব্য, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না, তাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে গতকাল রাতভর তল্লাশি চালিয়ে নদিয়ার তেহট্টে জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সব্যসাচী দত্তর ফ্ল্যাট থেকে আগেই সোনার গয়নার বিল পাওয়া গিয়েছিল। সমস্ত গয়না বাজেয়াপ্ত করে বিধাননগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেঙ্গালুরুর গোপন আস্তানা থেকে উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ফারুক গাজীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি। আজ তাকে ট্রানজিট রিমান্ডে হাসনাবাদ থানায় নিয়ে আসা হচ্ছে। প্রবীর রায়চৌধুরীর লিখিত অভিযোগে টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী ও টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হাসনাবাদ থানায় মামলা রুজু হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও তাকে স্মরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজরা মোড়ে এক রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগের কথা স্মরণ করেন।
3: ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি। আজকে আত্মবলিদান দিবস পালন হচ্ছে। ওনার মৃত্যু রহস্যের মধ্যে।

0: আতঙ্ক ছড়িয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করায় বাড়ছে বন্যার আশঙ্কা। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী সুনীল অধিকারী।

0: সুনীল অধিকারীর কণ্ঠে শুনলেন ভাওয়াইয়া গান, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সংবাদ।
1: This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. President Draupadi Murmu to present Padma Awards during second round of civil investiture ceremony at Rashtrapati Bhavan this evening. Home Minister Amit Shah says Shyama Prasad Mukherjee's dream realized with abrogation of Article 370. National Security

একটা দিন না, আর একটা দরে জেনে জেনে আর একটা স্টাইল শোনাচ্ছি। ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা ধিন তিন ধা

টাইম বেশি নেই, আমি একটা আপনাদের ভেরকেজের একটা নতুন ধরনের লাগি লাইরি শোনাচ্ছি। এটা লাগি এরকম লড়ি আছে, দেখা যাক।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনালেন পণ্ডিত শঙ্কর ঘোষ, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন যুব অনুষ্ঠান।

ছোটবেলায় ইতিহাস বই পড়তে গিয়ে এমন কিছু অধ্যায়ের সঙ্গে আমাদের পরিচয় হয় যেগুলো পরীক্ষার খাতা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে থেকে যায়। তখন হয়তো আমরা শুধু কয়েকটা নাম, কয়েকটা ঘটনা আর একটা তারিখ মুখস্থ করতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারি সেই পাতাগুলোর মধ্যে লুকিয়ে ছিল শুধু ইতিহাস নয়, ছিল কিছু শিক্ষা, কিছু আফসোস, কিছু যদি

আর কেনর গল্প। ভাবো তো, এমন একটি দিন যার প্রভাব শুধু একটি রাজ্যের ওপর নয়, বদলে দিয়েছিল একটি দেশের ভবিষ্যতের গতিপথ। এমন একটি ঘটনা যার কথা উঠলেই সাহস, নেতৃত্ব, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা সব কিছু একসঙ্গে সামনে এসে দাঁড়ায়। এত বছর পরেও যে ঘটনাকে আমরা শুধু অতীত বলে এড়িয়ে যেতে পারি না, কারণ তার শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। আমরা ফিরে দেখব ইতিহাসের এমনই এক অধ্যায়কে, যে অধ্যায়ের নাম আমরা সবাই কোনো না কোনো সময়ে পাঠ্য বইয়ের পাতায় পড়েছি, কিন্তু হয়তো নতুন করে ভাবার সুযোগ খুব একটা পাইনি। তাহলে গল্পের ছলে ফিরে যাই 1757 সালের সেই স্মরণীয় দিনে, পলাশীর যুদ্ধের ইতিহাসে। নমস্কার যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজ এই পর্বে তোমাদের সঙ্গে রয়েছি আমি সংযুক্তা। আজ 23 জুন, কথা বলবো ব্যাটেল অফ পলাশি বা পলাশীর যুদ্ধ নিয়ে। 23 জুন দিনটি আমাদের ইতিহাস চর্চায় বিশেষভাবে স্মরণীয়, তার কারণ 1757 সালের এই দিনে সংঘটিত হয়েছিল ব্যাটেল অফ পলাশি বা পলাশীর যুদ্ধ। এই যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর কাছে। ইতিহাসবিদদের মতে এই যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি সুদৃঢ় হয় এবং উপমহাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তাই 23 জুন শুধু একটি যুদ্ধের দিন নয়, বরং ভারতের ঔপনিবেশিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসাবে স্মরণ করা হয়। পলাশীর যুদ্ধকে ভারতের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট বলা হয়। তার কারণ হল এই যুদ্ধের পরেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবেই নয়, রাজনৈতিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠা লাভ করে। সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার উপর ব্রিটিশদের প্রভাব বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে ভারতের বৃহৎ অংশে তাদের শাসনের পথ প্রশস্ত হয়। এর ফলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে। তাই ইতিহাসবিদরা পলাশীর যুদ্ধকে ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা বা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করেন। এই যুদ্ধে প্রকৃত বিজয় শুধুমাত্র সামরিক শক্তির ছিল না, বরং রাজনৈতিক কৌশল, ষড়যন্ত্র এবং কূটনীতির ভূমিকা ছিল অনেক বেশি। পলাশীর যুদ্ধের সময় নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী সংখ্যায় ও শক্তিতে দুর্বল ছিল না, কিন্তু তাঁর সেনাপতি মীরজাফর সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে রবার্ট ক্লাইভ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সমঝোতা করেছিলেন। ফলে যুদ্ধক্ষেত্রে নবাবের বিশাল বাহিনীর একটি বড় অংশ নিষ্ক্রিয় থাকে এবং কার্যত যুদ্ধেই অংশ নেয়নি। অন্যদিকে ব্রিটিশ বাহিনী ছিল তুলনামূলকভাবে ছোট, কিন্তু তারা সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল, গোপন চুক্তি এবং অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগাতে সক্ষম হয়েছিল। তাই অনেক ইতিহাসবিদ মনে করেন পলাশীর যুদ্ধ ছিল না কেবল দুটি সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ, এটি ছিল রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই এবং কূটনৈতিক চালের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। এই কারণেই বলা হয় পলাশীর বিজয়ে বন্দুক ও তলোয়ারের চেয়ে বেশি অর্জিত হয়েছিল রাজনৈতিক কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে। এটি ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত প্রশ্ন যে মীরজাফরের ভূমিকা না থাকলে কি যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত? অনেক ইতিহাসবিদদের মতে মীরজাফরের ভূমিকা যদি না থাকত তাহলে হয়তো এই যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত, কারণ নবাব সিরাজউদ্দৌলার বাহিনী সংখ্যায় ও সম্পদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর তুলনায় অনেক বড় ছিল। যদি মীরজাফর ও তার অনুগত বাহিনী যুদ্ধক্ষেত্রে সক্রিয়ভাবে নবাবের পক্ষে লড়াই করতেন তাহলে ব্রিটিশদের পক্ষে জয়লাভ করা অনেক বেশি কঠিন।

0: যেত। তবে এটাও মনে রাখতে হবে যে ইতিহাসে যদি বা হয়তো দিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না, নবাবের প্রশাসনিক সমস্যা, দরবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কিছু অভিজাত গোষ্ঠীর অসন্তোষ এবং ব্রিটিশদের রাজনৈতিক কৌশল, এসব বিষয়েও যুদ্ধের ফলাফলে প্রভাব ফেলেছিল। তাই বলা যায় মীরজাফরের ভূমিকা পলাশির যুদ্ধের ফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তিনি একমাত্র কারণ ছিলেন না। তবুও তাঁর বিশ্বাসঘাতকতা না ঘটলে যুদ্ধের ফল ভিন্ন হওয়ার সম্ভাবনা যথেষ্ট ছিল। বন্ধুরা, পলাশির যুদ্ধের বার্ষিকী শুধুমাত্র একটি ঐতিহাসিক যুদ্ধের স্মরণ নয়, বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো জাতির শক্তি শুধু তার সামরিক ক্ষমতার নয়, বরং ঐক্য, নেতৃত্ব, সততা এবং রাজনৈতিক দূরদর্শিতার উপরেও নির্ভর করে। পলাশির ঘটনায় আমরা দেখি অভ্যন্তরীণ বিভাজন, ব্যক্তিস্বার্থ এবং ক্ষমতার লড়াই কিভাবে একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছিল। তাই এই বার্ষিকী আমাদের শুধু অতীতের একটি ঘটনা স্মরণ করায় না, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জাতির স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিগত স্বার্থকে স্থান দিলে তার দীর্ঘমেয়াদী প্রভাব কতটা গভীর হতে পারে। ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কেবল অতীতকে জানা নয়, বরং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আরও সচেতনভাবে গড়ে তোলা। সেই দৃষ্টিকোণ থেকে পলাশির বার্ষিকী আত্মসমালোচনা, ঐতিহাসিক বিশ্লেষণ এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণের এক মূল্যবান উপলক্ষ। পলাশির যুদ্ধকে শুধু সিরাজউদ্দৌলার ব্যক্তিগত পরাজয় হিসাবে দেখলে এর ঐতিহাসিক গুরুত্ব পুরোপুরি বোঝা যায় না। অনেক ইতিহাসবিদদের মতে এটি ছিল এমন একটি ঘটনা যার প্রভাব পরবর্তী প্রায় 2 শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসকে প্রভাবিত করেছিল। এই যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনীতিতে ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠে। বাংলার বিপুল সম্পদ ও অর্থনৈতিক শক্তি ব্রিটিশদের হাতে যাওয়ায় তারা ভারতের অন্যান্য অঞ্চলেও নিজেদের ক্ষমতা বিস্তার করার সুযোগ পায়। ফলে একটি বাণিজ্যিক কোম্পানি ধীরে ধীরে শাসক শক্তিতে পরিণত হয়। তাই বলা যায় পলাশির যুদ্ধ শুধু একজন নবাবের সিংহাসন হারানোর ঘটনা ছিল না, এটি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তী সময়ে যে স্বাধীনতা সংগ্রাম গড়ে ওঠে তার পটভূমিও অনেকাংশে এই ঘটনার সঙ্গে যুক্ত। বন্ধুরা, আমরা অনেক কথাই জানলাম এই বিশেষ দিনটি নিয়ে, আমরা আরও কথা জানব, কিন্তু তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন আবৃত্তি শিল্পী সৃষ্টা আইচ। আমরা এই মুহূর্তে সৃষ্টা আইচের একটি আবৃত্তি শুনব, তারপরে আমরা এই বিষয়টি নিয়ে আবারও কথা বলব।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানে মেখে থাকা প্রভাত বেলা, এর পারেতে ছোট ক্ষেত আমি একেলা।

ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তোরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধার।

কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকার নদী কূলে যাহা লয়েছিনু ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে।

0: অভিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার।
1: পলাশির যুদ্ধ আমাদের সবচেয়ে বড় যে শিক্ষা দেয় তা হলো, একটি জাতির শক্তি শুধু তার সেনাবাহিনী বা সম্পদের উপর নির্ভর করে না, বরং তার ঐক্য, নেতৃত্ব, সততা এবং সম্মিলিত স্বার্থবোধের উপর নির্ভর করে। 1757 সালের পলাশির যুদ্ধ আমাদের দেখায় যে বাহ্যিক শক্তির চেয়ে কখনো কখনো অভ্যন্তরীণ বিভাজন, অবিশ্বাস এবং ব্যক্তিগত স্বার্থ অনেক বেশি ক্ষতিকর হতে পারে। যখন একটি সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন অংশ নিজেদের সংকীর্ণ স্বার্থকে বৃহত্তর স্বার্থের ঊর্ধ্বে স্থান দেয়, তখন সেই দুর্বলতার সুযোগ বাইরের শক্তি সহজেই গ্রহণ করতে পারে। এই ইতিহাস আরও শেখায় যে রাজনৈতিক দূরদর্শিতা, সঠিক নেতৃত্ব এবং পারস্পরিক আস্থা একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুধু সাহস বা শক্তি থাকলেই যথেষ্ট নয়, প্রয়োজন ঐক্যভাবে একটি লক্ষ্যকে সামনে দেখে এগিয়ে যাওয়ার মানসিকতা। আজকের প্রজন্মের জন্য এই শিক্ষার গুরুত্ব কম নয়, ব্যক্তিগত, সামাজিক কিংবা জাতীয় যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য সহযোগিতা, সততা এবং দায়িত্ববোধ অপরিহার্য। ইতিহাসের ঘটনা পরিবর্তন করা যায় না, কিন্তু সে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও সচেতনভাবে গড়ে তোলা যায়। তাই পলাশির যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে, ঐক্যের অভাব ও ব্যক্তিস্বার্থ একটি জাতিকে দুর্বল করে, আর ঐক্য, বিশ্বাস ও দূরদর্শিতা তাকে শক্তিশালী করে। এই শিক্ষা শুধু অতীত বোঝার জন্য নয়, বর্তমান ও ভবিষ্যতের পথ চলার জন্য সমানভাবে প্রাসঙ্গিক। পলাশির যুদ্ধের ইতিহাস আমাদের ঐক্য ও নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে এক গভীর এবং চিরন্তন শিক্ষা দেয়। 1757 সালের 23 জুনের ঘটনাটি শুধু একটি যুদ্ধের ফলাফল নয়, এটি দেখিয়েছিল যে একটি রাষ্ট্র বা জাতির শক্তি কেবল তার সেনাবাহিনী, সম্পদ বা ক্ষমতার উপর নির্ভর করে না, বরং তার আভ্যন্তরীণ ঐক্য, পারস্পরিক বিশ্বাস এবং নেতৃত্বের দৃঢ়তার উপরও সমানভাবে নির্ভরশীল। পলাশির যুদ্ধের সময় বাংলার নবাবের বাহিনী সংখ্যায় ব্রিটিশদের তুলনায় অনেক বড় ছিল, কিন্তু আভ্যন্তরীণ বিভাজন, অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং ব্যক্তিগত স্বার্থের কারণে সেই শক্তিকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। এর ফলে বাহ্যিক শক্তি সেই দুর্বলতার সুযোগ নিতে সক্ষম হয়। এই ঘটনা আমাদের শেখায় যে কোনো সমাজ বা রাষ্ট্রের ভেতরে যদি ঐক্যের অভাব থাকে, তাহলে বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে। নেতৃত্বের ক্ষেত্রেও পলাশির যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। একজন নেতার শুধু ক্ষমতা থাকলেই হয় না, তার মধ্যে দূরদর্শিতা, মানুষের আস্থা অর্জনের ক্ষমতা এবং সংকটের সময় সবাইকে একত্রিত রাখার দক্ষতাও থাকতে হয়। শক্তিশালী নেতৃত্ব একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার নেতৃত্বের দুর্বলতা বা বিচ্ছিন্নতা বড় সংকট ডেকে আনতে পারে। আজকের সমাজেও এই শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক। পরিবার, প্রতিষ্ঠান, সমাজ কিংবা রাষ্ট্র যেখানেই হোক, সাফল্যের জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস এবং সঠিক নেতৃত্ব। যখন মানুষ একটি সাধারণ লক্ষ্যকে সামনে রেখে একসঙ্গে কাজ করে, তখন বড় বড় বাধাও অতিক্রম করা সহজ হয়।

0: এ যুক্ত করে তুলে ধরতে হবে। স্কুল, কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা, কুইজ, বিতর্ক, প্রতিযোগিতা, নাটক এবং প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা শুধু তথ্য জানবে না, বরং ঘটনাগুলির কারণ, প্রভাব এবং শিক্ষা নিয়েও ভাবার সুযোগ পাবে। বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম, পডকাস্ট এবং তথ্যচিত্রের মাধ্যমেও তরুণদের কাছে ইতিহাসকে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া সম্ভব। সংক্ষিপ্ত ভিডিও, ইনফোগ্রাফিক্স বা গল্পভিত্তিক উপস্থাপনা ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া ইতিহাসবিদ, গবেষক এবং শিক্ষকদের উচিত পলাশির যুদ্ধকে বা ইতিহাসের বিভিন্ন ঘটনাকে কেবল একটি যুদ্ধ হিসাবে নয়, বরং ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে তুলে ধরতে হবে। এতে তরুণরা বুঝতে পারবে যে ইতিহাস শুধু অতীতের গল্পই নয়, বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সবচেয়ে বড় কথা, তরুণদের মধ্যে প্রশ্ন করার এবং ইতিহাসকে বিশ্লেষণ করার মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ ইতিহাস মুখস্থ করার বিষয় নয়, এটি থেকে শিক্ষা নেওয়া এবং সমালোচনামূলকভাবে চিন্তা করার বিষয়। তাই বলা যায়, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সৃজনশীল শিক্ষামূলক কার্যক্রম এবং ইতিহাসের বাস্তব গুরুত্ব তুলে ধরার মাধ্যমেই তরুণদের মধ্যে ইতিহাসের বিষয়গুলো সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি করা সম্ভব। পলাশির যুদ্ধের ইতিহাসের দিকে তাকালে একটি প্রশ্ন বারবার মনে আসে, বিশ্বাসঘাতকতা আর ভুল সিদ্ধান্তের মধ্যে কোনটা বেশি ক্ষতিকর? আসলে দুটোরই প্রভাব গভীর। ভুল সিদ্ধান্ত অনেক সময় অভিজ্ঞতার অভাব, পরিস্থিতির চাপ বা ভুল বিচার থেকে হতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা আসে সচেতনভাবে আস্থা ভঙ্গ করার মাধ্যমে। তবে ইতিহাস আমাদের এটাও শেখায় যে অনেক সময় একটি ভুল সিদ্ধান্ত এমন পরিস্থিতি তৈরি করে যেখানে বিশ্বাসঘাতকতার সুযোগ তৈরি হয়। আবার কখনো বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় পরিকল্পনাকেও ব্যর্থ করে দিতে পারে। তাই কোনটি বেশি ক্ষতিকর তার উত্তর হয়তো সহজ নয়। আমার মনে হয় একটি সমাজ বা রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয় তখনই যখন ভুল সিদ্ধান্ত এবং বিশ্বাসঘাতকতা একসঙ্গে কাজ করে। কারণ তখন শুধু একজন ব্যক্তি নয়, পুরো জাতিকে তার মূল্য দিতে হয়। পলাশির যুদ্ধের ঘটনাও আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। তাই ইতিহাসের শিক্ষা হল, সঠিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পারস্পরিক বিশ্বাস, সততা এবং দায়িত্ববোধ সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি। আমরা অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শেষ করব, কিন্তু তার আগে আবারও আমরা একটি সুন্দর আবৃত্তি শুনে নেব।
1: নমস্কার, কবি ঋদ্ধি ঘোষের লেখা কবিতা অশনি সংকেত। দুর্ভাগ্যজনকভাবে জানা হয়ে ওঠেনি অন্তঃসত্ত্বার খবর। মঞ্চ জুড়ে ময়ূরপঙ্খী মুখ, পিছনে সারস সাদা কাপড়ে কচু পাতায় বৃষ্টি ফোঁটার মতো চকচক করছে কাব্যিক সায়ন্তনী সন্ধ্যার ফুটফুটে কিছু অক্ষর। সামনের বেঞ্চের সারিতে বিশিষ্ট গুণীজনের সমাগম, তাদের মুখ থেকে ঝরে পড়ছে বুদ্ধ পূর্ণিমার ব্রহ্মকোমল হাসি, আর সুনামির মতো আছড়ে পড়ছে হাততালি। মেরুরেখা থেকে ঝুড়ো ঝুড়ো মেঘেরা শব্দের গম গমে অনুরণন নিয়ে ঢুকে পড়েছে আমন্ত্রিত হল ঘরে। সাংবাদিকদের ক্যামেরায় মুহুর্মুহু ঝলকে উঠছে মঞ্চের ময়ূরপঙ্খী মুখ, গরদের লাল পেরে শাড়ি আর কপালে গোধূলি সূর্য নিয়ে ছিপছিপে কালো হরিণী চোখের মেয়েটা যখন উদ্বোধনী সঙ্গীত গেয়ে উঠলো,

0: কবি তখনই চোখ বুঝলেন, ঝরে পড়ল শ্রাবণ। কবি যেন দৌড়তে দৌড়তে ছুটে যাচ্ছেন ভেঙে পড়া বস্তির এক চিলতে পায়রার খোপে। মুঠোভর্তি আগুন নিয়ে জ্বালিয়ে দিচ্ছেন উনুন, ফুটছে দীর্ঘ ভুকা টুকা পেটের জন্য ভাত। থেমে গেছে গান, কবির চোখ তখনও বন্ধ, কানে যায়নি সঞ্চালিকার কবি বন্দনার সুর। জ্বালা ভরে ফুলের স্তবক, উত্তরীয় আর পুরস্কার সাজিয়ে এগিয়ে আসছে একটা নদী নামা শান্তি। কবি উঠে দাঁড়ালেন, সেতারের সুরে ডোবা মধ্যরাত্রির নীল আলো মুখ চেনা আঙুল ছুঁয়ে তার হেট করা গলায় উঠে আসছে সুখ পালকের উত্তরীয়। কবি আবার চোখ বুঝলেন, পালকের ছোঁয়ায় পাখি হয়ে উড়ে গেলেন প্রসূতি মায়ের এক চালা ঘরে। কেঁদে উঠল ভূমিষ্ঠ শিশু, মায়ের চোখে সমুদ্র, কবিকে বলছেন জানালা খুলে দাও, আলো আরো আলো আসুক। কবি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে ছুটে এলেন বিক্ষুব্ধ জনতার ভিড়ে, চেঁচিয়ে উঠে বললেন থামো তোমরা, আর কত রক্ত আর কত স্বার্থ সিদ্ধির লোভ লালসা হিংসা, খুলে নাও খুলে নাও আমার গলার মিথ্যে উত্তরীয়। আঙুল উঁচিয়ে বললেন তাকিয়ে দেখো ওই ঘর, ওই প্রসূতি মায়ের নাম আমার দেশ, যাকে কোলে নিয়ে এক ফোঁটা দুধও দিতে পারোনি, সেই সদ্য ভূমিষ্ঠ শিশুর নাম দুর্ভিক্ষ। নমস্কার।
1: আমরা শুনলাম একটি আবৃত্তি। আমাদের হাতে যেহেতু আর বেশি সময় নেই, তাই ছোট্ট করে আরও কয়েকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, কখনো কখনো মনে হয় যে ইতিহাস মানেই যেন পুরনো কিছু তারিখ, কিছু নাম আর বহু বছর আগের কিছু ঘটনা, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় ইতিহাস আসলে শুধু অতীতের গল্প নয়, ভবিষ্যতেরও শিক্ষক। আমরা যখন ইতিহাস পড়ি তখন শুধু কি ঘটেছিল তা জানি না, বরং কেন ঘটেছিল, তার ফল কি হয়েছিল এবং সেই ঘটনা থেকে কি শেখা যায় সেটাও বুঝতে চেষ্টা করি। অতীতের সাফল্য আমাদের অনুপ্রেরণা দেয় আর অতীতের ভুলগুলো আমাদের সতর্ক করে। আজকের এই দিনটি অর্থাৎ পলাশির যুদ্ধের কথাই ধরা যাক, এটি শুধু 1757 সালের একটি যুদ্ধের ঘটনা নয়, এর মধ্যে রয়েছে নেতৃত্বের শিক্ষা, ঐক্যের গুরুত্ব, রাজনৈতিক দূরদর্শিতার প্রয়োজনীয়তা এবং ব্যক্তি স্বার্থের পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা। আজকের সেই শিক্ষাগুলো সমানভাবে প্রাসঙ্গিক, তাই ইতিহাসকে যদি আমরা একটু অতীতের পাতায় বন্দি করে রাখি তাহলে তার প্রকৃত মূল্য বুঝতে পারবো না। ইতিহাস আসলে এমন একটা আয়না যেখানে আমরা অতীতকে দেখি, বর্তমানকে বুঝি এবং ভবিষ্যতের পথ খুঁজে নিই। তাই আমার মনে হয় ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস ভবিষ্যতেরও শিক্ষক। কারণ যে জাতি তার ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে, সেই জাতি ভবিষ্যতের পথে আরও সচেতন ও শক্তভাবে এগিয়ে যেতে পারে। আজকের এই অনুষ্ঠানের শেষে একটা কথাই বলতে ইচ্ছে করছে, 23 জুন আমাদের ইতিহাসের ক্যালেন্ডারে শুধু একটি তারিখ নয়, বরং এটি এমন একটি দিন যা আমাদের অতীতের দিকে ফিরে তাকাতে শেখায়। পলাশির যুদ্ধের ঘটনায় যেমন আমরা হারানো ইতিহাস দেখি, তেমনি শিক্ষা নেওয়ারও সুযোগ পাই। ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদের কিছু না কিছু বলে যায়, কখনো ঐক্যের কথা, কখনো নেতৃত্বের কথা, কখনো ব্যক্তি স্বার্থ ও বিভেদের পরিণতি সম্পর্কে। পলাশির যুদ্ধ ঠিক এমন একটি অধ্যায় যা আজও আমাদের ভাবায় এবং পরবর্তীতেও ভাবাবে। সময় বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু ইতিহাসের শিক্ষা কখনো পুরনো হয় না। তাই এই দিনটিকে শুধু স্মরণ নয়, উপলব্ধির দিন হিসেবেও দেখা।

উচিত। অদিতকে জেনে তার ভালো মন্দ থেকে শিক্ষা নিয়ে আরও সচেতন ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার হোক আমাদের প্রাপ্তি। এই ভাবনাতেই শেষ করছি বন্ধুরা আজকের এই অনুষ্ঠান। ইতিহাসের গল্প শুনতে শুনতে আমরা যেন ইতিহাসের শিক্ষাটাও সঙ্গে নিয়ে যেতে পারি, এটাই আশা করব। তোমরা সকলেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সংযুক্তা চক্রবর্তী, আকাশবাণী শিলিগুড়ি।

0: শুধু কি বাড়িতেই
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
0: ঝকঝকে ডিজিটাল
1: কাহিনী কথা সুরতাল।
0: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ ডিআরএম সম্প্রচার
0: শুনতে ভুলবেন না। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আপনার মুঠোফোনে। কিছুক্ষণের মধ্যে শুনবেন গ্রামীগঞ্জ অনুষ্ঠানটি।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা, উন্নত প্রথায় ফলের চারা তৈরি পদ্ধতি। আজ শুনবেন এর প্রথম পর্ব। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই, আজ আসরে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, ইনি বিভাগীয় প্রধান আবাদি ফসল বিভাগ উদ্যানবিদ্যা অনুষদ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। নমস্কার ডক্টর মেদ্দা, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের এই কৃষিতে ফলের চাষ, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কৃষির অগ্রগতির ক্ষেত্রে আধুনিক যুগে শুধু গাছ লাগালেই কিন্তু হবে না, সেই গাছটা কিন্তু সঠিক চারা হতে হবে, মানে চারার যে মান সেটা যেন ভালো থাকে, তবেই কিন্তু কৃষকের সাফল্যের সেটা প্রথম সোপান আমরা বলতে পারি। আলোচনার প্রথমেই জানতে চাইছি যে আমাদের এই উত্তরবঙ্গের জলবায়ুতে কী কী ফল চাষ করা যেতে পারে।
1: প্রধানত ধরুন উত্তরবঙ্গকে যদি আমরা মনে করে নিই, যে মালদহ থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত উত্তরবঙ্গ বিস্তৃত, এই যে ছটি বা সাতটি যে জেলা আছে তার জেলাগুলির মধ্যে থেকে মালদহ একটা বড় অংশের ফল চাষের একটা, আমাদের যত চাষ হয় তার মধ্যে থেকে ফলের মধ্যে থেকে আম একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে আছে। এছাড়াও কিছু অংশে পেয়ারার চাষ হয়, এছাড়া আরও যে ফলগুলি আছে তার মধ্যে লিচু আর একটা গুরুত্বপূর্ণ ফসল, যেটা মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে প্রধানত হয়ে থাকে। তারপর আর যদি বলেন উপরের দিকে যদি আমরা একটু উঠি, অর্থাৎ যদি ধরুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে এই জেলাগুলিতে ফলের চাষ প্রধানত খুব বেশি না হলেও আম এবং লিচুর চাষ কিছুটা হলে হয়ে থাকে। তারপরে যদি জলপাইগুড়িতে চলে আসি, জলপাইগুড়িতে আমরা আনারস চাষটা একটা প্রধান বাণিজ্যিক ফসল হিসাবে আমরা চাষ করে থাকি। আর তারপরে যদি কোচবিহার বলেন, কোচবিহারে ফলের চাষ খুব বেশি হয় না, কিন্তু তবুও কিছু কিছু ফল যেমন আনারস ওখানেও কিছুটা পরিমাণ চাষ হয়। তাছাড়া নতুন নতুন কিছু ফল যেগুলো উত্তরবঙ্গের জলবায়ুতে এখন নতুন করে চাষ হচ্ছে, যেমন তার মধ্যে একটা কলা একটা গুরুত্বপূর্ণ ফসল, আর

0: নম্বর আরেকটি ফল যেটা চলে আসছে সেটা যেমন আমরা বলি জামরুল বা অন্যান্য যে সমস্ত ফসল, যেমন ড্রাগন ফ্রুট একটি অত্যন্ত নতুন ফসল এবং এখন চাষিরা এটাকে যথেষ্টভাবে চাষ করছেন এবং চাষ করে তারা যথেষ্ট সাকসেসফুলও হচ্ছে।
1: হ্যাঁ, এই ড্রাগন ফ্রুটসের কথা বললেন, এই ফলের যে গুণগত মান এবং ঔষধি গুণ যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই, যেটা আমরা হয়তো এখন বুঝতে পারছি, এবং এটা চাষ করে আমাদের কৃষক ভাইরা কিন্তু লাভবানও হচ্ছেন। তো এই যে ফলগুলোর কথা আপনি বললেন বিভিন্ন জায়গা বিশেষে, তো এই ফল চাষের ক্ষেত্রে তো কিছু অন্তরায় বা সমস্যা তো দেখা যায়, তো সেগুলো যদি একটু আমাদের বলেন।
0: দেখুন, এই সমস্ত ফলগুলির চাষের ক্ষেত্রে মেইন সমস্যা কৃষক ভাইরা যেটা সবচেয়ে বেশি সম্মুখীন হন সেটা হচ্ছে একেবারে ভালো গুণসম্পন্ন চারা, যেটা সত্যি সত্যি অপ্রতুল, এবং যে সমস্ত নার্সারিরা ফলের চারা তৈরি এবং চারা বিক্রয়ের সঙ্গে যুক্ত, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে চাষি ভাইরা অনেক ক্ষেত্রেই সঠিক গুণগত মানের চারা তাদের কাছ থেকে পান না, এবং সেই ক্ষেত্রে প্রথম ধাক্কাটা যেটা আসে সেটা হচ্ছে ফলনে প্রথমেই ধাক্কা চলে আসে, সেটা মেইন অন্তরায়। এবং কারণ ম্যাক্সিমাম যে নার্সারি আছে আমাদের উত্তরবঙ্গের, সেগুলো প্রধানত দক্ষিণবঙ্গের নার্সারিগুলির সঙ্গেই, দক্ষিণবঙ্গের নার্সারি থেকেই সেই ধরনের চারাগুলি আমাদের উত্তরবঙ্গে আসে। এবার সেক্ষেত্রে চাষিকে অনেক ক্ষেত্রেই ফল না দেখে, অর্থাৎ মা গাছের কী ধরনের ফল হচ্ছে সেটা না দেখেই চাষিকে চারার ক্ষেত্রে ওই নার্সারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বিশ্বাস করেই করতে হয়, এবং এখানে একটা চাষিরা প্রথমেই ক্ষতির সম্মুখীন হন। তা সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে সঠিক গুণগত মানের চারা, যাতে আমরা প্রধানত সরকারি প্রতিষ্ঠান থেকে চাষিদেরকে সুলভ মূল্যে দিতে পারি, অথবা বেসরকারি যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠান যারা গুণগত মানকে রক্ষা করে চলে তারা যেন এই ধরনের চারা যেন চাষি ভাইদের হাতে তুলে দিতে পারে, সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে।
1: ঠিক, এই যে সঠিক গুণগত মানের চারা আমাদের এই ফল চাষের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে এই ফলের ক্ষেত্রে চারা কিভাবে তৈরি করতে পারি আমরা?
0: দেখুন, প্রথমেই বলার দরকার যে ফল চাষের হিস্ট্রি কিন্তু আমাদের অনেক পুরনো। অর্থাৎ মানুষ যখন একেবারে আদিম প্রজাতি ছিল তারা তখন কি করতেন, যে ফলটা বন থেকে সংগ্রহ করতেন সেই ফলের বীজ থেকেই তারা চারা তৈরি করতেন। এবার সেই চারা অনেক ক্ষেত্রেই দেখা যেত যে বীজ থেকে যখন চারা তৈরি হতো সেই ক্ষেত্রে কিন্তু বীজের ক্ষেত্রে চারার যে গুণাগুণ সেটা রক্ষিত হয় না। তার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি যে এগুলো স্বপরাগযোগের মধ্যে দিয়ে সমস্ত ফসলের পরাগমিলন হয় না, অর্থাৎ নিজ নিজ প্রজাতির গাছের থেকে সেখানে তাদের পরাগমিলন না হওয়ার জন্য অন্য কোনো পরাগরেণুর সঙ্গে যখন পরাগমিলন হয় তখন দেখা যায় যে ওই যে মা গাছের যে গুণাগুণ ছিল সেই গাছের আঁটি থেকে, অর্থাৎ সেই গাছে যদি আম গাছ হয় তাহলে সেই গাছের আঁটির থেকে যে ফল হবে সেই ফলের কিন্তু সঠিক মায়ের গুণাগুণ কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হবে না, এবং সেক্ষেত্রে যদি ট্রুটুটা টাইপ, অর্থাৎ একেবারে মায়ের যে গুণাগুণ আছে সেই গুণাগুণ নিয়ে যদি চারা তৈরি করতে হয়, এবং ধরুন এখন দেখা যাচ্ছে বিজ্ঞানের প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা অনেক জাত, নতুন নতুন জাত তৈরি করেছি ফলের, কিন্তু সেই ফলের জাত যেগুলো তৈরি করেছি তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ধরনের, অর্থাৎ তাদের ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ প্রজনন পদ্ধতিতে, অর্থাৎ সেই মা গাছেরই কোনো একটা অংশ থেকে যখন চারা তৈরি করব এবং সেই চারা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে সেই চারা নিয়েই, কিন্তু সেই চারাতেই একমাত্র মায়ের গুণাগুণ থাকবে। এবার সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা যায়, এইগুলোকে আমরা সাধারণত বিজ্ঞানের ভাষায় বলে থাকি ক্লোন। অর্থাৎ ক্লোনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, যদি কোনো একটা মারণ ব্যাধি আসে তাহলে কিন্তু সমগ্র ক্লোনটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তবুও এখানে একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ধরনের চারা থেকে, অঙ্গজ প্রজনন থেকে যে সমস্ত চারা তৈরি হবে সেই চারার কিন্তু গুণাগুণ একেবারে এক্স্যাক্ট, অর্থাৎ ট্রু টু দ্য টাইপ, অর্থাৎ মায়ের গুণাগুণ সম্পন্ন, এবং সেই ভ্যারাইটিরই একদম চারা আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চাষিরা অনেক সময়ই যেটা করে থাকেন যে তাদের নিজস্ব প্রযুক্তিতে তারা অনেক সময় সেই পদ্ধতিগুলো সবসময় অবলম্বন করতে পারেন না, এবং তার জন্যই তাদেরকে কিন্তু নার্সারি বা অন্য কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়।
1: আচ্ছা, তাহলে চারা তৈরির পদ্ধতি আমরা বীজ থেকেও করতে পারি, আবার অঙ্গজ জননের মাধ্যমেও করতে পারি। তো এইভাবে যে চারা তৈরির

0: পদ্ধতি, তাতে সুবিধা বা অসুবিধা কি রয়েছে?
1: অসুবিধার বলতে, বীজ থেকে চারা তৈরি করলে মা গাছের গুণাগুণ সবসময় পাওয়া যাবে না, অর্থাৎ যাদের মধ্যে স্বপরাগযোগ হয় তাদের মধ্যেই শুধুমাত্র মা গাছের গুণাগুণ অর্থাৎ যে চারা তৈরি হচ্ছে তার মধ্যে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম ফলের গাছই হচ্ছে তারা ইতর পরাগযোগ অর্থাৎ স্বপরাগযোগ ঘটে না, এবং যার জন্য অন্য পরাগরেণুর উপর এবং অন্য পরাগরেণু অন্য গাছ থেকে উড়ে এসে যখন মৌমাছির মাধ্যমেই হোক বা অন্য কোনো কীটপতঙ্গের মাধ্যমেই হোক, সেটা যখন তাদের প্রজনন বা পরাগ সংযোগ যখন ঘটছে তখন কিন্তু সেটা ইতর পরাগযোগই হয়, এবং ইতর পরাগযোগে মা গাছের গুণাগুণ থাকবে না, এটাই হচ্ছে সবচেয়ে সমস্যার জিনিস। এবার সেক্ষেত্রে এই যে আমি একটাই বললাম যে অঙ্গজ প্রজননের ক্ষেত্রে অবশ্যই মায়ের গুণাগুণ নিশ্চিতভাবেই থাকে, কিন্তু সেই ক্ষেত্রে ধরুন আমি কতগুলো পদ্ধতির কথা আপনাকে বলি, যে পদ্ধতিগুলো বিভিন্ন নার্সারি বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা চারা তৈরির সঙ্গে যুক্ত থাকেন তারা কিন্তু এই ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন।
0: আচ্ছা, তাহলে অঙ্গজ প্রজননের ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করতে পারে আমাদের কৃষক ভাইরা?
1: অঙ্গজ প্রজননের কয়েকটি পদ্ধতি আছে, তার মধ্যে অর্থাৎ মা গাছের অংশ থেকেই কিন্তু প্রজননটা করতে হবে। সেক্ষেত্রে কি হবে, মা গাছের ক্ষেত্রে আমরা একটা করতে পারি প্রধান হচ্ছে কাটিংস। কাটিং মানে ওই গাছের অর্থাৎ মা গাছের কোনো একটি ডাল, সেই ডালটার থেকে কেটে নিয়ে সেই ডালটাকে আমরা সাধারণত যদি তাদের ক্ষেত্রে শিকড় তাড়াতাড়ি এমনিতে কিছু কিছু গাছের ক্ষেত্রে যেটা হয় যে শিকড় এমনিতেই চলে আসে, আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে যাদের হার্ড টু রুট অর্থাৎ বলি যে শিকড় আসা কঠিন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু হরমোন আছে, সেই হরমোন পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, IBA নামে পাওয়া যায়, হ্যাঁ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা এগুলো বিভিন্ন তাদের বাণিজ্যিক নাম আছে, সেই বাণিজ্যিক যে কোনো জায়গা থেকে আমরা কিনে নিয়ে এসে এগুলোকে ট্রিটমেন্ট করে সঠিক জায়গায় অর্থাৎ গ্রিন হাউস, আমরা জানি প্রত্যেকে যে গ্রিন হাউস অর্থাৎ যেখানে গাছ যখন আমরা কাটিং করে বসাবো বা অন্যান্য কোনো পদ্ধতি অবলম্বন করে বসাবো সেখানে যেন গাছের ট্রেস যেন কম হয়, অর্থাৎ যখন বসাচ্ছি তখন যেন সে প্রখর রৌদ্রের মধ্যে না পড়ে, সেটা আমাদের দেখতে হবে, এবং সেখানে কিন্তু আমাদেরকে ওই যে হরমোন পাউডার আছে সেই হরমোন পাউডারকে ট্রিট করে আমরা ওই বিভিন্ন কাটিংগুলোকে বসিয়ে তাদের যখন শিকড় আসবে সেই শিকড় আসার পরে সেটা একটা নতুন গাছ হিসাবে আসবে, এবং নতুন গাছ হিসাবে তাকে আমরা আবার মূল জমিতে রোপণ করব। সেখানে কি হয়, মায়ের যেহেতু মায়ের গাছ থেকে অর্থাৎ মা গাছ থেকে যেহেতু অংশটা নিয়ে আমরা কাটিং করেছিলাম ওখানে কিন্তু একেবারে ট্রু টু দ্য টাইপ প্ল্যান্ট আমরা পেতে পারি, এবং মায়ের ফলের যা গুণাগুণ ছিল সেই গুণাগুণই একেবারে পেতে পারি। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যেমন আপনাকে বলি প্রথমেই যেটা আর একটা পদ্ধতি যেটা একটু খরচ সাপেক্ষ শুধু বলবো না, একটু আমাদের চাষি ভাইরা বিভিন্ন ধরুন তারা যে পন্থাগুলো অবলম্বন করেন এটা খুব সহজে তারা কিন্তু চারাটা তৈরি করতে পারেন না, সেক্ষেত্রে নার্সারির উপর একটু আমাদেরকে নির্ভর করতেই হয় এবং চাষিদেরকেও নার্সারির উপর নির্ভর করতে হয়, এবং সেক্ষেত্রে প্রধানত জোড় কলম। আমের ক্ষেত্রে জোড় কলম কিন্তু সবসময় ভালো হয়, এবং জোড় কলম করলে কি হয়, জোড় কলমের প্রথম থেকে আমরা এই কথাটা শব্দটা থেকেই বুঝতে পারছি, জোড় কলম মিন্স দুটো গাছের জোড় থাকতে হবে, অর্থাৎ যে গাছের শিকড় থাকবে এবং যে গাছটার উপর আমরা কলম করব সেক্ষেত্রে কি করব, একটা গাছ যে গাছটা আঁটির থেকে তৈরি হবে, ধরুন আম একটা গাছ তার উপর আমরা একটা কলম করতে চাইছি, তাহলে সে একটা গাছ থাকবে সেটা হচ্ছে আঁটি, কারণ আঁটির থেকে যে গাছটা হবে, কারণ সেই গাছটার ক্ষেত্রে অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা থাকে, অর্থাৎ বীজ থেকে যে গাছটা হয় সেই গাছের প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিক যে কোনো ঝড় ঝঞ্ঝা থেকে সে নিজেকে প্রতিরোধ করতে অনেক ভালো পারে, এবং তার যেহেতু মূল শিকড় থাকে সে মাটির থেকেও খুব তাড়াতাড়ি যে সমস্ত খাদ্য গুণাগুণ আছে মাটির থেকে যে সমস্ত খাদ্য তাকে শোষণ করতে হয় শোষণ করে নিয়ে যেতে হয় সেটা কিন্তু সে খুব ভালোভাবে করতে পারে, এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি হয়। আর আরেকটি গাছ থেকে আমরা মুকুলটা অর্থাৎ সেই গাছের কোনো বাড বা কোরক, সেই কোরকটাকে আমরা সংগ্রহ করি এবং ওই আঁটির গাছের সাথে তাদেরকে যুক্ত করি এবং সেইটাকেই আমরা বলি জোড় কলম।
0: আচ্ছা,
1: এবং জোড় কলমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, আমরা বলি এগুলো একেবারে অর্থাৎ মাটির থেকে যখন আম গাছ সবে অঙ্কুরিত হচ্ছে সেই অঙ্কুরিত অর্থাৎ যখন লাল গাছটা লাল একেবারেই থাকে লাল
0: একদম কচি পাতা,
1: একদম কচি পাতা, এই সময়ে সেই গাছের ওপর জোড় কলম করা যায় এবং সেটা আমের ক্ষেত্রে খুব সাকসেসফুল।
0: সেটা কিভাবে?

0: করবে?
1: সেক্ষেত্রে যেটা করতে হয় যে ওই চারার থেকে গাছটা যখন ওই বীজ থেকে সবে বেরিয়ে আসছে, আঁটি থেকে সবে বেরিয়ে আসছে, তখনই কিন্তু ওই গাছটার মাথাটাকে কেটে ফেলা হয়। এবং মাথাটাকে কেটে ফেলার পরে ওই একটি খুব ধারালো ছুরি বা ব্লেড, এই মানে যেহেতু খুবই নরম হয়, তখন আস্তে করে কিন্তু একটা ভার্টিক্যাল কাট, অর্থাৎ লম্বালম্বি একটা কাট ওই কাণ্ডের মাঝখান দিয়ে চিরে দেয়া হয়। চিরে দেওয়ার পরে আরেকটা যে গাছের, অর্থাৎ যে গাছ মা গাছ আমি বলছি, যে গাছের ফল আমি নিতে চাইছি, সেই গাছের মুকুল ওখান থেকে আমরা সংগ্রহ করব। মুকুল মানে কিন্তু এখানে ফুল নয়, একদম কচি অগ্রভাগের যে ডালটা, সেই ডালটা, অর্থাৎ যে গাছটাকে আমার আঁটির থেকে বেরোচ্ছে যখন, তার যে থিকনেস, অর্থাৎ সেটা যদি কড়ি আঙুলের মতো হয়, ধরুন আমাদের হাতের ছোট আঙুলের মতো হয়, তাহলে কিন্তু ওই যেটা মা গাছ থেকে যে ডালটা নিচ্ছি সেটাও নরম হবে এবং সেটাও ওই একটা কড়ি আঙুলের মতনই থিকনেস হবে। অর্থাৎ যাতে দুজনে যখন আমি ওই গাছটার ওপর বসাচ্ছি, ওই খাঁজের মধ্যে যখন বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কারণ আমি প্রথমেই একটা লম্বালম্বি কাট দিয়েছি, সেই কাটের মধ্যে যখন এইটাকে আবার কি করলাম, দুই দিক থেকে, অর্থাৎ গাছের ওই যে মুকুলটা যেটা নিয়েছি তার দুই সাইড ব্লেড দিয়ে এমনভাবে ভি শেপেড কাট দিতে হবে, অর্থাৎ যাতে ওই লম্বালম্বি কাটের মধ্যে ওটা খুব সুন্দরভাবে বসে যায়। বসে যাওয়ার পর আমরা বাজারে কিনতে পাওয়া যায়, অথবা প্লাস্টিক দিয়েও করা যেতে পারে, সাধারণ প্লাস্টিক, সরু আকারে, একটু লম্বা, অর্থাৎ 30 সেন্টিমিটারের মতো লম্বা, মানে 1 ফুটের মতো লম্বা প্লাস্টিককে আমরা কেটে নিতে পারি, লম্বা করে কেটে নিলাম, অথবা গ্রাফটিং টেপ কিনতে পাওয়া যায়। সেই টেপ দিয়ে ওই যে, অর্থাৎ যেখানটায় আমরা
0: জোড়া লাগিয়েছি
1: বা যেখানটায় আমাদের উন্ডিং তৈরি হয়েছে, সেই উন্ডিং আমরা আঙুলে যেরকমভাবে পেঁচিয়ে দিই সেরকমভাবেই পেঁচিয়ে দিতে হবে। এবং মাথায়, অর্থাৎ গাছটার যখন বাডিং গ্রাফটিং করার পরে ওই গাছের মাথায় একটা ক্যাপ পরিয়ে দিতে হবে, যাতে কিনা তখন তো জোর তৈরি হয়নি, অর্থাৎ ওই আঁটির গাছ থেকে খাদ্য গুণাগুণটা ওই যে গাছ থেকে আমি ডাল কেটে নিয়ে বসিয়েছি, যতক্ষণ না তাদের মধ্যে সংযোগটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ওই কলমটা সাকসেসফুল হবে না, এবং সেক্ষেত্রে উপরের অংশটা শুকিয়ে যেতে পারে। সেই জন্য আমরা একটা ক্যাপ পরিয়ে দিই, ওই একটা ক্যাপ মাথার মধ্যে পরিয়ে দিতে হয় যাতে উন্ডিং এর অংশটাকে পর্যন্ত কভার করে নেয়। কারণ কি হবে, ওই যে প্লাস্টিকের কভার যেটা পরালাম, সেই কভারের মধ্যে জলীয় বাষ্প কিছুটা পরিমাণ থেকে যাবে, এবং যার জন্য তখন কি হবে, তখন দেখা যাবে যে উপরের অংশটা শুকিয়ে যাচ্ছে না। 10 থেকে 15 দিন পরেই দেখা যাবে, যদি তাদের মধ্যে সঠিক সংযোগ তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু উপরের যে ডালটা আমরা লাগিয়েছিলাম গ্রাফটিংয়ের জন্য, সেই গাছটার থেকে নতুন করে পাতা ওখান থেকে উপর থেকে বেরোতে শুরু করবে। আর যখনই দেখবো যে ওই বাডটা স্প্রাউট করা, অর্থাৎ অঙ্কুরিত হতে শুরু করেছে এবং নতুন পাতা বেরোচ্ছে, তখনই সাথে সাথেই আমরা ওই ক্যাপটাকে খুলে নেব। এবার গাছটাকে কিছুদিন একটু যত্ন করতে হবে তারপরে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 80-80% কিন্তু এর ক্ষেত্রে সফলতা পাওয়া যায়।
0: আচ্ছা,
1: এছাড়াও ধরুন আমের ক্ষেত্রে আরও কিছু কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলোর মধ্যে আমরা আরেকটা জিনিস, আরেকটা ধরনের পদ্ধতি, এটাকে আমরা বলে থাকি ইনার্চিং বলে থাকি ইংরাজিতে, অথবা এখানে যেটা হয়, মা গাছের ডাল যেটা ঝুলে পড়েছে সেই গাছের সঙ্গে আরেকটা, ধরুন আঁটির চারা, সেটা 5 ফুট লম্বা আছে, সেই 5 ফুট লম্বা আঁটির চারাটাকে মাটিতে বসিয়ে দিলাম। মাটিতে বসিয়ে দেওয়ার পরে, অর্থাৎ যে গাছটা আমি মাটিতে বসিয়েছি, মাটিতে মানে প্যাকেটের মধ্যে আছে, সেই প্যাকেটের মধ্যে থেকে সেই গাছটার একটা অংশকে আমরা ক্ষত তৈরি করলাম, বা এখানে যেটা করলাম যে একটা ধারালো ছুরি দিয়ে চেঁচে দিলাম কিছুটা অংশ,
0: মানে গাছের যে উপরের পোর্শনটা,
1: অর্থাৎ ডাল যেটা, সেই ডালটাকে কিছুটা চেঁচে দিলাম। এবং যে গাছটা বললাম যে মা গাছ, যে গাছের ফল খুব সুস্বাদু, সেই গাছের ধরুন একটা ডাল ঝুলে পড়েছে, সেই ঝুলে পড়া ডালেরও কিছুটা অংশ চেঁচে দিলাম। এবার ওই দুটো গাছের যেখানে যেখানে আমরা চেঁচে দিয়েছি, সেই দুটো চাঁচা অংশে, অর্থাৎ দুটো ক্ষতকে এক জায়গায় নিয়ে, তাদেরকে আমরা পাটের যে সুতলি পাওয়া যায়, পাটের রশি, সেই পাটের রশি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দিলাম, যাতে ওর মধ্যে দিয়ে জল বা অন্য কোনো জিনিস, বা যে জায়গাটা স্পর্শ করছে সেই স্পর্শটা যেন সঠিকভাবে স্পর্শ করে, ওখানে যেন কোনো ফাঁক না বয়। এরপরে কিছুদিন পরেই ওই যে মা গাছের যে মাথাটা, অর্থাৎ ওই মা গাছের যে মাথাটা, সেই গাছটাকেই কিন্তু আমি গাছ হিসাবে রাখবো। আর যেটা আমি ওই ইয়ের মধ্যে লাগিয়েছিলাম, অর্থাৎ একটা প্যাক

0: পিঁপড়ের চারা, যেটা আঁটির চারা, যেটাকে বললাম যে 5 ফুট বা 6 ফুট লম্বা হতে পারে, যে ঝুলে পড়া অংশের সাথে, তার মাথাটাকে আমি কেটে ফেলব, তার মাথাটাকে কেটে দেবো, আর এর মাথাটা তখন থাকবে। অর্থাৎ আঁটির চারার যে নিম্নাংশ, অর্থাৎ শিকড় পর্যন্ত যে নিম্নাংশ, সেটা রইল, আর হচ্ছে উপরের, অর্থাৎ যে গাছটাকে আমি চাইছিলাম সেই গাছের যে উপরের অংশ, অর্থাৎ একদম উপরের ভাগের যে পাতা, এবং যেখান থেকে গাছটা আস্তে আস্তে, যেখান থেকে মুকুল এবং ফল পরবর্তীতে আসবে, সেইটা কিন্তু আমরা ওখানে রাখলাম। অর্থাৎ একটা সংযোগ এখানে আমরা তৈরি করলাম, এই সংযোগ থেকেই পরবর্তীতে ধরুন ওই গাছগুলোর ক্ষেত্রে একটা সুবিধা, অঙ্গজ প্রজননের এটা একটা বড় সুবিধা যে এই গাছগুলো খুব সহজেই, অর্থাৎ সেই বছরই বা পরের বছর থেকেই ফল দেওয়া শুরু করে। জেনারেলি আমরা কি করি, যদি বীজ থেকে লাগাই 5 বছর 6 বছর লেগে যায় প্রথম ফল আসতে, এবং সেই ফলের গুণাগুণ যে মা গাছের মতো হবে সেটাও নয়। সেই ক্ষেত্রে অঙ্গজ প্রজননের একটি বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা সেই বছর থেকেই বা পরের বছর থেকেই আমরা ফল কিন্তু গাছ থেকে পেতে পারি, অর্থাৎ গাছটা প্রথমেই পরিণত গাছ হয়ে গেল।
1: ঠিক, এবং ফলটাও কিন্তু সেটা খুব ভালো মানের হবে, ফলটা
0: এবং মা গাছের যে সুস্বাদু ফল ছিল সেই সুস্বাদু ফলই কিন্তু আমরা পেলাম। বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন জাতের যে অঙ্গজ প্রজনন, তার পদ্ধতি আলাদা আলাদা।
1: ঠিক আছে, গুটি কলমও তো করা যেতে পারে?
0: অবশ্যই গুটি কলম করা যেতে পারে। গুটি কলম করার ক্ষেত্রে ধরুন কুচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গার জলবায়ু হচ্ছে অত্যন্ত উপযোগী জলবায়ু। তার কারণ হচ্ছে এখানে বর্ষাটা প্রাক বর্ষা থেকে আরম্ভ করে বর্ষা শেষ হওয়া পর্যন্ত, প্রায় ধরুন যেটা শুরু হয় বৈশাখ মাসের শেষ দিক থেকে এবং একেবারে শেষ হয় কখন, আশ্বিন মাস বা কার্তিক মাসের প্রথম দিক পর্যন্ত, অর্থাৎ একটা বড় অংশ জুড়ে বর্ষাটা চলতে থাকে এবং বৃষ্টি সবসময় থাকে। এবং যে কোনো গাছের অঙ্গজ প্রজননের পদ্ধতিতে যদি চারা তৈরি করতে হয়, সেক্ষেত্রে একটা প্রিকন্ডিশন বা প্রাথমিক শর্ত, সেই প্রাথমিক শর্ত হচ্ছে আর্দ্র জলবায়ু হতে হয়। এখানে যেহেতু দীর্ঘদিন ধরে বর্ষাটা চলে, সেক্ষেত্রে আর্দ্র জলবায়ু পাওয়ার ক্ষেত্রে অনেকটা সময় ধরে করতে পারা যায়। এবং এখানে যেহেতু গুটি কলমের মধ্যে আমরা কী করি, গুটি কলম আমরা যে গাছ থেকে, ধরুন যে গাছে, এটা লিচু গাছ, পেয়ারা গাছ, জামরুল গাছ, এই সমস্ত গাছে কিন্তু গুটি কলম খুব সহজেই করা যায়।
1: সেটা কিভাবে করা যায়?
0: গুটি কলমের ক্ষেত্রে যেটা করা হয়, সাধারণত আমরা প্রিভিয়াস ইয়ার গ্রোথ আমরা বলি, প্রিভিয়াস ইয়ার গ্রোথ মানে হচ্ছে আগের বছরের যে ডালটা তৈরি হয়েছে, সেই অর্থাৎ সেই ডালটা পুরোপুরিভাবে এখনো পরিণত হয়ে যায়নি, আবার এখনো তার জুভেনাইল ফেজটা, অর্থাৎ তার কৈশোর বেলাটাও পুরোপুরি অতিক্রান্ত হয়ে যায়নি। এই ধরনের ডাল ক্ষেত্রে যেমন ভাবি আমরা পেন টু পেন্সিল থিকনেস, অর্থাৎ যে কাঠ পেন্সিল, কাঠ পেন্সিলের যেরকম থিকনেস হয় সেই রকম থিকনেসের একটা ডালকে আমরা প্রথমে বেছে নেব। এবং সেটা কোথা থেকে বাছব, যেটা যে গাছের চারা আমি তৈরি করতে চাইছি সেই গাছের ডালটাকে আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পরে আমরা 2 সেন্টিমিটার বা 1 ইঞ্চির মতো জায়গাকে আমরা প্রথমে কি করি, ওই যে ডালের যে অংশ, সেই ডালের অংশের যে খোসাটা, সেই খোসাটা অর্থাৎ উপরের ডালের যে ত্বক, সেই ত্বকটাকে আমরা ধারালো কোনো ব্লেড বা ধারালো কোনো ছুরি দিয়ে দুদিকে দুটো রিং তৈরি করি, অর্থাৎ রিংটা, অর্থাৎ ওই কাঠটার কতদূর পর্যন্ত বিস্তৃত হবে, 2 সেন্টিমিটার অথবা 1 ইঞ্চি এইরকম একটা কাঠ হবে, দুদিকে দুটো গোল মার্ক করে নিলাম, এবং মার্ক করে সেই জায়গাটার থেকে একটা লম্বালম্বি কাঠ দিয়ে আমরা ওইখানটা নোক দিয়ে, বা ড্রাফটিংয়ের জন্য যে ছুরি কিনতে পাওয়া যায় তার একটা ভোঁতা দিক থাকে, সেই ভোঁতা দিক দিয়ে কিন্তু আস্তে করে যদি ওই কাটা অংশের মধ্যে আমরা চাপ দিই, তাহলে ওই যে ত্বকটা, সেই ত্বকটা অটোমেটিক্যালি খুলে যাবে। যখন ত্বকটা খুলে গেল, দেখবেন ত্বকের ঠিক নিচে একটা পিচ্ছিল অংশ থাকে, সেই পিচ্ছিল অংশটাই কিন্তু গাছের শিকড় তৈরি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সেই জন্য ওই পিচ্ছিল অংশটাকে কিন্তু আমরা কি বলি, এটাকে আমরা সাধারণত বিজ্ঞানের ভাষায় বলে থাকি যে ক্যাম্বিয়াম লেয়ার। সেই ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু সাদা কোনো ন্যাকড়া বা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেব।
1: আচ্ছা,
0: মুছে নেওয়ার পরে বাজারে ওই যে বললাম যে বিভিন্ন ধরনের রুটিং হরমোন বা শিকড় তৈরি করার জন্য যে হরমোনগুলো, IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড পাউডার কিনতে পাওয়া যায়, সেই পাউডারটা ওই জায়গায় আস্তে করে ঘষে দেব। ঘষে দেওয়ার পরে ওই যে জায়গাটা, অর্থাৎ ক্ষতস্থানে যে জায়গাটা আমি পাউডারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাকে একটা মিডিয়া

0: তৈরি করে নিতে হবে। অর্থাৎ মাটি, একটু পচা গোবর হতে পারে, সেই গোবর এবং মাটিকে একসাথে মেখে নিয়ে একটা যাতে সুন্দর একটা মিডিয়া হতে পারে, অর্থাৎ যেখান থেকে শিকড় তৈরি হলে সেই শিকড় থেকে যেন সেই শিকড় খাদ্যটা নিয়ে, অর্থাৎ উপরে, কারণ কি, যেহেতু আমরা ক্যাম্বিয়ামটাকে মুছে ফেলেছি
1: হ্যাঁ
0: ওইখান থেকে, কিন্তু অর্থাৎ আগের যে গাছ, অর্থাৎ মা গাছ যেটা ছিল, সেই মা গাছ থেকে কিন্তু যেহেতু ত্বক সরিয়ে ফেলেছি এবং ক্যাম্বিয়াম লেয়ারটাকে সরিয়ে ফেলেছি, তখন কিন্তু ওই যে সামনের যে অংশটা, অর্থাৎ যে ডালটাকে আমি নতুন গাছ হিসাবে নিতে চাইছি, সে গাছ কিন্তু খাবার পাবে না।
1: ঠিক,
0: অটোমেটিক্যালি ওই যে মিডিয়াটা আমি ওখানে দিচ্ছি, অথবা এটা আরেকটা জিনিস হয়, বাজারে দেখবেন মস পাওয়া যায়, মস কিনতে পাওয়া যায়, যেটা অনেকক্ষণ ধরে জল ধারণ ক্ষমতা যার বেশি, সেই জল ধারণ ক্ষমতা যেটা বেশি, সেই মসকেও আমরা ওই জায়গায় ব্যবহার করতে পারি, এবং দিয়ে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক হলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ যে প্লাস্টিকে আমরা এদিক থেকে ওদিক দেখতে পাবো। অথবা অনেক ক্ষেত্রে আমরা চটের বস্তাও ব্যবহার করতে পারি বা কোনো ন্যাকড়াও ব্যবহার করতে পারি, দিয়ে ওই ক্ষতস্থানটাকে, ওই মিডিয়াটাকে পুরোপুরিভাবে দুদিক দিয়ে দুটি বাঁধন দিয়ে, অর্থাৎ যে অংশটা আমি কেটে নিয়েছি সেই অংশের নিচের দিকে একটা বাঁধন এবং উপরের দিকে একটা বাঁধন দিতে পারবো। স্বচ্ছ প্লাস্টিক দেওয়ার কারণ কি? স্বচ্ছ প্লাস্টিক দেওয়ার কারণ হচ্ছে যে আমি দেখতে পাবো যে শিকড়টা বেরিয়ে এসছে কিনা। যখনই দেখবো শিকড়টা বেরিয়ে এসছে এবং শিকড়টা পরিণত হয়ে গেছে, অর্থাৎ প্রথমেই যখন শিকড় বেরোয় তখন কিন্তু একদম সাদা রঙের থাকে, সেই সাদা শিকড় কিন্তু যদি তখনই কেটে মাটিতে বসিয়ে দেন, সেই শিকড় কিন্তু মাটির সঙ্গে ও মাটিকে সাথে সাথে গ্রহণ করে নিতে পারবে না এবং ওই শিকড় কাজ করতে পারবে না। অর্থাৎ শিকড়টাকেও পরিণত হওয়ার জন্য কিছুদিন সময় দিতে হয়। এবং লিচু, লেবু, পেয়ারা, জামরুল এই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু এই গুটি কলম করা যেতে পারে, এবং গাছের ওপর নির্ভর করে যে কতদিন লাগবে এই গুটি কলম তৈরি হতে, পুরোপুরি শিকড় আসতে। লেবু গাছের যেমন খুব তাড়াতাড়ি চলে আসে, 20 দিনের মধ্যে শিকড় চলে আসে, আবার লিচু গাছের ক্ষেত্রে মোটামুটি 40 থেকে 45 দিন সময় লাগে, আবার জামরুলের ক্ষেত্রে আর একটু বেশি লাগে, পেয়ারার ক্ষেত্রেও ওই 45 দিন থেকে 50 দিন সময় লাগে। গাছের উপর নির্ভর করবে যে কত তাড়াতাড়ি শিকড় আসবে, এবং শিকড় যখন পুরোপুরি পরিণত হয়ে যাবে, অর্থাৎ ওই ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে আমরা যখন দেখতে পাবো শিকড়টা মোটামুটি বাদামি রঙের হয়ে গেছে, তখন আমরা কিন্তু ওই নিচের যে কাঠ, অর্থাৎ নিচের যেখানে বাঁধন ছিল সেই বাঁধনের ঠিক নিচে আমরা ছুরি দিয়ে কেটে নেবো, এবং কেটে নিয়ে সাথে সাথে ওটাকে নতুন কোনো প্যাকেটের মধ্যে বসিয়ে দেবো, এবং ওইটাকে সেই সময় প্রতিদিন পাললে মাটি যাতে আর্দ্র থাকে এবং পাতা যাতে আর্দ্র থাকে সবসময়, সেটা সবচেয়ে ভালো হয় যে গ্রিনহাউস বা পলিহাউসের মধ্যে রেখে তাদের পরিচর্যা করলে,
1: যাতে সূর্যালোকটা কম পায়,
0: সূর্যালোক কম পায়, অর্থাৎ যাতে ডেসিকেশন না হয়ে যায়, পুরোপুরি শুকিয়ে না যায়, কারণ প্রথম দিনই যদিন শিকড় কাটলাম সেদিনই ও কিন্তু ওখান থেকে খাদ্য নিতে পারবে না বা জল নিতে পারবে না, তখন শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য আরেকটি জিনিস যেটা মাথায় রাখতে হবে যে এই গাছ সাধারণত আমরা বলি যে এই প্যাকেটে পুরোপুরি শিকড় বিস্তৃত করতে তার মোটামুটি 9 মাস থেকে 1 বছর লেগে যায়, অর্থাৎ এবছর যে কলম তৈরি করলাম সেটা কিন্তু মূল জমিতে নিয়ে যাব পরের বছর।
1: আচ্ছা, অনেকটা সময় কিন্তু দিতে হবে,
0: অনেকটা সময় দিতে হবে, কিন্তু ওই একটাই জিনিস, ওই গাছ যে সঙ্গে সঙ্গে ফল দেওয়া শুরু করবে। প্রথম বছর আমরা একটা জিনিস বলবো যে এটা চাষি ভাইদের মনে রাখারও দরকার, যে প্রথম বছরই অনেক ক্ষেত্রেই আমাদেরও মন চায় যে ফলটা কেমন হলো, কিন্তু তখন ফলটাকে না অ্যালাউ করাটাই ভালো হবে, কারণ ফলটাকে যদি অ্যালাউ করি বা ফলটাকে যদি নিতে যাই, দেখা যাবে যে গাছের প্রাথমিক বৃদ্ধিটাই ব্যাহত হয়ে যায়। সেই কারণে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর গাছটাকে তার পাতা, ডালপালা এগুলো বিস্তার করার জন্য সুযোগ দিতে হয়, কারণ আমি তো জানি কোন গাছ থেকে আমরা কলম করেছি, অর্থাৎ তার গুণাগুণ তার মায়ের মতনই হবে, সুতরাং তাকে নিয়ে এরকমভাবেই প্রথম 2 বছর মুকুল এলেও সেই মুকুলকে কিন্তু প্রথমেই ভেঙে দিতে হবে, যাতে গাছের ম্যাক্সিমাম এনার্জিটা তার ওই ফল তৈরি করার জন্য ব্যয় না হয়ে যায়, অর্থাৎ ডালপালাটা যাতে বিস্তৃত হতে পারে।
1: আজ আসরে আমরা বিভিন্ন পদ্ধতিতে ফলের চারা তৈরি নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ নয়, চলবে আগামী দিন, আগামী পর্বে, ঠিক এই সময়। আপনারা সঙ্গে থাকুন। আসরে আসার জন্য ডক্টর মেদ্দা আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা উন্নত প্রথায় ফলের চারা তৈরি পদ্ধতি, এর প্রথম পর্ব। আলোচনায় অংশ নিয়েছে।

আছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেধা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

এতক্ষণ গ্রামীগঞ্জে অনুষ্ঠানে শুনলেন উন্নত প্রথায় ফলের চারা তৈরির পদ্ধতির প্রথম পর্ব। এই বিষয়ে জানালেন বিশেষজ্ঞ পার্থ সারথী মেদ্দা। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে। এখন জানিয়ে দেব কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আর এর সাথেই শেষ হল গ্রামীগঞ্জে অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: আকাশবাণী শিলিগুড়ি। সবুজ সোনার দেশে অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাই। উত্তরের শ্বেতশুভ্র হিমালয়, সবুজ বনানী থেকে শুরু করে বিভিন্ন দীর্ঘবাহী নদনদীর অনবরত জলকেলি, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই সবুজ দেশের প্রতি পরতে পরতে রয়েছে ফুলে ফলে রসে গন্ধে অভিনবত্বে শুধুই পরিপূর্ণতা। আজ আমাদের গন্তব্যস্থল কিরন্টি স্টেট। এক সুন্দর চৈতি সকালে শহর শিলিগুড়ি থেকে আমরা রওনা হলাম বাগডোগরা এয়ারপোর্ট হয়ে প্রায় 14 কিলোমিটার দূরে ঘোষপুকুর ট্রোল ট্র্যাক্স অতিক্রম করে সোজা ভীমভার নামক স্থানে, যেটা বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন। সেই জায়গা থেকে বাঁদিক বরাবর ফাদার লেবলন স্কুলের সামনে দিয়ে তেলেঙ্গামুনি ঝিল অতিক্রম করে সাপটিগুড়ি এলাকার দীর্ঘদিনের পুরনো চা বাগান কিরন্টি স্টেটে আমরা পৌঁছালাম। কথা হলো ওই চা বাগানের মালিক অনুপ দাসের সাথে।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনার এই চা বাগানটি কত বিঘা জমির উপরে?
2: 45 বিঘা।
1: এবং এই 45 বিঘা জুড়েই কি চা বাগান?
2: হ্যাঁ হ্যাঁ।
1: তো আপনার এখানে কি চা মূলত উৎপন্ন হয়?
2: এটা তো আমাদের এখানে সিটিসি, আমরা তো লিফটা বিক্রি করে দিচ্ছি তো ফ্যাক্টরিতে, এখানে সেটা দিয়ে আপনি যেমন কোয়ালিটি ওঠাবেন, যেমন যদি ছোটো ওঠান আপনি গ্রিন টিও বানাতে পারবেন, অর্থোডক্সও বানাতে পারবেন। না, আমরা বেসিক্যালি সিটিসির দিকে ফ্যাক্টরিতে মালটা সাপ্লাই করে থাকি।
1: আচ্ছা, তো এই সময়টা তো গাছ কাটিং হয়ে গেছে আপনার নিশ্চয়ই?
2: হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ।
1: আচ্ছা, গাছ কাটিং হয়ে যাবার পরে এখন নতুন চা পাতাও দেখছি গুড়ি গুড়ি উঠছে, শুরু হয়েছে আর কি। তা এইটা পরিপূর্ণভাবে ভরবে সেটা কোন সময়টা?
2: 1 মাস পরে, মানে মার্চ মাসের আগে পুরো গাছটা ভরে না, মার্চ মাসের পরে। তো প্রথম বৃষ্টিটা হওয়ার পর ফার্স্ট ফ্লাসটা খুব সুন্দরভাবে আসে।
1: আচ্ছা,
2: তো এখন ইরিগেশনের মাধ্যমে যতটা আপনি করতে পারবেন আর কি।
1: তো ইরিগেশন এই কাজটা আপনারা কীভাবে করেছেন?
2: কেউ নদী থেকে দিচ্ছে, কেউ বোর্ডিং করা আছে, যে যার যেরকম সুবিধা। আমার 2 জায়গায় 2টো আছে, একটা নদী থেকে।

0: হচ্ছে একটা বোর্ডিং থেকে হচ্ছে,
1: আচ্ছা, এটা কতটা সময় ধরে দিতে হয় এই যে জলসেচ
0: এটা
1: ব্যবস্থা?
0: ম্যান টু ম্যান ভ্যারি করছে স্যার, কেউ 2 ঘন্টা দিচ্ছে, মানে রাউন্ড ঘুরছে, তো এটা আপনার হিসাবে আপনি কদিনে রাউন্ড ঘুরাচ্ছেন, 7 দিনে কি 10 দিনে, তার উপর আপনি কেউ 3 ঘন্টা দিচ্ছে, কেউ 2 ঘন্টা দিচ্ছে, কেউ 2.5 ঘন্টা দিচ্ছে, মানে এক এক জায়গায় আর কি সেটটা ওইভাবে রাউন্ডটা ঘুরছে।
1: আচ্ছা, এই যে আপনি 45 বিঘা জুড়ে এই যে চা বাগান, জলটা পূর্ণভাবে গাছে যাতে
0: আপনার
1: পড়ে,
0: এটা আপনার এইচপির ওপর, আপনি 5 HP দিয়ে জল দিচ্ছেন কি 10 HP দিয়ে কি 15 HP দিয়ে?
1: আপনি কত এইচপি দিয়ে
0: আমি
1: দিচ্ছেন?
0: এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার 15 HP, 15 HP,
1: এটা কতদিন
0: এটা
1: লাগে?
0: এটা আমার 6 দিনে রাউন্ড ঘুরে যায়।
1: এটাকে আপনি কন্টিনিউ করতে হয়?
0: হ্যাঁ, জলটাকে আপনি রাউন্ড হিসাবে কন্টিনিউ চলতে হবে,
1: কতদিন চলবে এটা?
0: এটা এখন থেকে শুরু হবে, বৃষ্টি না হওয়া অবধি চলতে হবে, মোটামুটি 3 মাস ধরে নিতে পারেন
1: আচ্ছা,
0: আপনি।
1: 3 মাস ধরে।
0: হ্যাঁ,
1: আচ্ছা, এই যে 3 মাস ধরে এই ব্যবস্থাটা চলবে, এই যে ইরিগেশন বলছি, এই যে আপনি বলছেন 8 মাস ধরে বা 3 মাস ধরে, এটা একটু আমাদের বুঝিয়ে বলুন তো।
0: মানে এখন ডট টাইম, তো বৃষ্টি না হলে তো গাছে, তো আমাদের যেরকম আমরা বইয়ে পড়েছি আমাদের 2 ইঞ্চি বৃষ্টিপাত দরকার, এত সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার, সেটাকে আপনার সেন্টিমিটার তো ওভাবে আমরা আমরা তো ছোট চাষি, তো তা আমরা সেভাবে ই করছি না, আমরা একটা রাউন্ড ঘুরছে, যতদিন বৃষ্টিটা পরিপূর্ণভাবে না হচ্ছে, মানে ধরেন বৃষ্টি আস্তে আস্তে এপ্রিলে অনেক সময় কালবৈশাখীর পরে একটা বৃষ্টি আসে,
1: এপ্রিলের
0: বা
1: পরে?
0: হ্যাঁ এপ্রিলে বা মে চলে যাচ্ছে, গত বছর বৃষ্টি একটু আর্লি হয়েছে, তার আগের বছর যেমন পুরো 3 সাড়ে 3 মাস দিতে হয়েছে, তো ওটা রাউন্ডটা ঘুরতে ঘুরতে আপনার 6 দিন সময় লাগে।
1: মানে কন্টিনিউ জলটা কিন্তু গাছের উপরে পড়তে হবে? হ্যাঁ
0: হ্যাঁ স্যার,
1: আচ্ছা, পড়তে হবে। আচ্ছা, এবারে একটু আমাদেরকে বলুন, এই যে আপনার কাটিং শুরু করেছিলেন, এটা মার্চে মোটামুটি আপনি প্রথম পাতাটা কি পাবেন?
0: হ্যাঁ মার্চের প্রথম দিকে পাওয়া যাবে, তখন অল্প হয় আর কি, অল্প অল্প হয়, যত আপনি আগাবে মার্চের ধরেন মিডিল অফ মার্চে একটা ভালো ফ্লাশ আসবে, তারপর আবার এপ্রিলে একটু মোটামুটি 15 দিনের মতন বা 20 দিনের মতন গ্যাপ যায়, তারপর মে মাসের থেকে কন্টিনিউ চলবে,
1: কন্টিনিউ
0: আপনার ডিসেম্বরের অবধি চলে যাবে, নভেম্বর ডিসেম্বর অবধি চলে যায়।
1: তো বছরে কটা আপনারা পাচ্ছেন পাতা?
0: যদি আপনি ফ্লাশ হিসাব করেন, রাউন্ড আলাদা জিনিস, ফ্লাশ আলাদা
1: একটু
0: জিনিস,
1: বুঝিয়ে বলুন ব্যাপারটা।
0: তো রাউন্ডটা হচ্ছে আপনি কদিনে এই পুরো বাগানটাকে ঘুরছেন, আপনি রাউন্ডে আপনার লেবার কত আছে বা মেশিনে, কেউ কেউ মেশিনে কাটছে, এখন নতুন সিস্টেম, কেউ লেবার দিয়ে তুলছে, তা আপনি রাউন্ড কত দিনে ঘুরছেন, রাউন্ড একটা আলাদা জিনিস। আর গাছ একটা মেজর ফ্লাশ দেয়, সেটা 7টা ফ্লাশ পাওয়া যায়,
1: আচ্ছা,
0: এই মার্চ মাসের
1: মার্চে
0: থেকে
1: একটা,
0: ডিসেম্বর অবধি আপনি 7টা ফ্লাশ পাবেন। ফ্লাশের মধ্যে আপনি এবার রাউন্ডটাকে কীভাবে করছেন সেটার উপরে, আপনি রাউন্ডটাকে যদি ছোট লিপ করেন, যে আপনি কোয়ালিটি লিপ, তবে আপনার রেট বেশি পাবেন, কোয়ান্টিটি একটু কম হবে, রেট বেশি পাবেন, তখন আপনার দেখা যাচ্ছে কেউ 8 দিনেও রাউন্ড করছে, কেউ 12 দিনেও করছে, কিন্তু যখন আপনি মেশিনে যেটা কাটছেন দেখা যাচ্ছে কেউ 40 দিনে কাটছে।
1: তা আপনি কোনটাতে বেশি বিশ্বাসী, মানে আপনি ভালো উৎপাদন পাতা পাবেন?
0: আমি সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী, কিন্তু কোয়ালিটি গেলে আপনার হয়তো ফ্যাক্টরিতে মান সম্মানটা অন্যরকম থাকবে, হ্যাঁ, আর কোয়ান্টিটি গেলে আপনার প্রফিটের সংখ্যাটা বেশি হবে,
1: আচ্ছা,
0: কিন্তু মান সম্মানের দিকে একটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আমি কোয়ালিটি আমার সবসময় চলে আসে,
1: কোয়ালিটি পাতা কত করে কিলো পাচ্ছেন?
0: মার্কেটের উপর ডিপেন্ড করছে, আপনার এমনও আছে দেখা যাচ্ছে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যখন ডিমান্ড থাকছে তখন দেখা যাচ্ছে যে যেটা খারাপ মাল সেটা হাই রেটে বিক্রি হচ্ছে, আমাদেরটা সেইভাবে আমরা পাচ্ছি না, কিন্তু যখন ডিমান্ডটা কম থাকছে হাই রেটের কোয়ালিটি মালটার রেট তখন মোটামুটি 3-4 টাকা 5 টাকা ডিফারেন্স হয়ে যায় আর কি।
1: একটা কথা আছে যে সব চা বাগান মালিকরাই বলছে যে মেশিনে পাতা কাটলে তার মানটা অনেক নষ্ট হয়ে যায়, এটা ঠিক?
0: হ্যাঁ, যেমন মেশিনও ভালো ওঠে স্যার, দেখেন পাতাটা তো বের হয় প্রথমে ছোটোই, আস্তে আস্তে আমরা যেমন বইয়ে পড়েছিলাম 2 পাতা 1 কুড়ি,
1: একদম,
0: কিন্তু এখন আপনি যখন ঘুরবেন দেখবেন যে 2 পাতা 1 কুড়ি পাওয়া যাচ্ছে, 3 পাতা 1 কুড়ি, 4 পাতা 1 কুড়ি, তখন আপনার কোয়ালিটি সেইভাবে ডিপেন্ড হচ্ছে। আপনি মার্কেটে যখন চা কিনতে যাবেন দেখবেন আপনার 200 টাকা কেজিও চা আছে, 500 টাকা আছে, 600 টাকা আছে, তা আপনার কোয়ালিটির উপরে সব কিছু স্যার ডিপেন্ড করছে।
1: না, সে তো বাস্তব কথাই। আরেকটা যে লেবার সমস্যা, আপনার এই 45 বিঘা জমিতে আপনি কতজন লেবার কাজ করছে নিয়মিতভাবে?
0: পার্মানেন্ট আছে, ক্যাজুয়াল আছে স্যার, সব রকম আছে, লেবারের তো একটু সমস্যা থাকছে স্যার, আগে তো লেবার অনেক ছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে কারো বয়স হয়ে যাচ্ছে, কেউ আসছে না, ছেলে লেবারের প্রবলেম হয়ে যাচ্ছে স্যার।
1: পার্মানেন্ট লেবারদের আপনারা কি কি সুবিধা দিচ্ছেন বা আপনার?
0: ছোটো বাগানে আমাদের সেরকম নেই, আপনার যদি 20 একর উপরে 20 জনের পার্মানেন্ট লেবার থাকে তবে আপনার PF TF আসবে, যেহেতু আমাদের 45 বিঘা 15 একরের নীচে আছে, একর হিসাবে বললাম 14 একর 21 জমি, তা আমাদের PF TF নেই। হ্যাঁ, কারণ
1: এমনি
0: আমাদের ছোট,
1: সাধারণভাবে আপনি লেবারদের কি সুযোগ সুবিধা দিচ্ছেন?
0: আমি বোনাস দিচ্ছি, একটা ছুটির পয়সা দিচ্ছি, আমাদের অ্যাসোসিয়েশন আছে নর্থ বেঙ্গল স্মল টিপ্ল্যান্টস অ্যাসোসিয়েশন, তার সাথে আমি জড়িত, সেখান থেকে যেটা সবাই মিলে ডিসিশন হচ্ছে, ওখানে লেবার ইউনিয়নও থাকছে, সবাই মিলে যেটা ডিসিশন হচ্ছে বোনাসে, যেটা যেই হারে ডিক্লেয়ার হচ্ছে বা যেটা ছুটি হচ্ছে বা যেটা কাজের টাইমিং, যা যা হচ্ছে আমি সেইভাবেই চলছি।
1: চা বাগানের পাশাপাশি এখন তো অনেক চা বাগান মালিকরা অন্য অর্থনৈতিক ফসলের দিকে চলে

0: যাচ্ছে। হ্যাঁ, তো আপনি কি শুধু চা বাগান বা চা পাতা নিয়েই কি রয়েছেন, নাকি এই জমির মধ্যে আরো অন্য কিছু অর্থনৈতিক ফসল উৎপন্ন করার কিছু চিন্তা ভাবনা করেছেন?
1: না, আমি কোনো কিছু করিনি স্যার, আমি এখন অবধি শুধু চা নিয়ে আছি। অনেকে তেজপাতা লাগিয়েছিল। হ্যাঁ, মানে এইসব দেখা যাচ্ছে যে কিছুদিন ভালো থাকছে, তারপর তেজপাতার মধ্যে এক ধরনের অসুখ
0: লুফার,
1: হচ্ছে, লুফার হচ্ছে, আপনি জানেন তাহলে।
0: হুম হুম
1: তা সেটা পড়ে গিয়ে আবার হয়তো দেখা যাচ্ছে আপনার কোয়ালিটিতে ডিপেন্ড হচ্ছে, সেই জন্য আমি, তার জন্য আমি করিনি।
0: টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন, তাদের থেকে অনেক রকম সুযোগ সুবিধে ক্ষুদ্র চা চাষিদেরকে দেওয়া হয়ে থাকে, তো আপনি একজন ক্ষুদ্র চা চাষি হিসেবে তাদের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
1: আমি এখন অবধি সুযোগ সুবিধা বলতে কিছু পাইনি। আমি অনেক পুরনো অ্যাসোসিয়েশনের মেম্বার, কিন্তু আমি সুযোগ সুবিধা এখন অবধি কোনো কিছু পাইনি, কিন্তু সহযোগিতা করে, সেটা বলবো না যে করে না।
0: আরেকটি বড় সমস্যা হচ্ছে যে এই যে বিভিন্ন পোকা চা পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে, লুফার তো একটা আছেই, তাতে কি সারের প্রয়োগের ক্ষেত্রে চা পাতার কোয়ালিটি নষ্ট হচ্ছে?
1: আমরা যেটা জানতাম যে যত সার মারবো তত প্রোডাকশন, কিন্তু এখন একটা নতুন পদ্ধতি এসেছে,
0: হুম হুম
1: পদ্ধতি না, আস্তে আস্তে সার মারতে আমাদের প্রোডাকশন ডাউন হয়েছিল। এখন যখন দেখা যাচ্ছে ডাউন হচ্ছে, এখন বলছে না কেমিক্যাল সারের থেকে যতটা আপনি রাসায়নিক সারের থেকে আপনি বেড়ে অর্গানিকের দিকে যাবেন,
0: হুম
1: তা আপনার হয়তো 2 বছর 1-3 বছর হয়তো আপনার,
0: অর্গানিক বলতে
1: মানে গোবর হতে পারে,
0: জৈব সার,
1: জৈব সার, যে কোনো জিনিস, অনেক ধরনের অর্গানিক সার আছে,
0: আচ্ছা
1: তাই সে আমি নাম নিলাম না।
0: আচ্ছা,
1: সেসব দিকে গেলে আপনার কেমিক্যাল মানে, যেমন আমরা ইউরিয়া পটাশ যেটা বলছি, ইউরিয়া যত বেশি মারা হচ্ছে পিএইচ ভ্যালুটা কমে যাচ্ছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ইউরিয়াটা কম মারলে আপনার মাটির উর্বরতা শক্তিটা বাড়ছে,
0: হুম হুম
1: মানে আমরা আগে মাটির ভেতরে যে কেঁচোগুলো দেখতাম এখন
0: হুম
1: দেখা যায় না।
0: দেখা যায় একদম,
1: হ্যাঁ,
0: ঠিক ঠিক
1: আমি
0: একদম,
1: 5 বছর ধরে এই ট্রিটমেন্টেই চলছে আর কি,
0: আচ্ছা আচ্ছা,
1: 4 থেকে 5 বছর ধরে।
0: এর ফলে কি আপনি চায়ের উৎপাদনটা বেশি পাচ্ছেন?
1: আগে অনেক বেশি উৎপাদন ছিল, মাঝখানে একদমই কমে গেছিল, মানে কমেই গেছিল, তবে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমার উৎপাদন বেড়েছে।
0: আচ্ছা, চা উৎপাদনের ক্ষেত্রে আরেকটা বড় দিক হচ্ছে যে এই যে চা গাছগুলো পরিচর্যার ক্ষেত্রে একটা ধ্যান দেওয়ার ব্যাপার, সেটা কতক্ষণ আপনার চা বাগানের মধ্যে আপনি থাকেন?
1: স্যার অ্যাকচুয়ালি আমি, আমার এটাই সব কিছু, তো আমাকে সবসময় থাকতে হয় এর জন্য।
0: থাকতে হয়,
1: হ্যাঁ, এবার আপনি হয়তো, আমার বাড়িরও কাজ থাকে, নিজস্ব কাজ থাকে, সেগুলো করে আমি, মানে অ্যাকচুয়ালি আমার এখান থেকে বাড়িটা হয়ে যাচ্ছে প্রায় 30 কিলোমিটার দূরে,
0: আচ্ছা,
1: তবেও আমি প্রতিদিন আমি বাগানে এসে নিজের হাতেই সব কিছু দেখাশোনা করি।
0: হ্যাঁ, এটা খুব স্বাভাবিক কথা যে নিজের বাগানকে নিজেকে পরিচর্যা না করলে সে চা বাগানের তো চা উৎপাদন ভালো হবে না, এটা খুব বাস্তব কথা। এর পাশাপাশি আর কি সমস্যা আপনাকে ভোগাচ্ছে এই চা উৎপাদনের ক্ষেত্রে?
1: মানে লুপারটাই আমাদের, মানে যেমন গত বছর আরেকটা নতুন দেখা গেল ভাঙাল অ্যাটাক।
0: ভাঙাল অ্যাটাক,
1: এটা মানে নিত্য নতুন দেখা যাচ্ছে, 3 বছর হয়তো লুফারটা একটা মেজর হয়েছে, আমরা হয়তো লুফার থেকে একটু বাঁচতে পেরেছি, আবার একটা নতুন। আমার বলার যে আমাদের মানে টি বোর্ড আছে, যদি টি বোর্ডের থেকে এই জিনিসগুলো, যে তোমরা এই জিনিসটা ছোট চাষিদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে না, তোমাদের এই অসুখটা এসে তোমরা এই জিনিসটাকে, এখন যেমন টেকনিক্যাল সব কিছু দুনিয়া, তো ওই সেই ক্ষেত্রে যদি কোনো কিছু মোবাইলে লিঙ্ক পাঠানো হয় যে তোমাদের এই অসুখটাতে তোমরা এই জিনিসটা করতে পারো, আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, মানে আমাদের থেকেও তো।
0: ডাইরেক্ট একদম যোগাযোগ, উন্নত
1: হ্যাঁ,
0: প্রযুক্তি তো
1: যখন
0: হয়েছে।
1: আপনার আপনার একটা স্মার্ট কার্ড আছে, আপনার যখন নাম্বার ওখানে দেওয়া আছে, সব
0: হুম
1: কিছু
0: হুম
1: করা আছে, যদি ডাইরেক্টলি আপনার কাছে যে এই অসুখটার জন্য আপনার এই এই জিনিসটা করতে পারেন,
0: একদম,
1: অটোমেটিক যদি আপনার কাছে যদি হোয়াটসঅ্যাপে যদি একটা গ্রুপ হয়ে যদি চলে আসে, আমাদের জন্য সুবিধা হয় আর কি। মানে এখন আমরা হয়তো সেই ক্ষেত্রে, আমি যার কাছে সয়েলটা টেস্ট করছি সেই স্যারের কাছে যাচ্ছি যে স্যার এটার জন্য আমি কি করবো বা কী করবো, উনি যে সাজেশন দিচ্ছে ওইভাবে। আমার থেকে যারা ছোটো হয়ে যাচ্ছে তারা দোকানে গিয়ে বলছে যেখান থেকে মাল কিনছে এটার জন্য কী মারবো, সে হয়তো দেখা গেলো যেটা একবার মারা সেটাকে 2 বার মারাচ্ছে, তার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, তার প্রফিটের দিকটা দিচ্ছে, সেই জিনিসগুলোতে একটু সুবিধা হতো।
0: ঠিক ঠিক, আপনি চা পাতা কোথায় দিচ্ছেন এখানে?
1: আমি এখানে নাম নিচ্ছি না,
0: কাছাকাছি কি আপনি ফ্যাক্টরিতে
1: হ্যাঁ
0: দিচ্ছেন?
1: 5 কিলোমিটার 6 কিলোমিটার 7 কিলোমিটার মধ্যেই দিচ্ছি, আগে আমি দূরে দিতাম।
0: আচ্ছা আচ্ছা,
1: তো দূরে দিলে ট্রান্সপোর্ট খরচাটা বেড়ে যায়, ওই পাতাটা নষ্ট হওয়ার ভয় থাকে, তারপর অনেক রকম সমস্যা আছে, তারপর থেকে আমি দূরে ছেড়ে দিয়েছি, সামনেই দিচ্ছি আর কি।
0: আপনাদের এই যে সাপটিগুড়ি গ্রামের চারিপাশে কিন্তু চা বাগান লক্ষ্য করলাম যখন আমরা আসছিলাম, তো দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে কিন্তু চা বাগান রয়েছে, তো এর মাঝখানে একটা ফ্যাক্টরি কি করা যেত না?
1: করা যেত না স্যার, সেটা ভুল কথা, যেত কেন হবে না, এটা আমরা ছোট একদম গ্রাস লেভেলের না, একটু যাদের ধরেন বড় মাপে আছে বা যারা কোনো উদ্যোগ নিত, তাদের হয়েছে, এই গ্রামে হয়নি, হয়তো একটু দূরেই পাশে হয়েছে, যেমন পেটকি গ্রামে হয়েছে,
0: আচ্ছা
1: হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, হয়তো ভবিষ্যতে এখানে হবে।
0: আচ্ছা, সবশেষে বলি যে আপনি কি বার্তা দেবেন, ক্ষুদ্র চা চাষি হয়ে কি বার্তা দেবেন?
1: ভালোভাবে করুক, সুন্দর জিনিস করতে পারলে খুবই ভালো, সব জিনিসই ভালো স্যার, যেটা আপনি করতে পারবেন ধরে যদি করতে পারেন ভালো জিনিস, তার মধ্যে দেখেন খারাপ ভালো সব কিছুই আছে, কোনো সময় হয়তো এটা ভালো।

0: কোনো সময় খারাপ, যেমন গ্রাফ যেমন ওপর নিচে হচ্ছে, এটাও ওপর নিচ হয়। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে সব কিছুর ক্ষেত্রে, ভালো খারাপ মিলিয়েই চলছে। আসুক, সবাই আসুক, এটা একটা ভালো জিনিস। চাটা সবাই খাক, ভালো চা হোক, ভালো হয়ে খাক, সবাই চাটা খেতে চায়।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ।
0: সবাইকে, যারা শ্রোতা সবাইকে নমস্কার আমার।
1: একদম একদম, আসলে আমরাও চাই যে আপনাদের মতন এই ক্ষুদ্র চা চাষি যারা রয়েছেন তাদের মাধ্যমে আরো গ্রামে গ্রামে ব্যাপকভাবে চায়ের উৎপাদনটা হোক, এবং 1 বিঘা 1.5 বিঘা জমিতেও যদি চা উৎপাদন করতে শেখে মানুষ, তাহলে কি হবে, আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিটা হবে, তাই তো?
0: হ্যাঁ, হয়েছে, নো ডাউট হয়েছে। আমরা যখন এসেছি তখন থেকে এখনকার অর্থনীতি উন্নতিটা
1: অনেক
0: হয়েছে।
1: উন্নতি হয়েছে, এবং
0: এখানে যেমন আনারস আছে, কোনো জায়গায় আনারস হচ্ছে না, সেই সব জায়গায়
1: একদম
0: আপনি
1: একদম,
0: হয়তো যে এই সব এলাকাতে আসলে
1: হ্যাঁ,
0: যা
1: আসলে এই
0: শুনবেন।
1: বেলটা তো পুরোপুরি আনারস চা বাগানের বেল ছিল।
0: হ্যাঁ, আমাদেরও আগে আনারস ছিল,
1: আচ্ছা
0: এটা আমার বাবার রাখা জমি, বাবা আছেন।
1: তো আপনি আনারস ছেড়ে চা বাগানে
0: হ্যাঁ,
1: ঢুকলেন।
0: আমরা 1994-এর থেকে চা বাগান করেছি, তখন হয়তো আনারসের থেকে চাটা ভালো ভেবেছি, ভালো খারাপ ভালো সব রকম মিলিয়ে চলে। আনারসে যেমন 2-3 বছর ভালো গেল, আবার এবছর খারাপ যাচ্ছে, আবার ভালো
1: আবার
0: আসবে,
1: ভালো হবে, ঠিক
0: এটাই আমি তো বললামই তো, গ্রাফ উপর নিচ হচ্ছে, গ্রাফ সবাই বোঝে।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার স্যার।
2: কিরণ টি এস্টেটের মালিক অনুপ দাসের সাথে আমরা এতক্ষণ কথা বললাম এবং জানলাম কিরণ টি এস্টেটের নানা অজানা তথ্য। এরপরে আমরা কথা বলে নেব কিরণ টি এস্টেটের কর্মরত ম্যানেজার দয়ারাম কর্মকারের সঙ্গে।
1: আপনার নাম?
3: আমার নাম দয়ারাম কর্মকার।
1: আচ্ছা, এই কিরণ টি এস্টেটে আপনি কি কাজ করেন?
3: আমি ম্যানেজারি কাজ করি।
1: ম্যানেজারি কাজ করেন, ম্যানেজারি কাজের কি কাজ করেন একটু আমাদের বলুন।
3: যেরকম শ্রমিক আছে, সকাল
1: কতজন শ্রমিক আছে?
3: 20-25 জনের মতো।
1: 25 জন শ্রমিক আছে, আচ্ছা।
3: তাদেরকে সকালে এসে কাজ বুঝাই দিই, যে
1: কি কাজ বোঝান?
3: যেরকম এখন তো পাতা নাই, নাহলে
1: হুম
3: পাতা তোলা হতো।
1: হুম
3: এখন বাগানে জঙ্গল যা ঝাড় আছে সব পরিষ্কার করে কোপানি করিস, আবার সার দিতে হয় বাগানে।
1: আচ্ছা, এই সময়টাতে কি সার দিচ্ছেন আপনারা চা বাগানে?
3: একটা আমাদের এখানে যে কাটিং করা হলো এলপি যেটা বলে, ওখানে আমরা ডোলোমাইট দিলাম।
1: আচ্ছা, ডোলোমাইটটা দিলে কি হয়?
3: ডোলোমাইটটা দিলে মাটিটা মানে ভালো থাকে আর কি,
1: আচ্ছা,
3: উর্বরতা থাকে আর কি। তারপরে সুপার দেবো বাগানে।
1: সুপার দেবো,
3: হ্যাঁ।
1: আচ্ছা, এটা কতদিন চলবে এই কাজটা?
3: এটা যেরকম ডলোমাইট একবার এইবার দিয়ে দিলাম, আর সামনে বছর দিব একবার।
1: সামনে বছর একবার? এটা ডলোমাইটটা কি বছরে একবারই?
3: বছরে একবারই।
1: একবারই। আচ্ছা, এই যে ডলোমাইট, তারপরে সার দেওয়া হলো, মাটিকে কোপানোও হচ্ছে এখন চা বাগানে?
3: হ্যাঁ,
1: মাটিটা কোপানো কেন হচ্ছে?
3: মাটিটা কোপানো হচ্ছে যে জল যে দিব,
1: ও,
3: জল
1: জলটা,
3: ধারণ ক্ষমতাটা যেন বজায় রাখে।
1: আচ্ছা, জল ধারণ ক্ষমতাটা বজায় রাখার জন্য। জলটা কখন দিচ্ছেন, কতক্ষণ সময় দিচ্ছেন?
3: জল আমরা রাউন্ডলি ঘোরাচ্ছি,
1: রাউন্ডলি। আচ্ছা,
3: যেরকম 3 ঘন্টা 3-2 ঘন্টা করে, আমরা যেরকম স্প্রিংকুলার আছে, একটা সেট 3 ঘন্টা দিলাম, 3 ঘন্টা করতে করতে চলে আসবে, আবার প্রথম থেকে শুরু করে, আবার
1: ও আবার প্রথম থেকে,
3: প্রথম থেকে শুরু করব, আবার
1: আচ্ছা
3: যাবে রাউন্ডলি।
1: আচ্ছা, এইভাবে রাউন্ডে যায়। তার মানে এখন এই যে জল দেওয়াটা একটা মস্ত বড় কাজ, না?
3: এখন জল না দিলে তো গাছ মারা যাবে,
1: গাছ মারা যাবে। আচ্ছা, এই নতুন পাতা হতে আর কতটা সময় লাগবে?
3: মোটামুটি মাস মাসের শেষে যাবে।
1: মার্চ মাসে যাবে,
3: হ্যাঁ, মাস মাস
1: তখন নতুন চা পাতা উঠবে?
3: না, নতুন চা।
1: আচ্ছা, তখন নতুন চা পাতা উঠবার সময় যখন চা পাতা তোলা হবে, তখন কি মেশিন দিয়ে আপনারা তোলেন না হাতে তোলেন?
3: আমরা তো হাতেই তুলি, হাতে
1: হাতে
3: প্লাকিং ভালো হয়।
1: হাতে প্ল্যাকিং
3: হ্যাঁ,
1: ভালো হয়। তো
3: পাতা
1: কতজন লেবার সেই সময় চা পাতা তোলে?
3: ওই তো 25 জনেই হয়ে যায়।
1: তো তাদেরকে তখন কি হিসেবে রেট দেন?
3: তারা যেরকম
1: পার কেজি হিসেবে?
3: পার কেজি হিসেবে না,
1: তাহলে
3: একটা
1: হাজিরা হিসেবে?
3: হ্যাঁ, হাজিরা হিসেবে, হাজিরা
1: হাজিরা
3: হিসেবে থাকে, যার যেটা বেশি তুলে অতিরিক্ত ওদের ওটা বোনাস হিসেবে থাকে।
1: তো কত কেজি পর্যন্ত তুললে বোনাস পাবে না?
3: 30 কেজি পর্যন্ত তোলা হলো,
1: আচ্ছা,
3: তোলার পর যেটা থাকলো ওটা হয়ে গেলো হাজিরা,
1: আচ্ছা,
3: তারপরে যেটা অতিরিক্ত তুলবে ওটা বোনাস কিসে হিসেবে যাবে আর কি,
1: কত টাকা?
3: 2 টাকা কেজি হিসেবে যাবে।
1: আচ্ছা, বা 30 কেজি পর্যন্ত তুললে কোনো কিছু পাবে না, 30 কেজি উপরে যত তুলবে তত পার কেজি 2 টাকা করে, তাই তো?
3: পার কেজি, হ্যাঁ,
1: পার কেজি 2 টাকা করে। আচ্ছা, আর বছরে কবার ওঠে চা পাতা?
3: ওটা প্রোডাকশনের পরে, ম্যাক্সিমাম 6টা থেকে 7টা, আর বেশি উঠছে না।
1: আপনি কতদিন ধরে কাজ করছেন এই চা বাগানে?
3: এই বাগানে মোটামুটি আমি 3 বছর হলো।
1: আচ্ছা, অভিজ্ঞতা আছে আপনার চা পাতার?
3: আছে, হ্যাঁ আছে।
1: আচ্ছা, চা পাতা তোলারও অভিজ্ঞতা আছে?
3: হ্যাঁ আছে।
1: আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এই সময়টাতে কি করছে এবং পরে কবে চা পাতা উঠবে সেটাও আমাদেরকে জানালেন। আর এই যে 45 বিঘা জমিতে কত প্রোডাকশন হয় বছরে?
3: বছরে ওটা আমাদের দাদাই বলতে পারে ভালো মতো, কারণ আমরা তো পাঠাই দিই ফ্যাক্টরি,
1: আচ্ছা,
3: কত আসে না আসে দাদার কাছে থাকে।
1: আচ্ছা আচ্ছা,
3: আমাদের যে মালিক।
1: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
3: মা আছে, বউ আছে, বাচ্চা আছে 2টা।
1: আপনি এখানে কত টাকা পান?
3: এখানে আমি 1700 টাকা পাই সপ্তাহ।
1: সপ্তাহে 1700 টাকা, এটাতে সংসার চলে?
3: হ্যাঁ চলে, কি করবো আর, পড়াশোনা করে তো ভালো কাজ পাইনি।
1: আচ্ছা আচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা,
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সবুজ সোনার দেশে, গ্রন্থনায় সম্প্রীতা আচার্য, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন সুফি গীত, শিল্পী শিল্পা রাও।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুফি গীত শিল্পী শিল্পা রাও, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন নয়াদিল্লির গণতন্ত্র মণ্ডপ রাষ্ট্রপতি ভবন থেকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর 2026 সালের বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান মিঠু সুর। এই অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। মিঠু সুরে আজকে প্রথম গানটি আমরা শুনে নেব শিল্পী পূর্ণ দাস বাউল।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
0: আচ্ছা নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই। এই বৃষ্টি হচ্ছে খুব জোর আমাদের এখানে, এই নামলো একটু আগে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি এখন সবাই সব জায়গায় হচ্ছে, তাই না?
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: আমাদের আমাদের দুদিন বন্ধ ছিল, আজকে আর কি নেমেছে বৃষ্টিটা,
0: আচ্ছা আচ্ছা।
1: এবং গরমটা কিন্তু আছে একদম।
0: হুম হুম
1: মানে
0: হুম হুম হুম
1: আর দিদি ভাই, আমার একটা পছন্দের গান, সেটা হচ্ছে আপনার ওই গোষ্ঠগোপাল দাসের, যদি কোনো গান আপনার সংগ্রহে থাকে তাহলে শোনাবেন।
0: হ্যাঁ হ্যাঁ, এই
1: আর
0: এখনই শুনিয়ে দেবো আপনাকে, ঠিক আছে?
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা দিদি ভাই, হ্যাঁ খুব ধন্যবাদ
0: হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন,
1: হ্যাঁ ভালো
0: নমস্কার।
1: থাকবেন। হ্যাঁ নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন 9434076705 9434076705। আজ সিভিল ইনভেস্টিচার সেরিমনি অনুষ্ঠিত হল নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে দুটি বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করলেন। প্রথম অনুষ্ঠানটি 25 মে 2026 অনুষ্ঠিত হয়, যেখানে 26 জন

0: প্রাপককে সম্মানিত করা হয়। এবং দ্বিতীয় অনুষ্ঠানে অর্থাৎ আজ 23 জুন 2026 65 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হলো। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আপনারা ভালো আছেন তো?
0: কোথা থেকে বলছেন?
1: ফালাকাটা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, ভালো আছি।
1: হ্যাঁ, আপনারা ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো তো?
1: হ্যাঁ, আমিও ভালো।
0: আচ্ছা,
1: একটা গান বলবো, শোনাবেন?
0: হ্যাঁ বলুন বলুন,
1: গম্ভীরা গান শোনান।
0: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
1: আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের একজন শ্রোতা বন্ধু প্রবীর বাবু, উনি গোষ্ঠ গোপাল দাসের একটি গান অনুরোধ করেছিলেন, এখন তাঁর জন্য এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। তো যে কথায় আজকে ছিলাম, যে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে সম্মানিত করলেন। দ্বিতীয় বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে 65 জন প্রাপক ছিলেন, যার মধ্যে পদ্মবিভূষণ 2টি, পদ্মভূষণ 7টি এবং পদ্মশ্রী 56টি।

0: প্রাপকদের মধ্যে রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ শিবু সোরেন, টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি এবং গায়িকা আলকা ইয়াগনিক। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
1: আমি সুবল ভেড়িয়া থেকে, আমার নাম হরিহর দাস।
0: হরিহর দাস, কোথা থেকে বলছেন?
1: সুবল ভেড়িয়া
0: কোন জেলা?
1: মানে বোড়াগঞ্জ পঞ্চায়েত।
0: সুবল ভিটা,
1: হ্যাঁ, ওই কালকুচিং স্কুল আছে,
0: আচ্ছা আচ্ছা,
1: ওর পাশেই আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন কেমন আছেন বলুন।
1: ভালোই আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালোই আছি। শুনছেন আমাদের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি? শোনেন।
1: হ্যাঁ, আমি তো ধরেন 10 বছর থেকে আমি রেডিও চালাই, শুনি, মানে আমি তো সব সময়ই শুনি।
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1: আপনাকে
0: হ্যাঁ বলুন, কেমন লাগে অনুষ্ঠান, কেমন লাগে?
1: অনুষ্ঠান তো অনেক ভালো লাগে, আগে সে অনেক পরিবর্তন হয়েছে।
0: হুম হুম, অবশ্যই সময়ের
1: আগে
0: সাথে
1: ধরেন,
0: সাথে তো সবই পরিবর্তন হয়।
1: হ্যাঁ
0: হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
1: হ্যাঁ, শুনতে
0: আচ্ছা, ভালো থাকবেন, ভালো থাকবেন।
1: আচ্ছা, আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার, নমস্কার। তো শ্রোতা বন্ধুরা, চলে যাই এবারের গানে, শিল্পী সহজ মা।

শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। এবারের গানটি শুনবেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, মিঠু সুরে আজকে যে আলোচনায় ছিলাম, দ্বিতীয় বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠান পদ্ম পুরস্কার, সেখানে আজ মোট পদ্মবিভূষণ দুটি, পদ্মভূষণ সাতটি এবং 56টি পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। মোট পুরস্কার প্রাপকদের আনুষ্ঠানিক তালিকায় 113টি পদ্মশ্রী, 13টি পদ্মভূষণ, 5টি পদ্মবিভূষণ রয়েছে। শিল্পকলা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা এবং সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। 2026 সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা মরণোত্তর ধর্মেন্দ্র সিং দেওল। পদ্মভূষণ গ্রহণ করেছেন 2026 অলকা ইয়াগনিক, শিবু সোরেন এবং বিজয় অমৃতরাজ, টেনিস তারকা। পদ্মবিভূষণ তালিকায় আরও রয়েছেন কে টি থমাস, এন রঞ্জন, পি নারায়ণন, ভি এস অচ্যুতানন্দন। চলে যাই আমাদের মিঠু সুর অনুষ্ঠানে। পরের গানে শিল্পী রুনা লায়লা।

শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনছেন মিঠু সুর। অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করতে হবে যে নাম্বারে, নাম্বারটি আবার বলছি 9434076705 9434076705। এবারে যে গানটি আমরা শুনব, শিল্পী অংশুমান রায়ের কণ্ঠে।

শুনলেন শিল্পী অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি, দাদা পায়ে পড়ি রে, এই অ্যালবাম থেকে। গানটি শুনলেন, দাদা পায়ে পড়ি রে শীর্ষক গানটি অত্যন্ত জনপ্রিয় গান হয়েছিল এক সময়। তো শ্রোতা বন্ধুরা, লাইভ ফোনিন অনুষ্ঠান মেঠো সুর একদম শেষের পথে চলে এসেছে। আমাদের হাতে সময় একেবারেই আর নেই। আজকে আমরা এখানে আলোচনা করলাম সিভিল ইনভেস্টিচার সেরিমনি নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি ভবনে মাননীয় ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রদান করলেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি, মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপ।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী বিশ্বজিৎ সরকার।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের শিল্পী ইয়াসু দাস।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন হাম আপকে হ্যায় কন ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

রাম তেরি গঙ্গা মাইলি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন ইজাজত ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে মেরা কোচ সামান লটা দো এই গানটি।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীত শিল্পী অলোক আয়াগ্নিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সরকার পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির উপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ডক্টর মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ডক্টর মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন, জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: আনে ওয়ালে দো সালো মে সহকারিতা মন্ত্রালয় সুনিশ্চিত করেগা কি দলহন কা এক দানা ভি এনসিসিএফ ও নাফেড মে ব্যাপারিও কে মাধ্যম সে না সিধা কিসান।

0: के माध्यम से आए, जिससे मुनाफा पूरा किसानों के पास। हमने इंफ्रास्ट्रक्चर बना दिया है, अब इंफ्रास्ट्रक्चर को नीचे तक पहुंचाना है। और उसमें मैं मानता हूं कि नाफेड और एनसीसी अपने भी दृढ़ता के साथ शुद्ध तरीके से काम करने की शुरुआत करनी पड़ेगी, तभी जाकर परिणाम मिलेंगे।
1: বিদেশ মন্ত্রক জানিয়েছে, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains, as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
1: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.8151 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেক বাতনমুখ এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদেন নিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জের ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আইয়ের ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবল

0: গ্রুপে। গত রাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। রাত 8:00 শুনবেন হাওয়া মহল। 8:15 অনুষ্ঠান চিত্রলোক। রাত 9:00 শুনবেন আপ কে লিয়ে। 9:30 আজকে ফানকার। রাত 10:00 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়াগীত। রাত 10:30 ঢলতি যায় রাত।

এখন আজকের আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, মাধ্যমিক 2026-এর চতুর্থ স্থানাধিকারী রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম জোয়ারদারের সাক্ষাৎকার।

নটা বেজে ৩০ মিনিটে শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। ১০টা বেজে ১০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাশা ঘোষাল। রাত ১০টা বেজে ৩০ মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনির জানালা। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি ৭১১ কিলোহার্টজে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে তিনি বলেন, মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে আজ 65 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1993 সালে বৌবাজার বোমা বিস্ফোরণে অন্যতম আসামি রশিদ খানের কারামুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু। একটানা বর্ষণের জেরে তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ বেশ কয়েকটি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। আজ সেই বিস্তারিত খবরে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, তার নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
1: যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আমার নাকে খুন করেছিল, তার মা বিচার পায়নি। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে।
0: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
1: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন, আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই।
0: তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কলকাতার রাস্তার নামকরণ খতিয়ে দেখার জন্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শ্রী অধিকারী জানান। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জী সরকার বিএসএফ কে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছে। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি জানান। রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটা তারের বেড়া দিতে এখনও পর্যন্ত বিএসএফ এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। সরকারি সম্পত্তি রক্ষায় আগামী বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই 3 বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন।

এরাজ্য থেকে আজ যাদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ বেরা, দীপক বর্মন প্রমুখ। কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। কেওড়াতলা মহাশ্মশানের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস বিধানসভার অভ্যন্তরে পালন এবং বক্তব্য সংকলন করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তিনি আজ অধ্যক্ষকে একটি চিঠিও দেন। উচ্চশিক্ষা দপ্তর আজ থেকে 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণের অন্যতম আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রশিদ খানের মুক্তি নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 33 বছর সংশোধনাগারে থাকার পর রশিদ দিল্লি হাইকোর্টে মামলা করলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে রশিদকেও। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় তাকে রক্ষাকবচ দিলেও তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশকে শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর নগর উন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতার এস এন ব্যানার্জি রোড, ডাফরিন রোড, মেয়র রোড, কলকাতার হাইকোর্ট চত্বরে ভেঙে পড়ে একাধিক গাছ। এ জেরে বহু জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। ডাফরিন রোডে একটি অস্থায়ী মূর্তিও ভেঙে পড়ার খবর মিলেছে। উত্তর কলকাতা ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট, নিউ আলিপুর, আলিপুর এলাকায় বেশ কিছু জায়গায় রাস্তায় জলও জমে যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টির কারণে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সিকিমের রংপো, রোড়থাং রোডে ধস নেমে আজ সকালে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কোচবিহারে 2 জন, পুরুলিয়ায় 2 জন এবং মুর্শিদাবাদে 4 জনের মৃত্যু হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এরাজ্য থেকে 5 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, মাধ্যমিক 2026-এর চতুর্থ স্থানাধিকারী রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম জোয়ারদারের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠ।
1: শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, মাধ্যমিককে সাফল্যের শিরোপায় যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা নিয়ে আজ আমি সৌমিতা আঠ আবারও একবার হাজির হয়েছি। আর আজ আমি কথা বলে নেব রায়গঞ্জ করোনেশন হাই স্কুল থেকে পাঠরত ছাত্র সোহম জোয়ারদারের সঙ্গে। ও মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। সোহম, কেমন আছো? অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তোমাকে।
2: নমস্কার, অসংখ্য ধন্যবাদ, ভালো আছি।
1: তোমাকে প্রথমে জিজ্ঞেস করছি, তুমি এই যে মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছো, তো সেই জায়গায় তুমি কি এটা আশা করেছিলে না আরো একটু বেশি আশা করেছিলে?
2: না, আমি আশা করেছিলাম ভালো রেজাল্ট হবে, কিন্তু এতটা ভালো হবে আশা করিনি।
1: আচ্ছা, এতটা ভালো হবে আশা করনি, কতটা ভালো হবে আশা করেছিলে?
2: র্যাঙ্কের মধ্যে থাকবো এটা তো আশা করেছিলাম,
1: মাধ্যমিকে 10-এর মধ্যে থাকবে আশা করেছিলে, কিন্তু চতুর্থ হয়ে যাবে সেটা করনি আশা। তো সেই প্রথম যখন শুনলে সেই উপলব্ধিটা কিরকম ছিল, কি করছিলে তখন তুমি?
2: হ্যাঁ, তখন তো টিভিতে দেখছিলাম রেজাল্টটা, তো যখন নামটা শুনলাম তখন আনন্দিত হয়েছিলাম, খুবই ভালো লাগছিল।
1: আচ্ছা, আর বাবা মা কোথায় ছিলেন? বাবা মা কি করছিলেন তোমাকে এসে?
2: টিভি দেখছিলেন।
1: আচ্ছা, মানে খবরটা শোনার পর কি অনুভূতিটা বলো, বাড়ির পরিবেশটা কিরকম হয়ে উঠেছিল হঠাৎ করে?
2: আমি তো খুব খুশি হয়েছিলাম, বাবা মা খুব খুশি হয়েছিল, তারা মানে আনন্দে,
1: জড়িয়ে ধরে আদর করেনি?
2: হ্যাঁ খুব
1: সেটাই,
2: আনন্দিত হয়েছিল,
1: সত্যি তাই, আনন্দেরই তো খবর। তা তোমার প্রাপ্ত নম্বর এবং সব বিষয়ের নম্বর গুলো একবার বলে দাও।
2: আমার হচ্ছে সর্বমোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 694, বাংলায় 97, ইংলিশে 99, ম্যাথে 100, লাইফ সায়েন্স 100, ফিজিক্যাল সায়েন্স 100, হিস্ট্রি 100 আর জিওগ্রাফি 98।
1: আচ্ছা, ওই জায়গাগুলো একটু কাটা পড়ে গেছে, তাই একটু, না হলে হয়তো আরো এগিয়ে যেতে পারতে। তো তোমার কি কোথাও খামতি মনে হচ্ছে, যে কোনো জায়গাটা একটু কম হয়ে গেছে, আরো একটু ভালো হতে পারত?
2: হ্যাঁ, জিওগ্রাফিটা আরো ভালো হতে পারতো,
1: আর একটু হতে পারত। আচ্ছা,
2: হ্যাঁ হ্যাঁ।
1: তো সেটা কি তোমারই ভুল নাকি গন্ডগোল অন্য জায়গায়?
2: না, নিশ্চয়ই আমারই ভুল হয়েছে কোনো উত্তরে, ওই জন্য
1: ও আচ্ছা আচ্ছা
2: আরো ভালোভাবে লিখতে হতো।
1: আচ্ছা আচ্ছা, তো তুমি কতক্ষণ পড়াশোনা করতে?
2: সেভাবে তো কোনো নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করতাম না, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণই পড়তাম।
1: আচ্ছা, ভোরবেলায় পড়তে না রাত্রে বেলায়?
2: ভোরবেলায় এমনি পড়া থাকতো টিউশন, আর এছাড়া এমনি রাত্রেও পড়তাম, আর বিকেলে যখন স্কুল থাকতো না দুপুরবেলা তখন পড়তাম।
1: আর কতজন গৃহশিক্ষক ছিলেন সাহায্য করার জন্য?
2: গৃহশিক্ষক হচ্ছে আমার 6 জন ছিলেন মোট,
1: মানে প্রতিটা সাবজেক্টের?
2: হ্যাঁ প্রতিটা সাবজেক্ট।
1: আচ্ছা আচ্ছা, তো কোন বিষয়টা খুব পছন্দের?
2: আমার হচ্ছে ইতিহাস খুব পছন্দের।
1: ইতিহাস পছন্দের, তো আর কোনটা পছন্দের না?
2: না পছন্দের না এরকম কোনো নেই, বিষয় সবগুলোই মোটামুটি ভালোই লাগতো, কিন্তু ইতিহাসটা বেশি ভালো লাগতো।
1: ইতিহাসটা বেশি ভালো লাগে। ভবিষ্যতে কি হতে চাও, ইতিহাসবিদ?
2: না, ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে।
1: ইঞ্জিনিয়ারিং পড়ার? কোন ট্রেড?
2: কম্পিউটার সায়েন্স।
1: কম্পিউটার সায়েন্স, তাহলে তোমার মানে বিজ্ঞান বিষয়ে নিশ্চয়ই আগ্রহ বেশি, না হলে ইঞ্জিনিয়ার হতে চাইছো, প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে চাইছো?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান পড়তেও ভালো লাগে খুব।
1: আচ্ছা, মানে ওটাতে আগ্রহ আছে আর এটার প্রতি ভালোবাসা আছে, তাই নাকি? তো তুমি কি ছোট্টবেলা থেকে করোনেশন হাই স্কুলেই পড়াশোনা করছো?
2: হ্যাঁ, ক্লাস 5 থেকে করোনেশন স্কুলে পড়ছি।
1: আচ্ছা, তো আগে কোথায় পড়াশোনা করতে একদম?
2: সারদা শিশু তীর্থে পড়তাম ক্লাস 4 অবধি।
1: আচ্ছা, তো তারপরে তুমি এখানে, তো ওখানের কাটানোর সময় এখানের এতটা বছর একদম 5 থেকে 10 পর্যন্ত, তো সেই দুটো ওখানে ছোটবেলার কিছু কাটানোর সময়ের কিছু কথা যেগুলো মনকে খুব নাড়া দেয়, তো সেইগুলো তুমি একটু যদি বলো।
2: হ্যাঁ, সেখানে তো অনেক আগেকার ঘটনা, কিন্তু সেখানে আমার অনেক ভালো ভালো বন্ধু ছিল, এবং সেখানকার যারা

0: শিক্ষক ছিল, দাদা ভাই দিদি ভাই, তারা খুব ভালোভাবে পড়াতেন এবং খুবই মানে বন্ধুর মতো মিশতেন ছাত্র ছাত্রীদের সাথে, এবং তারা এবং মাধ্যমিকের রেজাল্টের পরেও তারা এসেছিলেন আমার বাড়িতে।
1: আচ্ছা, মাধ্যমিকের রেজাল্টের পরেও এসেছিলেন? তাহলে তোমাদের সহপাঠীরা তো এবারে ওই স্কুল থেকেও তো ভালো রেজাল্ট হয়েছে, তারাও
0: হ্যাঁ হ্যাঁ
1: তাহলে মানে তোমারই সহপাঠী, তারা তোমারই বন্ধু। তারা তো কোন
0: হ্যাঁ
1: বন্ধুকে
0: তারা আমার
1: বেশি
0: সাথে পড়তো।
1: হ্যাঁ তাহলে তোমার কোন বন্ধুকে বেশি মনে পড়ে?
0: বন্ধু অনেকেই আছে, মানে স্কুলের অনেকেই আছে, মানে তারা র্যাঙ্ক করেনি কিন্তু এমনি আছে অনেক ভালো বন্ধু।
1: আচ্ছা আচ্ছা, আর এখানের কাটানোর সময়?
0: হ্যাঁ কর্ণেশনের তো খুব ভালো ভালো মানে অভিজ্ঞতা আছে, কর্ণেশন স্কুলে খুব
1: হ্যাঁ
0: ভালো
1: সেটাই
0: জায়গা।
1: শুনতে চাইছি, কি ভালো ভালো অভিজ্ঞতা আছে।
0: এখানে হচ্ছে আমরা টিফিন টাইমে খেলতাম, আর খুব মজা হতো বন্ধুদের সাথে, আর ক্লাস গুলো খুব ভালো লাগে শিক্ষকদের।
1: আচ্ছা, কোন স্যারকে খুব পছন্দ?
0: সব স্যারের ক্লাসই ভালো লাগতো আমার মোটামুটি।
1: আচ্ছা, মাস্টারমশাইরা বকাছকা করেনি?
0: বকা দিতেন অবশ্য,
1: বকা দিতেন কেন? বকা দিতেন কেন, কি করতে তুমি?
0: না না আমাকে বকা দিতেন, এমনি বকা দিতেন ছাত্রছাত্রীদের, আমি তো কিছু করতাম না।
1: ও, তুমি কিছু করতে না, তুমি খুব গুড বয়। আচ্ছা, আমি বাবা মাকে জিজ্ঞেস করবো তুমি কেমন গুড বয়। তুমি ছোটবেলায় বাড়িতে কিছু দুষ্টুমি করনি?
0: হ্যাঁ দুষ্টুমি তো করতাম,
1: আচ্ছা, তো কি করতে শুনি শুনি।
0: কিছু করতাম না, এমনি মানে জিনিসপত্র ভেঙে দিতাম হয়তো, এরকম
1: কেন রাগে
0: এমনি ভেঙে যেত।
1: হাত থেকে পড়ে ভেঙে যেত এমনি এমনি? আচ্ছা
0: হ্যাঁ
1: শুনবো। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে?
0: পড়াশোনার পাশাপাশি আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে, আর গান শুনতে ভালো লাগে।
1: তো গল্পের বই, কোন গল্পের বই পড়তে ভালো লাগে?
0: গল্পের বই অনেকে মানে সত্যজিৎ রায়ের লেখা, বিদেশি বিভিন্ন লেখক আছেন তাদের লেখা ভালো লাগে।
1: আচ্ছা, বিদেশি কোন কোন লেখকের একটু নাম
0: বিদেশি
1: শুনি।
0: যেমন এইচ জি ওয়েলস আছেন, তারপরে হচ্ছে লুই স্টিভেনসন, আরো অনেকে আছেন, যেমন হচ্ছে এডগার অ্যালান পো।
1: আচ্ছা, গল্পের বই পড়তে তো ভালো লাগে, সত্যজিৎ রায় বললে, সত্যজিৎ রায়ের কোন গল্প পড়তে ভালো লাগে?
0: সত্যজিতের প্রফেসর শঙ্কুর যে অ্যাডভেঞ্চার কাহিনীগুলো আছে সেগুলো পড়তে খুব ভালো লাগে।
1: আমরা সবাই মোটামুটি ফেলুদা, প্রফেসর শঙ্কু, কেউ বা পাণ্ডু পোদ্দার একটা তো, বা কেউ ব্যোমকেশ হয়ে উঠি মাঝে মাঝে। তো তুমি বলছো প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, তো তুমি মাঝে মাঝে কি অ্যাডভেঞ্চার করেছো?
0: না অ্যাডভেঞ্চার তো করিনি,
1: করনি তো? প্রফেসর শঙ্কু পড়ে পড়ে মাঝে মাঝে হয়ে উঠতে ইচ্ছে করেনি ওরকম?
0: না ওগুলো গল্প পড়তে ভালো লাগতো কিন্তু ওগুলো তো মানে ইচ্ছা করেনি ওরকম।
1: অত ইচ্ছে করেনি। আচ্ছা, তো গান শুনতে ভালো লাগে, কোন গান শুনতে ভালো লাগে, কি ধরনের গান?
0: গান তো আমার মানে এমনি ইংলিশ গান এগুলোই শুনি।
1: আচ্ছা, তাহলে একটা ইংলিশ গান শোনাবে আমাদের?
0: না আমার তো মানে সেভাবে গান মুখস্থ নেই, এমনি শুনতেই ভালো লাগে এমনি।
1: ও, মুখস্থ নেই, শুনতেই ভালো
0: না
1: লাগে।
0: শুনতে বেশি ভালো লাগে,
1: আচ্ছা,
0: করতে পারি না।
1: করতে পারো না নাকি? করো, আস্তে আস্তে গুনগুন করে আমাদেরকে শোনাচ্ছ না, কোনটা?
0: না না মুখস্থ নেই সত্যি।
1: মুখস্থ নেই। আচ্ছা, আর কি কি করতে ভালো লাগে?
0: আর এমনি এগুলোই ভালো লাগে, গল্পের বই পড়তে, গান শুনতে, এছাড়া মাঝে মাঝে ছবি আঁকাই এমনি।
1: আচ্ছা, কি ধরনের ছবি আঁকতে ভালো লাগে?
0: ছবি বিভিন্ন রকম ছবি আছে, এমনি কার্টুনের ছবি আঁকাই আমি।
1: কার্টুন?
0: হ্যাঁ
1: তো কি ধরনের কার্টুন আঁকো তুমি, মিকি মাউস
0: না না
1: নাকি
0: ওই কার্টুন নেই, এমনি কার্টুন।
1: এমনি কার্টুন? তাহলে ডিফারেন্ট প্রতিভা তোমার এটা একটা। আর কি কি পছন্দ করো বলো বলো, কবিতা টবিতা লেখো,
0: না না না
1: গল্প?
0: না গল্প লিখি না, পড়তেই ভালোবাসি।
1: আর কি কি করো, খেলাধুলো?
0: হ্যাঁ খেলাধুলো মাঝে মাঝে করি বন্ধুদের সাথে, ক্রিকেট খেলি, এমনিও খেলি।
1: আচ্ছা, ক্রিকেট খেলো, আর কি খেলো?
0: না ক্রিকেটটাই খেলে সবাই আমরা,
1: ও, আর কাকে পছন্দ ক্রিকেটা?
0: ক্রিকেটার তো মানে ক্রিকেট খেলা সেভাবে দেখিনি আমরা, খেলি আমরা ফুটবল দেখি এমনি।
1: ফুটবল দেখো, কাকে পছন্দ ফুটবলার?
0: ফুটবলার অনেককেই ভালো লাগে, মেসি রোনালদো, তারপরে আরো অনেকে আছে, হালান্ড, অনেকে ভালো খেলে।
1: মাঝে মাঝে কি ওরকম শট মারতে ইচ্ছে করে?
0: হ্যাঁ ইচ্ছা তো করে।
1: আচ্ছা, আপাতত পড়াশোনায় গোলটা দিতে চাইছো নাকি বলো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তারপরে খেলাধুলো, তা কি পছন্দ নয় বলো তোমার? অনেক কিছু তো পছন্দ শুনলাম, আর কি কি পছন্দ না তোমার, করতে একদম পছন্দ না তোমার, তবু জোর করে করে কেউ করায়?
0: পছন্দ না এরকম তো অপছন্দের কিছু করার কাজ নেই সেরকম।
1: আচ্ছা, সেটা আমি মাকে জিজ্ঞেস করব। তোমার মা ঠিক জানেন যে তোমার কোনটা পছন্দ না তো? যা
0: হ্যাঁ
1: ঠিক আছে, কোনটা মায়ের হাতের কোন খাবার খেতে পছন্দ, কি খেতে ভালোবাসো তুমি?
0: এমনি পনির আর চিকেন এগুলোই ভালো লাগে।
1: মা কোনটা জোর করে করে খাওয়ায় কিন্তু তোমার একদম পছন্দ না সেটা?
0: না না এরকম কিছু নেই, আমি খাই না।
1: তুমি খাও না, না তুমি সবকিছু খাও, কোনটা?
0: না না জোর করে কিছু খাওয়ায় না।
1: ও আচ্ছা, তাহলে তুমি গুড বয়। আচ্ছা, তো এখন কোন বিষয়

0: বেশি পড়তে ভালো লাগছে? বিজ্ঞান বিষয়? তো তোমার কম্বিনেশন কি কি আছে?
1: আমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়ো দিয়েছে।
0: মানে তুমি
1: হ্যাঁ
0: ইঞ্জিনিয়ারিং হতে চাইছো, কিন্তু তুমি দুটো
1: হ্যাঁ
0: বিষয়েই রেখেছো আর কি। তো তুমি কি কি সাবজেক্টের জন্য কি কি তুমি সহায়ক বই ব্যবহার করতে, আর
1: মানে
0: কিরকম
1: গত
0: প্রস্তুতি
1: মাধ্যমিক,
0: নিয়েছিলে সেটা একটু তোমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের উদ্দেশ্যে বলো।
1: হ্যাঁ প্রস্তুতি বলতে মানে যেটা আমাদের শিক্ষকরা বলতেন, স্কুল শিক্ষক এবং গৃহ শিক্ষক, সেগুলোই মেনে চলতাম। এবং হচ্ছে সবার আগে যে টেক্সট বইগুলো আছে, পাঠ্যপুস্তক, সেগুলো ভালো করে পড়তাম। তারপরে সেগুলো পড়ার পরে বিভিন্ন নোটস ও সহায়ক বই দেখতাম। পাঠ্যপুস্তক থেকেই ভালো করে পড়তে হবে, তাহলে প্রচুর কোশ্চেন কমন পাওয়া যাবে।
0: প্রচুর কোশ্চেন কমন পাওয়া যাবে, এটা একটা মানে সাফল্যের চাবিকাঠি, তাই তো? এরপর বলো, তুমি স্কুলের দিক থেকে কতটা সহযোগিতা পেয়েছো, আর
1: হ্যাঁ স্কুলের
0: কতটা তুমি কৃতিত্ব স্কুলকে দেবে, কতটা নিজেকে দেবে, এবং কতটা বাড়ির এবং গৃহ শিক্ষক শিক্ষিকাকে দেবে?
1: হ্যাঁ স্কুলের শিক্ষকরা হচ্ছে যথেষ্ট সাহায্য করেছেন। তারা প্রায় সপ্তাহে মোটামুটি প্রত্যেক দিন স্কুল যেতাম,
0: হুম
1: তো
0: হুম
1: তারা ভালোভাবেই পড়াতেন এবং যেগুলো বিষয়ে অসুবিধা আছে সেগুলো বুঝিয়ে দিতেন।
0: আচ্ছা, আর বাড়িতে মা বাবা কেমন সাহায্য করেছেন?
1: মা বাবাও সাহায্য করতেন, তারাও আমাকে পড়াতেন।
0: আচ্ছা, আর রাত্রে বেলায় কি মা পাশে বসে থাকতো না বাবা বসে থাকতেন, কোনটা?
1: হ্যাঁ মা বসে থাকতো,
0: রাত্রে বেলা পড়াশোনা করার সময় কটা পর্যন্ত পড়াশোনা করতো তুমি?
1: 12টা সাড়ে 12টা হয়ে যেত তখন।
0: আচ্ছা, ততক্ষণ মা বাবা দুজনে বসে থাকতেন।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, তো গৃহ শিক্ষক শিক্ষিকাদের কৃতিত্ব কতটা?
1: হ্যাঁ গৃহ শিক্ষক মানে তারাও যথেষ্ট সাহায্য করেছেন, সবসময় পাশে ছিলেন এবং যে কোনো অসুবিধার সময় তারা সাহায্য করতেন, যখন তখন কল করে ধরতেন এবং সমস্যাগুলো বুঝিয়ে দিতেন।
0: আচ্ছা, তো তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়বে, তোমার কোনো কলেজ বা অনেকের আইআইটি পছন্দ থাকে, তো সেরকম
1: হ্যাঁ
0: কোনো কি জায়গা পছন্দ আছে?
1: হ্যাঁ আমার আবার আইআইটি বোম্বেতেই পছন্দ।
0: আইআইটি বোম্বেতে পছন্দ, কম্পিউটার সায়েন্স নিয়ে এগিয়ে যেতে চাইছো? তো তুমি যে কম্পিউটার সায়েন্স নিয়ে এগিয়ে যেতে চাইছো, তো কম্পিউটার সায়েন্সের তোমার মানে আগ্রহটা হলো কেন?
1: না আগ্রহ বলতে আমার হচ্ছে টেকনোলজি খুব ভালো লাগে, টেকনোলজি বিভিন্ন নতুন নতুন এআই এইসব নিয়ে আগ্রহ রয়েছে, তাই জন্য আমি কম্পিউটার সায়েন্স।
0: আরো কিছু গবেষণা কি করতে চাইছো, কিছু নতুন কিছু
1: হ্যাঁ হ্যাঁ
0: প্রযুক্তি?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই এআই নিয়ে গবেষণা করার ইচ্ছা রয়েছে,
0: আচ্ছা,
1: যাতে আরো উন্নত করা যায় সেটাকে।
0: বেশ বেশ, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
1: হ্যাঁ থ্যাংক ইউ।
0: এখন আমরা সোহমের বাবার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে।
2: হ্যাঁ নমস্কার ম্যাডাম,
0: হ্যাঁ,
2: বলুন।
0: আপনার নাম, আপনি কি করেন,
2: আমি মিন্টু জোয়ারদার, আমি স্কুল শিক্ষক।
0: কোন স্কুলের কোন বিষয়?
2: আমি রায়গঞ্জ থেকে 9 কিলোমিটার মতো দূরত্ব একটা গোপালচন্দ্র বিদ্যাপীঠ বলে একটি স্কুল, রাজবাড়ি রয়েছে আমাদের এখানে, ভূপালপুর রাজবাড়ি। সেই রাজবাড়ির ভেতরেই একটা হায়ার সেকেন্ডারি স্কুল, সেই স্কুলে কর্মরত বর্তমানে।
0: আচ্ছা, কোন বিষয়
2: আর
0: আপনার?
2: আমার বায়োলজিক্যাল সায়েন্স,
0: আচ্ছা
2: বিওলজিতে মাস্টার ডিগ্রি।
0: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ
0: এই যে সোহম এত ভালো সাফল্য পেয়েছে, আপনাদের অনুভূতিটা কিরকম? আপনারা এতটা কি আশা করেছিলেন না আরো বেশি আশা করেছিলেন?
2: না আশা তো ছিলই, টেস্টের রেজাল্টের সময় ওর শারীরিক অসুস্থতার মধ্যে একটু পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে একটু মানে ওর স্কুলের যে কম্পিটিশন ছিল
0: আচ্ছা
2: সেক্ষেত্রে একটু পিছিয়ে গেছিল। মানসিকভাবে কয়েকটা দিন ভীষণ ভাবে সেটাকে নাড়া দিয়েছিল, যেটা মানে একদম সত্যি করে যেটা বলছি, কিন্তু মনের মধ্যে এটা একটা ইচ্ছা ছিল যে ও নিশ্চিত ভাবে ওর আগের জায়গায় ফিরে আসবে। আর যে জায়গায় ছিল টেস্টে সেখান থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে নিশ্চিত ভাবে 10-এর মধ্যে থাকবে, যদি খুব অঘটন কিছু না ঘটে। আসলে আমরা ওর সব থেকে যে বিষয়টা নিয়ে চিন্তিত ছিলাম সেটা হচ্ছে ওর স্বাস্থ্য, ও
0: ও
2: শারীরিক
0: কি
2: ভাবে
0: হয়েছিল?
2: মাঝে মাঝে সে সময় জ্বর হয়েছিল, মানে টেস্ট পরীক্ষাটা প্রথম 3টা পরীক্ষা মানে জ্বর গায়ে দিয়েছিল। হ্যাঁ মানে পরীক্ষা দিতে যেত তাও প্যারাসিটামল চলছিল সেই সময়, সেই জন্যই বুঝতে পারছিলাম না যে ওর হয়তো পরীক্ষার শারীরিক অসুবিধার জন্যই পারফরমেন্সটা খারাপ হলো, সেই জন্যই হয়তো টেস্টের রেজাল্ট একটু পিছিয়ে গেল, মানে চারিদিক থেকে একটা মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু ভেবেছিলাম যে হয়তো ওভারকাম করবে এই জায়গাটাই,
0: আচ্ছা
2: হ্যাঁ ভালো একটা জায়গায় যাবে এটা ভেবেছিলাম।
0: আচ্ছা আচ্ছা, মানে একটু মানে শরীরটা খারাপ ছিল বলে একটু ভয় ভয়
2: হ্যাঁ
0: পাচ্ছিলেন
2: হ্যাঁ
0: বটে, কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস ভরসা ছিল, সেটা ও পূরণ করেছে।
2: হ্যাঁ
0: তো আপনি তো একজন শিক্ষক এবং আপনি একজন সফল ছাত্রের বাবা, তো সেই হিসেবে আপনি কি বলবেন যে সাফল্যের চাবিকাঠি মূল মন্ত্রটি কি?
2: কি বলবো, এটা ইচ্ছে শক্তি তো থাকতেই হবে। আর যারা মোটামুটি একটা জায়গায় আছে

0: নিজেদের একটা লক্ষ্য রেখে এভাবে এগিয়ে যাচ্ছে, তাদেরকে শুধু একটাই কথাই বলবো যে ডেডিকেশন তো থাকতেই হবে, আর লক্ষ্যটাকেও স্থির রাখতে হবে আর উঁচুতে রাখতে হবে। মানে লক্ষ্যটা প্রথমে একটা সংকীর্ণ জায়গায় বা একটা মিডিল পয়েন্টে বাঁধলে হবে না, হাই লেভেলেই রাখতে হবে।
1: আচ্ছা,
0: তারপরে নিজে সর্বস্ব দাও, দিয়ে চেষ্টা করো, আর নেগেটিভিটি যেন মনের মধ্যে গ্রো না করে। আমি আমার ছেলেকে বলি, বাবা সবকিছু পজিটিভ ভাববে, যে তুমি পারবে না এই জায়গাটা তুমি ভেবো না, তুমি একবারে নাই পারতে পারো,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কিন্তু তোমার মনের মধ্যে যেন এই পজিটিভিটি থাকে, তোমাকে পারতেই হবে।
1: আচ্ছা,
0: এবার তোমার সেই পারাটা সর্বোচ্চ লেভেলে না পৌঁছাক, কিন্তু সর্বোচ্চ লেভেলের কাছাকাছি তো পৌঁছবে, এই
1: একদমই
0: জায়গাটাকে
1: তাই।
0: তোমাকে
1: হ্যাঁ,
0: স্থির রাখতে হবে।
1: মানে সেই লক্ষ্য উচ্চতেই রাখবো, তাহলে
0: হ্যাঁ
1: যতই আমি বন্ধুর পথ অতিক্রম করি বেশ
0: হ্যাঁ
1: কিছুটা তো এগিয়ে যেতে পারবোই,
0: একদম
1: একেবারে
0: একদম
1: শেষ সীমান্তে পৌঁছাতে না পারলেও
0: হ্যাঁ
1: সীমান্তের কাছাকাছি তো পৌঁছাবোই।
0: হ্যাঁ
1: হ্যাঁ, সেই আর কি। তো সেই জায়গা থেকে ও তো সেই আপনারা মূল মন্ত্র দিয়েছিলেন, সেই জায়গাটা থেকে ও আজকে সেই সফলতা অর্জন করেওছে। তো ছোটবেলা থেকে ও কেমন ছিল?
0: ওর একদম ছোটবেলাটা, মানে ও 28 ডিসেম্বর 2009 ওর জন্ম তারিখ, আর আমি ওই 2009 থেকে 2014 সালের শেষ পর্যন্ত প্রায় পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে কর্মরত ছিলাম।
1: আচ্ছা,
0: আমি 2014 ডিসেম্বরে জেনারেল ট্রান্সফারের মাধ্যমে অ্যাকচুয়ালি রায়গঞ্জে আসি।
1: হুম হুম
0: তো সেই একদম ছোটবেলাকার প্রায় 5 বছর সময়কাল ওর মা ওকে নিয়ে খুব কষ্টেই, এই আমাদের রায়গঞ্জ শহরে আমরা রেন্টে থাকতাম, ভাড়া থাকতাম, মানে খুব ওর মার সঙ্গেই ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিল। ওর মাই সব সময় আগলে রাখতো, বিভিন্ন সমস্যা হয়েছে শুধু হয়তো ফোনে শুনেছি, ইচ্ছা থাকলেও আসতে পারেনি, এরকমও দিন গিয়েছে। খুব মানে কঠিন রাত্রি কেটেছে, যে হঠাৎ রাত্রিবেলায় 3-4 জ্বর উঠেছে, এরকম হয়েছে অনেক সময়। আমি আসার ইচ্ছা থাকলেও পারিনি, সেক্ষেত্রে ওর মার এই কৃতিত্বটা অবশ্যই প্রাপ্য। এবং
1: হুম
0: আমি
1: হুম
0: সবসময় বলি, সব জায়গায় বলি, এবং বর্তমান যে ওর পড়াশোনা বা 5, 6, 7, 8, 9, 10 যে পড়াশোনার লেভেলটা, সত্যি কথা বলতে কি ও আমার কাছে আমার সাবজেক্টটা নিয়েও তেমন ভাবে বসে না, খুব জোর জবরদস্তি করে, কোনো সময় একটু হয়তো রেজাল্টটা একটু পিছিয়ে গেছে, সেক্ষেত্রে আমি ওকে বলেছি, বাবা আমার কাছে অল্প একটু অন্তত আমার বিষয়টা নিয়ে দেখো, আমি একটু চেষ্টা করি জায়গাটাকে, তোমার কোথায় কি হচ্ছে। কিন্তু ওর মা মূলত, ওর মা বায়োলজিক্যাল সায়েন্সের শিক্ষিকা, জীবন বিজ্ঞান বিষয়ের, ওর মা কষ্ট করে পড়েও আমি দেখেছি ওকে চেষ্টা করছে যে বাবা এইভাবে পড় বা বাবা এইভাবে দেখ, বা অনেক সময় এরকম আমার খুব ভালো লেগেছে, যেটা আমি ওদের সামনে কোনোদিন বলিনি, আজকেই বলছি, ওর মা পড়ছে, ছেলে কিন্তু ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ ও সেটা শুনছে।
1: মানে শুনে শুনে সে আমরা সে বেদের অপর নাম শ্রুতি, সেই আমরা
0: হ্যাঁ ঠিক, একদম একদম,
1: মানে
0: তার
1: কানে
0: ইনটিউশন
1: বিষয়টা, কানে বিষয়টা ঢুকে যাচ্ছে, ফলে মগজস্থ হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা।
0: আমি এটা দেখেছি। আর আমার মানে সোহমের আমি একটা মানে প্রশংসা, এটা ও তো দুষ্টুমি তো করতোই বিভিন্ন, মানে কোনো একটা জিনিস এনে দিলে ভেঙে ফেলতো বা ইত্যাদি এরকম করতো, আবার ওর মধ্যে একটা গোছানোর ভাবটাও ছিল, কোনো কিছু মানে বিষয়গুলো ঠিকঠাক, বা ছোটবেলায় ওর মা একটু যখন বড় হয়েছিল 5, 6, 7 বছর এরকম, আমি হয়তো ওখান থেকে আসতাম বা আমি এখানে যখন ট্রান্সফার হয়ে এসেছি, দেখেছি যে ওই বিছানা টিছানা করছে, মশারি খাটাচ্ছে ওর মার, সবকিছু এরকম একটু ছিল। তো এই দিকগুলো ভালো ছিল। তবে একটা বিষয়, ওকে আমি নির্দিষ্ট ভাবে কোনোদিনই বলিনি যে বাবা তোমাকে প্রথম হতে হবে, ও যেটা পেয়েছে আমি সেটাতে সবসময় খুশি থেকেছি।
1: হ্যাঁ হ্যাঁ
0: ও 100-এর মধ্যে হয়তো কোনো সময় 90 পেয়েছে বা 92 পেয়েছে, বা একটা
1: হ্যাঁ হ্যাঁ
0: টিউশনে একটা পরীক্ষা নিয়েছেন 90-এর মধ্যে, ও হয়তো প্রথম দিকের মার্কস স্কোর করে, কিন্তু দেখা গেল কোনো একটা পরীক্ষায় ও হয়তো ষষ্ঠ, সপ্তম, অষ্টম লেভেলে চলে গেছে। কিন্তু আমি ওকে একটা কথাই বলতাম যে কোনো অসুবিধা নেই,
1: হ্যাঁ হ্যাঁ
0: আসল জায়গায় তুমি দেখবে বেস্টটাই হবে তোমার। ওর মাও একই কথা বলেছে, পাঁচ ফাইনালে ওর মক টেস্ট গুলো দিয়েছে, সেই মক টেস্টের খাতাগুলো পরীক্ষার পরে ওখানকার মাস্টারমশাই এসে নিয়েছেন। আমি ওনাদেরকে একদম বললাম যে মাস্টারমশাই এখানে তো অনেক পিছিয়ে আছে, বললো হ্যাঁ পিছিয়ে থাকলে কি হবে, 3টে মক টেস্ট দিয়েছে কিন্তু প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার অনেক উত্তরণ ঘটেছিল, দ্বিতীয়টার সাপেক্ষে তৃতীয়টারও অনেক উত্তরণ ঘটেছিল। আমি বললাম হ্যাঁ সেটা ছিল একটা ক্রমিক, কিন্তু আমি ওর প্রাপ্ত নাম্বারটাতে খুশি থেকেছি। এবং আমি ওকে একটা কথাই বলতাম যে বাবা তুই আমাকে সবকিছু বলবি, কত নম্বর পেয়েছিস, হেজিটেশন ফিল করবি না, মানে
1: হ্যাঁ
0: ওর মধ্যে যেন ফ্রাস্ট্রেশন না আসে যে আমি একটু কম পেয়ে গেছি, বাবা মা কিছু বলবে, বাবা মা কিছু মনে করবে না তুমি কম
1: আবার
0: পেলে, আমি
1: অনেক
0: এটাকে বোঝানোর
1: বাচ্চাদের
0: চেষ্টা
1: মধ্যে,
0: করেছি।
1: হ্যাঁ আপনি এই কথাটা বললেন, এই কথাটা আমরাও যখন স্কুল কলেজে পড়ছি তখন অনেক বাচ্চাদের মধ্যে এই প্রবণতাটা আমি লক্ষ্য করেছি, যে একটু কম হয়তো নম্বর পেয়েছে তো সেই
0: হ্যাঁ
1: জায়গায় উইকলি টেস্টের খাতা বা রিপোর্ট কার্ড তারা বাবা মাকে দেখাতে রীতিমতো ভয় পাচ্ছে। মানে ভয়
0: হ্যাঁ
1: পাচ্ছে মানে কি, ওই একটা মনের মধ্যে দ্বন্দ্ব

0: বাবা মাকে দেখাবো? আমি তো এই বিষয়টা কম পেয়েছি, আমি দেখাবো কি করে? দেখালেই তো বাবা মা আমাকে বকাবকি করবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি একজন শিক্ষক এবং ওর মাও শিক্ষিকা, সেই জায়গা থেকে আপনারা সেই জায়গাটা তৈরি করতে পেরেছিলেন, তাই সে আজকে সাফল্যতা অর্জন করেছে।
1: একদম। ও যেমন ধরুন একটা উদাহরণ আমি বলি,
0: হুম হুম
1: যে টেস্টে ফিজিক্যাল সায়েন্সে একটু নাম্বারটা অনেকটা কম ছিল, 7-8 নম্বর একটু ডিফারেন্স ছিল,
0: হুম হুম
1: মানে ভাইস মার্কস থেকে কমে গেছিল।
0: হুম হুম
1: তা আমার মনে স্বাভাবিক একটা সমস্যা মানে এসেছিল, একটা চিন্তা যে কি ব্যাপার, ফিজিক্যাল সায়েন্সটা কি তাহলে সমস্যা হয়ে গেল নাকি কি হচ্ছে না হচ্ছে। আমি ওকেও জানতে দিইনি, কিন্তু করোনেশন হাই স্কুলের মাস্টারমশাই স্বপনবাবু আছেন, স্বপনচন্দ্র সরকার বাবু, সেই মাস্টারমশাইয়ের কাছে আমি সরাসরি গিয়েছি, কিন্তু ওকে আমি বুঝতে দিইনি। এবং আমি বলেছি, মাস্টারমশাই খাতাটা আমি দেখবো না, খাতাটা আপনি দেখে আমাকে একটু বলবেন যে যে ভুলগুলো করেছে সেইগুলো ও রিকভারি করতে পারবে কিনা এই পিরিয়ডটাই। তো উনি দেখে একদম আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি কোনো চিন্তা করবেন না, ও যে ভুলগুলো করেছে সেগুলো হয়তো এই রানিং মোমেন্টে পরীক্ষা দিয়েছে বলে, সেগুলো একটু প্র্যাকটিস করলে, সেগুলো আরেকটু যদি কনসেন্ট্রেট করে বারবার, ওগুলো তো এই সময় প্র্যাকটিসটাই হবে, এই ভুলগুলো একদম নিশ্চিত ভাবে উঠে যাবে ও। তা এই ধরনের আবার কোন সময় ইতিহাসের বা কোন সময় ভূগোলের মাস্টারমশাই, লাইফ সায়েন্সের মাস্টারমশাই তৃষাঞ্জন বাবু আছে, ওনাকেও আমি বলেছি যে মাস্টারমশাই এই 2 নম্বরটা ভুল হয়েছে, কেন হয়েছে আপনি আমাকে বলবেন, কিন্তু কখনোই জানতে দেবেন না ছেলেকে যে আমি আপনার কাছে জেনেছি, তাহলে বলবে তুমি কেন গেলে, কেন জানলে। হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটেছে। হ্যাঁ,
0: হ্যাঁ
1: যেটা আমি
0: হ্যাঁ
1: হয়তো ওই স্কুলের অনেক মাস্টারমশাইয়ের সঙ্গে আমার পরিচিত রয়েছেন, আমার হেড মাস্টারমশাই যেমন ওনার সঙ্গেও
0: হ্যাঁ
1: কথা হয়েছে, এইগুলোকে আমাকে করতে হয়েছে। আমি ওকে
0: হ্যাঁ
1: জানতে দিইনি যে বাবা তুমি কম পেয়েছো বলে, বা মাস্টারমশাইদের কাছে আমি এটা প্রথমেই বলেছি যে
0: হুম
1: মাস্টারমশাই আমি কিন্তু ওর ভুল হয়েছে বা নাম্বার কম পেলো কেন সেটা জানতে আসিনি, আমি এসেছি আপনাদের কাছে শুধু ওর ভুলটা ও পারবে কিনা শুধু আপনারাই দেখে আমাকে বলবেন।
0: হুম
1: হ্যাঁ,
0: মা কেমন
1: ইংরেজি,
0: করে রিকভার
1: হ্যাঁ
0: করবে?
1: হ্যাঁ, ইংরেজি সমুজ্জ্বল বাবু, ওনাকে আমি পার্সোনালি একদিন গিয়ে পেলাম না, উনি ছিলেন না সেদিন, আমি ওনাকে ফোন করে পরবর্তীতে ওর কম পাওয়ার কারণটা মানে কি রকম ভুল করেছে আমার সময় সেগুলো পরবর্তীতে সম্ভব কিনা রিকভারি করা, এই খোঁজ খবর গুলো আমি টাইম টু টাইম রাখার চেষ্টা
0: আচ্ছা,
1: করি।
0: তো আপনি একজন মাস্টারমশাই হিসেবে সফল ছাত্রের বাবা হিসেবে এটা কাজটা করেছেন, এটা কি প্রত্যেক বাবা মার, প্রত্যেক ছাত্রের বাবা মার ক্ষেত্রে করা সম্ভব?
1: 100% যদি আমি অভিভাবক অভিভাবিকার কথা বলি, এটা কিন্তু সম্ভব হয় না বাস্তবিক ক্ষেত্রে,
0: হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু বেশ কিছু পার্সেন্টেজ অভিভাবক অভিভাবিকাদের একটা প্রভিশন আছে, একটা সুযোগ রয়েছে, মানে অভিভাবক এবং শিক্ষকদের মিটিং এর সরকারি ব্যবস্থাপনায়
0: হ্যাঁ হ্যাঁ
1: ব্যবস্থা রয়েছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা গেছে যে একটা ধরুন ক্লাস 10-এর একটা ছেলে কদিন পরে ফাইনাল পরীক্ষা দিতে যাবে, অভিভাবক মিটিং স্কুল থেকে অর্গানাইজ করা হয়েছে একটা নির্দিষ্ট ডেটে, 7 দিন 10 দিন আগে ওনাদের চিঠি করা হয়েছে, গ্রুপ মেসেজ করা হয়েছে, কিন্তু আশ্চর্যজনক ভাবে 10% বা 15% অভিভাবক অভিভাবিকা আসতেন। আমি ব্যক্তিগত ভাবে আমার স্কুলে সেই সমস্ত আগত অভিভাবকদের আমি বলেছি, অনেকভাবে উদাহরণ দিয়েছি যে আপনি একটা জমিতে ফসলের বীজ ছড়িয়ে এসেছেন, আপনি যদি মাঝখানে গিয়ে কোনোবার জল না দেন, সার না দেন, কীটনাশক না দেন বা আদার যে পরিচর্যা গুলো দরকার সেই পরিচর্যা গুলো না করেন, আপনি জানেন যে ফসলটা 3 মাস পরে পরিপক্ক হবে, তা আপনি কি একদম 90 ডেজ পরে গিয়ে পরিপক্ক ফসলটা কাটতে যাবেন, সেই রকম ফলন নিয়ে চলে আসবেন? আপনারা ওই দিকে নিজেদের কনসেন্ট্রেট করেন, কিন্তু নিজের সন্তান যে আপনার সবথেকে বড় সম্পদ,
0: হুম হুম
1: তার প্রতিষ্ঠা হয়ে গেলে আপনার আর অন্য কোনো কিছু দরকার হবে না, আপনারা এখানে আসতে কেন ই করেন? আপনারা নিজেদের মধ্যে এই প্রচারটা করুন না যে ভাই চল, বা বন্ধু চল, বা দিদি আমার ছেলের তো মিটিং ডেকেছে, তোমারও তো আছে, চলো যাই একসঙ্গে, এটা করেন না কেন? তো আমরা এই শিক্ষা ব্যবস্থায় এই জায়গাটাই পিছিয়ে আছি, মানে অভিভাবক অভিভাবিকারা এই দিকটাই আমরা যাচ্ছি না, নিজেদের চেষ্টা দিন সময় বের করে অন্যান্য কাজকে বন্ধ রেখে আমরা যেতে পারছি না। আমি এটাই দিতে চাইছি
0: হ্যাঁ হ্যাঁ
1: যে অভিভাবক অভিভাবিকা যারা আছেন, মাস্টারমশাইদের কাছে, শিক্ষক শিক্ষিকা যারা স্কুলে রয়েছেন তাদের কাছে আসুন, আপনার এটা আসাটা উচিত, আপনি এটা যে কোনো সময় এসে একটা নির্দিষ্ট যে সময় আপনার জন্য অ্যালোট আছে, আসুন এসে আপনি জিজ্ঞেস করুন আপনার ফলাফলটা ছেলের কি করলে ভালো হবে বা এই
0: হ্যাঁ,
1: অবস্থায়।
0: এই যে আপনি পদ্ধতিটা বলছেন, এই পদ্ধতিটা যদি সঠিক যোগাযোগ রাখা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ছেলেমেয়েরা এগিয়ে যেতে বাধ্য। হ্যাঁ, যতটা এগিয়ে দেওয়া যায় এটাই আমাদের কাম্য। হ্যাঁ, তো ছোটবেলা থেকে ও, আপনি বলুন ওর কি পছন্দ কি পছন্দ না, দুষ্টুমি তো করতো বলছেন অল্প অল্প।
1: মায়ের কাছ থেকে শুনলেই বেশি ভালো হবে, ওর মার সঙ্গে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি

0: তো শিক্ষক কোন কোন সহায়িকা বা কোন কোন বই কিরকম পদ্ধতি অবলম্বন করলে ছাত্র
1: ও
0: ছাত্রী?
1: হ্যাঁ, ও বললো যেটা যে টেক্সট
0: হ্যাঁ
1: বই, ও
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: টেক্সট বই যেমন প্রত্যেকটা ওয়ার্ড পড়েছে, মানে প্রত্যেকটা লেটার মানে বলা যেতে পারে, এইভাবে প্রত্যেকটা জায়গাকেই পড়েছে। পাশাপাশি একটা সাবজেক্টে হয়তো একটা রাইটারের বই যে ছিল তা নয়,
0: হ্যাঁ হ্যাঁ
1: মিনিমাম তিনটা তো ছিল রেফারেন্স বইগুলো বিভিন্ন রকম রাইটারে। আর এখানে আমাদের যে এডমিশন গাইড কোচিং সেন্টার আছে
0: আচ্ছা
1: সেখানে ওর কাছে ছিল তার সাথে, বা স্কুলেও মাস্টারমশাইরা যেনারা ছিলেন মেন মেন জায়গাগুলো যেভাবে পয়েন্ট আউট করতো, তো ও দেখতাম সেগুলোকে মাস্টারমশাইদের কথাগুলো ক্লাসে পড়ানোর সময় বা কোচিং এ পড়ানোর সময় ও কিন্তু ওই এক্সট্রা ডেটা গুলোকে মানে পাশে একদম লিখে নিয়ে, আমি বলতাম বাবা বইয়ে রাইটারের যা লেখা তার থেকে তো তোর লেখাই বেশি, কোনো জায়গায় কোনো গ্যাপ নেই। হ্যাঁ, এই এই বিষয়টা আমি দেখেছি, মানে যেটা বলেছে না সেটা ও টুক করে ছোট করে হলেও একটা ব্রিফ নিয়ে নিয়ে। হ্যাঁ
0: এগুলো একটা করে পয়েন্ট, মানে সাফল্যের চাবিকাঠি বলি বা পয়েন্ট বলি, এগুলো এগিয়ে যাওয়ার একটা হ্যাঁ পথ। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমি সৌমিতা আঢ্য কথা বলে নিলাম। মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে যে সোহম জোয়ারদার, ও রায়গঞ্জ করোনেশন হাই স্কুল থেকে পড়াশোনা করেছে। আজ আমি কথা বলে নিলাম সোহমের বাবা নিন্টু জোয়ারদারের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ শুনলেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। আবারও কোনোদিন আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব কোনো সাফল্যের কথা, সাফল্যের গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির। মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার, শুভরাত্রি।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, মাধ্যমিক 2026-এর চতুর্থ স্থানাধিকারী রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম জোয়ারদারের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঢ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মধুচন্দা ভট্টাচার্য। শিল্পীর সঙ্গে সঙ্গতে রয়েছেন তবলায় যোগেশ চৌধুরী, যোগেশ ছেত্রী, গিটারে বিশ্বজিৎ বাগচি এবং কিবোর্ডে সুব্রত মালাকার।

আধুনিক গান শুনছেন মধুছন্দা ভট্টাচার্য গোস্বামীর কণ্ঠে, গীতিকার দেবপ্রতিম রায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী মধুচন্দা ভট্টাচার্য গোস্বামীর কণ্ঠে। এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য গোস্বামীর কণ্ঠে। শিল্পীর সঙ্গে সঙ্গতি ছিলেন তবলায় যোগেশ ছেত্রী, গিটারে বিশ্বজিৎ বাগচি এবং কিবোর্ডে সুব্রত মালাকার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং। বিধানসভা পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।
1: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিনের কাজ আজ নির্ধারিত সময়েই শুরু হয়। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদের বিধিবিধান মেনে গত শুক্রবার এই অধিবেশনের প্রথম দিনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী রবীন্দ্রনারায়ণ রবি তার প্রারম্ভিক অভিভাষণ পেশ করেছিলেন। মঙ্গলবার সভায় মূল কার্যসূচি ছিল তারই অভিভাষণের উপর বিস্তারিত আলোচনা। এই আলোচনার জন্য

মোট ছ ঘন্টা সময় বরাদ্দ করেছিলেন স্পিকার। প্রথা অনুযায়ী বিধানসভার অন্যান্য নিয়মিত কাজ যেমন প্রশ্নোত্তর পর্ব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব উল্লেখ পর্ব কিংবা জিরো আওয়ার, এসব কিছুই আজকে রাখা হয়নি। শুধুমাত্র উল্লেখ পর্বের কয়েকটি বিষয় এদিন শুরুতে উল্লেখ করেন অধ্যক্ষ। এরপর ছ ঘন্টাব্যাপী রাজ্যপালের ভাষণের উপর জবাবি আলোচনা শুরু হয়। এই বিতর্কে অংশ নেওয়ার জন্য সব মিলিয়ে মোট 30 জন বক্তা নির্ধারিত করা হয়েছিল, যার মধ্যে শাসক দল বিজেপি ছাড়াও ছিল প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এবার বিধানসভায় দুটি ভাগে বিভক্ত, একটি বিদ্রোহী শিবির, একটি কালীঘাট শিবির। দুপক্ষের নেতারাই এদিনের আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও ছিলেন সিপিএম, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি এবং কংগ্রেসের বিধায়করাও। এই বিতর্কে মূলত শাসক দলের 12 জন বিধায়ক বক্তব্য রাখেন। প্রথমার্ধে শাসক দলের বিধায়করা রাজ্যপালের অভিভাষণকে জোরালোভাবে সমর্থন করেন, আর বিরোধী দলের যে সমস্ত বিধায়করা এদিন রাজ্যপালের অভিভাষণকে সামনে রেখে বক্তব্য রেখেছেন তারা বেশিরভাগই রাজ্যপালের বক্তব্যের বিরোধিতা করেছেন। এই পর্যায়ে স্পিকারের তালিকায় 6 নম্বর বক্তা হিসাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ অংশগ্রহণ করেন। এদিন কুণাল ঘোষের বক্তব্য ছিল বেশ দৃষ্টি আকর্ষণীয়। তিনি উল্লেখ করেন রাজ্যপাল তার বক্তব্যে নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে বললেও এই সরকার এমন একজনকে বিরোধী দলনেতা করেছে যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। কুণাল ঘোষের এই অভিযোগ চলাকালীন তাকে তুমুল হৈহট্টগোলের মধ্যেও পড়তে হয়। শুরুতেই অবশ্য তাকে চোরচোর ধ্বনিও শুনতে হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর আড়াইটা থেকে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় অর্ধের আলোচনা শুরু হয়। রাজ্যপালের অধিবেশনের উপর দ্বিতীয় অর্ধের আলোচনাতে প্রথম পর্বেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৌসিফুর রহমান ভোটার তালিকা থেকে বহু সাধারণ মানুষের নাম বাদ পড়ার বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে এসআইআর পর্বে যেভাবে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে এদিন তিনি সেই বিষয়টি তুলে ধরেন। এরপর দ্বিতীয় বক্তা হিসাবে রাজু কর্মকার কেন্দ্রীয় সরকারের মডেল স্কুল নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরেন। তৃতীয় বক্তা ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম। তিনি মূলত সুন্দরবন এলাকার প্রাকৃতিক বিপর্যয় এবং নদী ভাঙনের মতো গুরুতর বিষয়গুলি তুলে ধরে রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থেকে গঠনমূলক বিরোধিতার আশ্বাস দেন। চতুর্থ বক্তা আইএসএফের নওশাদ সিদ্দিকী রাজ্যপালের অধিবেশনে থাকা একটি তথ্যগত ত্রুটির দিক দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্য সরকার 20 জুনের কথা বললেও রাজ্যপালের ভাষণে 15ই মেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই অনুচিত। এই বিষয়টিকে দ্রুত সংশোধনীতে এনে সংশোধন করা উচিত। এর পাশাপাশি 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যে 25,000 স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরপর বিজেপি বিধায়ক কৌস্তভ ও এই বিষয়ে বক্তব্য রাখেন। কৌস্তভের বক্তব্য অবশ্য বর্তমান সময়ে যেভাবে পুরাতন সরকার কাজ করেছে তা নিয়ে সমালোচনামূলক ছিল। সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে জানান তিনি মোট 26টি সংশোধনী জমা দিয়েছেন, তার মধ্যে অধ্যক্ষের তরফ থেকে 17টি সংশোধনী গৃহীত হয়েছে। এই সংশোধনীগুলিকে সামনে রেখেই তিনি বক্তব্য রাখেন। তিনিও রাজ্যপালের বক্তব্যকে সমর্থন জানিয়ে রাজ্যের কাঁসা ও শঙ্খশিল্পের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এরপর আম জনতা উন্নয়ন পার্টি বিধায়ক হুমায়ুন কবির বক্তব্য রাখেন। কংগ্রেসের জুলফিকার আলী, বিজেপির বুধরাই টুডু এবং তৃণমূলের আলিফা আহমেদও পর্যায়ক্রমে তাদের বক্তব্য পেশ করেন। এক্ষেত্রে শাসক দলের অধিকাংশেরই বক্তব্য ছিল রাজ্যপালের বক্তব্যের সমর্থনে। অন্যদিকে বিরোধীরা কিছু ক্ষেত্রে হকারুচ্ছেদ, কারো কারো মুখে ছিল নদী ভাঙন নিয়ে সমালোচনা। জুলফিকার আলী তার বক্তব্যে জোর দিয়েছেন উন্নয়নের নামে কোনো কাজ যেন মাঝপথে থেমে না থাকে। সবার একবারে শেষ লগ্নে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য পেশ করেন। বিরোধী দলনেতা তার বক্তব্যে নিজেকে কলোনির মানুষ ও যাদবপুরের বাসিন্দা হিসেবে তুলে ধরেন। তিনি রাজ্যে নির্বিচারে হকার উচ্ছেদ এবং দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকার বিষয়টি তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন যে এ হেন

0: পরিস্থিতি একটি সুস্থ ও স্বাভাবিক গণতন্ত্রের জন্য কখনোই কাম্য হতে পারে না। তিনি শাসক দলের উদ্দেশ্যে বলেন, বিজেপি যেহেতু এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে, তাই প্রথম দিন থেকেই সরকারের কাছে মানুষের সহিষ্ণুতা ও টলারেন্স কাম্য। বিরোধীদের প্রতি শাসককে আরও ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত বলে তিনি মনে করেন। একবারে শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে ওঠেন। শুভেন্দু অধিকারী প্রথমেই বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতার বক্তব্য খণ্ডন করেন এবং তার করা মন্তব্যে কড়া জবাব দেন। তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে তার বক্তব্য স্পষ্টতই সেকেলে কমিউনিস্ট ধাঁচের এবং তিনি বিরোধী দলনেতা হিসাবে বিধানসভায় একটি সুস্পষ্ট ও গঠনমূলক বক্তব্য রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী বিগত সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির পরিসংখ্যান ও তথ্য তুলে ধরে তার কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। কোনোভাবেই তার সরকার দুর্নীতিকে সমর্থন করবে না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা চোরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে তিনি শপথ নিয়েছেন, এই রাজ্য তোলাবাজ ও গুন্ডা কাউকেই ছেড়ে দেবে না। পরিশেষে তিনি একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করে জানান যে দুর্নীতি দমনে রাজ্য সরকার বদ্ধপরিকর এবং চলতি অধিবেশনের শেষ দিনেই একটি নতুন বিল আনা হচ্ছে। এই বিল পাশ হলে দুর্নীতিগ্রস্ত অপরাধীদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্য সরকার তা সরাসরি নিলাম করার ক্ষমতা পাবে।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত। এতক্ষণ শুনলেন বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গজল শিল্পী ভূপিন্দর সিং এবং মিতালি সিং।

0: শ্রোতা বন্ধুরা, শুনলেন গজল শিল্পী মিতালি সিংয়ের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, বিচিত্রা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
2: বন্ধী শিখা সঙ্গীত শিক্ষায়তন, অধ্যক্ষা পাপিয়া সরকার, ঠিকানা দেশবন্ধু পাড়া আর্য সমিতির পাশে এবং হাকিমপাড়া রজনীকান্ত সরণি, ফোন 9832048869। এখানে সব ধরনের গান সঠিক পদ্ধতিতে অত্যন্ত যত্ন সহকারে শেখানো হয়। বন্ধী শিখা সঙ্গীত শিক্ষায়তন, বন্ধী শিখা সঙ্গীত শিক্ষায়তন, অধ্যক্ষা পাপিয়া সরকার, ঠিকানা দেশবন্ধু পাড়া আর্য সমিতির পাশে এবং হাকিমপাড়া রজনীকান্ত সরণি, ফোন 9832048869। এখানে সব ধরনের গান সঠিক পদ্ধতিতে অত্যন্ত যত্ন সহকারে শেখানো হয়। বন্ধী শিখা সঙ্গীত শিক্ষায়তন,
3: বিচিত্রা। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানে আজ পরিবেশিত হচ্ছে সঙ্গীতালেখ্য রবীন্দ্রনাথের ভাঙা গান। পরিবেশনায় বন্ধী শিখা সঙ্গীত শিক্ষায়তন, পরিচালনা পাপিয়া চাকি সরকার।

অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় তাঁর রবি কাকার গান ছিল একলা মানুষের কণ্ঠে হাজার পাখির গান। সাঙ্গীতিক পরিমণ্ডলে তাঁর বেড়ে ওঠা, সেই সময় বাংলার সাহিত্য ও সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক ছিল ঠাকুর পরিবার। কৈশোরেই যদু ভট্টের মতো হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পীর সান্নিধ্যে আসেন। তারপর ইউরোপে গিয়ে ইউরোপিয়ান সঙ্গীতের সঙ্গে পরিচয়। শিলাইদহ কুষ্টিয়ার জমিদারিতে থাকাকালীন বাংলার লোকগান, বাউল, কীর্তন প্রভৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ। এই যে বিভিন্ন ভাষার এবং বিভিন্ন ধারার গানের সঙ্গে তিনি পরিচিত হয়েছিলেন, তা তাঁর সৃষ্টির ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করেছিল। অন্তত 200টি গান কবি রচনা করেছিলেন অন্য গানের অনুসরণে। এই গানগুলি ভাঙা গান নামে বিখ্যাত। আমাদের প্রথম নিবেদন ভীমপলশ্রীর আগে দেউড়া তালে বিপুল তরঙ্গরে। মূল গানটি হচ্ছে একটি কৃষ্ণ বন্দনা।

নিশাসাদ রাগ ঝাঁপতালি একটি পূজা পর্যায়ের ব্রহ্মসঙ্গীত, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। এর মূল গান তুলসীদাসের রচনা।

আমাদের পরবর্তী নিবেদন শ্রী রাগ তেওড়া তালে পূজা পর্যায়ের একটি গান কার মিলানো চাও বিরোহী। এর মূল গান হচ্ছে তনু মিলানা দে পরওয়ার।

আমাদের পরবর্তী নিবেদন প্রেম পর্যায়ের একটি গান, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। এই গানটি একটি পাশ্চাত্য গানের অনুসরণে রবীন্দ্রনাথ তৈরি করেছেন।

আমাদের পরবর্তী নিবেদন স্বদেশ পর্যায়ের কাহার বা তালে বাউল গান মন মাঝি সামাল সামাল। রবীন্দ্রসঙ্গীতটি এবার তোর মরা গাঙে বান এসেছে।

0: এতক্ষণ শুনলেন বিচিত্রা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানে আজ পরিবেশিত হল সঙ্গীতালেখ্য রবীন্দ্রনাথের ভাঙা গান। অংশগ্রহণে সঙ্গীতে অয়ন্তক ব্রহ্ম, সিনচিনি ব্রহ্ম, সোমা মুখার্জি, সুচিস্মিতা খাঁ, স্নেহাশিস রায়, সৃজনী রায়, আইডিন সিনহা, রেশমি সিনহা, আয়ুষ চক্রবর্তী, তালবাদ্যে অম্লান পণ্ডিত, পরিবেশনায় বহ্নিশিখা সঙ্গীত শিক্ষায়তন, পরিচালনা পাপিয়া চাকি সরকার।
1: বহ্নিশিখা সঙ্গীত শিক্ষায়তন, অধ্যক্ষা পাপিয়া সরকার, ঠিকানা দেশবন্ধু পাড়া আর্য সমিতির পাশে এবং হাকিমপাড়া রজনীকান্ত সরণি, ফোন 9832048869। এখানে সব ধরনের গান

0: সঠিক পদ্ধতিতে অত্যন্ত যত্ন সহকারে শেখানো হয়। বন্নি শিখা সঙ্গীত শিক্ষায়তন। বন্নি শিখা সঙ্গীত শিক্ষায়তন, অধ্যক্ষা পাপিয়া সরকার, ঠিকানা দেশবন্ধু পাড়া আর্য সমিতির পাশে এবং হাকিমপাড়া রজনীকান্ত সরণি। ফোন 9832048869। এখানে সব ধরনের গান সঠিক পদ্ধতিতে অত্যন্ত যত্ন সহকারে শেখানো হয়। বন্নি শিখা সঙ্গীত শিক্ষায়তন।
1: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানে শেষ হল।
2: এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান বিচিত্রা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খরিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিকস সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখাই দেশের লক্ষ্য।

0: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী দোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলো এখনও জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির উপর বিশেষ জোর দেন।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ ও 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা মামুট্টি আর মাধবন, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক প্রমুখ। রাজনীতিবিদ শিবু সোরেনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ড মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। এর আগে গত মাসে রাজ্যের 6 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এলনিনোর কারণে দুর্বল মৌসুমি বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315 জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111 জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং সেই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে তিনি জানান। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে জেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছতে পারে। 2027 মে মাস পর্যন্ত ভারত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আজ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড় এবং প্রবল বাতাস বয়ে যায়। জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ প্রভৃতি অংশে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের উপরে ধন্যবাদসূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 100,000-এর বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2,000 FIR দায়ের করা হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের সামনে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
1: আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়? আমরা ভারত সরকারের আইন কার্যকর করে ধরো আর বিএসএফকে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না।
0: এবারে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। লন্ডনে অনুষ্ঠিত FIH পুরুষদের প্রো লীগ 2025-26 এক রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে 4-3 গোলের ব্যবধানে পরাজিত করেছে। খেলার প্রথম কোয়ার্টারে পাকিস্তান অপ্রত্যাশিতভাবে 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেক নাইনের গোলে ভারত সমতা ফেরায়। এছাড়াও নীলাকান্ত শর্মা, সুখজিৎ সিং, রাজিন্দর সিং এর গোল ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাশা ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান, শিল্পী শাশা ঘোষালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705 9434076705। শ্রোতা বন্ধুরা, বর্ষা তো এসে গেছে। আজকে বর্ষা ও বিরহ এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। বর্ষা ও বিরহের সম্পর্ক সুদীর্ঘ ও নিবিড়।

মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি, আর একাকিত্ব মানুষের মনে এক বিষণ্ন রোম্যান্টিকতা ও প্রিয়জনের প্রতি তীব্র ব্যাকুলতা জাগিয়ে তোলে। আপনাদের সঙ্গে আরও কথা হবে বর্ষা এবং বিরহ নিয়ে। চলে যাই প্রথম গানে। প্রথম গানের শিল্পী আশা ভোঁসলে, ওগো বধূ সুন্দরী ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো, হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার রোদপুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি।
0: হ্যাঁ প্রবীর বাবু, নমস্কার, বলুন।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ
1: মনের জানলা, মনের জানলা,
0: হ্যাঁ
1: কিছু মনের জানলায় কথা শেয়ার করি দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: আজকে এই যে আমরা যখন ছোট ছিলাম
0: আজকে
1: স্কুলে,
0: বর্ষা এবং বিরহ নিয়ে কথা হচ্ছে।
1: হ্যাঁ বর্ষা নিয়েই তো বলছি আরম্ভ করছি।
0: হ্যাঁ বলুন বলুন।
1: ও ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম দিদি ভাই, তখন ওই তার পাতা ছিঁড়ে ওই বৃষ্টির জলে নৌকা ভাসিয়ে দিতাম দিদি ভাই, এবং সেই নৌকা কোথায় যেত। হ্যাঁ যদি পঙ্খিরাজ হয়ে যেত নৌকাটা, সত্যি করে সেই জায়গাটা আজও মনের মনি কোঠায় রাখা আছে, যে আমরা সেই নৌকা ভাসাতাম এবং মাকে বলতাম, মা আজকে বৃষ্টি হচ্ছে একদম খিচুড়ি বানাও, কারণ আমার নাম গোবিন্দ, খেতে পেলেই আনন্দ, খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে আপনার ডিম ভাজা, এই যে আনন্দটা, এই আনন্দটা কিন্তু দিদি ভাই
0: হ্যাঁ,
1: আজ অব্দি।
0: আনন্দ যেমন আছে, বর্ষা
1: হ্যাঁ
0: এবং বিরহ নিয়ে কথা বলছি।
1: হ্যাঁ
0: বর্ষার সাথে বিরহেরও একটা সম্পর্ক রয়েছে। হ্যালো হ্যালো,
1: আমাদের,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ 78 সালে যখন বন্যা হয়েছিল দিদি ভাই, সেই সময় আমার এক মাসির ছেলে ওই নৌকায় করে যাচ্ছিল আর ওই পড়ে গেছিল, এই
0: হুম
1: একটা
0: হুম হুম
1: বিরহ আজ অব্দি
0: বেদনা।
1: আমার
0: হুম
1: মন।
0: হুম
1: হ্যাঁ বেদনা, কি করে
0: হুম হুম
1: বেদনা, মানে সেই আমার আজকে 60 বছর বয়স, আমার ভাইয়ের

0: দাদারও ওই 7 বছর বয়স হতো আর কি। তো
1: হুম হুম
0: সেই
1: হুম
0: জন্য দিদিভাই এই বিরহটা আজ অবধি আমার মনে মানে হু হু করে গেঁদে ওঠে, যে
1: হুম
0: মাছি ওই মানে বেদনা পেয়ে মাছি কাঁদতে কাঁদতে হ্যাঁ শেষ হয়ে গেল, যে আমার ছেলে নেই, ছেলে চলে গেল, তো আমারও একটা ভাই কি দাদা চলে গেল, এই
1: হুম হুম হুম
0: বিরহটা দিদি ভাই এই
1: একদম একদম, হ্যাঁ
0: হ্যাঁ
1: এগুলো তো মনে চিরজীবন দাগ রেখে যায়।
0: ডাক্তার রেখে
1: হ্যাঁ
0: যায়।
1: হ্যাঁ একদম একদম,
0: এইটা এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: ঠিক আছে, আপনিও ভালো
0: নমস্কার।
1: থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক
0: হ্যাঁ
1: আছে, খুব ভালো কথা বললেন আমাদের শ্রোতা প্রবীরবাবু। এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী গানে। পরবর্তী গান কিশোর কুমারের কণ্ঠে, আনন্দ আশ্রম ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছেন, দেখি কে আছেন। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, আপনি আবার বলুন, আপনার নাম বলুন।
1: আমার নাম প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি থেকে বলছি।
0: প্রফুল্ল কুমার সিংহ, আচ্ছা নমস্কার প্রফুল্ল বাবু।
1: নমস্কার,
0: হ্যাঁ কেমন আছেন বলুন।
1: ভালো আছি, কারণ আমাদের মনে এখন হাসি খুশি, কারণ বিরহ নাই, কারণ এই বছরটা একটু আলাদা দেখা যাচ্ছে আমাদের কৃষকের মনে।
0: আচ্ছা আচ্ছা বেশ। হ্যাঁ,
1: গত কয়েক বছর যে আকাশের বা অবস্থা ছিল, এবারের কিন্তু আকাশের অবস্থাটা ব্যতিক্রম। মানে এই যে এই 1433 পরার থেকে শুরু করে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তা হয়তো যারা দিন আনে দিন খামায় তাদের কিন্তু বিরহ থাকতে পারে,
0: হ্যাঁ,
1: কিন্তু কৃষকের মনে বিরহ নাই, কারণ এবারে আগাম বর্ষা, আর আমন ধানের চাষ আবাদের জন্য কিন্তু একটা খুশির খবর। মানে জলের অভাব হবে না, যারা যারা আগে ভাগে চাষ করবে তাদের কিন্তু কোনো জলের অভাব থাকবে না, আর যাদের মানে একটু দেরিতে চাষ আবাদ করবে তাদের কিন্তু ওই জলটা হয়তো পেতে তাদের একটু মনে একটু ব্যথা লাগতে পারে, যে জল হলো না, পরে তো আগে ভাগে জল চলে গেল, বৃষ্টি চলে গেল, তখন ওর মনে একটা ব্যথা।
0: মানে আপনি বলছেন যে চাষবাস এবার খুব ভালো হবে, তাই তো?
1: খুব ভালো হবে,
0: হ্যাঁ
1: এই এই মুহূর্তে আমি যেটা দেখছি আজকের আজকের পরিবেশটা, যে সকালে সকালে 1 ঘন্টা বৃষ্টি হয়ে গেছে, সকাল সকালে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, আমার মেঘ লেগেছে আমাদের অগ্নিকণে। এখন আগে আগে আগে বৃষ্টি আসতো, কিছুদিন আগে বৃষ্টি আসলো বায়ুকণ থেকে, পশ্চিম কণ থেকে, আজকে আমার মেঘ জমেছে, যেটা আমাদের গ্রাম থেকে দেখা যাচ্ছে জলপাইগুড়ির দিকে মেঘটা জমেছে। হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে হয়তো ঝড়টা আসতেছে, বৃষ্টিটা, এখন তো ঝড় না, এখন বৃষ্টি আসবে।
0: হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার ফসল ভালো হবে, আপনারাও ভালো থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা বলুন, মানে যে যে বিষয়ের ভিত্তিতে কথা বলা হবে সেই বিষয়ে বলুন, অন্য বিষয়ে না বলেই ভালো, এটাই আমি চাই,
0: একদম
1: আমি শুনতে চাই ওইটাই। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর জল কাদায় বেশি ঘাটাঘাটি যাবেন না, যেখানে বন্যা হয় তাদের জন্য তো একটা বিরহ থাকতে পারে। মানে কিন্তু আমাদের আকাশের দোষ না, আসমানের দোষ না, সেটা আমরাই নিজে দোষী করি, কারণ আমরা যদি জলা জমিতে ঘর বাড়ি তৈরি করি তাহলে তো আমাদের বিরহ থাকবেই।
0: ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো প্রফুল্ল বাবু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। বর্ষা ও বিরহ নিয়ে যে কথা হচ্ছিল, তো সাহিত্য থেকে সঙ্গীত সর্বত্রই বর্ষা যেন বিরহের অনুঘটক হিসেবে কাজ করে। কালিদাসের বিখ্যাত কাব্য মেঘদূতমে, আচ্ছা কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, দেখে নি কে আছেন। হ্যালো
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন কেমন আছেন বলুন।
2: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
2: হ্যালো লোকান চালান।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন, ঠিক আছে?
2: আচ্ছা
0: হ্যাঁ হ্যাঁ, তো যেখানে ছিলাম কালিদাসের কথায় ছিলাম, কালিদাসের বিখ্যাত কাব্য মেঘদূতমে যক্ষের বিরহ বেদনা মূর্ত হয়ে উঠেছিল বর্ষার মেঘের মাধ্যমে। মেঘকে দূত করে নির্বাসিত যক্ষ তার প্রিয়ার কাছে বার্তা পাঠিয়েছিলেন। বিদ্যাপতির পদাবলীতেও রাধার বিরহ বেদনার বর্ণনা, বর্ষা ও বিরহ একাকার হয়ে যায়। এবার কথা একটু দূরে সরিয়ে চলে যাই আমরা গানে, শুনে নেব মান্না দের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের জানালা। অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705 9434076705। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি ডানকুনি থেকে বলছি, আমার নাম চিরদীপ মুখার্জি।
0: আচ্ছা নমস্কার, কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনারা সবাই ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি শুনছেন অনুষ্ঠান আমাদের?
1: হ্যাঁ আমি অনুষ্ঠান শুনছি, শুনতে শুনতে মনে অনেক ভাবের উদয় হচ্ছে আর কি।
0: হ্যাঁ
1: আর এই এক্ষুনি যে গানটি বাজছিল আর কি, তাতে বিরহ যন্ত্রণার কথা বলা আছে।
0: হ্যাঁ
1: বিরহ যেমন যন্ত্রণা হয়, বিরহ তেমন বিলাসও হয়।
0: হুম
1: তার সঙ্গে বর্ষার অনুষঙ্গ মিশিয়ে যে বিষয় নির্বাচন করেছেন,
0: হুম
1: নিঃসন্দেহে খুবই আকর্ষণীয় বিষয় এবং এই বিষয়ের উপরে বোধ হয় অনেক অনেক কথা বলা যায়। আপনি মেঘদূতের কথা বলছিলেন,
0: হুম
1: বলছিলাম
0: হুম হুম
1: মেঘদূতে কালিদাস, কবি কালিদাস মন্দাক্রান্তা ছন্দ ব্যবহার করেছেন।
0: হুম
1: দেখুন, বিরহ তো প্রণয় থেকে আসে, তো প্রণয়ের কয়েকটি পর্ব থাকে,
0: হুম
1: যেমন পূর্ব রাগ, তারপরে আসে অনুরাগ,
0: হুম
1: তারপরে প্রণয় এবং সবশেষে বিরহ।
0: হুম
1: কোথাও যেন বর্ষার ঘনঘটা কালো করে ঘন মেঘের আবির্ভাব, তারপরে ঝিরি ঝিরি থেকে ক্রমশ প্রবল ধারায় বর্ষণ, এবং তারপরে আবার মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে ওঠা। এই যে বর্ষার একটা ছোট্ট জীবন
0: হুম
1: চক্র,
0: হুম হুম
1: সেটা যেন কোথাও একটা এই প্রণয় প্রীতির জীবন চক্রের সঙ্গেও একটা মিল পাই আমি।
0: হুম একদম
1: মেঘদূতের কথায় যদি আবার ফিরে যাই,
0: হুম
1: তাহলে সেখানে বর্ষাকালীন প্রকৃতিকে আমরা দেখি,
0: হুম
1: যে একাধারে প্রেম অর্থাৎ শৃঙ্গার
0: রবীন্দ্র
1: এবং
0: সাহিত্যেও কিন্তু
1: বিরহ।
0: বিভিন্ন কবিতা এবং গানে বর্ষা এবং বিরহ একটা অবিচ্ছেদ্য রূপ দেখতে পাই আমরা।
1: অবশ্যই,
0: হুম
1: কারণ আমাদের এখানে আমরা যতই বলি ষড় ঋতু,
0: হুম
1: কিন্তু আসলে প্রবল ভাবে ভীষণ ভাবে নিজের উপস্থিতি জানান দিয়ে যায় যে ঋতুগুলো,
0: হুম
1: যে
0: হুম হুম
1: ঋতুগুলো প্রবল বলশালী আর কি।
0: হুম হুম
1: তার মধ্যে গ্রীষ্ম এবং বর্ষাই প্রধান,
0: হুম একদম
1: এবং গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে মানুষের মনে যে শান্তি আর মুক্তির যে আবেশ
0: হুম
1: সঞ্চার করে বর্ষা,
0: হুম হুম
1: তার সঙ্গে আস্তে আস্তে সেই বর্ষা যখন জীবন খানিকটা স্থায়ী আসন পায়, কারণ বর্ষা তো সহজে চলে যায় না, সে কিছুদিন আমাদের সঙ্গে সময় কাটায়,
0: হুম
1: তার মধ্যেই কিন্তু বিরহের অনুসঙ্গ তৈরি হয়।
0: একদম
1: বিশেষ করে এখন যদি বসে ভাবতে আরম্ভ করি, তাহলে বর্ষার দিনগুলোর বহু স্মৃতি মনে এক এক করে উঠে আসে,
0: হুম
1: আর
0: হুম
1: সেই স্মৃতিগুলোর বিরহ কিন্তু
0: সবই শুনতে
1: একরকম।
0: ইচ্ছে করছে আপনার মনে বর্ষার যে স্মৃতি, কিন্তু আমাদের তো সময় সীমাবদ্ধতা রয়েছে, তো
1: নিশ্চয়ই
0: হ্যাঁ
1: নিশ্চয়ই পরবর্তীতে আরো বিভিন্ন বিষয়ে আরো কথা হবে,
0: হ্যাঁ
1: আরো কলার
0: অবশ্যই
1: আছে, আরো
0: অবশ্যই,
1: কল করবো
0: খুব ভালো লাগলো
1: আপনার
0: আপনার সঙ্গে কথা বলে। আপনি
1: আমার।
0: হ্যাঁ হ্যাঁ আপনি শুনতে থাকুন, ধন্যবাদ, ভালো থাকুন।

কবিগুরুর কথায় যদি বলি, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কে হুয়ার নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার। বর্ষা এবং বিরহ নিয়ে রবীন্দ্রনাথের লেখা অসংখ্য গান আছে এবং বর্ষার গান বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। বর্ষার সতেজতা, বিরহ, আনন্দ সমস্ত একাকার হয়ে গেছে। চলে যাই পরের গানে, শিল্পী শ্যামল মিত্র, সাগরিকা ছায়াছবি থেকে।

চোখের ধারে। শ্রোতা বন্ধুরা, আজকে হাতে সময় আর একদমই নেই। আপনারা শুনছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের জানালা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আজকের মতো মনের জানালা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্টজে সকাল 6:05 বান্দনবাড় ও চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, সকাল 7:00 ভুলে বিশ্রে গীত, 7:30 হাম হে রাহি পেয়ার কে, 8:30 অনুষ্ঠান চিত্রলোক, সকাল 9:00 শুনবেন ইন্দ্রধনু, 10:00 হ্যালো ফরমাইশ, 11:00 অনুষ্ঠান চয়নিকা, বেলা 12:05 ইয়াদুকি মেহফিল, বেলা 1:00 সুরেলা সফর। এখন 711 কিলোহার্টজে মিডিয়াম ওয়েভে আকাশবাণী শিলিগুড়ি আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, 6:30 আরোগ্য, 6:35 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী শাশ্বতী দাস, 6:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, সকাল 7:00 প্রত্যুষা, 7:45 নজরুলগীতি শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে।

9:25 জেলার চিঠি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল উস্তাদ বিলায়েত হুসেন খান, 10:00 শুনবেন সীমান্ত কথা, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য বিষয় 11 শ্রেণীর সংস্কৃত, পাঠদান করবেন মুরালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ দত্ত, 12:00 কথায় সুরে, 1:00 মহিলা মজলিস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:14। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছে। শুভরাত্রি, জয় হিন্দ।